গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান বিভিন্ন শিল্পীর কণ্ঠে

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত।

কথা বলতে বলতে আর গান শুনতে শুনতে ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে জানান দিচ্ছে সময় কিন্তু একদমই শেষ। তাই আজ আপাতত এখানেই থামতে হবে, আবারও কোনো একদিন এইরকমই সুন্দর কিছু গানের ডালে নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM রেইনবো। অবশ্যই আবারও এইরকম।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 32 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 49 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুনছেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে প্রথম অধিবেশন। আকাশবাণী মৈত্রী সুচিন্তন। আজ শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।

একটা কথা আমার অত্যন্ত দুঃখের সহিত মনে করিতেছি। আমার জীবনে আমি এমন দু একটি কৃতবিদ্য বাঙালিকে ঘনিষ্ঠভাবে জানিয়াছি, যাহারা বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষাগুলায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হইয়াও মাতৃভাষা জানা এবং না জানার মধ্যে কোনো পার্থক্যই দেখিতে পাইতেন না। তাহারা সবকটাই পাশ করিয়াছেন এবং সরকারি চাকরিতে হাজার টাকা বেতন পাইতেছেন। অর্থাৎ যেসব অদ্ভুত কাণ্ড করিতে পারিলে বাঙালি সমাজে মানুষ প্রাতঃস্মরণীয় হয়, তাহারা সেই সব করিয়াছেন। অথচ বাংলায় একখানা চিঠি পর্যন্ত লিখিতে পারিতেন না। অবশ্য না শিখিলে কিছুই পারা যায় না, ইহাতেও অত দুঃখের কথা নাই। কিন্তু বড় দুঃখের কথা এই যে তাহারা নিজেদের এই অক্ষমতাটা বন্ধু বান্ধবের কাছে আহ্লাদ করিয়া বলিতে ভালোবাসিতেন, লজ্জার পরিবর্তে শ্লাঘা বোধ করিতেন। অর্থাৎ ভাবটা এই যে এত ইংরাজি শিখিয়াছি যে বাংলায় একখানা চিঠি লিখিবার বিদ্যাটুকু পর্যন্ত আয়ত্ত করিবার সময় পাই নাই। জানিনা এরকম হাজার টাকার বাঙালি আরো কত আছেন, কিন্তু এটা যদি তাহারা জানিতেন যে মাতৃভাষা না শিখিহাও ওই অতটা পর্যন্ত পারা যায়, কিন্তু তার ঊর্ধ্বে যাওয়া যায় না, ওই চলা বলা খাওয়া টাকা রোজগার পর্যন্তই হয়, আর হয় না। যথার্থ বড় কাজ যা করিলে মানুষ অমর হয়, যার মৃত্যুতে দেশে হাহাকার উঠে, তেমন বড় কর্মী কিছুতেই হওয়া যায় না। তাহা হইলে নিজেদের ওই অক্ষমতার পরিচয় দিবার সময় অমন করিয়া হাসিয়া আকুল হইতে পারিতেন না। তাই আজ আমি এই কথাটাই আপনাদিগকে বিশেষ করিয়া স্মরণ করাইতে চাই যে যথার্থ স্বাধীন ও মৌলিক চিন্তার সাক্ষাৎ মাতৃভাষা ভিন্ন ঘটে না। যথার্থ বড় চিন্তার ফল সংগ্রহ করিবার পথ মাতৃগৃহ দ্বারের ভিতর দিয়ায়। বাঙালি যখন বাঙালি, সে যখন সাহেব নয়, তখন বিলাতি ভাষা মস্ত বড় ফাটকের সম্মুখে যুগ যুগান্তর দাঁড়াইয়াও কোনোদিনই সে পথের সন্ধান পাইবে না। যেমন করিয়া এবং যে যে উপায়ে শিশুচিত্তে প্রথম চৈতন্যের বিকাশ ঘটিয়াছিল, জানিয়া এবং না জানিয়া যে সকল পদ্ধতি অনুসরণ করিয়া সেই তরুণ চিত্ত ভাব চিন্তা ও ধারণায় অভ্যস্ত হইয়া উঠিয়াছিল, যে সমস্ত জল হাওয়া ও আলোক পাইয়া তাহার জ্ঞানের অঙ্কুর পল্লবিত হইয়া আজ শাখা প্রশাখায় বড় হইয়াছে, সেই জল হাওয়া আলোককে বাদ দিয়া আর একটা অভিনব প্রণালীতে মানবচিত্ত কোনো মতেই নূতন জ্ঞান রাজ্যে প্রবেশ করিতে পারে না। অর্থাৎ যেমন করিয়া সে মাতৃক্রোড়ে বসিয়া চিন্তা করিতে শিখিয়াছিল, মরিবার পূর্ব মুহূর্ত পর্যন্ত সে পথ ছাড়িয়া যাইতে পারে না। পুরাতন জ্ঞানকে অস্বীকার করিয়া পুরাতন পদ্ধতি ত্যাগ করিয়া কাহারই নূতন জ্ঞান নূতন চিন্তা জন্মে না। আরো একটা কথা, ভাব ও চিন্তা যেমন ভাষার জন্মদান করে, ভাষাও তেমনি চিন্তাকে নিয়ন্ত্রিত সুসম্বন্ধ ও শৃঙ্খলিত করে। ভাষা ভিন্ন ভাবা যায় না, একটুখানি অনুধাবন করিলে দেখিতে পাওয়া যায় যে কোনো একটা ভাষা মনে মনে আবৃত্তি করিয়াই চিন্তা করে। যেখানে ভাষা নাই সেখানে চিন্তাও নাই। আবার এই মাত্র বলিয়াছি, পুরাতন নিয়মকে উপেক্ষা করিয়া পুরাতনের উপর পা না ফেলিয়া নূতনে যাওয়া যায় না। আবার ভাষা ছাড়া সুসম্বন্ধ চিন্তাও হয় না। তাহা হইলে এই দাঁড়ায়, বাঙালি বাংলা ছাড়া চিন্তা করিতে পারে না, ইংরাজ ইংরাজি ছাড়া ভাবিতে পারে না। তাহার পক্ষে মাতৃভাষা ভিন্ন যথার্থ চিন্তা যেমন অসম্ভব, বাঙালির পক্ষেও তেমনি। তা তিনি যত বড় ইংরাজি জানা মানুষই হন, যে ভাষায় প্রথম মা বলিতে শিখিয়াছি, যে ভাষা দিয়া প্রথম এটা ওটা সেটা চিনিয়াছি, যে ভাষায় প্রথমে কেন প্রশ্ন করিতে শিখিয়াছি, সেই ভাষার সাহায্য ভিন্ন ভাবুক চিন্তাশীল কর্মী হইবার আশা করা আর পাগলামি করা এক।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আজ শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী, এখন প্রথম আলো সুবন্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় সুমতি মুতাতকর, রাগ কোমল আশাবরী এবং দেশী।

প্রথম আলো অনুষ্ঠানে শুনলেন খেয়াল শিল্পী সুমতি মুতাতকর, শুনলেন রাগ কোমলা সাবরী ও দেশী। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা আজ নতুন দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণ্যম জয়শঙ্কর বলেছেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া বিশেষ সহায়ক ভূমিকা নিয়েছিল। ভারত ও কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আলোচনার পঞ্চম পর্ব আজ কানাডার অটোয়ায় শুরু হবে। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রক যুব প্ল্যাটফর্ম মাই ভারতের মাধ্যমে গতকাল দেশজুড়ে 150টিরও বেশি জায়গায় মাদক বিরোধী নাশা মুক্ত ইয়োবা ওয়াক আয়োজন করে। কেন্দ্রীয় বন্দর জলপথ ও জলপথ বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ আসামের ডিব্রুগড় থেকে প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী নৌযাত্রার সূচনা করবেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা আজ নতুন দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলসহ তিন দিনের সরকারি সফরে আজ নতুন দিল্লিতে আসছেন তিনি। এবছর এটি তাঁর দ্বিতীয় সফর। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট পারমেলা বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন, সংস্কৃতি এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। এছাড়া উভয় নেতৃত্ব আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলী এবং বহুপাক্ষিক ফোরামে দুই দেশের সহযোগিতার বিষয়েও মতবিনিময় করবেন। আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট পারমেলা। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া বিশেষ সহায়ক ভূমিকা নিয়েছিল। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 62তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বিদেশমন্ত্রী বলেন, ভারত রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে এবং বর্তমানে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক স্থিতিশীল। ডক্টর জয়শঙ্কর বলেন, দুই দেশের মধ্যে সামরিক, পারমাণবিক ও মহাকাশ ক্ষেত্রের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণে বাণিজ্য ও বিনিয়োগ রয়েছে।
1: Today in a maritime space, in the Indo-Pacific space, we have Quad as a example of, I would say, emerging middle power cooperation with an emerged power. A second example would be in the field of connectivity, where you have something like the IMEC initiative, the India Middle East Europe connectivity corridor, the international north-south transport corridor, even the polar route, the northern sea route could be the subject of cooperation.
0: ডক্টর জয়শঙ্কর রাশিয়া ইউক্রেন সংঘাতকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করে বলেন, এই সংঘাত অবসানে ভারতের অবস্থান স্পষ্ট। তিনি বলেন, এ বিষয়ে ভারত রাশিয়া ইউক্রেন উভয় পক্ষের সঙ্গেই আলোচনা করেছে এবং কৃষ্ণসাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা ইস্যু নিয়ে শুরু করে সব দিক থেকেই সহায়ক ভূমিকা পালনের চেষ্টা করছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব গতকাল রাজস্থানের জয়সলমীরের ডেজার্ট ন্যাশনাল পার্কের সাম এলাকায় দুটি পুরুষ গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডকে বন্য পরিবেশে ছেড়ে দেন। সমাজ মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, প্রায় এক দশক ধরে ভারতের বিজ্ঞানী, গবেষক এবং তৃণমূল স্তরের কর্মীদের নিরলস প্রচেষ্টার ফলেই এই গুরুত্বপূর্ণ সাফল্য সম্ভব হয়েছে। তিনি বলেন, এই প্রজাতির দুটি পাখিকে বন্য পরিবেশে ছেড়ে দেওয়া ভারতে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড সংরক্ষণ কর্মসূচির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড এবং অন্যান্য প্রজাতির সংরক্ষণে বৈজ্ঞানিক মহলকে কাজ করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানান শ্রী যাদব। ভারত এবং কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপার পঞ্চম দফার বৈঠক আজ সে দেশের অটোয়াতে শুরু হবে। এবছরের মধ্যেই বাণিজ্য চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্যে দুপক্ষই এই আলোচনায় বসবে। পাঁচ দিনব্যাপী এই বৈঠক চলবে চলতি মাসের 9 তারিখ পর্যন্ত। প্রসঙ্গত, গত মাসের 18 তারিখে নতুন দিল্লিতে এই চুক্তির চতুর্থ দফা শেষ হয়। চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি নতুন দিল্লিতে বৈঠকে দুদেশের মধ্যে সেপা সংক্রান্ত আলোচনা চলতি বছরেই শেষ করার পাশাপাশি জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছিলেন। উল্লেখ্য, 2024-25 সালে ভারত ও কানাডার মধ্যে মোট পণ্যের লেনদেন হয়েছিল 8.66 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে কানাডায় ভারতের রপ্তানি ছিল 4.22 বিলিয়ন মার্কিন ডলার। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে ২৫ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কীভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার, একটি প্রতিবেদন।
2: ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপকে দেশের সাংবিধানিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে তুলে ধরা হয়। ২০১৯ সালের ৫ আগস্ট কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা কার্যত প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করে। ২০২৩ সালের ডিসেম্বরে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ ৩৭০ অনুচ্ছেদ সংক্রান্ত কেন্দ্রের সিদ্ধান্ত বহাল রাখে। সেবা সংকল্প অভিযানের বৃহত্তর ভাবনায় ৩৭০ অনুচ্ছেদ বিলোপকে তাই শুধু একটি সাংবিধানিক পরিবর্তন নয়, বরং এক দেশ এক সংবিধানের ভাবনার সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিক।
3: এবং নিঃসন্দেহে এই সরকারের ৩৭০ তুলে ধরা একটা বিরাট পদক্ষেপ এবং একটা যুগান্তকারী পদক্ষেপ বলা যেতে পারে, যেটা আমরা একসময় কল্পনায় আনতে পারতাম না, কিন্তু সেটা এরা করে দেখিয়েছেন। সেখানকার মানুষের আইনি সুরক্ষা বেড়েছে, শুধু নয় মেয়েদের সুরক্ষা বেড়েছে।
2: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রক যুব প্ল্যাটফর্ম মাই ভারতের মাধ্যমে গতকাল দেশজুড়ে ১৫০টিরও বেশি জায়গায় মাদকবিরোধী নাশামুক্ত ইউভা ওয়াক আয়োজন করে। এই ইভেন্টে ১,০০০০রও বেশি তরুণ তরুণী ও সাধারণ নাগরিক অংশগ্রহণ করেন। বৃহত্তর নাশামুক্ত ইউভা ফর বিকশিত ভারত অভিযানের অংশ হিসেবে এই উদ্যোগের লক্ষ্য ছিল মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সুস্থ জীবনযাত্রার প্রচার করা। অংশগ্রহণকারীরা পদযাত্রা, পথনাটিকা, স্লোগান লেখাসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যকলাপে অংশগ্রহণ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ আসামের ডিব্রুগড় থেকে প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী নৌযাত্রা সূচনা করবেন। বগিবিল টার্মিনালে সকাল ১১টায় আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসাম পেট্রোকেমিক্যালস লিমিটেডের উৎপাদিত মিথানল নিয়ে একটি জাহাজ বগিবিল থেকে বাংলাদেশের ঢাকার পানগাঁও বন্দরের উদ্দেশ্যে রওনা হবে। পণ্য পরিবহনের জন্য ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত জাতীয় জলপথ ২ এবং ভারত বাংলাদেশ প্রোটোকল রুট ব্যবহার করা হবে। উল্লেখ্য, স্বাধীনতার পর ডিব্রুগড় থেকে কোনো বিদেশি বন্দরের উদ্দেশ্যে পণ্যবাহী জাহাজের এটি প্রথম যাত্রা। আসামের নদীকেন্দ্রিক বাণিজ্য পুনরুদ্ধার এবং উত্তর পূর্বাঞ্চলে অভ্যন্তরীণ জলপথের যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় জন অভিযোগ ও পেনশন বিষয়ক মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং নতুন দিল্লিতে আজ ১৭তম পেনশন আদালতের সভাপতিত্ব করবেন। মন্ত্রক সূত্রে খবর, অতি প্রবীণ পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের দীর্ঘদিনের অমীমাংসিত ৮৯৭টি অভিযোগের সুরাহার বিষয়গুলি এই আদালতে বিবেচনা করা হবে। পাশাপাশি চলতি বছরের ১৩ মে অনুষ্ঠিত ১৬তম পেনশন আদালতের সাফল্যের কাহিনীসহ একটি প্রচারপত্র প্রকাশ করবেন শ্রী সিং। এই অনুষ্ঠানে পারিবারিক পেনশনভোগীদের বিভিন্ন বিষয় সংক্রান্ত প্রশ্ন ও তার উত্তরসহ একটি পুস্তিকাও প্রকাশ করা হবে। উৎসবের মরশুমের আগে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে পশ্চিমবঙ্গ সরকার আরও একবার মন্ত্রিসভার বৈঠকে বসবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। শিল্প, সীমান্তবর্তী জেলায় বিএসএফকে জমি, বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণসহ আগামী মঙ্গলবার কলকাতার যুব ভারতের ক্রীড়াঙ্গনে ভারতের সঙ্গে উরুগুয়ের যে প্রীতি ফুটবল ম্যাচ রয়েছে, সেখানে গত বছরের মেসি কাণ্ডে যারা টিকিট কেটে প্রতারিত হয়েছিলেন তাদের বিনামূল্যে টিকিট দেওয়ার বিষয় নিয়ে বৈঠকে প্রস্তাব আনা হতে পারে বলে জানা গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত পূরণ না করলে হরমুজ প্রণালী বন্ধই থাকবে বলে জানিয়েছে ইরান। সে দেশের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবফ জানিয়েছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের উপর ভিত্তি করে নির্ধারিত ৭টি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথটি খোলা হবে না। অন্যদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সামগ্রিক অবস্থান আমেরিকাকে জানিয়ে দেওয়া হয়েছে। হরমুজের নিরাপত্তা ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট ও বাস্তবসম্মত পদক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা আজ নতুন দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া বিশেষ সহায়ক ভূমিকা নিয়েছিল। ভারত ও কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আলোচনার পঞ্চম পর্ব আজ কানাডার অটাওয়ায় শুরু হবে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25।
4: আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন। আজ শুনবেন কবি বিষ্ণুদের জীবন কথা।
5: বিষ্ণুদের কাব্যগ্রন্থ পড়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন, তোমার মধ্যে যথার্থই নতুন পথ খননের অধ্যাবসায় দেখা গেল। তখন তরুণদের আত্মপ্রকাশের অবারিত ক্ষেত্র ছিল কল্লোলের আড্ডা, কর্নওয়েল স্ট্রিটে বিকেলের দিকে পত্রিকার অফিসে, পটুয়াটোলা লেন আর পাবলিশিং হাউজের কার্যালয়ে। বিভুরঞ্জন দাশগুপ্তের বাড়ির আসরে তাঁর স্ত্রী কমলা, যাকে সবাই বৌদি বলে ডাকতেন, রুটি তরকারি আর এক কাপ চা সহযোগে ফাঁকা পকেটে পায়ে হেঁটে আসা তরুণরা সৃষ্টির স্বপ্নে বিভোর হয়ে যেতেন। কলকাতার বনেদি বণিক পরিবারে তাঁর জন্ম। আদি বাড়ি ছিল হাওড়া জেলার পাতিহালে। পরবর্তী সময়ে সংস্কৃত কলেজের বিপরীতে নতুন বাড়িতে চলে আসে তাঁর পরিবার। কাকা ছিলেন প্রাচীন পুস্তক প্রকাশক কোম্পানির মালিক। বাবা শশীভূষণ দেও প্রখ্যাত এবং ধনী ব্যবসায়ী ছিলেন। আজও বউবাজারে তাঁর নামাঙ্কিত রাস্তা রয়েছে। কিন্তু শারীরিক ঝামেলা বিষ্ণুর জীবনে বিপর্যয় ডেকে এনেছিল। তিনি লিখেছিলেন, উদ্ভ্রান্ত বিচ্ছিন্ন মন ঘুরে মোরে সারা, নির্নিমেষ নির্বিকার বিরাট শহর, সহে না খুবই এই নিঃসঙ্গ মাথুর। অবিভক্ত বাংলায় ছোটলাটের সচিবালয়ে কর্মজীবন শুরু হয় তাঁর। 1950 সালে যোগ দেন মৌলানা আজাদ কলেজে। দীর্ঘ 30 বছরের অধ্যাপক জীবন। সঙ্গ দিতেন প্রিয় বন্ধু উর্দু কবি পারভেজ, ডক্টর ক্ষুদিরাম দাস আর ইংরেজি সাহিত্যের অধ্যাপক কালিদাস বসু। কালীঘাটে গোলাম মোহাম্মদ রোডে ভাড়া বাড়িতে স্ত্রী পুত্র আর 2 মেয়ে ইরা ও তারাকে নিয়ে থাকতেন তখন। পারিপাট্যে নির্ভেজাল বাঙালি, সাদা ধুতি পাঞ্জাবি পরা দীর্ঘদেহী মানুষটি ছিলেন স্বল্পভাষী। বাংলা কবিতার ক্রমবিবর্তনে ও রচনাশৈলীর পরিবর্তনে তাঁকে নিপুণ কারিগর বললে অত্যুক্তি হবে না। ইংরেজি সাহিত্যের অধ্যাপক ও অনুবাদক হয়ে 30-এর দশকে রবীন্দ্র অনুরাগী ও রবীন্দ্র বিরোধী গোষ্ঠীর মধ্যে থেকেও নিজের স্বাতন্ত্র প্রমাণ করেছিলেন। তাঁর রচনায় বোদলিয়ার, এলিয়টের প্রভাব যেমন অস্বীকার করা যায় না, তেমনি মননশীলতায় বয়সে সকলের ছোট হয়ে তিনি ভিন্নধর্মী। পরাধীন বাংলার আন্দোলনকে কেন্দ্র করে জীবনানন্দ লিখেছিলেন 7টি তারার তিমিরে। বিষ্ণু লেখেন 7 ভাই চম্পা, সন্দীপের চর। প্রেম নিয়ে তাঁর নিজস্ব বক্তব্য ধরা পড়ে নাম রেখেছে কোমল গান্ধারে। রাশিয়া সফরের সময় তিনি রুশ ভারতী পত্রিকার সঙ্গে যুক্ত হন। আবার 1946 সালে খুলনায় প্রাদেশিক কৃষক সভার সম্মেলনে তেভাগা প্রস্তাবকে সমর্থন জানিয়ে তিনি লেখেন সৌভাগ কবিতা। বিদেশি শব্দরূপক উপমা ব্যবহার করেছেন তিনি। তাঁর কাব্যগ্রন্থ স্মৃতি সত্তা ভবিষ্যৎ তাঁকে রবীন্দ্র পুরস্কার ও আকাদেমি পুরস্কার এনে দেয়। পৃথিবীর বহু দেশ ঘুরেও তাঁর কলমে উঠে আসে জল দ্য

0: নেত্র মন্ত্রমুগ্ধ হয়ে থাকত, আর সেই নৈঃশব্দের মধ্যে জেগে থাকত এক কবির আবিষ্ট কণ্ঠস্বর, অনুভবের জগৎ। শেষ জীবনে তাঁর পুত্রের অকাল মৃত্যু তাঁকে উদ্ভ্রান্ত করেছিল, তবুও বাংলা কাব্য ইতিহাসে তিনি এক অনন্য অধ্যায়।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন কবি বিষ্ণুদের জীবনকথা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন সময় আমাদের আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠানগুলি সম্বন্ধে একবার মনে করে নেওয়া। আসুন শুনে নি এ মাসের বুধ সকালের বিষয়।
2: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সে বাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসামশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।
1: এবার জেনে নি কলকাতার ডায়েরি।
2: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
1: কলকাতা যখন থাকবে আমাদের অনুষ্ঠানে, ভারতের নানান দিকগুলো তো থাকবে। আমাদের অন্যতম ভালো লাগার অনুষ্ঠান, আসুন বেরিয়ে যান ভারতে।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45, বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র

0: আসুন বেরিয়ে যান ভারতে। শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুনীতা বিশ্বাস।

0: বিশ্বাসের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন কৃষিক্ষেত্রে মৌমাছির প্রয়োজনীয়তা। এ প্রসঙ্গে বলছেন নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর মালবিকা দেবনাথ।
2: মৌমাছিকে আজকের দিনে কৃষিক্ষেত্রে কতটা প্রয়োজনীয় সেটা বোঝাতে গেলে ফার্স্টেই আমাদেরকে বলতে হবে, যেমন কৃষিক্ষেত্রের অনেকগুলো উপাদানকে আমরা বলি, যে কৃষিক্ষেত্রের জন্য সার একটি উপাদান, বীজ একটি উপাদান, সেরকমই কিন্তু আজকের দিনে মৌমাছিকে কৃষিক্ষেত্রের পঞ্চম উপাদান বলে গণ্য করা হচ্ছে। তার কারণ হচ্ছে কিছু কিছু ফসলের ক্ষেত্রে যেগুলো ইতর পরাগযোগী, সেগুলো কিন্তু প্রধানত মৌমাছির মতো পতঙ্গের ওপরেই তার ফলনের জন্য নির্ভরশীল। যেমন আমাদের এখানে বেশিরভাগ তৈলবীজ, সেটা সর্ষে হতে পারে, সূর্যমুখী হতে পারে, তিল হতে পারে, এগুলো কিন্তু মৌমাছির ওপর প্রায় 100% নির্ভরশীল। এছাড়াও বেশ কিছু সবজি যেগুলো কুমড়ো গোত্রীয় সবজি, যেমন তার মধ্যে আছে কুমড়ো, পটল, উচ্ছে, লাউ, এরাও কিন্তু ইতর পরাগযোগী এবং এরা প্রভূত পরিমাণে মৌমাছির ওপর নির্ভরশীল। আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে মৌমাছি কিন্তু প্রচুর পরিমাণে কমে গেছে। তার বিভিন্ন কারণ আছে, তার মধ্যে একটা কারণ কিন্তু কৃষিক্ষেত্রে বিভিন্ন কীটনাশকের অপ্রয়োজনীয় এবং ভুল প্রয়োগ, এর ফলে কিন্তু মৌমাছির প্রচণ্ড পরিমাণে ক্ষতি হচ্ছে এবং মৌমাছির সংখ্যা কমে যাচ্ছে। এই জন্য আমাদেরকে মৌমাছির বিষয়ে বিশেষ সতর্ক হতে হবে। আর একটা বিষয়ও ইদানিং দেখতে পাওয়া যাচ্ছে, কিছু কিছু অঞ্চলে কিন্তু কৃষকদের মৌমাছির বিষয়ে সচেতনতা নেই। মৌমাছি যখন ফুল থেকে পরাগরেণু এবং মিষ্টি রস বা নেকটার সংগ্রহ করেন, তারা এটা ধারণা করেন যে মৌমাছি ফুল খেয়ে ফেলছে, ফলে ফলন নষ্ট হচ্ছে। এটা কিন্তু কখনোই হয় না। মৌমাছি কখনোই কোনো ফুলের কোনো ক্ষতি করে না, বরঞ্চ মৌমাছি ফুলের পরাগ সংযোগ ঘটায়, এর ফলে ফুলের থেকে ফল তৈরি হয়। যদি পরাগ সংযোগ না ঘটে তাহলে কিন্তু কখনোই ফুল থেকে ফল তৈরি হবে না। শুধু যে ফুল থেকে ফল তৈরি হবে তাই নয়, যদি মৌমাছি সঠিক পরিমাণে না থাকার জন্য সঠিকভাবে পরাগ সংযোগ না করতে পারে, অপ্রতুল পরাগ সংযোগ হয়, তাহলে কিন্তু ফলের গুণগত মানও কমে যাবে। ফল ছোট হবে, ফলে যে পরিমাণ ভিটামিন বা অন্যান্য উপাদান তৈরি হওয়ার কথা সেগুলো হবে না। ফলে শুধু যে ফল তৈরি হতে মৌমাছি সাহায্য করছে তা নয়, মৌমাছি কিন্তু ফলের গুণগত মান বাড়াতেও অনেক সাহায্য করছে। তাই আমাদের এই বিষয়ে সচেতন হতে হবে। যখন কোনো মৌমাছি পালক তার মৌমাছির বাক্স নিয়ে কোনো কৃষকের জমির পাশে রাখবেন, তখন কৃষকের উচিত সেই মৌমাছি পালককে তার মৌমাছির বংশবৃদ্ধি করতে সাহায্য করা। এতে যেমন মধু সংগ্রহ বাড়বে, তেমনই কিন্তু ফসলের উৎপাদন বাড়বে। সঙ্গে আমাদের যে কোনো ফসলে যখন ফুল আসছে, তখন যখন মৌমাছি সেই ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করছে, সেই পরিস্থিতিতে কিন্তু আমাদেরকে সেই ফসলে কীটনাশক প্রয়োগের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এবং যেটা আমরা আরও কয়েকটা জিনিস যেটা খেয়াল করছি, যে কিছু কৃষক বা কিছু গ্রামের যুবক যদি মৌমাছি পালনে আগ্রহী হয়, তাহলে যেমন মৌমাছির সংখ্যা বাড়ে, তাতে ফলন বাড়ে, সাথে সাথে কিন্তু এটা একটা যথেষ্ট লাভজনক ব্যবসা এবং আস্তে আস্তে এটার গুরুত্ব কিন্তু বাড়ছে। সুতরাং সব দিক থেকেই যদি আমরা মৌমাছির প্রতি আরেকটু মনোযোগী হই, তাহলে যেমন আমরা কিছু যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, মধুর উৎপাদন বাড়াতে পারি, সাথে সাথে কিন্তু আমরা আমাদের কৃষিক্ষেত্রের ফলনকেও বাড়াতে পারবো। এই সচেতনতাটা আজকের দিনে আমাদের মধ্যে অত্যন্ত দরকার এবং এইটার দিকে আমি কৃষকদের মৌমাছি সুরক্ষার দিকে আগ্রহী হওয়ার জন্য অনুরোধ করছি।
1: শুনছিলেন কৃষিক্ষেত্রে মৌমাছির প্রয়োজনীয়তা। এ বিষয়ে বললেন।

0: নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর মালবিকা দেবনাথ।
1: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

এবার জানিয়ে দেব, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আজ অর্থাৎ 5ই অক্টোবর সোমবারের অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনে সকাল 7:05 শুনবেন লোকগীতি, ভারতীয় সময় 7:15 শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে, স্থান কাশ মালভূমি মহারাষ্ট্র, উপস্থাপনায় থাকছি আমি সেমন্তী মুখোপাধ্যায়। সকাল 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় আমি থাকছি সেমন্তী মুখোপাধ্যায়। 8:30 অতিথি, এই অনুষ্ঠানে শুনবেন রেজওয়ানা চৌধুরী বন্যার সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে স্মৃতমা মুখোপাধ্যায়, শুনবেন প্রথম পর্ব। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন খেয়াল, পরিবেশনায় বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়, রাগ গুণকেলি। সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় তর্পণা ভট্টাচার্য। 10:30 রামধন অনুষ্ঠানে প্রথমে শুনবেন ভজন, শিল্পী তুরবান বেরা, এবং তারপর শুনবেন রামপ্রসাদী, শিল্পী তপন ঘোষ। সকাল 11:00 সংগ্রহশালা থেকে গান, 11:15 নজরুল গীতি, শিল্পী ত্রিদীপ রায়চৌধুরী, 11:30 শুনবেন রম্যগীতি। বেলা 12:00 অল্প অল্প গল্প কথা অনুষ্ঠানে উপস্থাপনায় থাকবেন শ্রাবণী ভট্টাচার্য। 12:30 শুনবেন লোকসঙ্গীত। দুপুর 1:00 শুনবেন নাটক হার, কাহিনী চকিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। দুপুর 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 মৈত্রী প্রথম অধিবেশনের সমাপ্তি এবং দ্বিতীয় অধিবেশনের সূচনা 3:30।

চলে আসি আজ, অর্থাৎ 5ই অক্টোবর সোমবার, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচিতে। ভারতীয় সময় 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 শুনবেন পথের বাঁকে গল্পের ডাকে, উপস্থাপনায় অরিজিৎ গঙ্গোপাধ্যায়। 4:35 বন্ধু তোমারই জন্য উপস্থাপনায় থাকবেন তন্ময় ভট্টাচার্য এবং ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় অরিজিৎ গঙ্গোপাধ্যায়। 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন। 6:20 ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে শুনবেন বার্লি চাষের সুযোগ ও সম্ভাবনা, আলাপচারিতায় ডক্টর গোলাম মঈনুদ্দিন ও সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন কথিকা জন্মগত হৃদরোগ, বলবেন সিদ্ধার্থ মণি। 7:00 নাটক হার, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। 8:15 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে এই অনুষ্ঠানে উপস্থাপনায় থাকবেন উৎসব সিনহা। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, পরিবেশনায় সন্তোষ কুমার বন্দ্যোপাধ্যায়, রাগ বাগেশ্রী। 10:45 শুনবেন উপমহাদেশের খবর এবং 11:00 শুনবেন হারানো দিনের গান। উপস্থাপনায় থাকবে উৎসব সিনহা। ভারতীয় সময় 12:00 মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

জানিয়ে দিচ্ছি, জানিয়ে দিলাম, আজ অর্থাৎ 5ই অক্টোবর সোমবার আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি সম্পর্কে

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন লোকগীতি। প্রথমে পূর্ণদাস বাউলের কণ্ঠে রইল এই গানটি।

শুনছিলেন লোকগীতি আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে আসুন বেরিয়ে যান ভারতে।

আবারও চলে এসেছি আপনাদের আসন বেরিয়ে যান ভারত অনুষ্ঠানে। রয়েছি আমি সীমন্তী মুখোপাধ্যায় আপনাদের সঙ্গে, আপনাদের মৈত্রী বন্ধু। আজকের গন্তব্য ঠিক যেখানে, সেই জায়গাটা কিন্তু খুব একটা মানে পর্যটকদের ট্র্যাভেল লিস্টে খুব সহজে জায়গা পায় না। মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতমালার কোলে এমন একটি জায়গা আছে যেখানে বর্ষা শেষ হতে না হতেই পাহাড়ের বুক যেন হঠাৎ রঙিন হয়ে ওঠে। কোথাও হলুদ, কোথাও গোলাপি, কোথাও নীল, আবার কোথাও বেগুনি। মাটির খুব কাছাকাছি ফুটে থাকা অসংখ্য ছোট ছোট বুনো ফুলে ঢেকে যায় গোটা পাহাড়ি প্রান্তর। এই অপূর্ব জায়গাটির নাম কাস মালভূমি, স্থানীয় ভাষায় কাস পাথর। মহারাষ্ট্রের সাতারা শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 মিটার উচ্চতায় অবস্থিত এই মালভূমিকে অনেকেই বলেন মহারাষ্ট্রের ভ্যালি অফ ফ্লাওয়ার্স। কাস শুধু সুন্দর একটি পর্যটন কেন্দ্র নয়, এটি জীববৈচিত্র্যের এক অসাধারণ ভাণ্ডার এবং পশ্চিমঘাটের ইউনেস্কো ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বর্ষার পরে অল্প কয়েক সপ্তাহের জন্য এখানে যে ফুলের উৎসব শুরু হয় সেটাই কিন্তু আজকের এই অনুষ্ঠানে এই জায়গাটিকে নির্বাচন করার কারণ। কারণ বর্ষা তো ফুরিয়ে গেছে অক্টোবর, এবং এই সময়টাই ধীরে ধীরে কাস মালভূমির সেজে ওঠার সময়। কাস যাওয়ার পরিকল্পনা করলে প্রথমেই আপনার গন্তব্য হবে সাতারা। কলকাতা বা ভারতের অন্য শহর থেকে বিমানে গেলে পুনে বিমানবন্দর একটি সুবিধাজনক পথ। পুনে থেকে সড়কপথে সাতারা, তারপর কাস। পুনে থেকে কাসের দূরত্ব আনুমানিক 125 থেকে 140 কিলোমিটার। মুম্বাই থেকেও গাড়িতে যাওয়া যায়, সাতারা হয়েই যেতে হবে। ট্রেনে গেলে সাতারা রেল স্টেশনই সবচেয়ে সুবিধাজনক। সাতারা শহর থেকে গাড়ি, ট্যাক্সি, স্থানীয় পরিবহনে কাস মালভূমিতে পৌঁছানো যায়। সাতারা থেকে কাসের দিকে যাওয়ার রাস্তাটির যে ভ্রমণ, সেটাও কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা। এছাড়া কি পাবেন যাওয়ার পথে? সহ্যাদ্রি পাহাড়ের দিকে যখনই রাস্তায় উঠতে শুরু করবে, পাবেন সবুজ পাহাড়, মেঘ, কুয়াশা আর বর্ষার জলধারার দৃশ্য। এই যে দৃশ্যগুলো, সেটুকুর জন্যই তো আমাদের বেরিয়ে যাওয়া, বেরিয়ে পড়া। তবে কাস ভ্রমণের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখা দরকার, এটা সাধারণত কোনো পিকনিক স্পট কিন্তু নয়। এখানে মাটি অত্যন্ত পাতলা এবং উদ্ভিদ জগৎ অত্যন্ত সংবেদনশীল, তাই ফুলের মরশুমে পর্যটকদের সংখ্যা নিয়ন্ত্রণ করা হয় এবং নির্দিষ্ট প্রবেশ ব্যবস্থা বা স্লট থাকতে পারে। প্রতিদিন যে পর্যটনের অনুমতি নেওয়া হয় সেটা কিন্তু একটা সীমিত পর্যায়ে রাখা থাকে, তাই যাওয়ার আগে সরকারি ব্যবস্থাপনা ও প্রবেশের বর্তমান নিয়ম দেখে অনলাইনে বুকিং করে নেওয়াটাই নিরাপদ। অনেক জায়গায় নির্দিষ্ট পথ বা বোর্ড ওয়াক ধরে হাঁটতে হয়, ফুলের মধ্যে নেমে যাওয়া বা ফুল তোলা একেবারেই এখানে কিন্তু করা উচিত নয়। কারণ আপনি যে ছোট্ট ফুলটিকে হয়তো সাধারণ একটি বুনো ফুল ভাবছেন, তা কিন্তু

হতে পারে ওই অঞ্চলের খুব বিরল একটি উদ্ভিদ। এবার আসি কাসের একটা বিস্ময়ের কথায়। বর্ষার শেষ দিকে এই মালভূমিতে ফুটতে শুরু করে শত শত প্রজাতির ফুল। সরকারি পর্যটন তথ্য অনুযায়ী এখানে 850-এরও বেশি ফুলের প্রজাতি এবং নানা ধরনের উদ্ভিদ পাওয়া যায়। অনেক প্রজাতি স্থানীয় বা বিরল। কোথাও দেখা যায় হলুদ স্মিথিয়া, কোথাও নীল আর্টিকুলেরিয়া, কোথাও গোলাপি বা বেগুনি ফুলের আস্তরণ। আবার আছে অর্কিড এবং এমন কিছু মাংসাশী উদ্ভিদ যা ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড় ধরে নিজেদের পুষ্টির ঘাটতি পূরণ করে। কাসের মাটিতে পুষ্টি তুলনামূলকভাবে কম। এখানকার ভূপ্রকৃতি ও বর্ষার বিশেষ পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই এই অদ্ভুত উদ্ভিদ জগৎ তৈরি হয়েছে। আর একটা চমৎকার বৈশিষ্ট্য হলো এখানকার ফুলের রং সবসময় এক থাকে না। বর্ষা যেমন যেমন এগোয় তেমন তেমন ফুলের রং বদলাতে থাকবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আপনি যেখানে কাসকে দেখবেন যে রঙে, সেপ্টেম্বরের শেষে কিন্তু তার রং বদলে যাবে। 15-20 দিন অন্তর ফুলের এই পরিবর্তন চোখে পড়ে এবং মনে হয় যেন একটা জীবন্ত ক্যানভাস। তাই এই মরশুমে একাধিকবারও অনেকে ছুটে যান কাস মালভূমি। কাসের এই ফুল গাছগুলো কিন্তু উঁচু উঁচু ফুলের বাগান নয়। অধিকাংশ ফুলই একদম ছোট, মাটির একেবারে কাছাকাছি ফুটে থাকে। দূর থেকে দেখলে মনে হবে যেন কোনো সবুজ গালিচা বেছানো আছে। একটু কাছে গিয়ে তাকালেই বোঝা যায় যে আসলে অসংখ্য ছোট ছোট ফুলের বুনোটে এই অসাধারণ কার্পেট তৈরি হয়েছে। ছোট ছোট ফুলের গঠন, পাপড়ি, আর তার পাশে দেখতে পাবেন প্রজাপতি, নানান ছোট ছোট পোকামাকড়, পতঙ্গ। প্রকৃতিপ্রেমী ও ফটোগ্রাফারদের কাছে কাস একেবারে স্বর্গ। ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, ম্যাক্রো ফটোগ্রাফি, পাখি ও প্রজাপতি দেখা এবং উদ্ভিদ পর্যবেক্ষণ এখানে কিন্তু সবই করা যায়। তাই আপনারা যারা এই সব বিষয়ে উদ্যোগী, এসব বিষয়ে যাদের ভালো লাগে, তারা কিন্তু একবার কাস মালভূমি ঘুরে আসতে পারেন। এখানে অ্যাডভেঞ্চার বলতে কোনো কৃত্রিম বিনোদন কিন্তু নেই। এখানে আনন্দ বলতে ধীরে হাঁটা, মেঘ দেখা, পাহাড়ের বাতাস অনুভব করা, ফুল চেনা এবং ছোট্ট ছোট্ট ফুলকে কাছ থেকে চেনা, ছবি তোলা এবং প্রকৃতিকে তার নিজস্ব সৌন্দর্যে অনুভব করতে পারা। যারা ট্রেকিং ভালোবাসেন তারা এখান থেকে আশেপাশের পাহাড়ি অঞ্চল এবং দুর্গগুলিতে আলাদা করে ট্রেক পরিকল্পনা করতে পারেন। কাসের কাছেই রয়েছে কাস লেক বা কাস তালাও। প্রায় 100 বছরেরও বেশি আগে এই যে জলাধারটি তৈরি হয়েছিল তা সাতারা শহরের জলের সরবরাহ করে। বর্ষার সময় চারপাশের পাহাড় সবুজ হয়ে উঠলে এই কাস লেক বা কাস তালাও অসাধারণ লাগে। যেতে পারেন থোসেঘড় ওয়াটারফল। বর্ষাকালে পাহাড়ের গা বেয়ে নেমে আসা জলপ্রপাত অসাধারণ লাগবে। কাস থেকে 30-35 কিলোমিটার দূরেই এই জলপ্রপাত। চারপাশের সবুজ পাহাড়, মেঘ, কুয়াশা আর জলের গর্জন। ইতিহাসে আগ্রহ থাকলে কাসের সঙ্গে সাজনগড় ফোর্ট এবং আজিঙ্কেতেয়ারা ফোর্ট ঘুরতে পারেন। এছাড়া যেতে পারেন বামনলি ভিলেজ। শিবসাগর লেকের তীরে ছোট্ট গ্রামটি অত্যন্ত মনোরম এবং শান্ত। কোয়েনা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, কোয়েনা ড্যাম যেতে পারেন এখান থেকে। আর থাকার জায়গা বলতে কাস মালভূমিতে কিন্তু তেমন থাকার জায়গা নেই। বেশিরভাগ সময় আপনাকে সাতারাতে থাকতে হবে এবং সেখান থেকে যেতে হবে কাস, একদিনে গিয়ে ফিরে আসতে হবে। খাবার দাবার ব্যবস্থা স্থানীয়। এখানে অনেক খাবার পাবেন, ভুট্টা, চা নাস্তা, ডা ভাকরি, পিঠলা ভাকরি, মিসল পাও, পোহা বা স্থানীয় থালি। আর সাতারা গেলে অবশ্যই বিখ্যাত কান্ডি পেড়া খেয়ে দেখতে পারেন। আর যদি সুযোগ পান এবং আপনাদের ভ্রমণে মহাবালেশ্বর পাঞ্চগানী রাখেন তাহলে কিন্তু তাজা স্ট্রবেরিও পেতে পারবেন। কাস নামটি নিয়ে অনেক গল্প আছে। আপনারা গেলে স্থানীয় মানুষদের মুখে সেই সব গল্প শুনবেন যে কাস গাছের নাম থেকে বা কাস যে হ্রদ সেই শব্দের থেকে কিন্তু এর উৎপত্তি। আর এই যে ছবি, এই যে অসাধারণ রং, তা যেন আপনাদের মনে লেগে থাকে। আর আমাদের মনের কলুষতা যেন তা কখনো না ছোঁয়ে, বরং আমাদের মনের সমস্ত অন্ধকার

আর যেন এসব ভ্রমণ মুছিয়ে দিতে পারে। শুনছিলেন আসুন বেরিয়ে যান ভারতে, সঙ্গে ছিলাম আমি সেমন্তী মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা আজ নতুন দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া বিশেষ সহায়ক ভূমিকা নিয়েছিল। ভারত ও কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আলোচনার পঞ্চম পর্ব আজ কানাডার অটাওয়ায় শুরু হবে। আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে চারটি নতুন বিমানবন্দর তৈরির জন্য পশ্চিমবঙ্গ সরকার আজ কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করবে। মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত পূরণ না করলে হরমুজ প্রণালী বন্ধই থাকবে। মার্কিনিরা সামরিক পথ নিলে তেহরানও প্রস্তুত, স্পষ্ট বার্তা ইরানের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এশিয়ান গেমসের দুর্দান্ত পারফরমেন্সের জন্য ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা আজ নতুন দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সহ তিন দিনের সরকারি সফরে আজ নতুন দিল্লিতে আসছেন তিনি। এবছর এটি তার দ্বিতীয় সফর। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট পারমেলা বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান, প্রযুক্তি উদ্ভাবন, সংস্কৃতি এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। এছাড়া উভয় নেতৃত্ব আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলী এবং বহুপাক্ষিক ফোরামে দুই দেশের সহযোগিতার বিষয়েও মত বিনিময় করবেন। আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট গি পারমেলা। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া বিশেষ সহায়ক হয়েছিল। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 62তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে বিদেশমন্ত্রী বলেন, ভারত রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে এবং বর্তমানে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক স্থিতিশীল। ডক্টর জয়শঙ্কর বলেন, দুই দেশের মধ্যে সামরিক, পারমাণবিক ও মহাকাশ ক্ষেত্রের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণে বাণিজ্য ও বিনিয়োগ রয়েছে।
1: Today in a maritime space, in the Indo-Pacific space, we have Quad as a example of, I would say, emerging middle power cooperation with an emerged power. A second example would be in the field of connectivity, where you have something like the IMEC initiative, the India-Middle East-Europe connectivity corridor, the international north-south transport corridor, even the polar route, the northern sea route could be the subject of cooperation.
0: ডক্টর জয়শঙ্কর রাশিয়া ইউক্রেন সংঘাতকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করে বলেন, এই সংঘাত অবসানে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন, এ বিষয়ে ভারত রাশিয়া ইউক্রেন উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেছে এবং কৃষ্ণসাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা ইস্যু নিয়ে শুরু করে সব দিক থেকেই সহায়ক ভূমিকা পালনের চেষ্টা করছে।
1: Starting with the Black Sea safety of shipping issue.
0: বন্দর, জাহাজ, জলপথ বিষয়ক কেন্দ্রমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ আসামের ডিব্রুগড় থেকে প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী নৌযাত্রা সূচনা করবেন। বগিবিল টার্মিনালে সকাল 11টায় আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। আসাম পেট্রোকেমিক্যালস লিমিটেডের উৎপাদিত মিথানল নিয়ে একটি জাহাজ বগিবিল থেকে বাংলাদেশের ঢাকার পানগাঁও বন্দরের উদ্দেশ্যে রওনা হবে। পণ্য পরিবহনের জন্য ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত জাতীয় জলপথ নম্বর 2 এবং ভারত বাংলাদেশ প্রোটোকল রুট ব্যবহার করা হবে। উল্লেখ্য, স্বাধীনতার পর ডিব্রুগড় থেকে কোনো বিদেশি বন্দরের উদ্দেশ্যে পণ্যবাহী জাহাজের এটি প্রথম যাত্রা। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রক যুব প্ল্যাটফর্ম মাই ভারতের মাধ্যমে গতকাল দেশজুড়ে 150টিরও বেশি জায়গায় মাদকবিরোধী নেশামুক্ত ইউয়া ওয়াক আয়োজন করে। এই ইভেন্টে 100,000-এরও বেশি তরুণ তরুণী ও সাধারণ নাগরিক অংশগ্রহণ করেন। বৃহত্তর নেশামুক্ত ফর ইউবা বিকশিত ভারত অভিযানের অংশ হিসেবে এই উদ্যোগের লক্ষ্য ছিল মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সুস্থ জীবনযাত্রার প্রচার করা। অংশগ্রহণকারীরা পদযাত্রা, পথনাটিকা, স্লোগান লেখাসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যকলাপে যুক্ত হন। ভারত এবং কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপার পঞ্চম দফার বৈঠক আজ সেদেশের অটাওয়াতে শুরু হবে। এবছরের মধ্যেই বাণিজ্য চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্যে দুপক্ষই এই আলোচনায় বসবে। পাঁচ দিনব্যাপী এই বৈঠক চলবে চলতি মাসের 9 তারিখ পর্যন্ত। প্রসঙ্গত, গত মাসের 18 তারিখে নতুন দিল্লিতে এই চুক্তির চতুর্থ

দফা শেষ হয়। চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি নতুন দিল্লিতে বৈঠকে দুদেশের মধ্যে সেপা সংক্রান্ত আলোচনা চলতি বছরেই শেষ করার পাশাপাশি জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে সম্মত হন। উল্লেখ্য, 2024-25 সালে ভারত ও কানাডার মধ্যে মোট পণ্যের লেনদেন হয়েছিল 8.66 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে কানাডায় ভারতের রপ্তানি ছিল 4.22 মিলিয়ন মার্কিন ডলার। কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে 17তম পেনশন আদালতের সভাপতিত্ব করবেন। মন্ত্রক সূত্রে খবর, অতিপ্রবীণ পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের দীর্ঘদিনের অমীমাংসিত 897টি অভিযানের সুরার বিষয়গুলি আদালতে বিবেচনা করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ কলকাতা, ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে এবং বিমান যোগাযোগ পরিকাঠামো আরও শক্তিশালী করতে 4টি নতুন বিমানবন্দর তৈরির জন্য রাজ্য সরকার আজ কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করতে চলেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে আজ দুপুরে নবান্ন সংলগ্ন সভাঘরে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় উড়ান প্রকল্পে পুরুলিয়ার ছড়রা, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং আলিপুরদুয়ারের হাসিমারায় নতুন এই বিমানবন্দর তৈরি হলে বিনিয়োগ ও পর্যটনে নতুন সম্ভাবনা, কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশের গোমতী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় প্রেক্ষিতে লখনৌ জেলা প্রশাসন ত্রাণ ও উদ্ধার কাজ জোরদার করছে। গোমতী নদী সংলগ্ন লখনৌ শহরের একাধিক এলাকা বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ অনুযায়ী জেলা শাসক বিশাখ জি এবং জয়েন্ট পুলিশ কমিশনার বাবলু কুমার বারওয়ান ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সরজমিনে পরিদর্শন করেন। বন্যা কবলিত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে অবিলম্বে 10টি নৌকা মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। নৌকার মাধ্যমে ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। নিরাপত্তা জোরদার করতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে রাতে পুলিশি টহল বাড়ানো হয়েছে। ছত্তিশগড় সরকার সে রাজ্যের বস্তার অঞ্চলে বোমা বিস্ফোরণে অঙ্গহানি হওয়া ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ এবং সহায়ক সরঞ্জাম প্রদানের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে আজ থেকে 7ই অক্টোবর পর্যন্ত জগদলপুরে এবং 15 থেকে 17ই অক্টোবর পর্যন্ত দান্তেওয়াড়ায় বিনামূল্যে ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। এই উদ্দেশ্যে জেলা প্রশাসন ক্যাম্পগুলিতে অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে যাতায়াত ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা বলেন, এই ক্যাম্পগুলির মাধ্যমে রাজ্য সরকার বস্তার অঞ্চলে সর্বত্র আইইডি বিস্ফোরণ প্রতিবন্ধী সকল মানুষের কষ্ট লাঘব করার প্রচেষ্টা চালাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত পূরণ না করলে হরমুজ প্রণালী বন্ধই থাকবে বলে জানিয়েছে ইরান। সে দেশের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের কালিফাফ জানিয়েছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের উপর ভিত্তি করে নির্ধারিত 7টি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথটি খোলা হবে না। অন্যদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সামগ্রিক অবস্থান আমেরিকাকে জানিয়ে দেওয়া হয়েছে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, আমেরিকার সঙ্গে সংঘর্ষ অব্যাহত রেখে কিংবা নিষেধাজ্ঞা আরোপ করে কোনো স্থায়ী সমাধান আসবে না। তেহরান আজ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে বক্তব্য রাখার সময় তিনি জানান, আমেরিকা যদি সামরিক পথই বেছে নেয় তবে ইরানও প্রস্তুত রয়েছে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়ে বিচক্ষণতার পথ বেছে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে এই যুদ্ধ অতি দ্রুত শেষ হবে। দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাই বিমানটি ওমানি কোপাইলট মোহাম্মদ হামাম আল হামামি সৈয়দ সৌদি আরবের মরুভূমিতে বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন বলে ইতালীয় সংবাদপত্র কোরিয়া দেলা সেরা জানিয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার দাবি অনুযায়ী আল হামামি ক্যাপ্টেন স্মিথ মাচ্চারকে হত্যা করে বিমানটি তেল আবিবের একটি বহুতলে ক্র্যাশ করার পরিকল্পনা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক কার্যক্রম পর্যালোচনার জন্য সুপার ইন্টেলিজেন্স ফোর্স নামে হোয়াইট হাউসের একটি নতুন টাস্ক ফোর্স গঠন করার ঘোষণা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স জে ক্লেটনের নেতৃত্বে গঠিত এই টাস্ক ফোর্সে ফেডারেল ট্রেড কমিশন, পেন্টাগন এবং পার্সোনাল ম্যানেজমেন্ট অফিসের বরিষ্ঠ আধিকারিকরা থাকবেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ট্রাম্প বলেন, এই টাস্ক ফোর্স আমেরিকা যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে শীর্ষস্থান বজায় রাখতে পারে সেই লক্ষ্যে কাজ করবে। ওপেক প্লাসের 7টি দেশ অর্থাৎ সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, কাজাকস্তান, আলজেরিয়া এবং ওমান আগামী নভেম্বরের জন্য তাদের জ্বালানি তেল উৎপাদনের পরিমাণ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। একটি ভার্চুয়াল বৈঠকে বিশ্বব্যাপী তেলের বাজারের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের দুর্দান্ত পারফরমেন্সের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ভারতীয় দলের প্রতিটি সদস্যের জন্য দেশ গর্বিত যারা নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে ভারতের প্রতিনিধিত্ব করছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদকজয়ী সকল

ক্রীড়াবিদকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের কৃতিত্ব দেশবাসীর মনে অপার আনন্দ সঞ্চার করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমাজ মাধ্যমে বার্তায় বলেন, ক্রীড়ামঞ্চ এক উজ্জ্বল অবস্থানে পৌঁছানোর পথে আরও এক ধাপ এগিয়ে দিয়েছেন ক্রীড়াবিদরা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা আজ নতুন দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া বিশেষ সহায়ক ভূমিকা

0: মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আলোচনার পঞ্চম পর্ব আজ কানাডার অটাওয়ায় শুরু হবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে সকালের আড্ডা।

দেখতে দেখতে ঘড়ি কাঁটা বলছে এখন সময় সকালের আটটার। সঙ্গে রয়েছি আপনার মৈত্রী বন্ধু, আমি সেমন্তী মুখোপাধ্যায়। আর আমাদের পরস্পরের সঙ্গে যে কথা হয়ে আছে সেই কথার কিন্তু কোনো নড়চড় হবে না, কারণ আপনি নিশ্চয়ই জানেন আমার সাথে সকালের আড্ডা মানেই একটু পরেই যে ব্যস্ততাটা শুরু হয়ে যাবে, সেই ব্যস্ততা শুরুর একটু আগে কিছুক্ষণ একে অপরের সাথে একটু দিনটা ভাগ করে নেওয়া। খুব তাড়াহুড়োয় একটা চায়ের কাপ বা একটুখানি নিষেধ নিষেধাজ্ঞা না মেনে একটা কফির কাপ, তারপর ব্যাগ গোছানো, টিফিন, জলখাবার, ওষুধ এবং সারাদিনের পরিকল্পনা। তার আগে আমাদের তেমন সুযোগ হয় না যে দিনটাকে নিয়ে একটু ভাবি, কিন্তু সেই জন্যই হয়তো সকালের আড্ডায় আমার চেষ্টা থাকে বা আমার অভিসন্ধি থাকে বলতে পারেন, যে এই দিনটাকে একটু ক্যালেন্ডারের পাতায় উল্টে পাল্টে দেখার। আজকেও তার অন্যথা হবে না, আমাদের দরজা দিয়ে জানলা দিয়ে আলো আর রোদ্দুরের আনাগোনা যেন থাকে, আর আমাদের মনের মধ্যে আনাগোনা যেন থাকে ভালোবাসার। শুরু করছি গানটা দিয়ে, কারণ আড্ডা তো গান ছাড়া সম্ভবই নয় এবং কথা হচ্ছে গানের উপারে।

একটু রোদ পাঠাও। আপনি বলতে পারবেন আমাদের জীবনের প্রথম রোদ্দুর কাদের হাত ধরে আসে? মা বাবা, বা খুব কাছের কেউ পরিবারের, যে হাত ধরে আমাদের হাঁটাতে শেখায়। আর তারপর ওই যে চার দেওয়ালের ক্লাসরুমে সেই সব মানুষেরা যারা আমাদেরকে অ আ এক দুই এ বি সি ডি যোগ বিয়োগ গুণ ভাগ থেকে কখন যে আমাদের জীবনের জটিল সমীকরণ সমাধান করতে শিখিয়ে দেন সেই মানুষেরা। হ্যাঁ, শিক্ষকেরা। কেন যে শিক্ষক শিক্ষিকার কথা বলছি সেটা আপনি ভাবতেই পারেন। কারণ বলছি, কারণ প্রতি বছর 5ই অক্টোবর পালন করা হয় বিশ্ব শিক্ষক দিবস বা ওয়ার্ল্ড টিচার্স ডে। 1966 সালে ইউনেস্কো এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা ILO শিক্ষকদের অধিকার, দায়িত্ব, প্রশিক্ষণ, নিয়োগ, কর্মপরিবেশ এবং পেশাগত মর্যাদা নিয়ে একটা গুরুত্বপূর্ণ সুপারিশ গ্রহণ করেছিল। সেই ঐতিহাসিক উদ্যোগের স্মরণেই 1994 সাল থেকে 5ই অক্টোবর পালন করা হয় বিশ্ব শিক্ষক দিবস। অর্থাৎ শিক্ষক যারা প্রতিদিন পর্দার আড়ালে থেকে অনেক কিছু করে ফেলেন। আমাদের কারুর সবসময় ভালো লাগে না, কারুর বহু সময় বড্ড রাগ হয়, বড্ড কষ্টও হয়, জেদ চেপে যায়, শুনবো না, মনে হয় ইনি এমন কেন, খালি বকেন, কীরকম যেন কড়া, কীরকম যেন বদমেজাজি। কখনো কখনো মনে হয় কি বলছেন বাবা, বুঝতেই তো পারছি না। বা কখনো কখনো বিষয়ের ভার এমন চেপে বসে এসে মানুষটাকে দেখলে মনে হয় পালাই। কিন্তু অনেক পরে, বড় হবার অনেক পরে, নিশ্চয়ই এখন যারা শুনছেন তারা এই কথাগুলো শুনতে শুনতেই তাদের ছোটবেলার কোনো না কোনো, ছোটবেলার হোক, স্কুলবেলার, কলেজবেলার বা বিশ্ববিদ্যালয়ের, সেই সব শিক্ষকদের কথা মনে করছেন, শিক্ষক শিক্ষিকাদের মুখগুলো মনে পড়ে যাচ্ছে, তাই না? আমরা কিছুদিন আগে সেপ্টেম্বর মাসে পালন করি শিক্ষক দিবস, আর আজ বিশ্ব শিক্ষক দিবস। এবং এই 60 বছর পূর্ণ হচ্ছে 1966 সালে সেই সুপারিশের। 60 ইয়ার্স স্ট্যান্ডিং উইথ দ্য টিচার্স, 60 ইয়ার্স অফ প্রোটেক্টিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইটস স্টেটাস অ্যান্ড শেপিং আওয়ার ফিউচার। অর্থাৎ শিক্ষকরা এমন মানুষ, তাদের কাজ এমন যে তারা আমাদেরকে কিন্তু হাত ধরে এগিয়ে নিয়ে যান। অনেক সময় বোঝাই যায় না যে আজ যেটা করতে পারছি তার পিছনে অসংখ্য অসংখ্য ক্লাস, অসংখ্য অসংখ্য পঠন পাঠন এবং অসংখ্য অসংখ্য দিন লুকিয়ে আছে। এবং সেই দিন, পঠন পাঠন, সে ক্লাস, সেই শেখার কারিগর আমাদের শিক্ষক শিক্ষিকারা। তাই তাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের সকালের আড্ডায় রইল এই গানটি।

সত্যি তাই, আমরা যখন একলা পারি না তখন মনে মনে সেই সব মানুষদের মুখ মনে করবার চেষ্টা করি, বলি যে হাত ধরে এই বেলা পার করে দিন। আজকের দিনটা অনেকগুলো বিশেষ বিশেষ দিনের গাথা মালার মতো। আমাদের এই 5ই অক্টোবর যে তারিখটা, সাধারণত 5ই অক্টোবর সময়টা আলাদা করে, প্রতি বছর 5ই অক্টোবর হয় না এই দিনটায়, প্রত্যেক বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস বা ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে পালন করা হয়। এবছর 5ই অক্টোবরই কিন্তু প্রথম অক্টোবরের প্রথম সোমবারটা পড়ছে, সে কারণেই আজকের দিনটা কিন্তু সেই দিনটাকেও মনে করার কথা। ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে, যার মূল ভাবনা এবছর অ্যাডিকুয়েট হাউজিং ফর অল, অর্থাৎ প্রত্যেকে একটা কোনো জায়গায়, একটা কোনো বসতি এলাকায় প্রত্যেক মানুষ যাতে যথাযথভাবে যথাযথ পরিবেশে থাকতে পারে, বাস করতে পারে, একটা নিশ্চিন্ত ঘুম ঘুমাতে পারে, বিশ্রাম নিতে পারে। আমরা যদি আমাদের পৃথিবীর মানচিত্রের দিকেও তাকাই তাহলে জানবো, তাহলে খেয়াল করতে পারবো যে জীবন আমাদের প্রত্যেকের জন্য একরকম নয়। আমাদের বহুতল আকাশছোঁয়া বাড়ির পাশে প্রায় কাদা জলে ডুবে যায় অসংখ্য অসংখ্য মানুষের সামান্যতম থাকার জায়গা।

থাকো। আমি একটু পরেই আরেকটা কথা বলবো, তখন এই থাকার জায়গার যে দুটো শব্দ সেটার গুরুত্ব কিন্তু আমরা হয়তো বুঝতে পারবো। কিন্তু আজ যদি ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে বিশ্বজুড়ে পালন করা হয়, কোথাও গিয়ে আমরা এবং আমাদের ঘিরে থাকা গাছপালা পশু প্রাণী সবাইকে নিয়ে কিন্তু আমাদের বসতি বা হ্যাবিটেট। তাই আমরা যারা শহরে থাকি বা বলা ভালো শহরে থাকার সুযোগ পেয়েছি, সেই মানুষেরা যদি একটুখানি ভাবতে পারি যে আমাদের দায়িত্ব কি বা আমাদের দায় কি, তাহলে মনে হয় আজকের দিনটা একটু অন্যরকম হবে। এই গানটা খুব মনে পড়ছে, এই গানটা হয়তো সেই তাগিদটাই অনুভব করাবে আমাদের প্রত্যেককে।

যেমন অক্টোবরের প্রথম সোমবার ঘটনাক্রমে আজ 5 তারিখ সেটা ওয়ার্ল্ড হ্যাবিট্যাট ডে, সেরকমই ভারতবর্ষে প্রতি বছর 2 থেকে 8 অক্টোবর পর্যন্ত ন্যাশনাল ওয়াইল্ড লাইফ উইক বা জাতীয় বন্যপ্রাণী সপ্তাহ পালন করা হয়। আর হ্যাবিট্যাট শব্দটার সঙ্গে আরেকটা যে শব্দ জুড়ে থাকে, হ্যাবিট্যাট লস, সেটা আমার মনে হয় বা আমাদের সকলেরই মনে হয় যে বন্যপ্রাণীদের যতটা পরিমাণ হ্যাবিট্যাট লস হয়েছে আর বোধহয় কারুর তেমন ঘটেনি। তাই আজ হ্যাবিট্যাট ওয়ার্ল্ড হ্যাবিট্যাট ডেতে, বন্যপ্রাণী সপ্তাহে, এই কথাটা যেন আরও বেশি করে মনে হচ্ছে যে কোথাও গিয়ে বন্যপ্রাণীদের কথা আমরা যত জানব তত তাদের কি প্রয়োজন, তাদের কি দরকার, আর আমাদের জীবনটা যে তাদের সাথে জুড়ে আছে সেই অনুভূতিটাও কিন্তু আমাদের একটুখানি হলেও থাকবে। আর কোথাও গিয়ে মনে হয় যে আমাদের বুকের ভেতরে একটুখানি হলেও এই ভাবনাগুলো একটু অন্যরকমভাবে নাড়াচাড়া দেবে। এই সময়টা, মানে এই বন্যপ্রাণী সপ্তাহে, শুধুমাত্র যে বাঘ, হরিণ, হাতি, গণ্ডারকে রক্ষা করার কথা বলা হয় তা না, তাদের বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমটাকে নিয়েও কিন্তু কথা বলা হয়। এবং একটা মানুষ, ধরুন আমি বললাম আমার বেঁচে থাকা, এই আমার বেঁচে থাকাটা কি শুধু আমার ওপর নির্ভরশীল, শুধু আমি, আমার হাতে, তা তো না। আমার সাথে যা কিছু জুড়ে আছে, এমনকি আমার শ্বাস প্রশ্বাস, সেই শ্বাস প্রশ্বাসের যে বায়ু সেটাও কিন্তু পরিবেশ দিচ্ছে, আমার বাসস্থান দিচ্ছে। তাই আজ যখন একই সঙ্গে আমরা আলোচনা করলাম ওয়ার্ল্ড হ্যাবিট্যাট ডের কথা এবং ভারতের বন্যপ্রাণী সপ্তাহের কথা, তখন যেন একটু মনে রাখি যে আমাদের আমিগুলো আমাদের নিজস্ব নিজস্ব বাসস্থান, বসতিগুলো আমাদের সাথে জুড়ে থাকা আর সব কিছুর সঙ্গে যুক্ত। তাই আমরা যেমন আমাদের বাড়িঘর, আমাদের রাস্তাঘাট পরিষ্কার রাখব, সেরকমই যখন যতটা পারব নিজেদের ক্ষমতায় আর অন্য অন্য বসতিগুলোকেও কিন্তু আরও উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের আড্ডা চলতে থাকবে, ফিরে আসছি আমাদের দৃষ্টিকোণের ওই পারে। সকালের আড্ডায় এখন সময় দৃষ্টিকোণের। শুনবেন প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্মরণে আজকের দৃষ্টিকোণ।

1931 সালে আজকের দিনে কলকাতায় তাঁর জন্ম। ভারতীয় প্লেব্যাক শিল্পীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নক্ষত্র তিনি। সঙ্গীতের তালিম নিয়েছেন এটি কানন চিন্ময় লাহিড়ির কাছে। তাঁর গুরু ছিলেন ওস্তাদ বড়ে গুলাম আলী খান। ১৯৫০ তিনি মুম্বাই পাড়ি দেন। 17টি হিন্দি ছবিতে গান গেয়েছেন, কিন্তু ১৯৫২তে নিজের শহর কলকাতায় ফিরে আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। আধুনিক বাংলা গানের জগতে অচিরেই তিনি শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে উঠলেন।

উত্তম সুচিত্রা জুটির সঙ্গে প্লেব্যাকে কখনো হেমন্ত সন্ধ্যা, কখনো আবার মান্না দে সন্ধ্যা মুখোপাধ্যায়ের জুটি বাংলা গানের স্বর্ণযুগের স্বাক্ষর।

সকালের আড্ডায় একটু আগেই শুনছিলেন দৃষ্টিকোণ। আসলে এই যে ছোট্ট ছোট্ট অংশগুলো থাকে আমাদের আড্ডার কোলাজে, বড্ড ভালো লাগে। ওনার যার কথা শুনছিলাম, তার জন্মদিন পেরিয়ে এলাম আমরা। আর ভাবতে ভালো লাগে যে আমরা সকালের শুরুতে এই কথা বলার সুযোগটুকু পাচ্ছি, কাজের ফাঁকে আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আর কোথাও গিয়ে এই পরিবেশ, এই যে আমরা যেভাবে বড় হই, যেভাবে ভাবি, এই সবটাকেই আমাদের কোথাও গিয়ে প্রভাবিত করে, তাই না? আর আমরা আলোচনা করছিলাম যে আজ বিশ্ব শিক্ষক দিবস, আজ ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে, এবং আজ ভারতের মানে জাতীয় বন্যপ্রাণী সপ্তাহের মধ্যে একটা দিন। এবং একই সঙ্গে জানেন কি, যে আজ ওয়ার্ল্ড স্পেস উইক, যা কিনা 4 অক্টোবর থেকে 10 অক্টোবর জুড়ে পালন করা হয়, সেই ওয়ার্ল্ড স্পেস উইকের মধ্যেও আমরা আছি, যে সময়ে বিশ্বর বাইরে মহাবিশ্বে সম্পর্কে যেসব গবেষণা আলোচনা হচ্ছে তার উদ্যোগে কিন্তু এই সপ্তাহ জুড়ে একটা গুরুত্বপূর্ণ জায়গায় রেখে আলোচনা বা সচেতনতা বৃদ্ধি করা হয়। কারণ ওই যে এক সুতোর সবাই গাঁথা আছি, আমরা, আমাদের পরিবার, আমাদের শিক্ষক, আমাদের বসতি, আমাদের পরিবেশ, আমাদের আশেপাশে হয়তো বা নয় দূরে থাকা বন্যপ্রাণী, তাদের বসতি, তাদের বাস্তুতন্ত্র, তার সামঞ্জস্য, এবং এই গ্রহেরও বাইরে যে মহাজগৎ, তার সাথে যে আমাদের একটা অদ্ভুত যোগ, এইটার কথা কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারবো না। কারণ এটা আমাদের অনুভব দিয়ে বুঝতে হবে। কোথাও গিয়ে আমরা যদি ভাবি যে হ্যাঁ কেনই বা আমাদের সারাদিনের এত কাজ, তার মাঝে এইসব এত তত্ত্ব কথা কেনই বা ভাবতে যাব, কিন্তু এই যে আমাদের প্রতিদিনের থাকা, প্রতিদিনের বড় হয়ে ওঠা, প্রতিদিনের যাপন, কোথাও গিয়ে মনে হয় এই সব জায়গাগুলোকে ছুঁয়ে ছুঁয়েই আছে। তাই এই গানটা আপনাদের শোনাতে ইচ্ছা করছে। আমাদের খুব চেনা গান, কিন্তু তবু, যা কিনা আমাদের এই প্রতিদিনের খুব ভেসে থাকা জীবনে একটা গভীরতা যে আছে, একটা অন্যরকম তাল যে আছে, সেটা ধরিয়ে দেয়।

0: আচ্ছা, অনেকক্ষণ গান হলো, গান থেকে একটা শব্দ চেয়েছি, বিস্ময়। জানার মাঝে অজানারে করেছি সন্ধান, এই একটা শব্দ আর এই একটা পংক্তি থেকে এখন একটা মজার গল্প বলব। দুটো গল্পতেই এক জোড়া করে ভাই এবং তাদের আবিষ্কার বহুভাবে কিন্তু পৃথিবীর মধ্যে একটা মাগ বদল এনেছে। প্রথমে বলবো রাইট ব্রাদার্সের কথা, উইলবার এবং অরভিল রাইট। 1903 সালে তাদের প্রথম পাওয়ার্ড ফ্লাইট ইতিহাস তৈরি করেছিল, কিন্তু 5 অক্টোবর 1905 এর ঘটনাটিও কিন্তু কম আশ্চর্য নয়। সেদিন উইলবার রাইট তাদের উন্নত ফ্লায়ার 3 বিমান নিয়ে প্রায় 24.5 মাইল বা প্রায় 39.2 কিলোমিটার উড়েছিলেন প্রায় 39 মিনিট ধরে। এই যে পরীক্ষামূলক উড়ান, এটা কিন্তু একটা অসাধারণ দীর্ঘ একটা উড়ান। আর আরেক জোড়া যে ভাই, তারা কারা? লুই লুমিয়ের এবং অগাস্ট লুমিয়ের। তাদের নামের সঙ্গে জড়িয়ে আছে চলচ্চিত্রের শুরুর ইতিহাস। 5 অক্টোবর 1864 সালে জন্মেছিলেন লুই লুমিয়ের। তার ভাই অগাস্টের সঙ্গে মিলে তারা দুজন মিলে সিনেমাটোগ্রাফের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ভাবুন, তারপর থেকে আমাদের কিন্তু ফিরে তাকাতে হয়নি। 1895 সালের ডিসেম্বরে প্যারিসে তাদের চলচ্চিত্র প্রদর্শনের ঘটনা চলচ্চিত্রের ইতিহাসে একটা বড় মাইল ফলক। আর মাত্র কয়েক মাস পরেই সে চলমান ছবি কিন্তু পৌঁছে যাবে ভারতে। 1896 সালের 7ই জুলাই বোম্বাইয়ের, মানে মুম্বাইয়ের ওয়াটসনস হোটেলে লুমিয়ার সিনেমাটোগ্রাফের মাধ্যমে 6টি ছোট চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিল এবং চোখের সামনে চলন্ত দৃশ্য দেখে সবার গায়ে কাঁটা দিয়েছিল। আর এখানেই থেকে কিন্তু ধীরে ধীরে গল্পটা কলকাতার সঙ্গে জুড়ে গেল। লুমিয়ারদের চলচ্চিত্রের প্রদর্শন খুব অল্প সময়ে কলকাতাতে পৌঁছে গেল। 1896 সালে কলকাতা স্টার থিয়েটারে প্রফেসর JBHH Stephen বা প্রফেসর স্টিভেন্সের মাধ্যমে লুমিয়ার প্রোগ্রাম প্রদর্শনের উল্লেখ পাওয়া গেল এবং ধীরে ধীরে চলচ্চিত্রের অন্যতম কেন্দ্র হয়ে উঠল কলকাতা। আর কলকাতায় নতুন চলমান ছবির জগৎ থেকে উঠে এলেন এক বাঙালি পথিকৃৎ, হীরালাল সেন। তিনি শুধু বিদেশি ছবি দেখিয়ে থেমে থাকেননি, ক্যামেরাকে কাজে লাগিয়ে বাংলা নাট্যজগতে দৃশ্য ধারণ করতে শুরু করলেন এবং ক্লাসিক থিয়েটারের নাটকের অংশ ক্যামেরায় ধারণ করে দর্শকদের দেখানোর উদ্যোগ ছিল। এবং ভাবুন তো, সুতো গাঁথতে গাঁথতে আমরা কীভাবে এগিয়ে যাই। আজকে সকালের আড্ডা এই সুতো গাঁথার কথায়। এই সকালের আড্ডায় সঙ্গে ছিলাম আমি সেমন্তী মুখোপাধ্যায় এবং কোথাও গিয়ে আপনার সঙ্গে আমি, আপনার সঙ্গে আরও অন্যজন, তার সঙ্গে আরেকজন, জুড়ে জুড়েই আমাদের এই পৃথিবী, এই বিশ্বজগৎ, এই বসতি, আর এই জুড়ে থাকাটাই তো আমরা রোজ সকালে সকালের আড্ডায় উদযাপন করি, তাই না? বেশ, সারাদিনের কথা যদি বলতেই হয় সকালের আড্ডায়, তাহলে সারাদিনের আবহাওয়ার পূর্বাভাসটাও খুব জরুরি। এই এখন সময় হয়েছে খানিক রোদ খানিক বৃষ্টির, কিন্তু তাহলে জেনে নি আবহাওয়ার পূর্বাভাস কি বলছে। আকাশ অংশত মেঘলা থাকবে, বাতাসের সর্বোচ্চ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 64% সর্বনিম্ন এবং সর্বোচ্চ 96%। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.0 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.2 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি বেশি, এবং গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 1.4 মিলিমিটার। যেমন সকালেও বলেছি, মৎস্যজীবী বন্ধুদের জন্য আবহাওয়ার কোনো সতর্কবার্তা নেই, কিন্তু যারা রাস্তায় চলাফেরা করেন তাদের জন্য কিন্তু সতর্কবার্তা আছে। এই সতর্কবার্তা কিন্তু আমাদের সব সময়ের জন্য, কারণ শব্দ তো সব সময় হচ্ছে এদিক ওদিক সেদিক।
1: হ্যালো, হ্যালো,
2: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না। নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দ শ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
3: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
2: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
3: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
2: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
3: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
0: বেশ, এই সতর্কতা মাথায় রেখে আমরা নিশ্চয়ই থাকার চেষ্টা করব। ঘড়ি কাঁটা বলছে সময় আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, এবং এখন সময় জানা অজানার। শুনব সেরামিক্সের রংবাহার আজকে দ্বিতীয় পর্ব।
4: জানা অজানা,

0: জানা অজানায় ধারাবাহিকভাবে শুনছেন সেরামিক্সের রংবাহার। আজ দ্বিতীয় পর্ব, বলছেন ডক্টর শঙ্কর ঘটক।
1: সেরামিক্সের রঙের কথা বলতে গেলে কাঁচের কথা এসেই যায়। আসলে কাঁচ আর সেরামিক্স একই গোত্রের দুটি পদার্থ। সেরামিক্স মূলত কেলাসিত আর কাঁচ অকেলাসিত। শুনতে সামান্য তফাত মনে হলেও ধর্মে অনেক তফাত। কাঁচ স্বচ্ছ কিন্তু সেরামিক্স অস্বচ্ছ। কাঁচ রঙিন সেরামিক পদার্থ, যেমন নিকেল, কোবাল্ট, ক্রোমিয়াম যৌগ, এইসবের খুব ভালো দ্রাবক। ফলে এই সমস্ত রঙিন পদার্থ কাঁচে দ্রবীভূত হয়ে পুরো কাঁচটাকেই রঙিন করে তোলে। এই রঙিন কাঁচটি দিয়ে কোনো বস্তুর উপর আস্তরণ ফেলতে পারলে বস্তুটিকেও রঙিন দেখাবে। ঠিক এই কাজটি করা হয় বিশেষ ধরনের পাত্রর ক্ষেত্রে। এনামেলের বাসন বা পাত্র, লোহার পাত্রের উপর কাঁচের প্রলেপ, আকর্ষণীয় রঙের ছবিতে সুসজ্জিত বিভিন্ন আকার আকৃতির এই সমস্ত পাত্র বাজারে পাওয়া যায়। মাটি দিয়ে তৈরি শিল্পবস্তু এবং গৃহস্থালীর ব্যবহার সামগ্রীও এইভাবে কাঁচের আস্তরণ দিয়ে ঢেকে ফেলা যায়। এর বিজ্ঞানের নাম গ্লেজিং। গ্লেজিংয়ের ফলে পাত্রটি বারবার ব্যবহার করা যায়। একবার চা খেয়ে মাটির ভাঁড়টি আমরা ফেলে দিই। কাঁচটি শক্তি সংরক্ষণের প্রেক্ষিতে সমর্থনযোগ্য নয়। পুনর্ব্যবহারযোগ্যতার জন্য গ্লেজিং আবশ্যক। কাঁচের আস্তরণ পাত্রটির ছিদ্রপথগুলি বন্ধ করে দেয়, ফলে পাত্রটির তরল শোষণ ক্ষমতা থাকে না, তরল নিরোধক হয়ে যায় পাত্রটি। আস্তরণটি কাঁচের হাওয়ায় সেটি পরিষ্কার রাখাও সহজ, জীবাণুমুক্ত রাখাও সহজ। গ্লেজিং শুধু পুনর্ব্যবহারযোগ্যতা আরোপ করে এমন নয়, পাত্রটিকে স্বাস্থ্যবিজ্ঞানসম্মতও করে। গ্লেজিংকে কাজে লাগিয়ে উৎপাদিত দ্রব্য সামগ্রীর অসাধারণ শৈল্পিক উৎকর্ষ সাধন হয়। গ্লেজিংয়ের অন্যতম প্রধান উদ্দেশ্যই তাই। গ্লেজ পদার্থ হিসেবে কাঁচ হলেও গ্লেজিং অর্থাৎ কাঁচের আস্তরণ দেওয়ার প্রক্রিয়ায় সরাসরি কাঁচ নেওয়া হয় না। নেওয়া হয় এমন কয়েকটি উপকরণের মিশ্রণ যা উত্তপ্ত করলে গলে গিয়ে কাঁচ উৎপন্ন হয়, অর্থাৎ কাঁচের কাঁচামাল। একটি উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। পুরানো সেরামিক পাত্রের গায়ে কাঁচ প্রস্তুতির উপকরণের মিশ্রণের প্রলেপ দেওয়া হয়। ভালো করে শুকিয়ে নিয়ে সেই আস্তরিত বস্তুটিকে আবার পোড়ানো হয়। এবার পাত্রের গায়ে কাঁচের আস্তরণ সৃষ্টি হবে। শিল্পীরা কী করেন দেখা যায়। সিরামিকের রঙের জন্য কয়েকটি ধাতুর বিশেষ কয়েকটি ধর্ম দায়ী। কয়েকটি ধাতু যেমন আয়রন, কোবাল্ট, নিকেল, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদির বিশেষ পারমাণবিক গঠনে এরা রঙিন। কপার বা তামাও রং সৃষ্টি করে। এছাড়াও রং সৃষ্টি করে গোল্ড বা সোনা। তালিকায় দু একটা অধাতুও পাওয়া যাবে, যেমন কার্বন আর সালফার। প্রকৃতিতেও এইসব রঙের উৎস পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, তাই রঙের ব্যবহারে শিল্পীদের কোনো প্রতিবন্ধকতা নেই। শিল্পী তার ব্যবহারের জন্য বিভিন্ন রং সৃষ্টির উপাদানের মিশ্রণ প্রস্তুত করে নিলেন। এখানে বলে রাখা প্রয়োজন যে মিশ্রণগুলির মধ্যে উপাদান দুটি দলে বিভক্ত। একটি দল কাঁচ তৈরি করবে, অন্য দলের কাজ রং সৃষ্টি করবে। বেশিরভাগ ক্ষেত্রে কাঁচ তৈরি করে সিলিকনের অক্সাইড, অ্যালুমিনিয়ামের অক্সাইড আর ক্ষারীয় ধাতব অক্সাইডের মিশ্রণ। এর সাথে মিশবে রং সৃষ্টির ধাতব অক্সাইড। শিল্পী ভিন্ন ভিন্ন পাত্রে এই মিশ্রণ নিয়ে বসলেন। সব শিল্পীরই এটা করেন। নীলের জন্য কোবাল্ট, সবুজ অথবা হলুদের জন্য ক্রোমিয়াম, লালের জন্য কপার ইত্যাদি যৌগ নেওয়া হলো। যৌগ বলতে ধাতুগুলোর অক্সাইড বা কার্বনেট। ধরা যাক কোনো শিল্পী একবার পোড়ানো সাদা চীনামাটির পাত্রের উপরে ছবি আঁকবেন। ছবির জন্য তার চারটি রং প্রয়োজন, সবুজ, হলুদ, লাল আর নীল। শিল্পী চারটি রংদানি বা প্যালেটে চার রকমের মিশ্রণ নিলেন। এই মিশ্রণ দিয়ে তিনি পাত্রটির ওপর ছবি আঁকবেন। ছবি আঁকার সময় চিত্রকর যেই রঙটি তিনি চান সেটা কিন্তু ঠিকভাবে দেখতে পাবেন না। রঙটি দেখতে পাবেন পাত্রটিকে পোড়াবার পরেই, আগে নয়। বোঝাই যাচ্ছে কোন মাত্রার দক্ষতা থাকলে সফল সেরামিক শিল্পী হওয়া যায়। একই কারণে হাতে আঁকা সেরামিক শিল্প সামগ্রীর দামটিও সাধারণের নাগালের বাইরে।
0: সেরামিক্সের রংবাহার দ্বিতীয় পর্ব শুনলেন জানা অজানায়, বললেন ডক্টর শঙ্কর ঘটক। আগামীকাল সকাল ৮টায় এই ধারাবাহিক কথিকার তৃতীয় ও শেষ পর্ব।
2: হ্যাঁ, সকালের আড্ডার একদম শেষ পর্বেই আমরা চলে এসেছি। গতকাল চৌঠা অক্টোবর শেষ হয়েছে এশিয়ান গেমস, তাই আজকের আড্ডা এশিয়ান গেমসের এক ঝলক দিয়ে শেষ করব। সকালের আড্ডায় সঙ্গে ছিলাম আমি সেমন্তী মুখোপাধ্যায়, আর কথা বলছিলাম আজকের দিনটা নিয়ে। আজকে বিশ্ব শিক্ষক দিবস, আজ ওয়ার্ল্ড হ্যাবিটাট ডে। আজকের দিনটা একই সঙ্গে ওয়ার্ল্ড স্পেস উইক এবং ভারতের জাতীয় বন্যপ্রাণী সপ্তাহের একটা দিন হিসাবে কিন্তু ধরা পড়ছে। আর আজকের দিনে দুই জোড়া ভাইয়ের অবাক করা ঘটনা কিন্তু শুনলাম। আর দৃষ্টিকোণ আর জানা অজানা তো আছেই, এবং

কোথাও গিয়ে এই যে কথোপকথন আমাদের রোজনামচার জীবনটাকে আরেকটু অর্থপূর্ণ করে দেয়। খুব ভালো থাকবেন সকলে, আর আরও ভালো লাগে যখন দেখি আমাদের আন্তর্জাতিক স্তরে আমাদের অনেক কষ্টে অনেক পরিশ্রমে এগিয়ে আসা ক্রীড়াবিদরা কী না করেছেন। 21টি সোনা, 27টি রুপো এবং 37টা ব্রোঞ্জ, 85টি পদক বড় কথা, অনেকে বলবে বড় কথা নয়, কিন্তু ওই প্রত্যেকটি পদকের পিছনে যে অসামান্য পরিশ্রম আছে, অসামান্য জেদ আছে, সেই কথাটা বলতেই হবে। অ্যাথলেটিক্সে দেখুন না, 4x400 মিটার রিলেতে কিরণ পাহাল, এম আর পুভাম্মা, প্রাচী সিং এবং ভিথিয়া রামরাজ, যারা ভিডিওটি দেখেছেন, শেষ মুহূর্তে যখন ভিথিয়া রামরাজ ছুটে যাচ্ছেন, কি অসাধারণ গতিতে সবাইকে পিছনে ফেলে ছুটে গেলেন। আর এই পিছনে ফেলে ছুটে যাওয়া, পিছনে কি ফেললেন প্রতিযোগীদের? না, পিছনে ফেললেন পিছু টান, আটকে রাখা, দমিয়ে রাখা, নিপীড়িত করে রাখা সে সমস্ত শক্তিকে। শুটিংয়ে নীরু ধান্ডা মহিলাদের ট্র্যাপ ইভেন্টে সোনা জিতে এই বিভাগে এশিয়ান গেমসে ভারতের প্রথম সোনার ইতিহাস তৈরি করেছেন। প্রতিকূল আবহাওয়া, বৃষ্টি, ঠান্ডার মধ্যেও নিখুঁত লক্ষ্যভেদ নীরু। তীরন্দাজিতে 17 বছরের কুমকুম মোহর যেন নতুন প্রজন্মের প্রতীক। মহিলাদের রিকার্ভে দলগত বিভাগে এবং অঙ্কিতা ভগত কীর্তির দল সোনা জিতে দক্ষিণ কোরিয়ার দীর্ঘদিনের আধিপত্যে বড় ধাক্কা দিয়েছে, এবং এটা কিন্তু একটা অন্যতম জায়গা তীরন্দাজিতে। গলফে প্রণবী উর্স মহিলাদের ব্যক্তিগত গলফে, এবং পুরুষরাও আগে সাফল্য পেয়েছেন এক্ষেত্রে, কিন্তু এবারে মহিলারা। ভারতীয় হকিতে মহিলা দল 44 বছর পর আবার সোনা জিতেছে, পুরুষ হকি দলও তাদের শিরোপা ধরে রেখেছে। কুস্তিতে সুজিত কালকাল সোনা জিতেছেন 2018 সালের পর আবার। এছাড়াও এমএমএতে, এছাড়াও আমরা পেয়েছি অ্যানসি সোজা নিরাপল্লিকে হাই জাম্পে, এবং এই প্রত্যেকটা পাওয়া বিশাল বড় পাওয়া, এবং আমরা যেন খুব যত্ন নিয়ে এই সমস্ত মানুষগুলোকে, খুব যত্ন দিয়ে আমাদের জীবনের প্রতিটা দিনকে মনে রাখতে পারি, এগিয়ে যেতে পারি। আজকের সকালের আড্ডার শেষ গানটি শোনাচ্ছি, খুব ভালো থাকবেন, খুব ভালো রাখবেন, এবং একে অপরের হাত শক্ত করে ধরে থাকবেন।

0: আকাশবাণী মৈত্রী সকালের আড্ডা অনুষ্ঠানটি শেষ হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অতিথি।
1: শুনবেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি রেজওয়ানা চৌধুরী বন্যা, আলাপচারিতায় শ্রীতমা মুখোপাধ্যায়। আপনারা শুনছেন অতিথি। অতিথি যারা প্রথম পর্বে শুনেছেন তারা তো উন্মুখ হয়ে আছেন দ্বিতীয় পর্বটা শুনবেন বলে, আর যারা প্রথম পর্বটা মিস করেছেন তাদের জন্য বলি দ্বিতীয় পর্বে কে আছেন। ওই প্রথম পর্বের আমরা যেমন রেশ বহন করছি, তিনিও রবীন্দ্র গানের, রবীন্দ্র চর্চার বিশুদ্ধতার লেগাসি বহন করছেন আমাদের প্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এপার বাংলা এবং শান্তিনিকেতন তার গান শেখার প্রসঙ্গ সেটা তো আমরা শুনলাম, এবারে যদি একটু ফিরে যাই যে মানুষটার যেখানে শুরু, অর্থাৎ নিজের দেশ বাংলাদেশ, সেইখানে সেই ছোটবেলায় তো মামার কাছে গান শেখা শুরু, সেই ছোটবেলার দিনগুলোতে যদি একটু ফিরি।
2: ছোটবেলা আমার জন্ম অ্যাকচুয়ালি বাংলাদেশের রংপুরে, কিন্তু পরে বাবার চাকরি সূত্রে আমরা ঢাকাতে চলে আসি। তো আমার এই যে মামার কাছে আমার হাতে খড়ি, তার নাম ছিল আব্দুল আলী। উনি খুব মানে গান পাগল একজন মানুষ ছিলেন, সারাক্ষণ গান গাইতেন, কিন্তু প্রচার প্রসারে বিশ্বাস করতেন না, কখনো রেডিওতে গান করেনি, টেলিভিশনে গান করেনি। কিন্তু যারা ওর গান শুনেছেন, মানে ওর যারা ওর কিছু নিজস্ব শ্রোতা ছিল যারা ওর সাংঘাতিক ভক্ত ছিলেন, তো মামা ওই বাচ্চাদেরকে দেখলে, আমাদের পরিবারের বাচ্চারা, আমার আরো কাজিন টাজিনরা, আমাদেরকে ওই একসাথে মিলিত হলে বলে আসো গান করি গান করি। তো এই আমরা হারমোনিয়াম নিয়ে বসতাম, ওই উনি বাচ্চাদের আমাদেরকে গান করাতেন আর কি। তো সেই থেকে আমার শুরু, হাতে খড়ি বলা যায় না, ওটাকে হাতে খড়ি বলবো না, কিন্তু গানের প্রতি আগ্রহ এবং আকর্ষণ সেই থেকেই শুরু। তারপরে আমি গান সত্যিকার অর্থে শিখতে শুরু করলাম 1967 সালে, আমি 1966 ভর্তি হই। তখন ওখানে সঞ্জিদা খাতুন ছিলেন, আরো অনেকে ছিলেন, জাহিদুল হক ছিলেন, তো ওদের কাছে আমি তখন শুরু করি একদম শুরু থেকে। ওই ওখানে কিছুদিন করলাম, করার পরে যেটা হলো, ওই সময় বাংলাদেশের যে স্বাধীনতা আন্দোলনের যে সূচনাটা, না সূচনাটা, হ্যাঁ 71-এ তো যুদ্ধ শুরু হলো, এটা তো শুরু হয়েছে তোমার মানে জাগরণ, যে গণজাগরণ বা গণ আন্দোলন, সেটা কিন্তু 59 সাল থেকেই শুরু হয়ে গেছে, মিটিং, মিছিল, হরতাল, এইসব নানা রকমের এইসব। তো এর জন্যে আমার 1966 যাওয়াটা বন্ধ হয়ে গেল, কারণ রোজকার পরিস্থিতি, আজকে মিছিল, আজকে হরতাল, এটা ওটা করে সেই উত্তাল সময়টা আর কি। তো সেই জন্য তখন যাওয়াটা বন্ধ হলো, তখন আমি বাড়িতে কিছুদিন করলাম, একজন শিক্ষক এসে বাসায় শেখাতেন, হারুনুর রশিদ ছিল ওনার নাম। তারপরে তো শুরু হয়ে গেল 71-এর যুদ্ধ, একদম শুরুতেই, 70 থেকেই শুরু হয়ে গেছে, তারপরে মারাত্মক আকার ধারণ করলো 71-এ। পুরো সময়টা তখন তো স্কুল বন্ধ, পড়াশুনো বন্ধ, বাইরে যাওয়া বন্ধ, আমাদের মানে এমন একটা পরিস্থিতি হলো যে বারান্দাতে পর্যন্ত দাঁড়ানো যেত না। হ্যাঁ, পাছে ওই মিলিটারিরা যখন করে, ওরা জানে এই বাড়িতে মেয়ে আছে, যেন এটা ইয়ে না হয়, বন্দি জীবন এক ধরনের। আমার বাবা সরকারি চাকরি করতেন, কাজে আমাদের পক্ষে ঢাকা ছেড়ে এই দিকে আসা সম্ভব ছিল না, কাজে আমরা ঢাকাতেই পুরোটা সময় ছিলাম 10 মাস, একদম ধরতে গেলে বন্দি জীবনে ঘরের মধ্যে। এবং তখন আমাদের স্কুল বন্ধ, পড়াশোনা বন্ধ, একটা অনিশ্চিত জীবন। পড়াশোনা যে করব, মানে পড়াশোনা করতে ইচ্ছে করতো না, এই জন্য যে কবে পরীক্ষা হবে, কবে স্কুলে যাব, কোনো ঠিক নাই, বাঁচবো কিনা।

একেবারেই ঠিক নাই, তো পড়াশোনা করে কি করব। আমরা ওই সেই সময় সেলাই পড়াই, গল্পের বই পড়া, একটু আস্তে আস্তে গান করা যাতে বাইরে আওয়াজ না যায়, দরজা বন্ধ করে রেডিও শোনা, এইভাবে দশ মাস পুরো পার করলাম। তারপরে 72 সালে আমার ম্যাট্রিক পরীক্ষা মানে SSC দিলাম। তখন তো মানে স্বাধীনতার পরপরই পড়াশোনার চাপ খুব শুরু হয়ে গেল, যেহেতু এতদিন পড়াশোনা

0: গানটা আমি আমার মতন করে করেছি, আমার মতন করেছি মানে গান যে ব্যাপারটা আমি সবাইকে বোঝাতে পারি না, যে আমার কিন্তু তখন কোনো লক্ষ্য ছিল না যে আমি রেডিওতে গাইব বা টেলিভিশনে গাইব বা বড় আর্টিস্ট হব, ওসব কিছু না। কিন্তু গানটা আমার সবচেয়ে ভালোবাসার ভালো লাগার জায়গা। আমার বয়সী ছেলেমেয়েরা যখন মানে তখন আমি যখন ছোট 5-6 পড়ি, বা আমার বয়সী ছেলেমেয়েরা যখন বাইরে খেলছে বিকেলবেলা, আমি তখন ঘরের মধ্যে বসে হারমোনিয়াম প্যাপা প্যাপা করে বাজাচ্ছি, আর আমি যেটুকু জানি সেটা, কারণ ওইটা আমার বেস্ট ফার্স্ট টাইম,
1: তো ওইটাই আপনার আনন্দ।
0: হ্যাঁ হ্যাঁ, ওটাই আমার আনন্দ, সারাক্ষণ গান করছি, একটা গান হয়তো জানি সে গানটা আই করছি, ক্লান্তিহীন ভাবে করে যাচ্ছি, কারণ আমার ওটা করতে ভালো লাগছে। তো এইভাবে আমার ভালো লাগা থেকে আমার গানের চর্চাটা আর কি।
1: এবং তার পাশাপাশি তো আপনি পড়াশোনাটাও খুব ভালো করে করে,
0: পড়াশোনা তো করতেই হতো, কারণ আমাদের মধ্যবিত্ত বাঙালি পরিবারে পড়াশোনাটা অনিবার্য, করতেই হবে, বাবা ম্যাট্রিক ভালো রেজাল্ট করতে হবে, ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট করতে হবে, তোগুলো তো ছিল, এটার তো একটা চাপ ছিল। কিন্তু গানের কোনো চাপ ছিল না, গানটা ভালো লাগা থেকে করতাম। গানের যে চাপ সেটা আমার নিজের চাপ, আর পড়াশোনাটা চাপ হচ্ছে পারিপার্শ্বিকের চাপ, পরিবারের চাপ, এই আর কি।
1: তার পরবর্তীকালে যখন এগিয়েছেন মেয়েদের ক্ষেত্রে, তো এই যে তখন গান নিয়ে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন, তখন কোথাও কোন রকম বাধার সম্মুখীন হয়েছে?
0: আমি যখন আমি তো ইকোনমিক্সে ভর্তি হলাম, তো আমি যখন শান্তিনিকেতনে আসবো তখন আমার বাবা খুব আপসেট যে ইকোনমিক্সটা তুমি শেষ করলে না, এত ভালো সাবজেক্ট। তখন আমি বাবাকে প্রমিস করেছিলাম যে আমি ফিরে গিয়ে এটা শেষ করছি, কারণ তখনও তো আমি জানি না যে আমি গানটাকে পেশা হিসেবে নিতে পারবো। আমি যাচ্ছি বিকজ আমি গান ভালোবাসি, আমি গান আরও গান শিখতে চাই, আমি শান্তিনিকেতন রবীন্দ্রনাথের পরিবেশটার মধ্যে একটু থাকতে চাই, ফিরে যাব গিয়ে আবার আমার নিজের জায়গায় গিয়ে আমি পড়াটা শেষ করবো, বাবাকে এটা প্রমিস করে এসেছিলাম।
1: আচ্ছা, একটা কথা আমার খুব জানতে ইচ্ছা করছে, বারবার শান্তিনিকেতনই কেন, মানে কিভাবে এই টানটা তৈরি হয়েছিল?
0: আমার বাবা খুব রবীন্দ্র ভক্ত ছিলেন, রবীন্দ্রনাথের সব ম্যাক্সিম রবীন্দ্র রচনাবলি থেকে শুরু করে সব আমাদের বাড়িতে
1: পড়ে শোনাতেন।
0: এবং রবীন্দ্রনাথের একটা শান্তিনিকেতন আশ্রম ছিল খালি পায়ে, ওখানে ছেলেমেয়েরা যায়, বিভিন্ন এর ওর লেখা থেকে পড়ে টড়ে, আমার একটা স্বপ্নের জায়গা ছিল শান্তিনিকেতনটা, স্বপ্নের একটা জায়গা। তো সেই স্বপ্নের জায়গাটা যেতে পারছি, এটা একটা সাংঘাতিক একটা আগ্রহ ছিল আমার আর কি।
1: ওই ওইখানে বাবার কাছে একটু বাধা পেলেন যে সঙ্গীতের ক্ষেত্রে আসার সময়?
0: আমি এটাকে বাধা বলবো না, বাবা একটু দ্বিধাগ্রস্ত ছিলেন। হ্যাঁ, যে কারণ ধরো গানটা কিন্তু, আমি এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতায় দেখেছি, গানটা কার সাথে থাকবে এটা কিন্তু আমরা নির্ধারণ করি না, এটা উপরওয়ালা নির্ধারণ করে দেন। মানে ধরো আমাদের ব্যাচে যারা আরো অনেক ভালো রেজাল্ট করেছিল, ভালো গাইতো, তাদের মধ্যে অনেকেই হারিয়ে গেছে। খুব তাদের যেমন এখানে দাঁড়ানোর কথাই ছিল, কিন্তু এটা ভাগ্য নির্ধারণ করে দেয় যে কে দাঁড়াবে আর কে দাঁড়াবে না, গান কার সাথে থাকবে আর কার সাথে থাকবে না। তো সেই বিষয়টা, ওটা তো আমাদের হাতে না, আমিও জানতাম না। কাজে আমার আরেকটা পরিকল্পনা ছিল যে ফিরে যাব, পড়াশোনা শেষ করব, করে একটা জেনারেল লাইনে চাকরি বাকরি করব বা যাই করি, গানটা আমার প্যাশন হিসেবে সাথে থাকবে। কিন্তু যখন ফিরে গেলাম, তখন যাওয়ার পরে কিছুদিন পরে দেখি এক জায়গায় একজন গান করতে ডাকলো, তখন তো কেউ আমাকে চেনে না, তো গান করলাম। সেখানে গান শুনে ওই অনুষ্ঠানে আরেকজন এসে বললো যে আমাদের একটা অনুষ্ঠান আছে অত অমুক তারিখে, তা আপনি যদি আসেন তো খুব ভালো হয়। তো আমি বললাম যে কোথায়, তখন তো আমার মানে আমি একদম বিয়েটিও হয়নি, তো ওইসব অনুষ্ঠানে বাবা মা যাবেন সাথে, মাকে নিয়ে গেলাম সেই অনুষ্ঠান করতে। সেই অনুষ্ঠানে বাংলা একাডেমির এক ভদ্রলোক বললেন যে আমাদের কি একটা কি উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল, ওইখানে আপনি গান করবেন। তারপরে এটা করতে করতে ছায়ানটে সঞ্জিদা আপা বললেন যে তুমি ছায়ানটে গান শেখাও, করতে করতে ওই শেখানোর একটা জায়গা শুরু হলো, আর ওই বাংলা একাডেমিতে গান করে আমাকে 500 টাকা দিল ওরা। তো ওই আমার অর্জন শুরু, যে যখন থেকে এই অর্জনটা মানে কামাই করতে শুরু করলাম, তখন হলো যে এটাকে তো মোটা, এবং একটার পর একটা হচ্ছে, এটা শেষ করছি, তারপরে কিভাবে কিভাবে লোকেরা যোগাযোগ করে নিচ্ছে আমার সাথে, যে আমাদের অনুষ্ঠান আছে আসেন, অমুক একটা রেকর্ডিং আছে, অমুকের সাথে একটা গান গাইতে হবে, আমরা চিত্রাঙ্গদা করব, আপনি করেন চিত্রাঙ্গদা, বিভিন্ন ক্লাব সংগঠন, এভাবে আস্তে আস্তে আস্তে আস্তে পরিচিতিটা বাড়তে থাকলো। এবং আমি যতই ওগুলোর সাথে যুক্ত হতে শুরু করলাম, ততই পড়াশোনাটা শেষ করার ওই যে ইয়েটা ছিল, তাগিদটা, সেটা থেকে দূরে যেত শুরু করলাম। তারপরে তো একটা সময় এমন ভাবে জড়িয়ে গেছি যে আর ওটা থেকে এখন আর গান, এখন গানই নেশা এবং পেশা।
1: এবার পরবর্তীকালেও ধরুন সংসার, তারপরে এপার বাংলা ওপার বাংলা এবং দেশ বিদেশ ঘুরে বেড়ানো।

0: সবটা মিলিয়ে কিভাবে সব সূত্রটুকুকে বাঁধ দেন?
1: সত্যি কথা বলতে আমার পরিবার কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেছে। যখন আমি এই গানটাকে পেশা নিলাম, আমার ছেলে মেয়েরা বাড়িতে, তখন আমার বাবা মা, আমার বোনেরা অনেক সাপোর্ট করেছে, আমার স্বামীও সাপোর্ট করেছে। মানে বাইরে যখন যেতাম বাচ্চাদের স্কুলের পড়াশোনা, ওদেরকে নেওয়া আনা স্কুল থেকে, সব আমার বাবা মা ওরা করতেন। এই সাপোর্টটা পেয়েছি বলেই আমি এগোতে পেরেছি, আদারওয়াইজ হয়তো পেতাম না। এবং আজকে পদ্মশ্রী পাওয়ার পরে আমার প্রথমে এটাই মনে হয়েছিল যে মুহূর্তে যদি বেঁচে থাকতেন আর আমার বাবা মা যদি বেঁচে থাকতেন সবচেয়ে খুশি হতেন ওরা। মুহূর্তে তো সবসময় বলতেন একটা কথা যে শোনো, কলকাতা হচ্ছে আসল গানের জায়গা, এখানে যদি একটা নিজের জায়গা করতে পারো তাহলেই বুঝবে যে কিছু হলো, ও ঢাকা ফাঁকা করে কিছু হবে না, এরকম বলতেন। হ্যাঁ, এবং আমি ওই যে উনি তো চাইতেন যে সারাক্ষণ আমি ওর কাছে থাকি, তো আমি তো ঢাকা সেটেলড, বাচ্চারা ঢাকায়, আমি ওই যে প্রতি মাসেই আসতাম যতদিন মুহূর্তে ছিলেন। কিন্তু ওই মুহূর্তে গিয়ে নেমে যে ওই প্রণামটা করার পরে প্রথম কথাটা জিজ্ঞেস করতে, কবে যাবে, মানে ফিরে যাব কবে, আগে ওই প্রশ্নটা। হ্যাঁ, তার মধ্যে মাত্র তো এলাম, থাকি কয়েকদিন তারপর যাবো, বলছে না বলো না কদিন থাকবে। হ্যাঁ, মানে ওইটা আর কি, কেন যাচ্ছি, তখন বলতেন যে তুমি যত যাই বলো, ঢাকা ফাঁকা কিছু হবে না, কলকাতায় তোমার জায়গা করতে হবে। কিন্তু কলকাতার জায়গাটা তো আর আমার হাতে না করা, এটা আমি বলবো এখন বিশেষ করে পদ্মশ্রী পাওয়ার পরে মনে হচ্ছে যে এটা মুহূর্তের আশীর্বাদ, আমার ঈশ্বরের আশীর্বাদ যে আমি কলকাতায় এসে তারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন সেটা সাংঘাতিক একটা ভালোবাসা, আমার সবচেয়ে বড় অর্জন। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই বছর ১৯২৪ মুহূর্তের জন্ম
0: শতবর্ষ,
1: শতবর্ষ আমরা পালন করছি, মুহূর্তীয় পদ্মশ্রী পেয়েছিলেন। হ্যাঁ, তো এটা কাকতালীয়,
0: কিন্তু এটা আমার জন্য মুহূর্তের
1: একটা আশীর্বাদ। ভারত সরকার আমাকে পদ্মশ্রী দিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা মুহূর্তের আশীর্বাদ আমার জন্য।
0: ঠিক, যে তার শতবর্ষে দাঁড়িয়ে
1: পদ্মশ্রী
0: প্রাপ্তি, এই যে বিশ্বাসটা তিনি আপনার মধ্যে বুনে দিয়েছিলেন বা এই পরম স্নেহ পাওয়াটা, এইটা আপনি আপনার পরবর্তীতে গান নিয়ে চিন্তা ভাবনায় কিভাবে এগিয়েছেন?
1: দেখো, আমার গানের যে বাংলাদেশে এখন যে আমার সুরের ধারা, আমার নিজের শিক্ষা প্রতিষ্ঠান, ওটা কিন্তু মুহূর্তেরই আগ্রহ এবং নির্দেশে। কারণ উনি সবসময় বলতেন যে যখন আমি ওর কাছে যখন ফিরে যাব আর কি, ফিরে যাওয়ার সময় হয়ে এসছে, চলে যাবো, তখন উনি বারবার বলছেন তুমি কিন্তু এবার ঢাকায় গিয়ে নিজের স্কুল করবে, আর এখানে ওখানে শেখাবে না। কারণ আমার আমি শৈলজাদার কাছ থেকে যা শিখেছি, শৈলজাদার রবীন্দ্রনাথের কাছ থেকে যা নিয়েছেন, এটা একটা ধারাবাহিকতা আছে। আমার থেকে তুমি যেটা নিলে, এই যে মানে এটাকে আমি ঘরানা বলবো না, কিন্তু স্টাইলিং অফ প্রেজেন্টেশন, মানে ধরো কলকাতার একটা এক ধরনের গাইবার ধরন, শান্তিনিকেতন আরেক ধরনের গাইবার ধরন, মুহূর্তে বাচ্চুদির শৈলজাদার একটা স্পেশাল প্রেজেন্টেশনের ধারা ধরন আছে, সেইটা উনি বারবার বলছেন যে তুমি এটা এক আলাদা করে রাখতে হবে, নাহলে ওটা মিক্সড হয়ে যাবে। নিজেই নাম ঠিক করে দিলেন সুরের ধারা, ধারাবাহিকতাটা যাতে থাকে। তুমি গিয়ে ওখানে, আমি খুব একটু সংশয় ছিল যে পারবো কিনা, তো উনি বলছেন হ্যাঁ পারবে, নিশ্চয়ই পারবে, না পারার কোনো কারণ, তুমি শুরু করো, শুরু করলেই পারবে। হয়তো বুঝতে পেরেছিলেন যে পারবো, তো সেই থেকেই পথ চলা শুরু সুরের ধারা নিয়ে। সুরের ধারাতে মুহূর্তে গেছেন, গিয়ে দেখে ঠেকে এসছেন সবকিছু চালু করার পর, তো খুব খুব ছাত্রীদেরকে দেখে খুব ওখানে গানও শিখিয়েছেন, ছাত্রীদের কয়েকটা গান শেখালেন। এই মুহূর্তে যেভাবে বলে গেছিলেন, ওই আমি ওইটাই চেষ্টা করি ধরে রাখতে, যে ওই ওই ধারাবাহিকতাটা যাতে থাকে। তবে আমার স্কুল এখন মোটামুটি, আমার মনে হয় যে মোটামুটি একটা পায়ের নিচে শক্ত মাটি পেয়ে গেছে, আর হয়তো অত অসুবিধা হবে না। আর আমরা এখন খালি গান শেখাই না, গানের পাশাপাশি আমরা অনেক ধরনের কাজ করি। এটাও দেখেছি রবীন্দ্রনাথ যেরকম মানুষের কথা বলেছেন, মানবিকতার কথা বলেছেন, এবং শান্তিনিকেতনের যে কারিকুলাম, তার মধ্যে আশেপাশের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে উন্নয়ন, বিশেষ করে সাঁওতালদের জন্য এখানে যে সবাই গিয়ে কাজ করতো, ওদের চিকিৎসা দেওয়া করা, ওইগুলো আমার পড়ে মনে হয়েছে যে আমাদেরও উচিত কিছু করা। তো আমরা ঢাকার আশেপাশে যে সমস্ত বস্তি আছে স্লাম, ওখানে যারা সুবিধা বঞ্চিত তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। এটার এই প্রজেক্টটার নাম হচ্ছে মিউজিক ফর ডেভেলপমেন্ট। আমাদের এখন প্রায় ১০০র উপরে ছাত্রছাত্রী আছে আশেপাশের বস্তি থেকে, ওরা আসে। এবং ওই আমাদের প্রজেক্টটার উদ্দেশ্য হচ্ছে যে সঙ্গীতের মাধ্যমে ওদের জীবন মান উন্নয়নের চেষ্টা করা, জীবন মান

0: তো আর সঙ্গীতের মাধ্যমে হয় না, কিন্তু ওদের মানসিকতা, ওদের আত্মবিশ্বাস, ওদের সৃষ্টিশীলতা এবং আত্মনির্ভরতাটা যাতে বাড়িয়ে দেওয়া যায়। কারণ গান বাজনা করলে ওদের একটা আত্মবিশ্বাস তৈরি হয় যে আমি তো পারি, আমি অন্যদের মতো পারছি। তো সেইটা আমাদের এখন একটা বেশ বড় প্রজেক্ট, খুব সাকসেসফুল একটা প্রজেক্ট। আমাদের যেসব বাচ্চারা প্রথমে এসেছিল 2009 সালে শুরু করেছিলাম, তারা এখন ইউনিভার্সিটিতে যাচ্ছে। বস্তির বাচ্চারা, আমার চারটা বাচ্চা ইউনিভার্সিটিতে যায়, একজন নার্স হয়ে গেছে, তারপরে একজন ICCR স্কলারশিপ পেয়েছে।
1: এটাও একটা পরমপ্রাপ্তি যে সেই সত্যি সত্যি সেই সুরের ধারা প্রবহমান, আর এই সুরের ধারা যিনি বহন করে চলেছেন তিনি রেজওয়ানা চৌধুরী বন্যা, অতিথি অনুষ্ঠানে যার কথা শুনছেন। এবারে যদি একেবারে আপনার কাজের কথায় আসি, ধরুন ধারাবাহিকভাবে সেই ক্যাসেটের যুগ থেকে এখন পেনড্রাইভ, সিডি, বা এখন তো ওই নানানভাবে ভিডিওর মাধ্যমে, এখন তো সিডির চেয়েও বড় কথা রেকর্ড করে মানুষ ইউটিউবে দেখছে, সেইখানে আরো কোন ইচ্ছা বা আক্ষেপ আছে যে এইটা করতে পারলাম না, এই নিয়ে আগামী দিন এইভাবে চিন্তা আছে, এইরকম কোন চিন্তা এবং আক্ষেপ দুটো একই সঙ্গে?
0: আমার যেটা মনে হয় যে এখন আমার যেটা মনে হয় যেটা করে যেতে পারলে ভালো হতো সেটা হচ্ছে যে অনেক গান আছে যেগুলো ধরো মহর্দির কাছে করেছি কিন্তু কিছু সুরান্তর স্বরলিপির সাথে মেলে না, কিন্তু মহর্জি সৌলজাদার কাছ থেকে শিখেছিলেন, ওই গানগুলো যদি রেকর্ড করে, কিছু করেছি, অনেকগুলো করেছি, এখনো অনেকগুলো করা হয়নি, নানা কারণে হয়নি, তো সেইগুলো করে রেখে যেতে পারলে ছাত্রছাত্রীদের পক্ষে সুবিধা হতো। আমাদের যে মানসিকতা সেটা মানে যারা স্বরলিপি দেখে গান করে তারা ভাবেন যে স্বরলিপিটাই একমাত্র, কিন্তু এর বাইরেও তো রবীন্দ্রনাথের আরো মানে রবীন্দ্রনাথ নিজেই যেটা করেছেন স্বরলিপিতে হয়তো একটা সুর বেরিয়ে গেছে কিন্তু তার বাইরে আরো অনেক সুর আছে যেটা স্বরলিপিতে নেই। হ্যাঁ, সেই ধরনের সুরগুলো না রেখে গেলে তো রবীন্দ্রনাথের গানের ভান্ডারটা সংকীর্ণ হয়ে যাবে, ওগুলো তো থাকছে না, ওগুলো তো রাখার দরকার। সেইটা আমার মনে হয় যে ওটা একটা আমার কাজ বাকি রয়ে গেছে, ওটা চিন্তা ভাবনা করছি যে কি করা যায়।
1: আর বাকি যে কাজগুলো করেছেন তার থেকে যদি নিজেকে বাঁচতে বলা হয় যে দেখো এই কাজটা করে আমার ভীষণ ভালো লেগেছে, এরকম ভাবে 1, 2, 3 কোন কাজ যে এই কাজগুলো করে আমি ভীষণ আনন্দ পেয়েছি?
0: এটা আমি একটা বড় কাজ করেছি এবং আমি মনে করি যে এটা আমাদের একটা খুব ভালো কাজ হয়েছে, সেটা রবীন্দ্রনাথের সার্ধশত বর্ষে আমরা বাংলাদেশে তো রবীন্দ্রনাথের গানের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বাংলাদেশের স্বাধীনতায়, বাংলাদেশের আমাদের বাঙালি হিসেবে আমাদের অস্তিত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথের একটা বিরাট ভূমিকা আছে। তো আমরা যেটা করেছি সার্ধশত বর্ষে বাংলাদেশে এ পর্যন্ত মানে 47 পর থেকে যারা রবীন্দ্রসঙ্গীত গাইতেন তাদের সবাইকে নিয়ে এখনকার যারা গাইছেন এবং যারা ভবিষ্যতে গাইবেন তরুণ প্রজন্মের খুব প্রমিসিং যারা, এদের প্রায় 450 শিল্পীকে নিয়ে আমরা গীতবিতানের সমস্ত গান আর্কাইভ করেছি, রেকর্ড করেছি, নাম দিয়েছি শ্রুতি গীতবিতান।
1: আচ্ছা,
0: এটা শ্রুতি কিন্তু পুরো গীতবিতানটা, তো সেটা একটা খুব বড় কাজ হয়েছে। এটাতে আমাদের মানে যে কেউ যদি কোনো গান জানতে চান, শুনতে চান এবং বাংলাদেশে রবীন্দ্র চর্চার ইতিহাস নিয়ে যদি কেউ গবেষণা করতে চান তো এটা তাদের অনেক কাজে লাগবে। আমরা মানে ধরো যে সমস্ত শিল্পীরা এখন আর নেই বাংলাদেশে, একদম প্রথম যুগে ছিলেন, যেমন ধরো কলিম শরাফি, আফসারি খানম, এরা সব এখন তো আর নেই, সবাই প্রয়াত, কিন্তু ওদের গানগুলো আমরা সব আর্কাইভ করেছি।
1: দেখতে দেখতে আমাদের অনেকটা সময় পেরিয়ে এলো। এবারে এই যে আমাদের আজকের যে অতিথি অনুষ্ঠান, এখানে তো দুই বাংলার শ্রোতা বন্ধুরাই শুনছেন, তো দুই বাংলার শ্রোতা বন্ধুদের জন্য যদি বিশেষ কিছু বার্তা থাকে আপনার কাছে?
0: আমার নিজের যেটা মনে হয় যে রবীন্দ্রনাথকে আশ্রয় করে আমার জীবনযাপন, জীবন আচরণ সবকিছুই, তো রবীন্দ্রনাথ এমন একটা খুঁটি বলো যে যেটাকে ধরে আমরা দুই বাংলার মানুষরা বেঁচে আছি, বেঁচে থাকব, এবং যেখানে রবীন্দ্রনাথ সেখানে আমাদের কোনো ভৌগোলিক দূরত্ব নেই, কোনো রাজনৈতিক দূরত্ব নেই, কোনো ধর্মীয় দূরত্ব নেই। হ্যাঁ, আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের ওই রবীন্দ্রনাথকে আশ্রয় করেই সবার জীবনের চলা।
1: সত্যি তো, তিনি আমাদের দুই বাংলার আশ্রয়, কারণ আমরা ভাষা এক, ভালোবাসা এক। এপার বাংলার শিল্পীদের সঙ্গে, এপার বাংলার শিল্পীরা যারা গাইছেন আর ওপার বাংলার শিল্পীরাও যারা রবীন্দ্রনাথের গানের চর্চা করছেন, কোথাও কি মনে হচ্ছে যে এপারে কোথাও ভাষাটা মানে বাংলা ভাষাটা কোথাও অবহেলিত হচ্ছে বলে সেখানে গানের অবক্ষয়, আর ওখানে বাংলা ভাষাটা এখনো অনেক বেশি সমাদৃত বলে সেই জায়গায় বাংলা গানের চর্চা বা বাংলা গান আরো বেশি বেশি করে হচ্ছে?
0: সেটা তো হতেই হবে, কারণ

0: বাংলা হচ্ছে একটা প্রাদেশিক ভাষা, হ্যাঁ, আর আমাদের বাংলাদেশে হচ্ছে আমাদের জাতীয় ভাষা, আমাদের সবকিছু বাংলাতে হচ্ছে, কিন্তু এইখানে মানে পশ্চিমবঙ্গের বাইরে গেলেই বাংলাকে ছেড়ে হিন্দি বা ইংরেজি ধরতেই হচ্ছে, তো কাজেই সেখানে একটা প্রাদেশিক ভাষা আর একটা জাতীয় ভাষার মধ্যে তো কিছু পার্থক্য থাকবেই।
1: তবে এক্সপেরিমেন্টের কথা যদি বলেন, সেক্ষেত্রে কি ওপার বাংলার চেয়ে এপার বাংলার এক্সপেরিমেন্ট, যে কোনো গান নিয়ে, গান নিয়ে যে কাজ বা সৃষ্টিশীলতার দিকটা, সেটা কি এপার বাংলার শিল্পীদের বা এপার বাংলার স্রষ্টাদের ক্ষেত্রে বেশি?
0: না, আমি যতদূর আমার যতদূর এক্সপোজার, আমি দেখি যে ওইদিকেও এখন এই এক্সপেরিমেন্টটা ইয়াং ছেলেমেয়েরা বেশি করছে, ওরা নানান ধরনের এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছে, আমাদের ওইদিকেও তাই, এইদিকেও তাই। কারণ এখন তুমি যতই বলো, এখন এই প্রযুক্তিগত কারণে, এই ইন্টারনেট কারণে পৃথিবী কিন্তু এক হয়ে গেছে। পৃথিবীতে আর পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, আমেরিকা, নিউ ইয়র্ক, লন্ডন, ঢাকা, কলকাতা বলে কিছু নেই, এটা এক পৃথিবী। এক মুহূর্তের মধ্যে একটা খবর সবাই জেনে যাচ্ছে, একটা গান সবাই শেয়ার করছে, তো কাজে এখন ওই বাংলার তরুণরা যে ধরনের চিন্তা ভাবনা করছে, এই বাংলার তরুণরা সে ধরনের চিন্তা ভাবনা করছে, এবং এই চিন্তা ভাবনার ক্ষেত্রে ওদের মধ্যে একটা যোগাযোগ আছে, কাজে এই এক্সপেরিমেন্টটা দু বাংলাতেই সমান হচ্ছে, আমার অভিজ্ঞতা তাই বলে।
1: এই এক্সপেরিমেন্টের কথা যখন বারবার এসে পড়ে, তখন আরো একটা কথা এসে পড়ে যে রবীন্দ্রনাথ নিজেই নিজের গান নিয়ে এত এক্সপেরিমেন্ট করেছেন এবং বিশ্ব থেকে সংগ্রহ করে মনে হয় সবকিছু তার গানের মধ্যে যথাযথভাবে রেখে গেছেন। একজন শিক্ষাগুরু হিসেবে আপনি নতুন প্রজন্মকে কি বলবেন? রবীন্দ্রনাথকে চিনবে তারা কিভাবে? রবীন্দ্রনাথের গানের সাথে নিজে সেই পথটা খুঁজে পাবে কিভাবে?
0: রবীন্দ্রনাথকে পড়তে হবে, রবীন্দ্রনাথকে চিনতে হবে। খালি রবীন্দ্রনাথের গানটাই শুনলাম, গানটাই গাইলাম, সেটা করলে ওই গানের মধ্যে রবীন্দ্রনাথ আটকে থাকবে, কিন্তু রবীন্দ্রনাথ তো আরো অনেক ব্যাপক, কাজে সেইটা রবীন্দ্রনাথকে না পড়লে, না বুঝলে, না চিনলে, গান রবীন্দ্রনাথের একটা অংশ, এবং গানের মধ্যে যে দর্শনটা আছে সেটা বুঝতে গেলে রবীন্দ্রনাথকে বুঝতে হবে, তো এবং সেটা না বুঝলে এই এক্সপেরিমেন্ট, ফিউশন এগুলো চলতেই থাকবে, এবং পুরো জিনিসটা একটা খণ্ডিত উপস্থাপনা হবে। একটা সম্পূর্ণ রবীন্দ্রনাথকে বুঝতে গেলে, উপস্থাপন করতে গেলে গানটা তো গাইবার আগে গানটা সম্পর্কে, খালি গানটা না, গানটা সম্পর্কে পড়তে হবে, গানটার রবীন্দ্রনাথের সেই সময়টা বুঝতে হবে, গানের পারিপার্শ্বিকটা বুঝতে হবে, সবকিছু বুঝে তারপরে।
1: সেক্ষেত্রে তো বোধহয় শিক্ষকেরও একটা বড় ভূমিকা থেকে যায়, যিনি পথ দেখাচ্ছেন।
0: অবশ্যই,
1: কিভাবে দেখাচ্ছেন তিনি, কিভাবে রবীন্দ্রনাথের গানকে তার কাছে উপস্থাপন করছেন।
0: রবীন্দ্রনাথকে তো চেনানো, হাত ধরে চেনাতে হবে, শিক্ষককে চেনাতে হবে, ছাত্রছাত্রীদের কাছে তার কাছে পৌঁছে দিতে হবে, তারপরে বাকিটা আবিষ্কার তো তাদের ইচ্ছের উপরে নির্ভর করবে, কিন্তু পৌঁছে দেওয়াটা শিক্ষকের দায়িত্ব।
1: শহর কলকাতার কথা তো বারবার এসে পড়েছে এবং আপনার গুরুও বলেছেন যে দেখ, যতক্ষণ কলকাতায় না প্রতিষ্ঠিত হতে পারছিস ততক্ষণ কিন্তু সার্বিকভাবে হবে না। তো এই কলকাতার কথা যদি একটু বলেন, অর্থাৎ কলকাতা আপনার কাছে কেমন?
0: কলকাতা তো গান বাজনার জন্য অনেক, মানে কি বলবো, একেবারে শিল্পীদের জন্য, এবং খালি রবীন্দ্রসঙ্গীত না, যে কোনো শিল্পীর পক্ষেই কলকাতাটা হচ্ছে একদম আসল জায়গা, কেন্দ্র। তো কাজী কলকাতাতে প্রথম যখন আমি গান করি, সেটা বাংলাদেশ থেকে এসেছিলাম ওই কালচারাল টিমের সদস্য হিসেবে, সেটা হাই কমিশনের অনুষ্ঠান ছিল, করেছি। কিন্তু কলকাতা থেকে আমি নিজে যখন গাইতে শুরু করলাম, তখন কলকাতার যে সঙ্গীত বোদ্ধা এবং সঙ্গীত সচেতন মানুষদের সাথে আমার একটু একটু করে যোগাযোগ হতে শুরু করলো, যারা অনুষ্ঠান অর্গানাইজ করেন, যারা অনুষ্ঠানে কিছু কিছু শ্রোতাদেরকে সব অনুষ্ঠানে দেখি, যারা সব অনুষ্ঠান ফলো করেন এবং আসেন। তো এই কিন্তু সত্যি কথা বলতে কি, কলকাতার এই যে সঙ্গীত বোদ্ধা সমাজের সাথে কিন্তু আমার পরিচয় মোহর্দির মাধ্যমে, মোহর্দির কাছে গল্প শুনে। মোহর্দির কাছে গল্প শুনতাম, কলকাতাতে গান করতে সেই হয়েছে, কলকাতাতে গান করতে সেই হয়েছে, কলকাতায় একবার রবীন্দ্রসদনে গাইতে গিয়ে কি হয়েছিল, নানা সব গল্প শুনে শুনে ওই যে পরিমণ্ডলটা আমার কাছে একদম পরিচিত ছিল। কাজে আমি যখন নিজের এটার মধ্যে ঢুকলাম, তখন আমার মনে হয় যে এটা একটা সম্পূর্ণ অপরিচিত সমাজ, এটা আমার মাথায় আছে, জানি আমি যে জিনিসটা, কিন্তু ওটা আমার নিজের অভিজ্ঞতা, তার সাথে আর একটু কিছু মানে যোগ করলো। তো এবং এখন তো যেটা আমার নিজের একটা আলাদা চেনা মহল তৈরি হয়ে গেছে, গান বাজনা শিল্পীদের একসাথে সবার সাথে ওঠা বসা, যেহেতু একসাথে গান করি, তারপরে শ্রোতা মন্ডলীদের সাথেও, আয়োজকদের সাথেও, সবার সাথে এখন একটা, এখন আর কলকাতাতে আমার, কলকাতাকে আমার দূরের কিছু

0: মনে হয় না, বরং ঢাকা যেতে আপন মনে হয়, কারণ অনুষ্ঠান বেশি আমি কলকাতাতেই করি, অনেক বেশি কলকাতা।
1: আমরাও অপেক্ষা করে থাকি যে আপনি কখন এখানে আসছেন।
0: সেই কলকাতার ছাত্রছাত্রী আছে, বন্ধু বান্ধব আছে আমার। আর সবচেয়ে বড় কথা যেটা বললাম, 75 সালে আমি যখন শান্তিনিকেতনে আসি, সেটা তো আমার ধরো 16-17 বছর বয়স, বাড়ির বাইরে প্রথম আসা একটা মেয়ের। তো আমার বেস্ট বন্ধুরা, সবচেয়ে প্রিয় বন্ধুরা তো সব কলকাতায় থাকে, কাজে কলকাতা আমার সবচেয়ে সুন্দর সময়টা কেটেছে। আর বন্ধু বান্ধবদেরও একটা খুব সুন্দর পরিমণ্ডল আছে, আর খুব অনুরাগী আছে অনেক যারা সাংঘাতিক ভাবে। কাজে কলকাতা আমার, মানে কলকাতা সম্বন্ধে বলতে গেলে আমার পুরো রাত পার হয়ে যাবে, এত এত কিছু বলার। প্রতিটা অনুষ্ঠান নানান জায়গায় গেছি কলকাতার, ছোট বড় এবং কলকাতার বাইরেও, খালি কলকাতা বলে না, কলকাতার বাইরেও ছোট ছোট জায়গায় গিয়েও গান করেছি। সেগুলো সব একটা অনন্য অভিজ্ঞতা, অনন্য অভিজ্ঞতা।
1: আমরাও চাই এইরকম ভরে থাক আমাদের সময়টা যেভাবে ভরেছিল, তাই শেষটুকু শেষ করতে চাই এত সবার শ্রোতাদের জন্য একটু সুরের ছোঁয়া দিয়ে।

0: এই গান তিনি শুনিয়ে চলেছেন, আর সেই সুরের ধারায় আমরাও স্নাত হয়ে চলেছি। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই সুর ছড়িয়ে যাবে, এই বিশ্বাস। আর এই বিশ্বাসটুকু রেখেই আজকের মতো অতিথি অনুষ্ঠান শেষ করব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন পদ্মশ্রী সম্মানে সম্মানিত আমাদের সকলের প্রিয় শিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যা। আর আরও একবার এত একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
1: ধন্যবাদ তোমাকেও, যারা অনুষ্ঠান শুনছেন সবাইকে।
0: আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি ছিলেন রেজোয়ানা চৌধুরী বন্যা। আলাপচারিতায় ছিলেন শ্রীতমা মুখোপাধ্যায়, সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা অনন্যা মজুমদার।
2: অতিথি অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শুনবেন খেয়াল, শিল্পী বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়, শুনবেন রাগ গুণকেলী।

0: শুনলেন গুণকেলির আগে খেয়াল, শিল্পী বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী দুই বাংলার শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মনের মতো গান। সঙ্গে রয়েছি আমি, মৈত্রী বন্ধু তর্পণা ভট্টাচার্য।

আজ মনের মতো গানে প্রথমে কথা নয়, শুরু করব গান দিয়ে। প্রথমেই পরপর দুটি গান শিল্পী রাজীব কর চৌধুরী এবং মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

দূরে দূরে ওই শোনা যায় ঢোলের মতন ঢাকের গুলি, মনে হয় আর কিছু নয় কালে কালে মেতে চলি। দূরে দূরে ওই শোনা যায় ঢোলের মতন ঢাকের গুলি, মনে হয় আর কিছু।

বর্ষার ভেজা আবহ পেরিয়ে প্রকৃতিতে এখন ধীরে ধীরে বদলের আভাস। যদিও বর্ষা পুরোপুরি যেতে চাইছে না, ওদিকে আকাশের রং বলছে অন্য কথা। আকাশে সাদা মেঘের আনাগোনা বাড়ছে, কোথাও কোথাও কাশফুল মাথা তুলছে, ভোরে শিউলির গন্ধ পাওয়া যাচ্ছে। শহরের ব্যস্ততার মধ্যেও প্রকৃতি যেন জানান দিচ্ছে ঋতু বদলাচ্ছে। ঝিলের জলে শালুক শাপলা নদীর পাড়ে কাশবন আর দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে কচি ধানের ঢেউ খেলানো জানান দিচ্ছে প্রিয় ঋতু শরতের আগমনের।

কবি কালিদাসের কথায় শরৎ আসে নববধূর মতো ঘোমটা টেনে। তার ঋতুসংহার কাব্যে কবি আরও লিখেছেন, কাশফুলের মতো যার পরিধান, প্রফুল্ল পদ্মের মতো যার মুখ, উন্মত্ত হাঁসের ডাকের মতো রমণীয় যার নূপুরের শব্দ, পাকা শালিধানের মতো সুন্দর যার ক্ষীণ দেহলতা, অপরূপ যার আকৃতি, সেই নববধূর মতো শরৎকাল আসে।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি প্রকৃতিকে দেখেছেন জীবনের প্রতিচ্ছবি হিসেবে, তার কথা অনুযায়ী, আজি কি তোমার মধুর মূরতি হেরিণু শারদ প্রভাতে, হেমাত বঙ্গ শ্যামল অঙ্গ ঝলিছে অমল শোভাতে।

শরতের শিউলি ফুলের পরশ লেগেছে কবি কাজী নজরুল ইসলামের লেখাতেও। তার গীতি কবিতায় যেন শরৎ শুধু কোনো ঋতু নয়, সে যেন কোনো এক অচেনা অজানা পথিকের জন্য অপেক্ষায় সাজিয়ে রাখা প্রকৃতির ডালিম।

এসো শারদ প্রাতের পথিক, এসো শিউলি বিছানো পথে, এসো ধুইয়া চরণ শিশিরে, এসো অরুণ কিরণ রথে। সত্যি শরৎ এলেই বাংলার আকাশে রূপ বদলে যায়, একেবারে বদলে যায়। বর্ষার এতদিনের মেঘ বৃষ্টি আর বিষণ্নতার পর আকাশ যেন হঠাৎই তার মুখখানি মেলে ধরে। নীল আকাশের গায়ে ভেসে থাকে সাদা মেঘ, মাঠের ধারে কাশফুল ফোটে, ভোরের শিশির ভেজা ঘাসে শিউলি ঝরে থাকে।

সেখানে বাংলার মতো কাশফুল নেই, বর্ষার পর ধুয়ে যাওয়া নীল আকাশও নেই, আছে কুয়াশা, পাকা ফল, শস্য মধু, ফসল কাটা মাঠ, বিকেলের আলোমাখা এমন এক প্রকৃতি যা ধীরে ধীরে এগোতে থাকে রুক্ষ শুষ্ক শীতের দিকে। কিন্তু পৃথিবীর দুই প্রান্তেই শরৎ কিন্তু আসলে পূর্ণতার ঋতু, পরিবর্তনের ঋতু, আর এখানেই পাশ্চাত্যের শরৎ মিশে যায় আমাদের বাংলার শরতের সাথে।

ভাদ্র আশ্বিন শরতের দুই মাসের রূপ দুই রকম, কখনো অসহনীয় গরম, আবার কখনো ইলশে গুড়ি বৃষ্টি। আশ্বিনে শোনা যায় হেমন্তের পদধ্বনি। ভাদ্র মাস জুড়ে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ অঞ্চলে ভাদু নামক লৌকিক দেবীর পূজা শুরু হয়ে যায়। ওদিকে শরতে শিউলির মিষ্টি সুবাসের সাথে আপামর বাঙালি দিন গুনতে থাকে শারদীয় দুর্গাপূজার।

শরৎ মানেই শিউলি ফুলের মেলা। রাতের বেলা শিউলি ফোটে, ভোরে আবার মাটিতে ঝরে পড়ে থাকে। একটা সময় ছিল যখন ছোট ছোট মেয়েরা সেই পড়ে থাকা শিউলি ফুল কুড়িয়ে মালা গাঁথত। আজ ব্যস্ত শহুরে জীবনে সেই নির্মল ছবিগুলো ঠিক গল্পের মতোই শুনতে লাগে, যেন এক কল্পনার জগৎ। কংক্রিটের জঙ্গলে ইতিউতি কোথাও যে শিউলি গাছ একেবারে দেখা যায় না তেমন নয়, কিন্তু তা পথে শিউলি বিছানো গালিচার পক্ষে যথেষ্ট নয়। তাই ভরসা শুধুই সেই পুরনো গ্রাম বাংলার গল্প আর মনের মতো গান।

এই যে কাশফুল, পুজো আসলেই কাশফুল নিয়ে এত মাতামাতি চতুর্দিকে, কিন্তু একটা কথা না বললেই নয়, পূজার মূল উপাচার না হওয়া সত্ত্বেও কাশফুল কিন্তু মিশে গেছে একেবারে আমাদের অনুভূতি ও সংস্কৃতিতে। কাশফুল তার শুভ্র পতাকা উড়িয়ে জানান দেয় মা আসছেন, আর বাঙালি হৃদয়ে সেই খবর ধীরে ধীরে রূপ নেয় এক চিরন্তন প্রত্যাশায়। এসেছে শরৎ, বাজবে ঢাক, জাগবে উৎসবের আলো, মা দুর্গা আসছেন মর্তলোকে। আসলে শরৎ, শিউলি, কাশ আর দুর্গাপূজা জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে প্রতিটি বাঙালির হৃদয়ে ও মননে।

শরৎ এবং শারদীয় দুর্গোৎসব বারবার সম্প্রীতির দৃষ্টিকে উজ্জ্বলতর করে দেয়। নদীর স্রোতের মতো বয়ে চলেছে বাঙালির সংস্কৃতি। ঘাটে ঘাটে হয়তো তার রূপ পাল্টেছে, কিন্তু চরিত্র তো পাল্টায়নি। বাঙালি সংস্কৃতির সেই চরিত্রটি নিয়ত শেখায় যে ভালোবাসো, সবাইকে ভালোবাসো। সর্বধর্ম সর্ববিশ্বাসের সম্মিলিত অমোঘ শক্তিরূপী এই ঋতু, এই উৎসব হয়ে উঠুক সকল মানুষকে বেঁধে বেঁধে রাখার এক অবিচ্ছেদ্য মন্ত্র।

এতক্ষণ শুনছিলেন মনের মতো গান, সঙ্গে ছিলাম মৈত্রীবন্ধু তর্পণা ভট্টাচার্য। কিন্তু সময় বলছে অনুষ্ঠান এখন শেষ করতে হবে, তাই মনের মতো গান অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান রামধনু। আজ রামধনুতে ভজন পরিবেশন করবেন শিল্পী তুরবান বেরা।

রামধনু অনুষ্ঠানে শুনলেন ভজন, শিল্পী তুরবান বেরা। এখন শুনবেন রামপ্রসাদী, শিল্পী তপন ঘোষ।

রামপ্রসাদী শুনলেন শিল্পী তপন ঘোষের কণ্ঠে। রামধনু অনুষ্ঠানটি এখানেই শেষ হল আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান সংগ্রহশালা থেকে। এই অনুষ্ঠানে আজ প্রথম গানটি রইল শিল্পী বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে, গীতিকার অনল চট্টোপাধ্যায়, সুরকার অলোকনাথ দে।

সংগ্রহশালা থেকে অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী ত্রিদীপ রায়চৌধুরীর কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি, শিল্পী ত্রিদীপ রায়চৌধুরী, আকাশবাণী মৈত্রী।

রোমগীতিতে আজ প্রথম গানটি শুনবেন শিল্পী শক্তি ঠাকুরের কণ্ঠে, গীতিকার অমিয় চট্টোপাধ্যায়, সুরকার অলোকনাথ দে।

রোমগীতি অনুষ্ঠানে পরবর্তী গানটি রইল শিল্পী সোমা মিত্রের কণ্ঠে। গীতিকার পার্থ সারথি মুখোপাধ্যায়, সুরকার হিমাংশু বিশ্বাস।

রমগীতির অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসামশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সর্বাণী ভট্টাচার্য।

আচ্ছা বন্ধুরা, আমরা যখন কোনো স্থাপত্যের দিকে তাকাই তখন সাধারণত আমরা কি দেখি? তার দেওয়াল, স্তম্ভ, গম্বুজ, মিনার, কারুকাজ, এইগুলোই তো দেখি, তাই না? কিন্তু স্থাপত্য কেবল একটি কাঠামোর চেয়ে অনেক বেশি কিছু। স্থাপত্য হলো পাথর, ইট, কাঠ দিয়ে লেখা একটা ইতিহাস। একটা মন্দির, তাতে আমরা ধর্ম দেখি, কারুশিল্প দেখি, এবং একটা মন্দির রাজশক্তির কথাও বলতে পারে। একটা দুর্গ আমাদের যুদ্ধবিদ্যার কথা জানায়। একটা প্রাসাদ কোনো শাসকের রাজবংশ, তার জীবনযাত্রা, এইসবের পরিচয় দিতে পারে। আর একটি রেল স্টেশন ঔপনিবেশিকতা, প্রযুক্তি এবং একটি সম্পূর্ণ নগরের কথা বলতে পারে। আর আজ ওয়ার্ল্ড আর্কিটেকচার ডেতে আমরা স্থাপত্যের মধ্যে দিয়ে হাজার হাজার বছর পিছিয়ে যাব এবং দেখব ভারতীয় ইতিহাসে এক ঐতিহাসিক বিবরণ, এক স্থাপত্যের বিবরণের কথা। আর আজ আমি শর্বাণী রয়েছি অল্প অল্প গল্প কথার আসরে। অনেক আড্ডা হবে তোমাদের সঙ্গে আজ, কিন্তু তার আগে তোমাদের জন্য রইল বিক্রম ঘোষের কণ্ঠে হিস্ট্রি র‍্যাপ।

ফিরে এলাম গানের পর। আর গানে যাওয়ার আগে যেমনটা বলেছিলাম, আজকে কথা বলবো ওয়ার্ল্ড আর্কিটেকচার ডে নিয়ে এবং কথা বলবো ভারতের স্থাপত্যের নানা বিবরণ নিয়ে। তাহলে চলো আমাদের যাত্রা শুরু করি। আমাদের যাত্রা শুরু হবে সিন্ধু সভ্যতা থেকে। এরপর আমরা যাব মৌর্য বৌদ্ধ যুগে, দেখব হিন্দু মন্দির এবং তার স্থাপত্যের বিকাশ। তারপরে দেখব দ্রাবিড় ও দাক্ষিণাত্যের কথা, ইন্দো ইসলামিক ও মুঘলের স্থাপত্যের উত্থান, তারপর আঞ্চলিক প্রাসাদ ও দুর্গ, ঔপনিবেশিক ও ইন্দো সারসেনিক স্থাপত্য এবং শেষে স্বাধীন ভারতের আধুনিক স্থাপত্য। তাহলে চলো ডুব দি। প্রথমেই চলে যাই প্রায় 4,500 বছর আগে। আমাদের প্রথম গন্তব্য যেমন বললাম সিন্ধু উপত্যকা। এই সিন্ধু উপত্যকার গুরুত্বপূর্ণ নগরগুলির মধ্যে পড়ে মহেঞ্জোদারো, হারাপ্পা, ধোলাভিরা, লোথাল, কালীবঙ্গান, সকলেই হয়তো হিস্ট্রি বইতে পড়েছ। এই সমস্ত জায়গার মানুষরা পোড়া ইট ব্যবহার করত নিজেদের বাড়ি বানাতে। সব থেকে বিখ্যাত স্থাপনাগুলির মধ্যে ছিল মহেঞ্জোদারোর বৃহৎ স্নানাগার কিংবা গ্রেট বাথ। এটি প্রায় 12 মিটার লম্বা এবং 7 মিটার চওড়া। ইট ও জলরোধী উপকরণ দিয়ে এটা নির্মাণ করা হয়েছিল। গুজরাটে গেলে আমরা দেখতে পাই

এই ধোলাভীরা। এই ধোলাভীরা তার উন্নত জল ব্যবস্থাপনা এবং এই জল ব্যবস্থাপনায় যেইভাবে জল সেভ করা হতো কিংবা জল সঞ্চয় করা হতো সেই জন্য বিশেষভাবে বিখ্যাত। গুজরাটের লোথালে আমরা আরও একটি উন্নত জল সম্পর্কিত অবকাঠামোর প্রমাণ পাই। আর কালীবঙ্গানের সার তো তোমরা সকলেই চেনো, কালীবঙ্গানের সার তো বিশেষভাবে বিখ্যাত বইয়ের পাতায় থেকে সিনেমায়। এবং তারপর আসি মৌর্য স্থাপত্যে। মৌর্য স্থাপত্য কয়েক শতাব্দী পরে শুরু হয় এবং তার উত্থান বেশ খানিকটা বড় মাপের হয়। মৌর্য যুগ বিশেষত সম্রাট অশোকের শাসনকালে স্মারকধর্মী পাথরের বিকাশ ঘটে এবং অশোক তার সাম্রাজ্য জুড়ে অসংখ্য স্তম্ভ নির্মাণ করেছিলেন। এগুলি সাধারণত সূক্ষ্মভাবে পালিশ করা বেলে পাথর দিয়ে তৈরি। সব থেকে বিখ্যাত উদাহরণ হল উত্তরপ্রদেশের সারনাথের অশোকের সিংহস্তম্ভের শীর্ষভাগ। চারটি সিংহ পিঠে পিঠ মিলিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই শীর্ষভাগই ভারতের জাতীয় প্রতীকের ভিত্তি হয়ে ওঠে। অশোকের সঙ্গে যুক্ত ধর্মচক্রেই পরে ভারতের জাতীয় পতাকার 24টি কাটাযুক্ত চাকা হিসেবে স্থান পায়। আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হল বিহারের বরাবর গুহ, মানে বরাবর কেভস। এইগুলি ভারতের প্রাচীনতম টিকে থাকা শিলেকাটা গুহর মধ্যে একটি অন্যতম। এইগুলির গ্রানাইটের অভ্যন্তরীণ ভাগ অসাধারণভাবে মসৃণ ও পালিশ করা। পাথর কেটে সরাসরি যখন আমরা স্থাপত্য নির্মাণ করি, সেই স্থাপত্যের কৌশল এই সময় ভারতীয় ইতিহাসের মূল কথা। তারপর আসে বৌদ্ধ স্থাপত্য। বৌদ্ধ ধর্মের বিস্তারের ফলে তিনটি প্রধান স্থাপত্যরূপের বিকাশ ঘটে: স্তূপ, চৈত্য এবং বিহার। স্তূপের মধ্যে প্রথমেই আসি মধ্যপ্রদেশের সাঁচির বৃহৎ স্তূপ, এবং এইটা তো সকলেই চেনো বোধ হয়, সাঁচি স্তূপ। এর কেন্দ্রীয় অর্ধকোলাকার গম্বুজকে বলা হয় অণ্ড। এর ওপরে রয়েছে হর্মিকা এবং ছত্র। কাঠামোকে প্রদক্ষিণ করার জন্য চারপাশে একটা বেশ সুন্দর পথ রয়েছে। এর চারটি বিশাল প্রবেশদ্বার বা তোরণ বৌদ্ধ কাহিনী এবং প্রতীককে সমৃদ্ধভাবে প্রেজেন্ট করে কিংবা রিপ্রেজেন্ট করে। একটি চৈত্য হল বৌদ্ধ ধর্মের প্রার্থনা গৃহ। মহারাষ্ট্রের কালরা চৈত্য এর অন্যতম উদাহরণ। এটি একটি বৃহৎ শিলকাটা হল যার মধ্যে একটি স্তূপ রয়েছে। তারপর আসে বিহার। একটি বিহার মূলত সন্ন্যাসীদের অবস্থান স্থল ছিল। সাধারণত একটি কেন্দ্রীয় স্থানকে ঘিরে সন্ন্যাসীদের কক্ষ থাকত। আর তারপর আসি মহারাষ্ট্রের অজন্তায়। মহারাষ্ট্রের অজন্তা ইলোরার কথা তো নিশ্চয়ই সকলেই শুনেছ। অজন্তা গুহগুলোতে বৌদ্ধ মঠ ও প্রার্থনা গৃহের পাশাপাশি অসাধারণ সব দেওয়াল চিত্র রয়েছে। এই চিত্রগুলোতে বৌদ্ধ কাহিনী, বিশেষত জাতক কাহিনী তুলে ধরা হয়েছে। এইগুলি প্রাচীন ভারতীয় সমাজ, পোশাক এবং শিল্প ঐতিহ্য সম্পর্কে মূল্যবান তথ্য দেয়। এই অজন্তার কাছেই রয়েছে ইলোরা, যেমনটা বললাম, যা বিশেষভাবে উল্লেখযোগ্য এখানকার বৌদ্ধ, হিন্দু এবং জৈন তিন ধর্মের স্মারক হিসেবে। এর সবথেকে বিখ্যাত স্থাপনা হল কৈলাস মন্দির, ১৬ নম্বর গুহ। কৈলাস মন্দির মূলত রাষ্ট্রকূট যুগের, মানে রাষ্ট্রকূটাজ, এবং এটি হাজার হাজার পাথর জোড়া দিয়ে কিন্তু নির্মিত হয়নি। কারিগরেরা মূলত একটি বিশাল পাথুরে গঠন থেকে পাথর সরিয়ে সরিয়ে সম্পূর্ণ মন্দির সমষ্টি গড়ে তুলেছেন। এটি ভারতীয় কারিগরদের অসাধারণ প্রযুক্তিগত দক্ষতার পরিচয় দেয়। কিন্তু এরপর আসে গুপ্তযুগ। গুপ্তযুগে ভারতীয় শিল্প ও স্থাপত্যে বড় ধরনের বিকাশ ঘটে। এই সময় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ছিল মন্দির নির্মাণের প্রসার। একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হল উত্তরপ্রদেশের দেওঘরের দশ অবতার মন্দির। কেন্দ্রে এই মন্দিরের রয়েছে গর্ভগৃহ এবং গর্ভগৃহের সামনে রয়েছে মণ্ডপ বা স্তম্ভযুক্ত স্থল।
গর্ভগৃহের ওপর মন্দিরের উলম্ব শীর্ষ কাঠামো বিকশিত হয়।

এরপর আসি আরেকটা ফেমাস, ভীষণ ফেমাস জায়গায়, সেটা হলো পুরীর কোণারক মন্দির। এই মন্দির ত্রয়োদশ শতাব্দীতে পূর্ব গঙ্গা রাজবংশের রাজা নরসিংহদেবের একদম প্রথমের দিকের নির্মাণ। মন্দিরটিকে কল্পনা করা হয়েছিল সূর্যদেবের এক বিশাল পাথরের রথ হিসেবে। এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল বিশাল পাথরের চাকা এবং ঘোড়ার ভাস্কর্য। মন্দিরের চাকার অলঙ্করণে সূর্য নকশা দেখা যায় এবং এগুলিকে সময় গণনার প্রতীক হিসেবেও ব্যাখ্যা করা হয়। ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির ওড়িশার আরও একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। ওড়িশার মন্দির স্থাপত্যে মূল মন্দিরের উঁচু বাঁকানো শিখর এবং তার সামনে জগমোহন বা সমাবেশ হল বিশেষভাবে লক্ষণীয়। এরপর আমরা যাব উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে। চলো যাই তাহলে। দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্যকে সাধারণত দ্রাবিড় স্থাপত্য বলা হয়। এখানে গর্ভগৃহের ওপর সাধারণত ধাপে ধাপে ওঠা পিরামিডের মতন বিমান দেখা যায়। তামিলনাড়ুর মহাবালিপুরমের সোর টেম্পল, তারপর পল্লব যুগের আরও বিভিন্ন টেম্পল এই স্থাপত্যের উদাহরণ। সপ্তম অষ্টম শতাব্দীতে নির্মিত এই মন্দির বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। এটি দেখায় কিভাবে দক্ষিণ ভারতে পাথরের কাঠামোগত মন্দির নির্মাণ ক্রমশ বিকশিত হয়েছিল। তারপর আসি তাঞ্জাভুরে। বৃহৎ দেশের মন্দির নির্মিত হয় চোল রাজা রাজারাজ চোল প্রথমের সময়, একাদশ শতাব্দীর শুরুতে। শিবকে উৎসর্গ করে তৈরি করা হয় এই মন্দির। এটি কেবল ধর্মীয় স্থাপনা নয়, চোল সাম্রাজ্যের স্থাপত্য প্রকৌশল এবং সাংগঠনিক ক্ষমতারও নিদর্শন এই মন্দির। পরবর্তী সময়ে দক্ষিণ ভারতীয় মন্দির আরও বিশাল এবং আরও কমপ্লেক্স হয়ে ওঠে এর নির্মাণ। মথুরাইয়ের মীনাক্ষী আম্মান মন্দির তার অন্যতম উদাহরণ। এর বিশাল গোপুরম হাজার হাজার রঙিন ভাস্কর্যে আবৃত। এখানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যায়। দক্ষিণ ভারতীয় মন্দিরে অনেক সময় কেন্দ্রীয় গর্ভগৃহের চেয়েও বিশাল হয়ে ওঠে প্রবেশদ্বারের গোপুরম। উত্তর ও দক্ষিণ ভারতের মাঝামাঝি দক্ষিণাত্যের অঞ্চলে বিভিন্ন স্থাপত্যধারার মধ্যে আদান প্রদান ঘটে, কিন্তু মানে ওই মিক্সচার অফ কালচার্স যেরকম আমরা অনেক জায়গাতেই দেখতে পাই। এবং কর্ণাটকের পট্টাদাকল হলো এর একটা বড় উদাহরণ। এখানে একই অঞ্চলে উত্তর ও দক্ষিণ ভারতের বিভিন্ন স্থাপত্যের বৈশিষ্ট্যও দেখা যায়। বিরূপাক্ষ মন্দির দ্রাবিড় রীতির একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। পরবর্তী সময়ে হয়সল রাজবংশ নিজস্ব স্বতন্ত্র স্থাপত্য রীতি তৈরি করে। এর প্রধান উদাহরণ হল বেলপুরের চেন্নাকেশব মন্দির, হালেবিড়ুর হয়সল মন্দির এবং সোমনাথপুরের কেশব মন্দির। হয়সল মন্দিরের বিশেষত্ব হল জটিল পরিকল্পনা এবং হয়সল মন্দিরের আরও একটি বিশেষত্ব সূক্ষ্ম পাথরের খোদাই। দেওয়ালের প্রায় প্রতিটি অংশই যেন ভাস্কর্যে পূর্ণ। এবার ভারতীয় স্থাপত্যে আসে নতুন অধ্যায়, মানে এই কেশব মন্দিরের পরে। দ্বাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে উত্তর ভারতে ইসলামিক স্থাপত্যের বিভিন্ন বৈশিষ্ট্য ক্রমশ বিকশিত হতে থাকে। এর মধ্যে ছিল খিলান, গম্বুজ, মিনার, বৃহৎ প্রাঙ্গণ, ক্যালিগ্রাফি এবং জ্যামিতিক অলঙ্করণ। তবে এটি কেবল বিদেশি স্থাপত্যের অনুকরণ নয়, কিন্তু স্থানীয় ভারতীয় কারিগররা তাদের নিজস্ব নির্মাণ ও অলঙ্করণের ঐতিহ্যকে নতুন স্থাপত্যরীতিতে যুক্ত করে এই সব নির্মাণ তুলে ধরেন। দিল্লির কুতুব কমপ্লেক্স এই ধরনের এবং এই ধারার নির্মাণের প্রাথমিক উদাহরণ। কুতুব মিনার প্রায় ৭৩ মিটার উঁচু। এর গায়ে বিভিন্ন শিলালিপি রয়েছে, খাজ রয়েছে এবং অলঙ্করণ রয়েছে। তারপর বাংলা স্থাপত্যে আঞ্চলিক সুলতানগুলিও তাদের নিজস্ব রীতি তৈরি করে। পশ্চিমবঙ্গের পাণ্ডুয়ার আদিনা মসজিদ বাংলা সুলতানির স্থাপত্যের
একটা বেশ গুরুত্বপূর্ণ নিদর্শন। বাংলা স্থাপত্যে স্থানীয় জলবায়ু এবং নির্মাণ রীতির প্রভাবও দেখা যায়। তাছাড়া আহমেদাবাদের মসজিদ সূক্ষ্ম পাথরের জটিল ধারার বিবরণ দেয়। তারপর আসে মুঘল স্থাপত্য। মুঘল স্থাপত্য পারস্য, মধ্য এশিয়া এবং ভারতের নির্মাণ প্রথার মিলন ঘটে এই মুঘল স্থাপত্যে। এর গুরুত্বপূর্ণ প্রাথমিক উদাহরণ হল হুমায়ুনের সমাধি দিল্লিতে। এর চারবাক পরিকল্পনা, গম্বুজ, লাল বেলেপাথর ও সাদা পাথরের ব্যবহার পরবর্তী মুঘল স্থাপত্যের ভিত্তি তৈরি হয়। এটি দেখায় কিভাবে স্থাপত্য জ্যামিতি, বাগান, জল, আলো, প্রতিসম্য এবং অলঙ্করণকে একসঙ্গে নিয়ে তৈরি করা হয় স্থাপত্যগুলো। মুঘল স্থাপত্যের প্রভাব পরবর্তী ভারতীয় স্থাপত্যে দীর্ঘস্থায়ী হয়। পাঞ্জাবের স্থাপত্যে শিখ ধর্মের প্রভাবেও একটা স্বতন্ত্র ধারা তৈরি করে। অমৃতসরের হরমন্দির সাহিব, যা সাধারণভাবে গোল্ডেন টেম্পল নামে পরিচিত, এইটি কিন্তু তার প্রকৃষ্ট বিখ্যাত উদাহরণ। জলাশয়ের মাঝখানে অবস্থিত এই স্থাপত্যের পরিকল্পনা এবং মানুষের জন্য উন্মুক্ত প্রবেশ পথ একটি বিশেষ ভাবনার প্রকাশ। এখানে স্থাপত্যের সঙ্গে ধর্মীয় সমতা, সম্প্রদায় এবং মানুষের মিলনের ধারণা যুক্ত হয়েছে। 18-19 শতকে ইউরোপীয় শক্তির প্রভাব ভারতীয় শহরের স্থাপত্যকে আবার বদলে দেয়। ব্রিটিশ আমলে ভারতে গথিক রিভাইভাল, নিও ক্লাসিক্যাল এবং পরবর্তীতে ইন্দো সারসেনিকের মধ্যে বিভিন্ন স্থাপত্যরীতি দেখা যায়। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস, পূর্বে যেটা ভিক্টোরিয়া টার্মিনাস নামে পরিচিত ছিল, এটা তার উল্লেখযোগ্য উদাহরণ। এখানে গথিক স্থাপত্যের সঙ্গে ভারতীয় অলঙ্করণের সংমিশ্রণ দেখা যায়। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালেও ইউরোপীয় শাস্ত্রীয় স্থাপত্যের সঙ্গে ভারতীয় পরিবেশ ও উপকরণের সমন্বয় কিন্তু দেখা যায়। এই সময়ে রেল স্টেশন, আদালত, বিশ্ববিদ্যালয়, পোস্ট অফিস এবং প্রশাসনিক ভবন সবই নতুন ধরনের নগর স্থাপত্যের অংশ হয়ে ওঠে। অর্থাৎ স্থাপত্য এবার শুধু মন্দির, মসজিদ বা প্রাসাদের মধ্যে সীমাবদ্ধ থাকলো না। আধুনিক শহরের পরিকাঠামোও স্থাপত্যের গুরুত্বপূর্ণ এক অংশ হয়ে উঠল। ঔপনিবেশিক সময়ের শেষ দিকে একটি বিশেষ সংমিশ্রিত রীতি জনপ্রিয় হয়ে ওঠে, যারই নাম যেমন বললাম ইন্দো সারসেনিক আর্কিটেকচার। এতে ইউরোপীয় পরিকল্পনার সঙ্গে ভারতীয় ইসলামী স্থাপত্যের উপাদান যুক্ত করা হয়। এরপর ব্রিটিশরা যখন দিল্লিকে ভারতের রাজধানী হিসেবে গড়ে তোলে এবং আস্তে আস্তে যখন তারা এই গড়ে তুলতে শুরু করেছে, তখন তৈরি হয় নতুন দিল্লির বিশাল প্রশাসনিক অঞ্চল, রাষ্ট্রপতি ভবন, নর্থ ব্লক, সাউথ ব্লক এবং ইন্ডিয়া গেট। এই এলাকার গুরুত্বপূর্ণ স্থাপত্য কিন্তু এইগুলোই। এখানে ইউরোপীয় পরিকল্পনার সঙ্গে ভারতের স্থাপত্যের গম্বুজ, ছত্রি, জালি এবং অন্যান্য অনেক উপাদান যুক্ত হয়েছে। আজকের ভারতীয় স্থাপত্যে আমরা দেখতে পাই প্রযুক্তি, পরিবেশ এবং পরিবেশ বান্ধব নির্মাণ, কাচ, ইস্পাত, কংক্রিট এবং আরও অনেক উপকরণের একই সঙ্গে ব্যবহার। আধুনিক মানুষ এখন যখন বাড়ি বানায়, এখন সে শুধু সুন্দর বাড়ি তৈরি করার কথা ভাবে না, তারা ভাবে বাড়িটি কতটা শক্তি সাশ্রয়ী, মানে পাওয়ার কনজার্ভ করবে, কতটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি কিংবা পরিবেশ বান্ধব হবে এবং স্থানীয় আবহাওয়ার সঙ্গে কতটা মানানসই হবে, আর সর্বশেষ মানুষের জীবনযাত্রাকে কতটা আরও বেশি সহজ করে তুলতে পারবে। অর্থাৎ ভারতের স্থাপত্য আবার একটি নতুন পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে যেমন মানুষ বদলাচ্ছে, তেমন ভারত বদলাচ্ছে, বদলাচ্ছে স্থাপত্য, স্থাপত্যের কৌশল এবং আরও যেটা বদলাচ্ছে সেটা হচ্ছে প্রযুক্তি। আর সেই পরিবর্তনের ছাপ পড়ছে আমাদের স্থাপত্যে।
আর তাই ভারতীয় স্থাপত্যের রীতি

ইতিহাস আসলে কিন্তু ভারতের ইতিহাস। এই যে বন্ধুরা, আজকে আমি যে তোমাদের সঙ্গে ওয়ার্ল্ড আর্কিটেকচার ডেতে এত ভারতের স্থাপত্যর কৌশলের কথা বললাম, বিভিন্ন ধরনের স্থাপত্যের কথা বললাম, তার মধ্যে তোমরা কি ধরতে পেরেছো যে একটা খুব ফেমাস এবং বলা যেতে পারে ভারতবর্ষের সব থেকে ফেমাস জিনিসটা কিন্তু আমি বলিনি। কেন বলিনি জানো? তোমরা ধরতে পারো কি না যে আমি বলিনি সেটা দেখবার জন্য, এবং আরও আরেকটা কারণে বলিনি, কারণ এইটা যেটা আমি শেষে বলবো, দিস ডিজার্ভস আ স্পেশাল মেনশন। তোমরা এতক্ষণে নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো আমি কিসের কথা বলবো। আমি বলবো শাহজাহানের সময়ের তাজমহলের কথা, যেইটা বলা যেতে পারে ভারতের একটা শ্রেষ্ঠ স্থাপত্য, কারণ সেটা আসে 7 wonders অফ দ্য ওয়ার্ল্ডে। এবং তাজমহল কেন তৈরি হয় সেটা তোমরা নিশ্চয়ই সকলেই জানো। আগ্রায় অবস্থিত এই তাজমহল মহারাজ সম্রাট শাহজাহান তৈরি করেন তার স্ত্রী মুমতাজের জন্য, মুমতাজের স্মৃতিতে। এই তাজমহল সাদা মার্বেল, বিশাল কেন্দ্রীয় গম্বুজ, 4টে মিনার এবং নিখুঁত কিছু অক্ষীয় বিন্যাস দিয়ে তৈরি করা। এবং এখানে বিভিন্ন রঙিন রঙিন পাথর রয়েছে, রঙিন রঙিন পাথরের সূক্ষ্ম অলঙ্করণ রয়েছে, সূক্ষ্ম কাজ রয়েছে। সব মিলিয়ে তাজমহল, যে মুঘল স্থাপত্যের কথা বলেছিলাম, মুঘল স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। তবে তাজমহলের গুরুত্ব কিন্তু শুধু এই স্থাপত্যে কিংবা সৌন্দর্যে নয়। যেমনটা বলেছিলাম যে তোমরা সকলেই জানো যে তাজমহল 7 wonders অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে একটা, তাই তাজমহল জুড়ে রয়েছে নানান মানুষের জীবন, নানান মানুষের জীবিকা। তাজমহল হয়ে উঠেছে ভারতবর্ষের একটি ইকোনমিক স্থান। এবং জানো এই তাজমহল কোথা থেকে ইন্সপায়ার্ড? তাজমহল কিন্তু মেইনলি ইন্সপায়ার্ড, মানে শাহজাহান ইন্সপায়ার্ড কিংবা অনুপ্রাণিত হয়েছিলেন তার অগ্রজদের কিছু স্থাপত্য থেকেই। যেমন আকবরের সময়কার স্থাপত্য ফতেপুর সিক্রি, যেমন আমি আগেই বললাম যে হুমায়ুনের সমাধি কিংবা হুমায়ুন টুম্ব। এবং তোমরা যদি ফতেপুর সিক্রি দেখো, এই ফতেপুর সিক্রিতেও কিন্তু দেখা যায় একটা বিশাল প্রাঙ্গণ, সভাকক্ষ, মসজিদ এবং একটি ভীষণ সুন্দর অলঙ্কৃত ভবন। এবং বলা যেতে পারে টেকনিক্যালি যে আকবর ভারতীয় স্থাপত্যে একটা যুগান্তকারী চেঞ্জ আনে, যেটা হুমায়ুনের সময়ে শুরু হয়েছিল সেটা আকবরের সময় আরও বিকশিত হয়। তাহলে বন্ধুরা, আজকে অল্প অল্প গল্প কথার আসরে আমি সর্বাণী কিন্তু তোমাদের অনেক কিছু জানালাম। জানালাম ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সময় কিংবা সিন্ধু সভ্যতার আর্কিটেকচারের কথা, তারপরে মৌর্য গুপ্ত যুগ হয়ে ইন্দো ইসলামিক, ভারতের ইসলামিক, তারপরে মোঘল হয়ে ব্রিটিশ আর্কিটেকচারের কথা। তোমরা নিশ্চয়ই অনেক কিছু জানলে, অনেক কিছু শিখলে। তাহলে তোমাদের কিন্তু মনে রাখতে হবে এই আর্কিটেকচার কিন্তু শুধু স্থাপত্য নয়, এটা কিন্তু ইতিহাসের একটি জলজ্যান্ত উদাহরণ। কথা বলতে বলতে বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে আজকে এইবার যাওয়ার পালা। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি সর্বাণী, এবং যেতে যেতে তোমাদের জন্য রইল হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন সর্বাণী ভট্টাচার্য, আকাশবাণী মৈত্রী। এখন লোকসঙ্গীত। আজ লোকসঙ্গীতের প্রথম শিল্পী রুনা লায়লা।

লালন সাইয়ের এই গানটি শুনলেন লালন, একটি লোকগানের দল নামক গোষ্ঠীর উপস্থাপনায়। এবারের শিল্পী রীতা চক্রবর্তী।

0: লোকগানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বেতার নাটক হার।
1: নাটক হার রচনা চকিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। নাটক হার।
2: কোথাও যে সব যায় না, কটা বাজে এখনই ওরা এসে পড়বে। আই আই, শুনছ? ফোন করেছিলে? ওদের আসতে আর কত দেরি। আই,
3: কিছু বলছো?
2: এ কি, তুমি এখানে এখনো বসে আছো যে? তোমাকে যে বলে গেলাম কৃষ্ণেন্দু ঠাকুরপোকে মোবাইলে ফোন করতে, বরকনের এসে পৌঁছবার আর কত দেরি সেটা জানতে। ফোন করেছিলে?
3: ও হ্যাঁ, কি যেন নাম্বারটা কৃষ্ণেন্দুর মোবাইলের?
2: থাক থাক, তোমাকে এখন আর ফোন করতে হবে না। এই সোমা, সোমা, গেটের কাছে একজনকে থাকতে বলো, আমি আসছি এক্ষুনি।
3: মালিনী শোনো।
2: উফ, কি হলো আবার?
3: না মানে বলছিলাম,
2: তাড়াতাড়ি বলো, দেখছো তো বিয়ে বাড়ি।
3: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থাক আমি পরে বলবো ক্ষণ।
2: তোমার কি হয়েছে বলো তো, শরীর খারাপ নাকি? দেখি কপালটা।
3: আরে না না, কিছু না।
2: না
3: ওহো, তুমি মিছে মিছে কেন ব্যস্ত হচ্ছো? শরীর আমার ঠিক আছে মালিনী।
2: তাহলে কি হয়েছে?
3: আসলে আমি একটা অন্য কথা ভাবছিলাম।
2: কি কথা?
3: আচ্ছা মালিনী, এই নতুন বউয়ের মুখ তুমি কি দিয়ে দেখবে?
2: ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, সে সব ব্যবস্থা আমি অনেক আগে থেকেই করে রেখেছি। আমার নিজের গলায় যে খেজুরছড়ি হারটা ছিল, ওটা দিয়েই আমি আমার জয়ের বউয়ের মুখ দেখব ঠিক করেছি। তাই ইচ্ছে করে দোকান থেকে নতুন করে কিছু আর গড়াইনি।
3: আর আমার ছেলে জয়ের বিয়ে, আমার হঠাৎই আমাদের সেই পুরনো পরম্পরার কথা মনে পড়ে যাচ্ছিল। এমন দিনে আমাদের বংশের প্রত্যেক শাশুড়ি নতুন বউয়ের মুখ দেখত এই বংশেরই নওলাকা হার দিয়ে, যা একমাত্র এই বংশের পুত্রবধূরই প্রাপ্য।
2: হ্যাঁ তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম।
3: আর যদি সেই নওলাকা হারটা থাকতো মালিনী, কি অসম্ভব সুন্দর যে দেখতে ছিল হারটা! তুমি তো দেখোনি, আমি জ্ঞান হয়ে অবধি দেখেছি মায়ের গলায় ওই হারটা দুলতে। নটা থাকে হারটা ছিল, মাঝখানটাতে দুলত একটা আলেকজান্ডারের লকেট।

0: এটা পড়া অবস্থায় ঠাকুমার একটা ছবি আছে আমাদের দরদালানের দেওয়ালে টাঙানো। ছবিটার কথা মনে পড়ছে তোমার মালিনী?
1: জানি, তার কথা ভেবে শুধু শুধু মন খারাপ করলে তো হবে না।
0: জানি তার কথা ভেবে, আসলে নেই বলেই যেন বড় বেশি করে মনে পড়ছে ওটার কথা।
1: যে হার আমি কোনোদিন চোখে দেখিনি, সে হার আমার পুত্রবধূকে পড়াতে পারলাম না কেন, সেটা ভেবে মন খারাপ করে কি লাভ?
0: তাও অবশ্য ঠিক। তবু
1: যাগে, তুমি তৈরি হয়ে না, ওদের আসার সময় হয়ে এলো, আমি যাই।
0: হয়তো তুমি যা বলছো যুক্তির দিক থেকে সেটা একদম ঠিক, তবু মন কেন মানতে চাইছে না? কে হাসলো?
2: শুধু কি সেই নলাকা হাটটার কথাই মনে পড়ছে সুভাঞ্জন? সে কি আমায় চিনতে পারলি না?
0: কে তুমি?
2: আমি তোমারই দ্বৈত সত্তা। আজ সকাল থেকে তো তোমার এই ছটফটানি দেখে না হেসে আর পারলাম না।
0: কিসের ছটফটানি?
2: কেন, তোমাদের বংশের সেই নলাকা হাটটা, যে হাটটা দিয়ে তোমাদের বংশের নতুন বইয়ের মুখ দেখা হয়, যেমন তোমার ঠাকুরমার শাশুড়ি তোমার ঠাকুরমার মুখ দেখেছিলেন, তোমার ঠাকুরমা দেখেছিলেন তোমার মায়ের মুখ, আর তোমার মা দেখেছিলেন তার পুত্রবধূর মুখ ওই হাটটা দিয়ে।
0: চুপ করো, তুমি চুপ।
2: আমি চুপ করলেই কি সত্যিটাও চুপ হয়ে যাবে? সত্যি করে বলো তো, আজকের দিনে তোমার কি শুধু সেই নওলাকা হাটটার কথাই মনে পড়ছে, নাকি চার কলায় তার কথাও?
0: কি কি কি কি বলতে চাইছো?
2: স্বীকার করেই ফেলো না। আরে বাবা, আমি ছাড়া আর তো কেউ সে কথা শুনছে না।
0: কি বলতে চাইছো তুমি, কি বলতে চাইছো?
2: আজ সকাল থেকে তুমি সুলগ্নার কথা ভাবছো?
0: না না না, মিথ্যে কথা, আমি আমি আমি আমি আমি সকাল থেকে ভাবছি শুধু ওই নলাকা হাটটার কথা।
2: না সুভাঞ্জন, তুমি সত্যি বলছো না। সেই নলাকা হাটটা একদিন তোমার মা এমনই এক পবিত্র দিনে সুলগ্নার গলায় পরিয়ে দিয়েছিলেন, এই কথা তুমি হাজার চেষ্টা করেও ভুলতে পারোনি বলেই আজ মনে পড়ছে।
0: না না না না, আমি
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সেই হার যার গলায় দুলতো সেই সুলগ্নার কথা।
0: না না না না, মনে পড়ছে না, ভুল করছো তুমি। তুমি জানো না, অতীত চারিতা করা আমার স্বভাব সিদ্ধ নয়, যে চলে গেছে আমার জীবন থেকে তার স্মৃতি আমি কেন বহন করতে যাব? কেন কেন?
2: সত্যি যদি তুমি তা পারতে আমি খুশি হতাম, কিন্তু এটাই সত্যি যে তুমি তা পারোনি, পারোনি বলেই আজ জয়ের বউ নিয়ে ঘরে ফেরার দিনে তোমার মনে পড়ছে সুলগ্নার কথা।
0: তুমি ভুল করছো, আমার মনে পড়ছে না, মনে পড়ছে না আমার, যে সুলগ্নার কাছ থেকে আমি শুধু ব্যথাই পেয়েছি, যে একটা দিনের জন্য আমাকে বোঝেনি, তার কথা কেন ভাবতে যাব আমি, কেন ভাবতে যাব?
2: কারণ একদিন এই সুলগ্নারীর সঙ্গে তুমি স্বপ্ন দেখেছিলে শুভাঞ্জন, সংসারের সন্তানের। মনে আছে তোমার সুলগ্না কি বলতো?
1: আমাকে তুমি কি তোমার ছবি আঁকার মডেল পেয়েছো যে যখন খুশি হবে ডাক দেবে আর আমি উনি সঙ্গে সঙ্গে হাজির হব?
0: ও নো, একদম ভুলে গেছি। আরে চলো চলো চলো, রেডি হয়ে নাও, রেডি হয়ে নাও,
1: তাড়াতাড়ি। বলবে তো
0: একাডেমিতে যাব, একটা এক্সিবিশন হচ্ছে খুব নাম করা সব শিল্পীদের, আজকে লাস্ট ডে সুলগ্না, চলো চলো চলো, জাস্ট গেট রেডি, গেট রেডি।
1: আরে নাগো, একটা দারুণ হিন্দি ছবি এসেছে, সে চলো চলো।
0: আরে বাবা শোনো না শোনো না, সিনেমা তো আছে, কালকেও থাকবে, কালকে গেলেই চলবে, কিন্তু আজকে এক্সিবিশনটা লাস্ট ডেট, গো প্লিজ।
3: চলো না, শোনো না, আমি বাড়িতে বলে এসেছি।

0: মাকে যে আজই সিনেমা যাব। গেলেই মা জিজ্ঞাসা করবে কি বই দেখলি, তখন কি বলবো, ওই কতগুলো মাথা মুন্ডুহীন উদ্ভট ছবির প্রদর্শনী দেখেলাম।
1: সত্যি সুলগ্না এত সিনেমা দেখতে ভালোবাসতো, এত ভালোবাসতো, আর সব সময় শুধু হিন্দি ছবি, বিশেষ করে রাজকুমারের ছবি হলে ওকে আটকায় কার সাধ্য, যেভাবেই হোক যাবেই।
2: হ্যাঁ, আর সেই জন্য যদি উদীয়মান চিত্রশিল্পী শুভাঞ্জন সরকারের কোনো ছবির প্রদর্শনীতে যাওয়া নাও হয়, তবুও কি বলো শুভাঞ্জন?
1: হ্যাঁ হ্যাঁ, তাও হয়তো ঠিক, কিন্তু বলো স্বপ্ন, স্বপ্ন তো সেও দেখত, আর দেখেছিল বলেই তো সুলগ্না এসেছিল আমার জীবনে। কই বলে না তো কি নাম হবে তার, বলো।
0: শোনো, নাম তো পরে, আগে তো চেহারা, তাই না?
1: আচ্ছা বলো শুনো,
0: শোনো আমাদের যে সন্তান হবে সে একেবারে তোমার মতো দেখতে হবে।
1: আমার মতো?
0: হ্যাঁ শুভ, তোমার মতো এরকম টিকলো নাক, বড় বড় চোখ, তোমার মতো এরকম টকটকে রং।
1: কি হলো? নেই চলেগা, নেই চলেগা।
0: আরে
1: তাকে তোমার মতো দেখতে হবে।
0: আচ্ছা, আমার মতো দেখতে হলে তাকে তো কালো হতে হয় মশাই।
1: আর শোনো, সেও হবে ঠিক আমারই মতো একজন আর্টিস্ট, চিত্রশিল্পী।
0: বাবা কখনো না, কখনো না, একজনকে নিয়ে আমার রক্ষে নেই, আবার শিল্পী।
2: তোমার ছেলে জয় তো আজ বিখ্যাত চিত্রশিল্পী, তোমার চেয়েও হয়তো বেশি নাম তার, কিন্তু সেটা সম্ভব হয়েছে জয় তোমার আর মালিনীর সন্তান বলে। সুলগ্নার সন্তান হলে কি সেটা সম্ভব হতো?
1: না না, হতো না, হতো না, আমি ভুল করেছিলাম, অপরিণত মনের মোহে ভুল বুঝেছিলাম, আর তাই এত বড় ভুল ঘটে গিয়েছিল আমার জীবনে। আমি আর সুলগ্না ছিলাম দুই ভিন্ন মেরুর বাসিন্দা, বিয়ের পরে পরেই তাই বুঝেছিলাম কি ভীষণ ভুল হয়ে গেছে। ও সবসময় চাইতো টাকা পয়সা বাড়ি গাড়ি, পার্থিব জীবনের সমস্ত রূপ রস গন্ধ স্পর্শ নিংড়ে নিতে, আর আমি আমি চাইতাম শুধু আমার শিল্পের স্বীকৃতি। সুলগ্না মানত না, ও চাইতো আর পাঁচটা সাধারণ সুখী সংসারী মানুষের মতোই আমাকে নিয়ে জীবন কাটাতে, আর তাই তাই দুজনের মধ্যে দূরত্ব বাড়তে বাড়তে বাড়তে বাড়তে রূপ নিল একটা ভয়াবহ তিক্ততার।
0: ও শিল্প, শিল্প, শিল্প, একজন রক্ত মানুষের মানুষ যে তোমার সঙ্গে রয়েছে, তার জীবনের যে কিছু চাওয়া পাওয়া আছে সে কখনো কিছু ভেবে দেখেছো তুমি?
1: কিসের চাওয়া পাওয়া সুলগ্না? এই বাড়িতে কি নেই তোমার বলো? সবই তো আছে।
0: না নেই, আজ পাঁচ বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, একটা সন্তান উপহার দিতে পেরেছো তুমি আমাকে?
1: সুলগ্না তুমি তো জানো আমার আমার জীবনে এই মুহূর্তে সেই অর্থে সন্তান নিয়ে স্থিত হওয়াটা কতখানি অসুবিধের। আসলে আমার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্টের মুখে এসে দাঁড়িয়েছি তো, আর কটা দিন পরেই হয়তো আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব। চেষ্টার কটা দিন ওয়েট করো সুলগ্না, তারপর দেখো আমাদের সব হবে, সব তুমি তো জানো সুলগ্না।
0: আমি জানি জানি সব জানি, আর জানি বলি তো বলছি, এসব কিছু তোমার বাহানা, আসল সত্যিটা অন্য।
1: কি কি বলতে চাইছো তুমি?
0: আমি তোমার মতো ইন্টেলেকচুয়াল শিল্পী নই বলে কি আমি কিছু বুঝি না? না, নিত্য নতুন হরেক রকম সুন্দরী মঠে নিয়ে তোমার এই মেলামেশা।
1: সুলগ্না ওরা আমার সাবজেক্ট, ওরা ওরা আমার ক্যানভাসের রং, আমার আমার এত স্থূল বিচার তোমার।
0: যাও যাও, আমার জানতে কিছু বাকি নেই, এমন হাজার একটা নাম আমি করতে পারি, শ্যামশ্রী, নন্দিতা, অদিতি, জয়ন্তী।
1: মাই গড, এরা আমার সাবজেক্ট, সবাই আমার সাবজেক্ট,
0: সাবজেক্ট, সাবজেক্ট, সব কাল ভরা নামের লড়ে অনেক শুনেছি গো, হিপোক্রিট। আমি সবাইকে বলে দেবো, সবাইকে বলে দেবো।
1: কি বলবে তুমি? কি
0: বলবো? বলবো যে তুমি আসলে একজন লম্পট, একজন দুশ্চরিত্র, তুমি সত্যিকারের পুরুষ নও, পুরুষ হবার কোনো যোগ্যতাই নেই তোমার, তুমি তুমি তুমি অক্ষম
1: সুলগ্না।
0: অক্ষম, তাই আমাদের কোনো সন্তান নেই, তুমি আসলে এমনি বহেমিয়ান জীবনই কাটাতে চাও
1: সুলগ্না।
0: আমার জীবন তুমি ধ্বংস করে দিয়েছো
1: সুলগ্না, ধ্বংস করে দিয়েছো।
3: সুলগ্না কি করছো? সুলগ্না সুলগ্না ভেঙে যাবে, এরকম করে না সুলগ্না।

0: con tudo bem. Шулогна.
1: Ти бойтай та бенге точно.
0: Шулогна শান্ত হ প্লিজ.
1: এ টুন কো.
0: Шулогна. Шулогна пико.
1: Шулогна
0: আমার কথা শোনো Шулогна শান্ত.
1: বা.
2: কি হলো? শিউরে উঠলে যে শুভাঞ্জন? হ্যাঁ। শুলগ্নার সে কাঁচের গ্লাসের আঘাতটার কথা আবার মনে পড়ে গেল নাকি?
3: হ্যাঁ, কাঁচের গ্লাসটা ছুঁড়ে দিতে যাচ্ছিল, আটকাতে গিয়ে আমার কপালে কি ভীষণ জোরে লেগেছিল, কি ভীষণ রক্ত বেরিয়েছিল আমার।
2: হ্যাঁ, তিন দিন তিন রাত তোমার জ্ঞান ফেরেনি। তোমার বাড়ির লোকেরাও সেদিন বুঝেছিল সম্পর্কটা কোথায় এসে দাঁড়িয়েছে। জমে মানুষে তোমায় নিয়ে যখন টানাটানি চলছে, তখনও সুলগ্না একটি বারও দেখতে আসেনি তোমায়। তুমি অবশ্য খোরের মধ্যে বার বার সুলগ্নার নামই করছি।
3: আমি পাচ্ছি না।
2: বাড়ি ফিরলে যেদিন সেদিন
3: তুমি চুপ করো, চুপ করো, তুমি চুপ করো। আমি আমি আমি ভুলে গেছি, আমি ভুলে গেছি, সব ভুলতে চেয়েছি আমি,
2: কিন্তু কিন্তু পারোনি, পারোনি। তোমার ঘরে তোমারই খাটের ওপর তোমারই বন্ধু অমিতের সঙ্গে সুলগ্নাকে দেখে তুমি তুমি মুহূর্তের মধ্যে আবার জ্ঞান হারিয়েছিলে।
3: ও,
2: জ্ঞান ফিরতে প্রথম কথা তোমার মুখ থেকে বেরিয়েছিল,
3: আমি ডিভোর্স চাই, ডিভোর্স। তোমাকে আর একটা মুহূর্ত প্রয়োজন নেই আমার।
4: আমি জানতাম গো, সত্যি জানতাম। যত বড় কাপুরুষী তুমি হও, নিজের বউকে নিজেরই বন্ধুর সঙ্গে এভাবে দেখলে তোমার মধ্যে কিছুক্ষণের জন্য হলেও পৌরুষ জেগে উঠবে। হ্যাঁ, তাই তো আমি আমি তৈরি হয়েই আছি। আমাকে 3 লাখ টাকা দাও, আর আমার সমস্ত গয়না যা তোমাদের বাড়ি থেকে আমাকে দেয়া হয়েছিল তা আমাকে ফেরত দাও।
3: 3 লাখ? তুমি তুমি তো আমার ফিনান্সিয়াল কন্ডিশন সব জানো, আমার কি আছে কি না আছে আমার
4: জানি গো, আর সেই জন্যই তো চাইছি। জানি তো তুমি দিতে পারবে না, যত নাম করা শিল্পী তুমি হও, টাকা তো তোমার অত নেই। তাই তো, তাই তো আমি এই বাড়িতেই থাকবো, আর যা খুশি তাই করবো। আর হ্যাঁ, আর করবো করবো একেবারে তোমার চোখের সামনেই, শুভাঞ্জন সরকার।
3: কি নিষ্ঠুর, কি হার্টলেস তুমি। ঠিক আছে, ঠিক আছে, তুমি যা চাও আমি আমি তাই তোমায় দিয়ে দিলে তো তুমি মুক্তি দেবে আমাকে, তাই দেব। হ্যাঁ, তাই দেব, তাই দেব তোমায়। তুমি যত টাকা চাও, যত গয়না চাও, সব সব নিয়ে যাও, সব, শুধু আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, তুমি মুক্তি দাও।
5: আরেকবার ভেবে দেখ শুভাঞ্জন, এত চড়া সুদে এত টাকা তুই ধার করছিস, শোধ করবি কি করে?
3: যেভাবেই হোক, ভবিষ্যতের কথা ভবিষ্যৎ জানে কৃষ্ণেন্দু, কিন্তু মুক্তি আমাকে পেতেই হবে।
5: আরে বাবা, তুই তো মামলা করতে পারিস সুলগ্নার এগেনস্টে, তোকে খুন করার চেষ্টা, তারপর ধর ওই দ্বিচারিতার কেস। তুই বললে আমি ইমিডিয়েটলি সুট ফাইল করতে পারি।
3: না না না, কোনো দরকার নেই, তুই তো আমাকে জানিস কৃষ্ণেন্দু, আমি
5: এভাবে নিঃস্ব হয়ে সব কিছু দিয়ে দিবি? একবারও নিজের ভবিষ্যতের কথা ভাববি না?
3: ভবিষ্যতের ভাবনা আমি আর করি না।
5: আচ্ছা বেশ বেশ, অন্তত অন্তত তোদের বাড়ি থেকে সুলগ্নাকে যে গয়নাগুলো দিয়েছিল সেগুলো তুই ফিরিয়ে নে, ওগুলো তো অনেক দাম শুভাঞ্জন।
3: না।
5: কেন
3: কৃষ্ণেন্দু, সুলগ্না ওর সঙ্গে আমার জীবনের অমূল্য কয়েকটা বছরও ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে রে, সেগুলো আমি জীবনে কোনো দিন ফেরত পাব বল? তার কাছে ওই কটা গয়নার কি মূল্য আছে কৃষ্ণেন্দু?
5: তোর সঙ্গে কথাই পারবো না, কিন্তু একটা কথা কি ভেবে দেখেছিস, যদি কোনো দিন ভবিষ্যতে তোর জীবনে আর কেউ আসে,

0: আর তো প্রাপ্য বাড়ির ওই গয়নাগুলো অন্তত অন্তত তোদের বংশের ওই নওলাকা হারটা।
1: আমি এই মুহূর্তে সেসব আর ভাবছি না রে। আর যদিও বা কখনো কেউ আসে, সে তো আমার জীবনের সব কথা জেনেই আসবে। আমার মতো করে সে নিশ্চয়ই ভাববে এই কথাগুলো।
2: হ্যাঁ, ভেবেছিল বলেই মালিনী কোনোদিন সেই নিয়ে একটা প্রশ্ন করেনি। তোমার ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাওয়া জীবনকে পরম ধৈর্যে, পরম যত্নে, চরম ত্যাগ শিকারের মধ্য দিয়ে কেটেছিল, এনে দিয়েছিল তোমার শিল্পের স্বীকৃতি। আজ তুমি ভারত বিখ্যাত চিত্রশিল্পী, যা হতে তুমি চেয়েছিলে। তবু আজ সেই নওলাকা হারটার কথা মনে পড়ল কেন? কেন তোমার?
1: জানি না, আমি কিচ্ছু জানি না। আমি এসে গেল। ওহ, তুমি মিছিমিছি আমার সময় নষ্ট করে দিলে, দেরি হয়ে গেল। আমার আমার তৈরি হতে হবে আমাকে।
3: শুভ,
1: কে ডাকছে আমায়?
3: আমি শুভ।
1: আলোটা জ্বলেনি, আবছা অন্ধকারে বুঝতে পারছি না কে কে কে তুমি।
3: শুভ, বদলে গেছি অনেক, রূপলি চুল, চোখে চশমা, তবু সত্যি তুমি চিনতে পারলে না আমাকে শুভ?
1: শুভ না, না, ও নামে তো আমাকে একজনই
3: চিনেছো তাহলে? হ্যাঁ হ্যাঁ, আমি গো। অবাক হয়েছ না? অবাক তো হবে আজ এখানে আমাকে এভাবে দেখে।
1: কিন্তু তুমি
3: কেন এলাম? আমি আমি বলবো না এসে পারলাম না যে গো। আজ আজ তোমার ছেলের জীবনের এই বিশেষ দিনে যে আমি ও কি কি যেন নাম তোমার ছেলের?
1: কেন কেন এসেছো তুমি? কেন এসেছো?
3: আসলে তোমার একটা জিনিস আমার কাছে রয়ে গেছে বহুদিন বহু বছর। আজ যে জিনিসটার প্রয়োজন হয়তো বা ছিল তোমার, আমি আমি সেটাই নিয়ে এসেছি শুভ।
1: সেই
3: হ্যাঁ, সেই নওলাকা হার যা দিয়ে একদিন তোমার মা আমার মুখ দেখেছিলেন। তুমি এটা নাও শুভ।
1: না না, তার আর কোনো প্রয়োজন নেই
3: শুভ। শুভ হয়তো তোমার প্রয়োজন নেই, কিন্তু আমার যে আছে শুভ।
1: তোমার প্রয়োজন?
3: হ্যাঁ, বিশ্বাস করো এর ভার আমি যে আর বইতে পারছি না। শুনেছি তোমার ছেলে নাকি খুব বড় পেন্টার হয়েছে, তোমার চাইতেও বড়। তার জীবনের এই শুভ দিনে এই হারটা নিয়ে?
1: না না, এই হার আমি নিতে পারবো না।
3: পারবে না?
1: যেদিন তোমার সঙ্গে নিয়ে চলে গিয়েছিলে, সেদিন তো কই একবারও মনে হয়নি যে জিনিসটার উপর তোমার আর কোনো অধিকার রইল না, তাকে তুমি জোর করে ছিনিয়ে নিয়ে যাচ্ছ। আজ আবার তোমারই ইচ্ছে হয়েছে বলে সেই হার ফিরিয়ে দিতে এসেছ।
3: জানতাম, আমি জানতাম তুমি এই কথাই বলবে। কিন্তু একটি বার শোনো। হ্যাঁ, আমি স্বীকার করছি অল্প বয়সের জেদের বসে সেদিন আমি জোর করে এটা নিয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু কিন্তু পড়তে পারিনি গো।

0: বিশ্বাস করো, একটা দিনের জন্যও পড়তে পারিনি ওই হারটা, গলায় দিয়েও আবার খুলে ফেলেছি। অমিত অমিত এই নিয়ে তো কত রাগ করেছে আমার উপর, বলেছে নিয়েছিলে কেন শুধু শুধু, যদি পড়তেই না পারবে। আসলে অমিত তো বুঝতো না, ভাবতো ভয় করে আমার, কিন্তু কিন্তু ভয় নয়, চালা, হ্যাঁ চালা, ওটা ওটা পড়লেই যে কি ভীষণ চালা করতো আমার। শুভ, তুমি এটা নিলে আমি ভার মুক্ত হতাম। শুভ, ভাবতাম তুমি তুমি অন্তত আমাকে ক্ষমা করেছ, তোমার ছেলের জীবনে আশীর্বাদ হিসেবে না হয় তুমি এটা গ্রহণ।
1: চলে যাও এখান থেকে প্লিজ সুলগ্না, প্লিজ। তোমার এই অনুরোধ আমার পক্ষে রাখা সম্ভব নয়, সম্ভব নয়। এ হার আমি নিলে মালিনীকে অস্বীকার করা হবে, যে সন্তানই তোমার নয় তাকে তার জীবনের এই শুভ লগ্নে আশীর্বাদ করার কোনো অধিকার তোমার নেই। তুমি যাও, তুমি চলে যাও, চলে যাও, তুমি প্লিজ প্লিজ চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, চলে যাও। শুনতে পাচ্ছো, শুনতে পাচ্ছো তুমি, আমি ওকে ফিরিয়ে দিয়েছি, চলে গেছে, চলে গেছে সুলগ্না, আমি নিইনি, আমি ফিরিয়ে দিয়েছি ওকে। তুমি শুনতে পাচ্ছো, শুনতে পাচ্ছো তুমি, শুনতে পাচ্ছো?
2: কি হলো? হ্যাঁ, কা ঘরে বসে বসে কি বিড়বিড় করছো?
1: হ্যাঁ,
2: ওরা যে সবাই এসে গেছে গো, কই চলো।
1: মালিনী, মালিনী,
2: এ কি, হাত ছাড়ো, চলো, ওরা যে অপেক্ষা করছে।
1: মালিনী, আমি নিইনি, মালিনী, আমি নিইনি, আমি ওকে ফিরিয়ে দিয়েছি, মালিনী, আমি ফিরিয়ে দিয়েছি ওকে।
2: কাকে, কাকে ফিরিয়ে দিয়েছো?
1: একটু আগে, একটু আগে সে এসেছিল।
2: কে এসেছিল?
1: সুলগ্না, সুলগ্না এসেছিল মালিনী, সে নলাকা হাতটা ফিরিয়ে দিতে। আমি নিইনি, আমি নিইনি মালিনী, আমি নিইনি। যে হার তুমি কখনো পরনি সে হারের অধিকারিণী তোমার ছেলের বউ কি করে হয় বলো, বলো।
2: চলো।
1: হ্যাঁ
2: চলো,
1: কোথায় যাব?
2: ওরা এসে গেছে, নতুন বইয়ের মুখ দেখবে না, এসো এই ঘরে, এই যে।
1: কি
2: কি হলো?
1: নতুন বৌমার গলায় ওটা কি তুলছে?
2: নলাকা হার,
1: নলাকা হার। কিন্তু কিন্তু ও হার তো আমি,
2: সুলগ্না তো শুধু এই হারটাই ফিরিয়ে দিতে আসেনি, সে যে আরো একটা অনুরোধ করেছিল তোমায়।
1: অনুরোধ?
2: হ্যাঁ, সুলগ্না যে তোমার কাছে ক্ষমাও চাইতে এসেছিল, ও যে বলেছিল তুমি যদি এ হার নাও তাহলে ওর জীবনের ভার লাঘব হয়ে যাবে, 30 বছর বয়ে বেড়ানো ভার।
1: তাহলে কি তুমি?
2: হ্যাঁ, যে হার তুমি নাওনি সে হার সে আমাকে দিয়ে চলে গেছে, আমি ক্ষমা করেছি তাকে।
1: কিন্তু কেন, কেন মালিনী?
2: এই হার নেব বলেই তো আজ এতগুলো বছর অপেক্ষা করেছি, এ তো আমার কাছে সুলগ্নার সারা জীবনের হার, এ যে আমায় নিতেই হবে, না নিলে যে আমার জয় পূর্ণ হবে না।
1: মালিনী,

0: হার নাটকটি এখানেই শেষ হল। রচনা চকিতা চট্টোপাধ্যায়, অভিনয় করেছেন দ্বৈত সত্তা, প্রশান্ত পাল, কৃষ্ণেন্দু, কৌশিক বন্দ্যোপাধ্যায়, মালিনী, কেকা ভট্টাচার্য, সুলগ্না রণিতা দাস ও শুভাঞ্জন সতীনাথ মুখোপাধ্যায়, আবহ গৌতম ঘোষ, শব্দ সংযোজনা রফিউদ্দিন। হার নাটকটি প্রযোজনা করেছেন আশিস গিরি।
1: শুনলেন বেতার নাটক হার, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরে সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলার সঙ্গে আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক আলোচনা বৈঠকে মিলিত হয়েছেন। সুইস প্রেসিডেন্ট আজই তিন দিনের ভারত সফরে এসেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছেন। ভারত মার্কিন বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনা চলছে বলেও তিনি জানান। ভারতের রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতি সংক্রান্ত কমিটির তিন দিনের বৈঠক আজ মুম্বাইতে শুরু হয়েছে। ভারত এবং কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির পঞ্চম দফার বৈঠক আজ সে দেশের অটোয়াতে শুরু হবে। এশিয়ান গেমসে ভারত 85টি পদক জয় করে চতুর্থ স্থান দখল করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইস প্রেসিডেন্ট গি পারমেলার সঙ্গে আজ দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হয়েছেন। তাদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন, পরিবহন, সংস্কৃতি, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ও বহুপাক্ষিক একাধিক বিষয়েও আলোচনা হয়েছে। উল্লেখ্য, সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা তিন দিনের ভারত সফরে আজ সকালে নতুন দিল্লি পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী অজয় টামটা। সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে ভারত সফরে এসেছে উচ্চপদস্থ আধিকারিক এবং বাণিজ্য প্রতিনিধিসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট পারমেলার ভারত সফরে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। রাষ্ট্রপতি ভবনে সুইস প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জানানো হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুইস প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান। তাকে বাহিনী ত্রয়ের গার্ড অফ অনারও দেওয়া হয়। অনুষ্ঠানে সুইস প্রেসিডেন্ট বলেন, ভারত সফরে দরুন দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠেছে গণতান্ত্রিক মূল্যবোধ, বিশ্বাস এবং পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে। এই সফরে দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি মন্তব্য করেন।
1: So the visit is an excellent opportunity to emphasize the importance that both Switzerland and India attach to this relationship. The relationship between our two countries is built on shared democratic values as well as on trust and mutual respect. My visit is a stepping stone towards a further growth, deepening and strengthening of our close, broad and long-standing partnership.
0: সুইস প্রেসিডেন্ট আজ রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর স্মারকে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান।

0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় প্রেসিডেন্ট পারমেলার সঙ্গে সাক্ষাৎ করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও আজ সুইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এক সমাজ মাধ্যমের বার্তায় ডক্টর জয়শঙ্কর প্রেসিডেন্ট পারমেলার ভারত সুইজারল্যান্ডের সম্পর্কের উন্নতিতে আগ্রহের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ হবে বলেও তিনি মন্তব্য করেন। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনা চলছে। চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি বলে তিনি আজ নতুন দিল্লিতে মিউনিক নেতৃবৃন্দের বৈঠকে জানিয়েছেন। তিনি বলেন, প্রস্তাবিত এই চুক্তি নিয়ে দুপক্ষের মধ্যে দর কষাকষি চলছে। মন্ত্রী জানান, দুদেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য ভারতের পক্ষে রয়েছে। শ্রীমতী সীতারামন বলেন, একমাত্র আলোচনার মাধ্যমেই দুই দেশের মধ্যে চুক্তি বিষয়ে মতানৈক্যগুলি দূর করা সম্ভব।
1: It's been a hard and very rigorously negotiated agreement. The agreement's negotiations are still ongoing, although we'd like to believe that both the sides have reached a plateau beyond which giving or taking might be very, very difficult. But maybe if there are rooms to operate from, both sides would do it.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছেন। আজ নতুন দিল্লিতে মিউনিক নেতৃবৃন্দের বৈঠকে তিনি বলেন, এর মধ্যে বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে। তিনি এই চুক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করে বলেন, প্রায় 200 কোটি মানুষ এবং বিশ্বের মোট অভ্যন্তরীণ উৎপাদনের 1/5 এই চুক্তির আওতায় আসবে। ভারত এবছরের মধ্যে আরও 3টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বিনিয়োগ সুরক্ষা চুক্তি চূড়ান্ত করবে। আজ নতুন দিল্লিতে মিউনিক নিরাপত্তা সম্মেলনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একথা জানিয়ে বলেন, দ্বিপাক্ষিক বিনিয়োগ সুরক্ষা চুক্তির একটি সাধারণ খসড়া শীঘ্রই মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হবে। এই চুক্তিটিকে আরও বেশি বিনিয়োগ বান্ধব করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। সংযুক্ত আরব আমিরশাহী, ওমান এবং বেশ কয়েকটি দেশের মধ্যে এশীয় দেশের সঙ্গে এই চুক্তি হয়েছে। কানাডা এবং রাশিয়ার সঙ্গে এই ধরনের চুক্তির বিষয়ে আলোচনা চলছে বলে শ্রীমতী সীতারামন জানান। বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ আসামের ডিব্রুগড় থেকে প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী নৌযাত্রার সূচনা করেছেন। বগিবিল টার্মিনালে সকাল 11টায় আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। অসম পেট্রোকেমিক্যালস লিমিটেডের উৎপাদিত মিথানল নিয়ে একটি জাহাজ বগিবিল থেকে বাংলাদেশের ঢাকার পানগাঁও বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য ভোট নেওয়া হবে আগামীকাল। এর জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নন্দীগ্রাম ও রেজিনগরের বিভিন্ন জায়গায় রুটমার্চ করছে। ভারতের রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতি সংক্রান্ত কমিটির 3 দিনের বৈঠক আজ মুম্বাইতে শুরু হয়েছে। পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান সামরিক সংঘাত, অপরিশোধিত খনিজ তেলের মূল্যবৃদ্ধি এবং খাদ্যদ্রব্যের মুদ্রাস্ফীতির প্রেক্ষিতে রিজার্ভ ব্যাংকের এই কমিটির বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সেবা সংকল্প অভিযান এই পর্যায়ে ভারত চেম্বার অব কমার্সের পূর্বতন সভাপতি এনজি খৈতানের সঙ্গে আলোচনার দ্বিতীয় পর্বে আজকের বিষয় মেক ইন ইন্ডিয়া প্রকল্প কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10:10 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত এবং কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিএপিএর 5ম দফার বৈঠক আজ সে দেশের অটোয়াতে শুরু হবে। এবছরের মধ্যে বাণিজ্য চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্যে দুপক্ষই এই আলোচনায় বসবে। 5 দিনব্যাপী এই বৈঠকে চলবে চলতি মাসের 9 তারিখ পর্যন্ত। প্রসঙ্গত গত মাসের 18 তারিখ নতুন দিল্লিতে এই চুক্তির 4র্থ দফা শেষ হয়। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণ্যম জয়শঙ্কর বলেছেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া বিশেষ সহায়তা করেছিল। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 62তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে বিদেশমন্ত্রী বলেন, ভারত রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে এবং বর্তমানে দুদেশের অর্থনৈতিক সম্পর্ক স্থিতিশীল। ডক্টর জয়শঙ্কর বলেন, দুদেশের মধ্যে সামরিক, পারমাণবিক ও মহাকাশ ক্ষেত্রে সম্পর্কের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণে বাণিজ্য ও বিনিয়োগ বেড়েছে। মিশর, সুদান, ইরিত্রিয়া এবং সোমালিয়া লোহিত সাগর অঞ্চলের দেশগুলির সার্বভৌমত্ব এবং জলসীমার অধিকারের ওপর জোর দিয়েছে। মিশরের নিউ আলমিনে 5 দেশের

সম্মেলনে শেষে যৌথ ঘোষণাপত্রে তারা বলেছে কোনো অজুহাতেই এই অঞ্চলগুলির দেশগুলির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না। পাঞ্জাবের জলন্ধরের কাছে বাঙ্গা ফাগুয়ারা মহাসড়কে হিমাচল প্রদেশ রোডওয়েজের একটি বাস উল্টে গেলে চারজন যাত্রীর মৃত্যু হয়েছে, আহত আরও 15 জন। পুলিশ সূত্রে জানা গেছে মানালি থেকে অমৃতসরগামী বাসটি একটি সেতু থেকে উল্টে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। ভারতের

0: বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। পাশাপাশি নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও আজ একই ধরনের আবহাওয়া থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। উল্লেখ্য, আগামী দুদিনের মধ্যে মারাঠা, বরা ও বিদর্ভের অধিকাংশ এলাকা এবং মহারাষ্ট্র ও ছত্তিশগড়ের আরও কিছু অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে IMD জানিয়েছে। জাপানের আইসি নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমস 2026-এ ভারত 21টি সোনা, 27টি রূপো, 37টি ব্রোঞ্জ সহ মোট 85টি পদক জয় করে চতুর্থ স্থান দখল করেছে। প্রতিটি ক্ষেত্রেই ভারত উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলার সঙ্গে আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক আলোচনা বৈঠকে মিলিত হয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছেন। ভারতের রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতি সংক্রান্ত কমিটির তিন দিনের বৈঠক আজ মুম্বাইতে শুরু হয়েছে। খবর এখনকার মতো শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে বাংলা ব্যান্ডের গান। আজ প্রথমেই থাকছে দ্য ইস্টার্ন ব্লুজ।

ওরা রোজ আসে যায় তোমার চেনা রাস্তায়, তুমি দেখতে পাও না তোমার প্রিয় জল সাথে। ওরা গান গেয়ে যায় তুমি শুনতে পাও।

0: বাংলা ব্যান্ডের গান অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয়।

0: কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন খবর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্জে। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে সাধারণত মেঘলা আকাশ, সঙ্গে কোনো কোনো স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এই মুহূর্তে দিনের সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ 33.0 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 96%, সর্বনিম্ন 64%। আজ সকাল 11:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 1.4 মিলিমিটার। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য আজ আবহাওয়ার কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর, আকাশবাণী মৈত্রী। এখন আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে জানাবো আপনাদের। একটু পরেই, অর্থাৎ দুপুর 3:35 অনুরোধের আসর, উপস্থাপনায় থাকবেন অরিজিৎ গঙ্গোপাধ্যায়। বিকেল 4:05 আমাদের পরবর্তী নিবেদন, পথের বাঁকে গল্পের ডাকে, উপস্থাপনায় অরিজিৎ গঙ্গোপাধ্যায়। 4:35 বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য এবং ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। সন্ধ্যা 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকবেন অরিজিৎ গঙ্গোপাধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন। সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা শুনবেন বার্লি চাষের সুযোগ ও সম্ভাবনা, আলাপচারিতায় ডক্টর গোলাপ মইনুদ্দিন এবং ডক্টর গোলাম মইনুদ্দিনের সঙ্গে আলাপচারিতায় সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য কথিকা জন্মগত হৃদরোগ, বলবেন সিদ্ধার্থ মণি। সন্ধ্যে 7 আজকের নাটক হার, কাহিনী চকিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। আজ সন্ধ্যে 7 শুনবেন নাটক হার। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9 কথায় গানে, উপস্থাপনায় উৎসব সিনহা। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 উপমহাদেশের, মাফ করবেন, 9:45 জ্ঞানবিজ্ঞানের আসর। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার পরিবেশন করবেন সন্তোষ কুমার বন্দ্যোপাধ্যায়, রাগ বাগেশ্রী, তাকে তবলায় সহযোগিতা করবেন পণ্ডিত সুজিত সাহা। 10:45 উপমহাদেশের খবর। রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন উৎসব সিনহা। ভারতীয় সময় রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আজ রাতের হারানো দিনের গান, যে মানুষ কোটের কালো কোট পরেন, কোট খুললে তার কলম থেকে বেরিয়ে আসে দেশের গান কিংবা এক নামজাদা ডাক্তারবাবু, তিনি আবার স্থিত ছাড়লে সৃষ্টি করেন সুর। প্রফেশন আর প্যাশন অনেক ক্ষেত্রেই যে মিলে না, কেউ ছিলেন অঢেল ঐশ্বর্যের অধিকারী জমিদার পুত্র, কেউ ইঞ্জিনিয়ার, আবার কেউ অফিসার, পড়াশোনা চাকরির বাঁধা ছক সামলে কিভাবে তারা হয়ে উঠলেন কালজয়ী সঙ্গীতের জাদুকর। প্রিয় শিল্পীদের এই রোমাঞ্চকর দ্বৈত জীবনের কথা আর গান নিয়ে হারানো দিনের গান অনুষ্ঠানে উৎসব সিনহা আপনাদের সঙ্গে। প্রফেশন আর ফ্যাশন আজ রাত ঠিক 11:00 মৈত্রী প্রচার তরঙ্গে।

এখন অনুরোধের আসর। আপনাদের সঙ্গে স্টুডিও প্রান্তে আছি আমি অরিজিৎ গঙ্গোপাধ্যায়। আজকের অনুষ্ঠানের প্রথম গান শোনাবো আপনাদের কিশোর কুমারের কণ্ঠে অনিন্দিতা ছায়াছবিটাকে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন পুতুল ঘোষাল, ব্রততী ঘোষাল, সুপ্রীতি ঘোষাল, অসীম ঘোষাল, সুভাষচন্দ্র ঘোষাল, গোপীনগর, সন্তোষীতলা, হরিপাল, হুগলি থেকে।

মৈত্রীপ্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর। পরবর্তী অনুরোধটি করেছেন আপনারা। বিদ্যুৎ কুমার চক্রবর্তী, দুলালী চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, শুভ্রা চক্রবর্তী, অহনা চক্রবর্তী, গ্রাম পোস্ট উলকুণ্ডা বীরভূম থেকে। আপনারা শুনতে চেয়েছেন রাগ অনুরাগ ছায়াছবি থেকে লতা মঙ্গেশকর।

মৈত্রীপ্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর। পরবর্তী অনুরোধটি করেছেন আপনারা, নিমাই মিশ্র, মীনাক্ষী মিশ্র, কাজোড়া গ্রাম, মণ্ডলপাড়া, জেলা পশ্চিম বর্ধমান। আপনারা শুনতে চেয়েছেন শচীন দেব বর্মনের কণ্ঠে গাওয়া এই গানটি।

অনুরোধের আসরে পরবর্তী অনুরোধটি করেছেন আপনি। চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে এস এম ছবেদ আলী। আপনি শুনতে চেয়েছেন জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে গাওয়া এই গানটি।

আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রে, শুনছেন অনুরোধের আসর। পরবর্তী গানটি শুনতেছে অনুরোধ করেছেন আপনারা, ছবির নাম একান্ত আপন, শিল্পী আশা ফজলে, অনুরোধকারী শ্রোতারা হলেন বিষ্ণুপদ সেন, মায়া সেন, কৌশিক সেন, শ্রেয়সী সেন, খয়ের বুনি, কতুলপুর, বাঁকুড়া থেকে।

পরবর্তী অনুরোধে করেছেন নিতাই সরকার, অনিতা সরকার, আয়ুষ সরকার, তরুণ সরকার, শর্মী সরকার, কুকুরা, আমিলা, পূর্ব বর্ধমান থেকে। আপনারা শুনতে চেয়েছেন নির্মলা মিশ্রের কণ্ঠে গাওয়া সেই বিখ্যাত গানটি।

শোনাবই, একটি গান শোনাবো আপনাদের, যে গানটি মান্নাদের গাওয়া। এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন প্রশান্ত প্রামাণিক, আয়ুষ প্রামাণিক, অঙ্কুশ প্রামাণিক, বাওয়ালি, বড়পুল, বেনিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।

এখন শোনাব নিতাই সরকার, অনিতা সরকার, আয়ুষ সরকার, তরুণ সরকার, শর্মী সরকার আপনাদের অনুরোধে আজকের অনুষ্ঠানের শেষ গানটি কুকুরা আমিলা পূর্ব বর্ধমান থেকে আপনারা গানটি শুনতে চেয়েছেন, সেই গানটি যে গানটি আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিল, শিল্পী নির্মলা মিশ্র।

অনুরোধের আসর আজ এ পর্যন্তই। আপনাদের সঙ্গে স্টুডিও প্রান্তে ছিলাম আমি অরিজিৎ গঙ্গোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটি পরেই শুনবেন আজকের পরবর্তী অনুষ্ঠান, পথের বাঁকে গল্পের ডাকে।

আকাশবাণী মৈত্রী। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 4:05 এবং বাংলাদেশ সময় বিকেল 4:36। শুরু হচ্ছে আজকের পরবর্তী অনুষ্ঠান পথের বাঁকে গল্পের ডাকে। আপনাদের সঙ্গে স্টুডিও প্রান্তে আছি আমি অরিজিৎ গঙ্গোপাধ্যায়। শুরুতেই আজকের এই অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। জীবন পথে চলতে চলতে বাস্তবের স্মরণীবে যখন নিজস্ব ভাবনা মৌলিকতাগুলো শিল্পীর মধুর ছোঁয়ায় গানে পরিণত হয়, তখন সে গান বিখ্যাত হয়ে ওঠে। আর এই বিখ্যাত গানগুলোর সৃষ্টির নেপথ্যে থাকা গল্পগুলো তখন হয়ে ওঠে প্রাণবন্ত। আজকের অনুষ্ঠান জুড়ে থাকবে সেই সব বিখ্যাত গল্প ভাবনায় সৃষ্টি হওয়া কিছু গান। তাই কথার বাহুল্যকে দূরে সরিয়ে এখন বরং চলুন শুনে নেওয়া যাক সেই সব বিখ্যাত গল্পের অন্তরালে সৃষ্টি হওয়া অপূর্ব সেই সব গান, যে গান সৃষ্টি হয়েছে কিংবদন্তী গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের কলমে। গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন অত্যন্ত প্রতিভাবান শিল্পী। শোনা যায় কোনো এক রেস্তোরাঁয় বসে পরোটা আর মাংস খেতে খেতে এক টুকরো কাগজে লিখে ফেললেন, আমার গানের স্বরলিপি লেখা হবে। এ গানে সুর দিলেন বিশিষ্ট সুরকার নচিকেতা ঘোষ, গাইলেন সঙ্গীত সাধক কিংবদন্তী হেমন্ত মুখোপাধ্যায়। তৈরি হল একটি কালজয়ী গান।

আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন আজকের এই অনুষ্ঠান পথের বাঁকে গল্পের ডাকে। এখন আরও একটি অসাধারণ গল্প বলব আপনাদের। বলা যেতে পারে এটা টুকরো টুকরো গল্পের কোলাজ, যে গল্প গান হয়ে আত্মপ্রকাশ করেছে আর গানটিকে দিয়েছে অমরত্ব। গৌরীপ্রসন্ন মজুমদার সারা রাত জেগে লিখছেন একটি গান, যে গান আজও আমার আপনার এমনকি সমস্ত প্রজন্মের মানুষ শ্রদ্ধাভরে সমাদরে সাগ্রহে হৃদয়ে স্থান দিয়েছে। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই। একটি লাইন লেখার পর তারপর বেশ কিছুদিন কেটে গেছে। বেশ কিছুদিন যাবত তিনি অসুস্থ ছিলেন। ঠিক এইরকম একটা অবস্থায় চেন্নাইয়ে চিকিৎসা করতে যাওয়ার সময় হাওড়া স্টেশনে যখন তিনি বসলেন, ঠিক এমন একটা সন্ধিক্ষণে একটি সিগারেটের প্যাকেটের উল্টো দিকে লিখে ফেললেন, সেই সাতজন নেই আজ, টেবিলটা তো পোয়াছে, সাতটা পেয়ালো আজও খালি নেই। ভাবুন তো, একজন শিল্পী কত বড় প্রতিভাবান মানুষ হলে গানের এমন কথা লিখতে পারেন। স্টেশনে প্রতীক্ষারত অবস্থায় তাও বা সিগারেটের প্যাকেটের উল্টো দিকে, আরে লেখা গান যখন সম্পূর্ণ হল সে গানে কণ্ঠ দিলেন আরও এক কিংবদন্তি গায়ক মান্না দে, তৈরি হল এক অনন্য ইতিহাস।

বাংলা গানের স্বর্ণযুগে প্রবাদ প্রতিম গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের ঝুলি পরিপূর্ণ ছিল অনবদ্য গানে। বাংলা স্বর্ণযুগের এই রূপকার তার ভাবনায়, তার লেখনী গুণে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে যুগলবন্দিতে বাংলা ছবিকে বানিয়ে দিতেন সুপার ডুপার হিট। এখন শোনাব একটি বিখ্যাত গান, শেষ পর্যন্ত ছা ছবি থেকে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে।

কোনো প্রতিভাবান শিল্পীর অনুরোধ ফেলতে পারতেন না গৌরীপ্রসন্ন মুখোপাধ্যায়। একদিন বিখ্যাত সঙ্গীত পরিচালক অমল মুখোপাধ্যায় গৌরীপ্রসন্ন মজুমদারকে অনুরোধ করলেন একটি গান লিখে দেওয়ার জন্য, যে গান শিল্পীকে দেবে অমরত্ব। গৌরীপ্রসন্ন মজুমদার রাজি হলেন। লেখা হল গান, বাংলা ছবির ইতিহাসে তৈরি হল এক নয়া মাইল ফলক।

আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন পথের বাঁকে গল্পের ডাকে। সুরের ওপরে কথা বসানোর অপূর্ব কৌশল রপ্ত করেছিলেন গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার। শক্তি সামন্তর আরাধনা ছবিতে মোর স্বপ্নের সাথী গানটি লিখেছিলেন অদ্ভুতভাবে। একদিকে তাঁকে রাজেশ খান্না ও শর্মিলা ঠাকুরের লিপ মাথায় রাখতে হয়েছিল, অন্যদিকে হিন্দি গানের কথা মাথায় রেখে তিনি বাংলায় এমন শব্দ প্রয়োগ করলেন যা হিন্দি গানের অর্থকে বোঝায় আর অভিনেতার ঠোঁট নাড়ানোর সঙ্গেও মেলে। এখন শোনাব সেই বিখ্যাত গানটি, যে গান কিশোর কুমারের কণ্ঠে অমরত্ব পেল।

ঘড়ির কাঁটা চোখ রাঙিয়ে বলছে আজকের মতো পথের বাঁকে গল্পের ডাকে অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে আমাদের। এতক্ষণ আপনাদের সঙ্গে স্টুডিও প্রান্তে ছিলাম আমি অরিজিৎ গঙ্গোপাধ্যায়। শোনাব এই অনুষ্ঠানের শেষ গান, যে গানটি গৌরী প্রসন্ন মজুমদার লিখেছিলেন শেষবারের মতো হাসপাতালে ভর্তির ঠিক আগে। হয়তো কিংবদন্তি শিল্পী জানতে পেরেছিলেন তিনি জীবন শায়ণ্যে এসে উপনীত হয়েছেন। তার প্রয়াণের পর আশা ভোঁসলে গিয়েছিলেন সেই গানটি, যে গান শিল্পীর শিল্পপথকে এক লহমায় পৌঁছে দিয়েছিল উচ্চতার শিখরে।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় তন্ময় ভট্টাচার্য ও ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা অঙ্কিতা দাস।

0: নমস্কার।
1: নমস্কার,
0: শুরু করছি বন্ধু তোমারই জন্য অনুষ্ঠান। প্রত্যেক সোমবার বিকেল 4:35 মৈত্রী প্রচার তরঙ্গে আপনারা শোনেন এই অনুষ্ঠান। আপনাদের ইমেল, আপনাদের চিঠিপত্র এই নিয়ে থাকে আমাদের আলোচনা, আমাদের উত্তর দান যাকে বলা যেতে পারে, অথবা বলা যেতে পারে সেগুলো নিয়ে বিশ্লেষণ, যতটা আমাদের পক্ষে সম্ভব আর কি। আর ইমেলের ঠিকানা তো আপনাদের জানাই আছে, নিয়মিত করছেন, নতুন করে জানানোর তেমন প্রয়োজন দেখি না, তবু ওই আর কি, maitribondhu23@gmail.com, maitribondhu23@gmail.com। আর যদি কেউ ডাকযোগে চিঠি লেখেন তাহলে বন্ধু তোমারই জন্য আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। আজকে শুরুতে প্রথমে যে চিঠিটি পড়ব সেটি এসেছে বলরাম মণ্ডলের পক্ষ থেকে, তিনি পাঠিয়েছেন নাচনকোন্দা থেকে। এটি লেখা হয়েছে অগাস্টে, আর খুব স্বাভাবিকভাবেই জুলাই মাসের অনুষ্ঠান সম্পর্কে তার বক্তব্য। দুটো ভাগে এই চিঠি বিভক্ত, এবং প্রথমটাতে উনি রথযাত্রা সম্পর্কে আমাদের আকাশবাণী মৈত্রীতে যা যা বিবরণী শুনেছেন সেটা শুনে তিনি খুশি হয়েছেন এবং সেটাকে তিনি প্রশংসা করেছেন আলাদা করে। নিজেদের এলাকায় পাশের গ্রাম মুরাকাটিতে প্রত্যেক বছর রথযাত্রায় রথ টানার যে আনন্দ উপভোগ করেন তিনি, সেটাও তিনি ব্যাখ্যা করেছেন, এবং বিভিন্ন ধরনের নাচের প্রসঙ্গ এনেছেন। 25 জুলাই আকাশবাণী মৈত্রী কেন্দ্রের নিবেদনে তিনি নৃত্যের আলোচনা পেয়েছেন, সেই কথাটা বলেছেন উনি। এছাড়াও নাটকের কথা বলেছেন ওই 25 জুলাই তারিখেরই দুপুর 12:30 প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত, সেটা তার ভালো লেগেছে, এবং তিনি সেই নাটকের যে কাহিনী আলাদা করে বর্ণনা করেছেন এতই ভালো লেগেছে তার। এবং এইভাবেই তিনি তার চিঠির যাকে বলে অন্তিম পর্যায়ে পৌঁছে গেছেন, এবং আমাদের মনে হচ্ছে তিনি যাত্রার কথাই উল্লেখ করেছেন, শেষে যুবরাজ কি করলেন ইত্যাদি সেটা বলে তিনি শেষ করেছেন, এবং তারপর আমাদের সবাইকে নমস্কার জানিয়ে তার এই চিঠির ইতি। আপনাকে ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে এত মন দিয়ে শোনার জন্য, আমাদের চিঠি লেখার জন্য। ভালো থাকবেন, এইভাবেই চিঠি লিখবেন, উৎসাহিত করবেন আমাদের। বলরামবাবুকে ধন্যবাদ।
1: এবারে ইমেল থেকে চিঠি।
0: বেশ,
1: মুকুল বন্দ্যোপাধ্যায় দিকপার বাঁকুড়া থেকে, উনি বলেছেন, বন্ধু তোমারই জন্য আপনাদের পুজো পরিক্রমা হয় কি না এবং হলে কখন হয় কবে হয় জানালে আনন্দিত হবেন। আর মৈত্রীর অনেক অনুষ্ঠান তিনি শোনেন, সকাল সন্ধ্যার আড্ডা, নাটক, যাত্রাপালা, জানা অজানা ইত্যাদি অনেক অনুষ্ঠানই উনি শোনেন নিয়মিত। দৃষ্টিকোণে জনপ্রিয় শিল্পী আরতি মুখোপাধ্যায়

অধ্যায়ের আলোচনা বা দিকপাত করলে ভালো হয় বলে আবেদন করেছেন এবং মৈত্রী প্রচার তরঙ্গের জনপ্রিয়তা আছে থাকবে এই কামনা জানিয়ে তিনি চিঠি শেষ করেছেন। মুকুল বন্দ্যোপাধ্যায় দিকপার বাঁকুড়া থেকে। এবং আরেকটি চিঠির উল্লেখ করছি, এটি বাংলাদেশ থেকে এসেছে, কারণ দুজনেরই বিষয় একই জানবার। তিনি চিঠিটি পাঠিয়েছেন শ্রী দীপক চক্রবর্তী, ধুমধারাক্ষা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, হাজরাডাঙ্গা সুন্দর দিক।

0: ফলে সেটা আমাদের কাছে খুব আনন্দের বিষয়। কিন্তু একই সঙ্গে যে প্রশ্নটি তারা রেখেছেন তার বিশেষ কোনো উদ্দেশ্য আছে কিনা আমরা ঠিক বুঝতে পাচ্ছি না, কেননা তারা যদি শুনে থাকেন তারা তো জানেন প্রত্যেক বছর কি হয়, প্রত্যেকবারই আলাদা আলাদা মণ্ডপ থেকে আমাদের বিবরণী শোনানো হয়। শ্রোতা কিভাবে জানতে পারবেন সেই মণ্ডপের কথা? শুনতে তো পারবেন তিনি কেবলমাত্র যিনি বলছেন তার কথাই তো। আমাদের যারা ঘোষক উপস্থাপক তারা সেই জায়গায় পৌঁছে সেইখানকার মানুষের সঙ্গে কথা বলে সেটা জানিয়েছেন, এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন রথযাত্রা উপলক্ষে আমাদের অনুষ্ঠান হয়েছে। তো যারা শোনেন তারা তো জানেন অনুষ্ঠান হয়, খুব ভালোভাবেই হয় প্রত্যেক বছর। শুধু তাই নয়, এই দুর্গাপুজোকে ঘিরে বাঙালির যে উৎসব, আর উৎসবের মধ্যে তো নানা কিছু থাকে, যেমন বেশভূষা, পোশাক আশাক,
1: খাওয়া দাওয়া,
0: ঠিক এইসব দিক থাকে, এগুলোও উঠে আসে। কেননা পুজোর সময় আপনি পুজোর মন্ত্র শুনতে পেলেন, অন্য সময় কি করবেন? সেই একই জিনিসের পুনরাবৃত্তি করব আমরা? তা তো হয় না। তাহলে আপনারাই বলবেন কেমন যেন লাগছে। তাহলে আমরা সব দিকটা ভেবে যেটা করি সেটা হচ্ছে এই সব কিছুকে নিয়ে আসা বৃত্তের মধ্যে, যাতে পুরো শ্রবণটা উৎসবময় হয়, সেই কাজটাই আমরা করার চেষ্টা করি। এর বেশি বোধহয় যোগ করার কিছু নেই এখানে। ভালো থাকবেন আপনারা।
1: পরের চিঠি ডাকযোগে পাঠিয়েছেন প্রদীপ কুমার চক্রবর্তী, ভুবনেশ্বর ধাম, কাঁসরা, সুরে কানলা, পূর্ব বর্ধমান থেকে। যথারীতি তার সুন্দর হস্তাক্ষর এবং সুন্দর ছবি সম্বলিত চিঠি। ভ্রমণ সঙ্গী মৈত্রী, গত 4/9/26 সকালে কলকাতার ডায়েরি শুনে বেশ ভালো লাগলো। ইতিহাসবিদ শ্রী অভিক রায় ও ডক্টর মানস প্রতিম দাসকে কৃতজ্ঞতা জানাই। আমি চিরকাল ঐতিহ্যের পূজারী, প্রাচীন যে কোনো স্থাপত্যই আমাকে ভাবিত করে। কলকাতার টাউন হল রক্ষার যে আন্তরিক আলোচনা ও প্রয়াস রায়বাবু ব্যক্ত করলেন মনে রাখার মতোই। পুরাকালের পুরাতত্ত্বের মূল্যবান আলোচনা সত্যিই যেন চোখের সামনে দৃশ্য সম্ভার তুলে ধরে। বাড়িতে বসে রেডিও মারফত ভ্রমণ পিপাসা তৃপ্ত করে, ভবিষ্যতে আরও শুনতে চাই এই রকমই অনুষ্ঠান। মৈত্রীবন্ধুর এই সার্থকতা অতুলনীয়। ভালো লাগা ও ভালোবাসার চিরমধুর প্রচার বৈচিত্র্য আরও প্রসারিত হোক, এই শুভকামনা নিয়ে উনি শেষ করেছেন।
0: আমাদের অনুষ্ঠানের নিয়মিত পুনঃপ্রচার হয়। অনেকে বলেন কেন পুনঃপ্রচার হচ্ছে, পুনঃপ্রচার যে খুব কার্যকরী সেটা বারবার দেখা যায়। এই অনুষ্ঠানটিও পুনঃপ্রচারিত হল, এবং অনেকেই যারা প্রথমবার সম্প্রচারটি শুনতে পাননি তারা হয়তো শুনেছেন। আবার হয়তো কেন বলছি আলাদা করে, এবারের শ্রবণে অনেকে যে আনন্দ পেয়েছেন সেটা অন্য চিঠিতেও জানা গিয়েছে। তো এইটাই আমরা করে চলি, বিভিন্ন সময় বিভিন্ন মানুষ যেমন আসেন, তারা অতিথি হয়ে নানা কথা বলেন, তেমনি আবার সেই সব অনুষ্ঠানে পুনঃপ্রচার করে আমরা শোনার সুযোগ করে দিই সেই সব শ্রোতাকে যারা হয়তো আগেরবার শুনতে পাননি। তো ঐতিহ্যের কথা তো ঘুরে ফিরে আসবেই। ঘটনা হচ্ছে এইটা যে ঐতিহ্যকে চিনে নেওয়া, খুব উচ্চকিতভাবে যেগুলোর প্রচার হয় সেটাই কি ঐতিহ্য, নাকি আমাদের রাজপথের থেকে দূরে অনেক জায়গায় লুকিয়ে আছে এমন ঐতিহ্য যেগুলোর খোঁজ আমরা রাখি না, যেগুলো ঐতিহ্য বলে জানাই হয় না আমাদের, পূজা তো পরে করব। তো সেইগুলোর চেষ্টাই আমরা করি, সেগুলোকে অনুষ্ঠানে তুলে আনার যে প্রয়াস আমাদের থাকে এবং সেভাবেই আপনাদের শোনাই। আর যিনি বলতে পারবেন এই ঐতিহ্যের কথা উপযুক্ত প্রেক্ষাপট সহ, তাকে আনার দরকার। কেননা বিচ্ছিন্নভাবে দু চারটে কথা, বিচ্ছিন্নভাবে দু চারটে উচ্চারণ কোনো ঐতিহ্যের বর্ণনা দিতে পারে না, যাকে বলে চিত্র তুলে ধরতে পারে না। তো সেই জন্য সেই সব মানুষকে পেলে তবেই আমরা এই পথে অগ্রসর হই, আমরা চেষ্টা করি সেই সব কথা তুলে ধরতে। অভিক রায়ের ক্ষেত্রেও তাই, তিনি আবারও হয়তো কখনো আসবেন, অন্যরাও আসবেন। তো এইটা আপনাদের শুনে যে ভালো লাগছে এটাই আমাদের কাছে একটা প্রাপ্তি। আপনি ভালো থাকবেন, চিঠি লিখবেন, নমস্কার।
1: পরে চিঠিটি এসেছে ইমেলে, পাঠিয়েছেন শশাঙ্ক মণ্ডল, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় মৈত্রীবন্ধু, দীর্ঘ এক সপ্তাহ অপেক্ষায় থাকি মঙ্গলবার রাতে একমাটি একশোর শোনার জন্য। গত 22 এবং 29 সেপ্টেম্বর একমাটি একশোর অনুষ্ঠানে শিল্পী তনুশ্রীদের কণ্ঠে গান খুব ভালো লেগেছে। অনুষ্ঠানটি আগে প্রতিদিন শোনা যেত, আবারও উনি অনুরোধ করেছেন যদি অনুষ্ঠানটিকে এরকমভাবে আবার ফিরিয়ে আনা যায়, বা মৈত্রী অনুষ্ঠান সূচির পরিবর্তনের সময় একমাটি একশো অনুষ্ঠান যদি সন্ধ্যে 7:45 থেকে 1 ঘন্টা করা হয় তাহলে ভালো হতো। সেই সাথে

0: অনেক সময় দুপুরে নাটক ও যাত্রার সময় করতে পারি না, তাই সন্ধ্যা 7:45 একদিন নাটক যাত্রাপালা প্রচার করার অনুরোধ জানিয়েছেন। আপনাদের উত্তরের আশা রেখে ইতি টানছি। নমস্কার জানিয়েছেন শশাঙ্ক মণ্ডল পূর্ব বর্ধমান থেকে।
1: অনেক ধন্যবাদ আপনার চিঠির জন্য, ইমেলের জন্য। আমাদের এই অনুষ্ঠানে যারা চিঠি লেখেন, আগেও বলেছি, তাদের নামটা আমাদের প্রত্যেকের জানা আছে, আমরা তাদের সঙ্গে সুপরিচিত, তারা নিয়মিত অনুষ্ঠান শোনেন এটা বলেন এবং তারা চিঠিও লেখেন এবং তাদের বক্তব্য মোটামুটিভাবে আমরা একই রকমভাবেই পাই এবং তার মধ্যে একটা অংশ থাকে এই ফেরানোর অংশ। তো এখানেও সেই ফেরানোর অংশ এবং সেটা আমরা বিনীতভাবে প্রত্যেকবারই বলি যে আমাদের সাধারণভাবে সমীক্ষা এবং আমাদের যে অনুষ্ঠানের সময়ের লভ্যতা এবং আরও কিছু জিনিস, এগুলোর কথা খেয়াল রেখে আমরা অনুষ্ঠান সাজাই। বিভিন্ন অনুষ্ঠান আছে এবং বিভিন্ন রকম শ্রোতাও আছেন। এবার কোনো অনুষ্ঠানকে হঠাৎ করে সকাল থেকে সন্ধ্যায় নিয়ে আসা, সন্ধ্যে থেকে সকালে নিয়ে যাওয়া, এই জিনিসটা ইচ্ছে মতো করা যায় না। যারা শোনেন তারা অনেকটা জানেন, তারা জেনে আলাদা করে বিশ্লেষণ করেন তাদের মতো করে, তাদের সব বিশ্লেষণই স্বাগত, কিন্তু আমাদের যে ভাবনা, আমাদের যে পরিবেশন, সেটাকে ওই একটা কাঠামোর মধ্যে রাখতে গেলে সব দিক বুঝে আমাদের কিছু কিছু বিষয় ভেবে তবে এগোতে হয়। এর বেশি তো সত্যি বলার থাকে না। আমরা সত্যি সত্যি কিভাবে উত্তর জানাবো সেটা একান্ত আমাদের ব্যাপার, এটা কিন্তু অন্য কেউ ঠিক করে দেবেন না। চিঠির মধ্যে সেরকমও একটা ইঙ্গিত রয়েছে, আমরা সবার কথা শুনবো, সবার কথা জানবো, কিন্তু আমাদের যে পরিস্থিতি, আমাদের যে অনুষ্ঠানের চাহিদা, যে ব্যবস্থা, সেটা দেখে বুঝে সব দিক মাথায় রেখে, কেননা আবারও বলেছি শ্রোতা অনেক, একজন বা দুজন নন, আর সেটা যদি আমরা ভেবে নিই একজন বা দুজন, তাহলে এই প্রচার তরঙ্গের কোনো মূল্য থাকে না। তো সেই সব দিক ভেবে আমরা অনুষ্ঠানটা সাজাই এবং চেষ্টা করি মানুষের বিনোদনের, মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার, এইভাবে আমরা চলি। ভালো থাকবেন আপনি।
0: পরের চিঠিটি ডাকযোগে পাঠিয়েছেন গয়াচরণ রানো ধানদলসা পূর্ব বর্ধমান কেতুগ্রাম থেকে। বন্ধু তোমারই জন্য পরিচালক সমীপেশু, গত 10/8/26 রাত্রি 9:45 জ্ঞান বিজ্ঞানের আসরে ডক্টর মানুষ প্রতিম বাবু বজ্রপাত নিয়ে যে কথাগুলি বললেন তাতে আমাদের ধারণা ভুল ছিল প্রমাণিত হল। আমরা জানতাম বজ্রপাত উঁচু জায়গায়, তাহা আমাদের ভুল ধারণা। আমি মানুষবাবুর বিভিন্ন অনুষ্ঠান শুনি, মানুষবাবুর অনুষ্ঠান মানেই ভালো আমাদের কাছে, পড়াশুনো বেশি করি নাই তাই এগুলো শুনতে ভালো লাগছে। আরও জানতে চাই আপনাদের সংগ্রহশালায় বটুক নন্দীর গিটার আছে কিনা।
1: বেশ, আমরা জানলাম ওনার প্রশ্ন সম্পর্কে, ওনার ভাবনা সম্পর্কে। গয়াচরণ রানো লিখেছেন পূর্ব বর্ধমান থেকে। বিষয়টা হচ্ছে এই, আমরা যারা অনুষ্ঠান করি আমরা সরাসরি কখনোই কোনো বৈজ্ঞানিক তথ্য দিচ্ছি এভাবে বলি না। আমরা হয় এভাবে বলি যে কোনো বৈজ্ঞানিক জার্নালে বিষয়টা প্রকাশিত হয়েছে, জার্নালটা সম্পর্কে ছোট্ট করে তথ্য দিয়ে তবে বর্ণনাটা দিই, অথবা যেটা আমরা করি সেটা হচ্ছে এই রকম যে বিশেষজ্ঞের কাছ থেকে প্রশ্ন করে জেনে নিই, সে সাক্ষাৎকারটি আপনারা শোনেন। ফলে আমরা আলাদা করে নিজে থেকে তথ্য দিচ্ছি এরকম ব্যাপার কখনো নয় এবং সেটা আমরা করতে যাবও না। যেটুকু তথ্য আমরা দিয়েছি, সেটা বজ্রপাত সম্পর্কে হোক, সেটা ধরা যাক এই বর্ষাকালের অন্যান্য রোগ সম্পর্কে হোক, নতুন উদ্ভাবন সম্পর্কে হোক, তার সবটাই কিন্তু বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বলা বা তথ্যটাকেই আপনাদের সামনে আনা। আবারও বলছি, আমরা বলার কেউ নই, আমাদের সেই অধিকারটুকু নেই অন্তত এই ক্ষেত্রে। এইবার যেটা বজ্রপাত সম্পর্কে নানা কথা ইদানিংকালে আমরা প্রচার করেছি, লোকজনকে সাবধান করার যে প্রয়োজনীয়তা সমাজে দেখা দিয়েছে এই সময় আলাদা করে, সেই জন্যই এই কথাগুলো বারবার উল্লেখ করতে হয়। তো সেই জন্যই আমরা বারবার বলি, এবং উঁচু জায়গা নিচু জায়গা নয়, খোলা মাঠেও বজ্রপাত যে কাউকে আঘাত করতে পারে সেটা আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি। অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া যে সময়টা বজ্রপাত হচ্ছে, এবং যদি বেরোইও বজ্রপাত দেখলে নিরাপদ জায়গায় সরে থাকা, এর প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। মানুষের প্রাণ সবার উপরে, মানুষের প্রাণ বাঁচিয়ে তারপরে অন্যান্য কথা আমরা বলতে পারি, আমাদের লক্ষ্য শুধু সেইটুকুই থাকে। এবং আবারও বলছি, কোনোটাই আমাদের নিজস্ব ভাবনা প্রসূত নয়, যেখান থেকে তথ্য নেওয়া যেতে পারে সেরকম নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য নিয়ে তবে আমরা এগুলো করি। ধন্যবাদ আপনাকে।

0: চিঠি পাঠিয়েছেন বাণী মুখার্জি। তিনি লিখেছেন মূলত বুধ সকালের ব্যাপারে, বুধ সকালে যদি আরেকদিন কোনো প্রচার হয় তাহলে তার খুব ভালো লাগবে, এবং একই সঙ্গে শর্মিষ্ঠা বোন এবং সুতপাদির কথা জানানো হয়েছে, তাদের অনুষ্ঠান খুব ভালো লাগে, আরও যারা পড়েন তাদেরও প্রশংসা করেছেন। এবং উনি একটি বিশেষ আবেদন রেখেছেন, আবৃত্তির আসর যদি একটি হয় তাহলে তার মতন মানুষরা আনন্দিত হবেন।
1: আসলে সংস্কৃতির নানা রূপ, আমাদের সোনারও নানা রূপ, নানাভাবে সেটা আমাদের সামনে প্রকাশিত হয়। আমাদের এই আকাশবাণীতে প্রচার তরঙ্গ অনেকগুলি, সেগুলোর মাধ্যমে আপনারা নানা অনুষ্ঠান শোনেন, নানা ধরনের অভিব্যক্তি জানেন, প্রকাশভঙ্গি সম্পর্কে অবহিত হন, কিছু আপনাদের ভালো লাগে, কিছু লাগে না, সব মিলেমিশেই আছে। এবার যেটা ভালো লাগা তার কথা তো আপনি বলেছেন, আবৃত্তির আসর আলাদা করে এই মুহূর্তে তো নতুন কোনো অনুষ্ঠান যোগ করতে আমরা পারছি না, তবে হ্যাঁ অন্য প্রচার তরঙ্গে তো সেটা থাকছে। আমাদের এখানে প্রসঙ্গক্রমে কবিতার পাঠ চলে আসছে, এবং কবিতার পরিবেশন করতে গিয়ে আবৃত্তির যে ধাঁচ সেটাও অনেকেই অনুসরণ করছেন, কিন্তু হ্যাঁ আলাদা করে নতুন করে আবৃত্তির একটা অনুষ্ঠান এখানে যোগ হচ্ছে না এখনই, পরবর্তীকালে যদি হয় অবশ্যই জানতে পারবেন। আমাদের অনুষ্ঠান শুনে ভালো লাগা এবং যে বিশ্লেষণ আপনি জানালেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
0: পরের চিঠি পাঠিয়েছেন লুৎফর রহমান, নাটাবেড়িয়া বাগদা, উত্তর চব্বিশ পরগনা থেকে। একটু দীর্ঘ চিঠি পাঠিয়েছেন, বলেছেন এটা একটু প্রতিবাদের চিঠি তার, অনেকদিন ধরে যে কথা বলবো ভাবছি সে কথা জানাবো, শুধু মুখে নয়, কাজে দেখাতে না পারলে, আদর্শ করা আন্তরিক হতে না পারলে আদর্শ অনুযায়ী আমরা নিজেদের করতে পারবো কি করে। এবার উনি প্রতিবাদের কারণ স্বরূপ বলেছেন, সকালবেলা 7:15 হয় আসুন বেরিয়ে যান ভারতে বলে অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানটিতে যেসব ভ্রমণ বিন্দুর কথা বলা হয় তার 99% আমাদের বাংলার বাইরের জায়গা সম্পর্কে, আমাদের বাংলায় কত মূল্যবান জায়গা, কত সুন্দর জায়গা রয়েছে তাদের কথা আলোচনা হয় না, কিন্তু কেন। এরপরেও বলতে চাই অনুষ্ঠান ঐতিহাসিক শহর ও ঐতিহাসিক স্থানের কথা, এই অনুষ্ঠান দুটিতেও যেসব ঐতিহাসিক স্থান সৌধ নিয়ে আলোচনা হয় সেসবও আমাদের বাংলার বাইরের স্থান, ঐতিহাসিক সৌধ, প্রাসাদ, মঠ, মন্দির, মসজিদ নিয়ে। আমার অভিযোগ এটাই যে বাংলায় কি কিছুই নেই এই অনুষ্ঠানে বলার মতো, মুর্শিদাবাদের হাজারদুয়ারি অথবা কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির কথা, কিংবা কোচবিহারের রাজবাড়ির কথা, তারপর বর্ধমানের রাজবাড়ির কথা, উত্তর চব্বিশ পরগনায় এবং আরও অন্যান্য জায়গার কথা বলেছেন, এসব নিয়ে আলোচনা হলে ভালো হয়, এসবের মূল্য বা গুরুত্ব কি কিছু কোনো অংশে কম, আমার প্রশ্ন বা অভিযোগগুলো যথাযথ উত্তর পেলে খুশি হব, জানিয়েছেন লুৎফর রহমান।
1: আসলে প্রত্যেকটি মানুষের নানা রকম কাজ থাকে দৈনন্দিন, সাপ্তাহিক কাজও ধরা যেতে পারে, এবার ব্যাপারটা হচ্ছে এইরকম যে সবাই সবটা শুনতে পারবেন সেটা আমরা প্রত্যাশা করি না, সেটা সম্ভবও না। এবার ধরুন শ্রোতা বন্ধু যা লিখেছেন তাতে তার না শোনাই প্রমাণিত হয়, কেননা আমরা খুব মনে করতে পারি হুগলি থেকে শুরু করে পুরুলিয়া, দার্জিলিং থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা, এরকম বিভিন্ন জেলার বেড়ানোর জায়গা উঠে এসেছে আমাদের এই অনুষ্ঠানে, এবং সেই সব জায়গায় কিভাবে যাওয়া যায়, তার প্রাকৃতিক দৃশ্যের অনুপম সৌন্দর্যের কথা কিভাবে লোকমুখে ছড়িয়ে পড়েছে, সব কিছুই উঠে আসে। ফলে নিতান্তই না শোনার ফল হয়ে দাঁড়িয়েছে এই চিঠিটি। বাইরের রাজ্যের কথা তো বলতেই হবে, কেননা এটাও তো একটা ঘটনা যে খুব কাছাকাছির মধ্যে ঘোরাফেরা করতে করতে মানুষ হাঁপিয়ে ওঠেন, এবং নতুনত্বের খোঁজে মানুষের মন সবসময় উৎসুক হয়ে থাকে, তো এটা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য, তারা যেতে চান নতুন নতুন জায়গায় এবং তাই খোঁজেন, ঠিকানা খোঁজেন, সন্ধান খোঁজেন, তাই নতুন নতুন জায়গায় মানুষ চলে যান, এবং আমাদের এই অনুষ্ঠান থেকেও তারা তাই প্রত্যাশা করেন। কিন্তু আবারও বলছি, দার্জিলিং জেলা, জলপাইগুড়ি জেলা, এই দুটো জেলার বহু জায়গা সম্পর্কে আলোচনা আমাদের এই অনুষ্ঠানে জায়গা পেয়েছে, পুরুলিয়া জেলা সেই জেলার বহু জায়গা বর্ণিত হয়েছে, মুর্শিদাবাদের কথা একাধিকবার এসেছে, তো কি হয় ওই আর কি না শোনা, বা হয়তো আমি নতুন একটি বিষয় নিয়ে অবতারণা করব, সেই ভেতরের আবেদন থেকে এই চিঠিটি লেখা হয়ে গিয়েছে, থাক চিঠিটি আমাদের কাছে রইল, পাঠও করলাম এবং সবাইকে শোনালাম আপনি কি ভাবেন।

0: সবার ভাবনাই স্বাগত। তবে হ্যাঁ, ওই যে বললাম আমরা কিভাবে অনুষ্ঠান করি সেটা আমরা জানি, ফলে আমরা কিভাবে আপনাদের জানাবো সেটা আমাদেরই ঠিক করতে হবে, এবং আপনি আরো বেশি শুনবেন এই আশা রেখে শেষ করব। ভালো থাকবেন।
1: চিঠি পাঠিয়েছেন নিত্যানন্দ দাস হিমলাপাল বাঁকুড়া থেকে। তার দুটি বিষয়ে বক্তব্য। একটি হলো, মনের মতো গান এই অনুষ্ঠানটিতে মাসে একবার বা দুবার পঞ্চকবির নিজ কণ্ঠে গাওয়া গান শ্রোতাদের শ্রবণ করানো যায় কিনা। অবশ্য যদি আপনাদের সংগ্রহশালায় উক্ত গীতিকবির গাওয়া গান থেকে থাকে, আমি ব্যক্তিগতভাবে ওনাদের গান শোনার জন্য বড়ই পিপাসু। অনুরোধ চিপুরিত হলে আনন্দিত হব। এবং দ্বিতীয় প্রসঙ্গ যেটি বলেছেন, কতিপয় সংবাদ পাঠক পাঠিকার জ্যোতিচিহ্ন বিষয়ে তিনি বলেছেন, জ্যোতিচিহ্ন বিষয়ে কোনো ধারণা আছে বলে আমার মনে হয় না। বাক্য শেষ হবার আগেই থেমে গিয়ে কিছুক্ষণ পর আবার বলেন, এটা বড়ই শ্রুতিকটু শোনায়। সচেতন হতে বলবো। চিঠিটি লিখেছেন নিত্যানন্দ দাস।
0: ধন্যবাদ আপনাকে আপনার চিঠির জন্য। সংবাদ পাঠ সম্পর্কে যেটা জানিয়েছেন সেটা আমরা জানিয়ে দেব সংশ্লিষ্ট বিভাগে। আর আরেকটা বিষয় হচ্ছে যে পঞ্চকবির নিজ কণ্ঠে গাওয়া গান বলতে আপনি কি বুঝিয়েছেন আমরা ঠিক বুঝতে পারলাম না, কয়েকটা উদাহরণ কি দেবেন? কেননা আপনি তো শুনেছেন সেগুলো, যদি আমাদের একটু উদাহরণ দিয়ে জানান, সময় কাল যদি বলা সম্ভব হয় খুব ভালো, একটু বিশ্লেষণ করে ব্যাখ্যা করে যদি বলেন। রচিত গান তাহলে তো নিয়মিত হয়, আর নিজ কণ্ঠে গান কার কার ক্ষেত্রে বিষয়টা প্রযোজ্য বলে আপনি নিজে মনে করছেন সেটা যদি একটু বুঝিয়ে দেন আমাদের খুব ভালো হয়। অনেক ধন্যবাদ আপনাকে, বিশ্লেষণ করে আমাদের জন্য চিঠি লিখেছেন আপনি। একটা চিঠি দিলীপ মান্না, তিনি লিখেছেন ধরমপুর চুচুড়া হুগলি থেকে, তিনি নিয়মিত লেখেন। তবে সুন্দর ব্যাপার যেটা সেটা হচ্ছে আমরা চিঠিগুলো যে বুঝতে পারি তা নয়, খুব চেষ্টা করি কিন্তু কিছুই বুঝতে পারি না প্রায়শই। এটা জুলাই মাসে লেখা এবং সেখানে তিনি সঙ্গীত শিল্পীদের শুধুমাত্র পদবি উল্লেখ করে কিছু বলেছেন এবং তারা বাদ্যযন্ত্র কোনটা ব্যবহার করেছেন সেটা নিয়েও সমালোচনা করেছেন। আমাদের মনে হয় এই গভীর এবং অত্যন্ত বিশ্লেষণী ভাবনা সেটা আমরা পাঠিয়ে দেব সংশ্লিষ্ট বিভাগে, কেননা এইটা বোঝার মতো যে জ্ঞান দরকার সম্ভবত আমাদের নেই, বা সেইভাবে হয়তো আপনি লেখেননি, হতেও পারে এমনটা। দিলীপ মান্না ধরমপুর চুচুড়া হুগলি থেকে। তাহলে এই সঙ্গে আজকে শেষ করব বন্ধু তোমারই জন্য অনুষ্ঠান। অনুষ্ঠান শুনবেন, অনুষ্ঠান আপনারা জানাবেন কেমন হচ্ছে, এইটুকু আশা রেখে শেষ করতে পারি। আপনাদের সঙ্গে ছিলাম আমি মানস প্রতিম, আমার সঙ্গে তন্ময় ভট্টাচার্য। কথা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।
1: নমস্কার।

0: শুনলেন বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য ও ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা অঙ্কিতা দাস। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসামশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com।

mytrikatha.com mitrikatha mitrikatha@gmail.com অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10:00 অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা mitrikatha@gmail.com mitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সন্ধ্যা 5:06 হয়ে 8 সেকেন্ড এবং বাংলাদেশ সময় সন্ধ্যা 5:37 হয়ে 25 সেকেন্ড। শুরু হচ্ছে আজ সন্ধ্যায়।

আজ সন্ধ্যা অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে স্টুডিও প্রান্তে আছি আমি অরিজিৎ গঙ্গোপাধ্যায়। আজকের অনুষ্ঠানে থাকছে 1789 সালের 5ই অক্টোবর সূচিত হওয়া ফরাসি বিপ্লবের কথা। আজকের অনুষ্ঠানে আরও যে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল 1921 সালের 5ই অক্টোবর অর্থাৎ আজকের দিনে লেখকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনাল লন্ডনে প্রতিষ্ঠিত হয়। 1947 সালের আজকের দিনে কলকাতা ফিল্ম সোসাইটি স্থাপিত হয়। 1894 সালের 5ই অক্টোবর বিশিষ্ট বাঙালি লেখক ও অর্থনীতিবিদ ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। আজকের দিনে অর্থাৎ 1895 সালের 5ই অক্টোবর বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী হেমন্ত কুমার বসু জন্মগ্রহণ করেন। বিশিষ্ট বিপ্লবী মীরা দত্তগুপ্ত 1906 সালের 5ই অক্টোবর অর্থাৎ আজকের দিনেই জন্মগ্রহণ করেন। আমেরিকার নোবেল পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট রোগ বিদ্যাবিদ ফ্রান্সিস ফিটন রোজ 1879 সালের 5ই অক্টোবর অর্থাৎ আজকের দিনেই জন্মগ্রহণ করেন। এই সমস্ত বিশিষ্টজনদের নিয়ে আজকে আলোচনা করব। এছাড়াও আরও বলব আরও কী কী কারণে আজকের দিনটা গুরুত্বপূর্ণ। এছাড়াও আজকের অনুষ্ঠানে থাকছে বিজ্ঞানীর বেশ কিছু খবর, লাইফস্টাইল, আবহাওয়ার খবর, সবশেষে খেলার খবর। অনুষ্ঠানে ফিরব, তার আগে চলুন শুনে নেওয়া যাক একটি গান সুবীর সেনের পরিবেশনায়।

গানের এই সফর তো চলতেই থাকবে, এর পাশাপাশি এখন শুনব আজকের দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনার কথা। শুধু আমি শুনব না, শুনবেন আপনিও রেডিওর প্রান্ত থেকে। আর আজকের দিনে অর্থাৎ 5ই অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন যে সব বিশিষ্টজন তাদের কথাও বলব। প্রথমেই বলব আজকের দিনে অর্থাৎ 1921 সালের 5ই অক্টোবর লেখকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনাল লন্ডনে প্রতিষ্ঠিত হয়। পেন ইন্টারন্যাশনাল হল লেখকদের একটি আন্তর্জাতিক সংগঠন। 1921 সালে নোবেলজয়ী ইংরেজ কবি জন গ্লান্সওয়ার্থের প্রচেষ্টায় লন্ডনে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। পৃথিবীর সর্বত্র লেখকদের পারস্পরিক সখ্যতা ও বুদ্ধিভিত্তিক সহযোগিতা এবং বোঝাপড়ার উদ্দেশ্যে প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়। গোটা পৃথিবীর 100টিরও বেশি দেশে সংস্থাটির স্বশাসিত আন্তর্জাতিক পেন কেন্দ্র রয়েছে। পারস্পরিক বোঝাপড়া এবং বিশ্ব সংস্কৃতির বিকাশে সাহিত্যের ভূমিকার ওপর জোর দেওয়া, মত প্রকাশের স্বাধীনতার জন্য লড়াই, স্বাধীন মতামতের জন্য হয়রানি, কারাদণ্ড বা প্রাণনাশের মতো ঘটনা ঘটলে নিহত লেখকদের পক্ষে প্রতিবাদী শক্তিশালী ভূমিকা গ্রহণ করার এবং একটি যথাযথ ব্যবস্থা করা এই সংগঠনটির প্রধান লক্ষ্য। 1789 সালের 5ই অক্টোবর অর্থাৎ আজকের দিনেই ফরাসি বিপ্লব সূচিত হয়েছিল। ইউরোপ এবং পশ্চিমা সভ্যতার ইতিহাসে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা। ফরাসি বিপ্লবের অনেক ধারণাকে উদার গণতন্ত্রের মৌলিক নীতি হিসাবে বিবেচনা করা হয়। ফরাসি বিপ্লবের মূল নীতি ছিল স্বাধীনতা, সাম্য এবং মৈত্রী, যার উপর ভিত্তি করে গোটা পশ্চিমা বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল।

আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন আজ সন্ধ্যায়। এখন বলবো 1947 সালের 5ই অক্টোবর, অর্থাৎ আজকের দিনে প্রতিষ্ঠিত কলকাতা ফিল্ম সোসাইটির কথা। 1925 সালে মুক্তিপ্রাপ্ত সের্গেই আইজেনস্টাইন পরিচালিত দ্য ব্যাটলশিপ পটেমকিন ছবিটি সোসাইটিতে প্রদর্শিত প্রথম চলচ্চিত্র। পরবর্তীকালে কলকাতা ফিল্ম সোসাইটি দেশের সবচেয়ে বেশি বোদ্ধা দর্শকদের সোসাইটি হিসাবে খ্যাতি লাভ করে। কলকাতা ফিল্ম সোসাইটি ভারতের নিউ ওয়েভ সিনেমার এক গুরুত্বপূর্ণ অগ্রদূত হিসাবে স্বীকৃত। এই সোসাইটি পৃথিবীর নানান প্রান্তে চলচ্চিত্র সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তোলার কাজে অগ্রণী ভূমিকা পালন করেছে।

0: Ves tú, ves tú.
1: মৈত্রীপুর চত্বরঙ্কে শুনছেন আজ সন্ধ্যায়। আজ বিশিষ্ট সাহিত্যিক, অধ্যাপক, সমাজবিজ্ঞানী ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। 1894 সালের 5ই অক্টোবর, অর্থাৎ আজকের দিনেই তিনি জন্মগ্রহণ করেন। ধরুন সালটা কিন্তু ঠিক 1894, মানে এরকম একটা সময়। তখন ভারতবর্ষে বিদেশি শাসন, অনেক রকম বাধা, অনেক রকম সুযোগ সুবিধা থেকে বিচ্ছুত হওয়ার পরেও একজন মানুষ সমাজবিজ্ঞানী হতে পেরেছেন, অধ্যাপক হতে পেরেছেন, সাহিত্যিক হতে পেরেছেন। সাহিত্য সমালোচনায় তিনি মার্ক্সীয় নন্দনতাত্ত্বিকদের পুরোধা অভিধায় পরিচিত ছিলেন। বঙ্গবাসী কলেজে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু করেন তিনি। 1949 সালে অর্থনীতি বিষয়ক সাপ্তাহিক প্রথম সংখ্যার সম্পাদকীয়তে তিনি লাইট উইদাউট হিট বা তাপ ব্যতীত আলো শীর্ষক একটি প্রবন্ধ লেখেন। সমাজতত্ত্ব, অর্থনীতি, সাহিত্য, সঙ্গীত, কলা বিষয়ে তার গভীর আগ্রহ ছিল। বাংলা সাহিত্যের ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক হিসেবে তার খ্যাতি ছিল।

এখন বলবো বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী হেমন্ত কুমার বসুর কথা। 1895 সালের 5ই অক্টোবর, অর্থাৎ আজকের দিনেই তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে দেশ সেবার কাজে রত ছিলেন তিনি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে গ্রেপ্তার করার পর তিনি তার প্রতিবাদে গ্রেপ্তার বরণ করেন। 1930 সালে মহিষপাতান লবণ আন্দোলন এবং 1931 সালে আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে গ্রেপ্তার হন তিনি। 1939 সালে তিনি ফরওয়ার্ড ব্লকের বঙ্গীয় প্রাদেশিক কমিটির সাধারণ সম্পাদক নিযুক্ত হন। গোয়া মুক্তি আন্দোলন, খাদ্য আন্দোলন, ট্রাম আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়ে কারাবরণ করেছেন বহুবার। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আপোষহীন সংগ্রামী এই মহান বিপ্লবী তার বৈপ্লবিক কর্মকাণ্ডের জন্য সমাদৃত। এখন বলব ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, সমাজকর্মী, শিক্ষাবিদ মীরা দত্তগুপ্তর কথা। 1937 থেকে 1957 পর্যন্ত প্রথমে বাংলা এবং পরে পশ্চিমবঙ্গের আইনসভার সদস্য ছিলেন। অনুশীলন, যুগান্তর এবং বেঙ্গল ভলেন্টিয়ার্সের মতো বিপ্লবী দলগুলির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিকন্যা হিসাবে তিনি সমাদৃতা ছিলেন।

বলবো, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী তথা বিশিষ্ট রোগ তত্ত্ববিদ আমেরিকান প্যাথোলজিস্ট ফ্রান্সিস পিউটন রোউসের কথা, ১৯৭৯ সালের ৫ই অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। রক্ত সঞ্চালন হজমের শারীরবৃত্তীয় কাজের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন তিনি। মিশিগান বিশ্ববিদ্যালয়ে রোগবিজ্ঞানের প্রশিক্ষক হিসাবে তিন বছর কাজ করার পর কর্মজীবনের পরবর্তী অধ্যায়ে তিনি রকফেলার ইনস্টিটিউট অব মেডিকেল রিসার্চের গবেষক হিসাবে কর্মরত ছিলেন। এটি মুরগির টিউমার একটি বিশেষ ধরনের ভাইরাস দ্বারা সৃষ্ট। ১৯১১ সালে তাঁর আবিষ্কারের ফলে আরও বেশ কিছু ভাইরাসের আবিষ্কার এবং নির্দিষ্ট ধরনের ক্যান্সারের বিকাশে এই ভাইরাসগুলোর ভূমিকা বোঝার ক্ষেত্রে সফলতা আসে। ১৯৬৬ সালে তিনি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। এখন বলবো আরও যে বিশেষ কারণে আজকের দিনটি গুরুত্বপূর্ণ। ১৯০৫ সালের ৫ই অক্টোবর অর্থাৎ আজকের দিনেই রাইট ভ্রাতৃদ্বয় রাইট ফ্লায়ার ৩ এ মাত্র ৩৯ মিনিটে ২৪ মাইল উড়ে নতুন বিশ্ব রেকর্ড করেন। ১৯২১ সালের ৫ই অক্টোবর ওয়ার্ল্ড সিরিজ প্রথমবারের মতো রেডিওতে সম্প্রচারিত হয়। ১৯৩১ সালের আজকের দিনে ক্লাইভ এডওয়ার্ড পাংবর্ন ও হিউডন জুনিয়র মিস ভিডল বিমানে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে প্রথম বিরতহীন উড্ডয়ন সম্পন্ন করেন। ১৯৭০ সালের ৫ই অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রে পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস প্রতিষ্ঠিত হয়। আপনি শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে আজ সন্ধ্যায়। এখন মৈত্রী প্রচার তরঙ্গে আজ সন্ধ্যায় অনুষ্ঠানে বিজ্ঞানীর আরও একটি গুরুত্বপূর্ণ খবর। মাকড়সা দেখলেই আমাদের গা ঘিন ঘিন করে। ক্যানাডার বিজ্ঞানীরা দুটি প্রজাতির মাকড়সার সন্ধান পেয়েছেন। ওয়াশিংটন এবং ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের মধ্যে রয়েছে সালিস সাগর, সেখানে ১৮ মিটার ডুব দিয়ে এই দুই প্রজাতির মাকড়সার সন্ধান মিলেছে। অর্গানিজমস ডাইভার্সিটি অ্যান্ড ইভলিউশন পত্রিকায় প্রকাশিত হয়েছে এই গবেষণা। গত এক শতাব্দীতে প্রথমবার কোন নতুন সামুদ্রিক মাকড়সার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। নতুন একটি প্রজাতির মাকড়সার নাম দেওয়া হয়েছে ক্যালি

0: প্যালিপ্যালিন, পিলোসাস পেডস। পিলোসাসের অর্থ রোমস এবং পেডসের অর্থ পা। মাকড়সাটির মেরুদণ্ড দীর্ঘ এবং বাঁকানো। রোমে ঢাকা থাকার জন্য মাকড়সাটির এরকম একটি নামকরণ, এবং তার চোখগুলো কিন্তু লাল, ত্রিকোণা মুখের তিনটি ওষ্ঠ। শরীরে চিরুনির মতো একটি বিশেষ অঙ্গ আছে তার, এবং সেই অঙ্গের মাধ্যমে সে শরীর পরিষ্কার করে। খাবার ধরার জন্য রয়েছে বিশেষ ধরনের নখ। দ্বিতীয় প্রজাতির মাকড়সাটির নাম ট্যানিস্টাইলাম কিহিন। কিহিন শব্দের অর্থ হল সমুদ্রের ঢেউ, আছড়ে পড়ার শব্দ। পা সরু, পিঠটা দেহের বাকি অংশের তুলনায় সরু সরু, এবং চোখগুলো কালো কালো। এই প্রজাতির মাকড়সার শরীর পরজীবীতে ঢাকা থাকে। শরীর ঠিকমতো পরিষ্কার করতে না পারার জন্য এরকম হয়। সমুদ্রে ওই দুই প্রজাতির মাকড়সা আবিষ্কার বিজ্ঞানীর এক নতুন দিশার সন্ধান দিল। আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন আজ সন্ধ্যায়। ফিরে আসছি বিরতির পর, শুনতে থাকুন আজ সন্ধ্যায়।
1: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
2: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
3: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
4: দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

মৈত্রী প্রচার তরঙ্গে আজ সন্ধ্যায় অনুষ্ঠানে এখন লাইফস্টাইলের সুলুক সন্ধান, উৎসবের প্রাক মুহূর্ত উপস্থিত। এরকম একটা সময়ে সকলেই জামা কাপড় কিনতে ব্যস্ত। এই সময় নিজের বাড়ি মনের মতো করে সাজিয়ে তুলুন, বাড়ির ভিতর সুদৃশ্য আয়না দিয়ে সাজিয়ে তুলুন। বিভিন্ন সুদৃশ্য ওয়াল পেইন্ট ব্যবহার করতে পারেন, বিভিন্ন সুগন্ধি ফুল বাড়ির ফুলদানিতে রাখতে পারেন, পছন্দের ছবির কোলাজ বানিয়ে বাড়ির দেওয়ালে টাঙিয়ে রাখতে পারেন। সুদৃশ্য বেড কভার বিছানায় ব্যবহার করুন, জানলায় সুন্দর পর্দা দ্বারা ঘরের ভিতরের চেহারা পরিবর্তন করে দিন। ঘরের ভিতর সঠিক রং নির্বাচন করুন যা ঘরের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সহায়ক হয়। বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না, বাড়ির সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দেখবেন আপনার বাড়ি আপনার স্বপ্নের বাড়িতে পরিণত হয়েছে। ঠিক এই রকম একটা মুহূর্তে আপনি ফিরে এসেছেন নিজের কাজ সেরে। টিউন করেছেন আকাশবাণী মৈত্রী এবং আপনার খুব খিদে পেয়েছে। এরকম একটা মুহূর্তে এমন কিছু খাবার খেতে হবে যা খুব সহজে হজম হয় এবং পুষ্টিকর। এক্ষেত্রে সিদ্ধ ছোলার সঙ্গে কুচানো পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনে পাতা এবং লেবুর রস মিশিয়ে ছোলার সালাদ প্রস্তুত করা যায় যা প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ। সামান্য ঘি দিয়ে মাখনা হালকা করে ভেজে গোলমরিচ ছড়িয়ে খাওয়া যেতে পারে। একটি লো ক্যালোরি এবং পেট ভরাতে সাহায্য করে এটি। এছাড়াও সন্ধ্যার খাবারের পাতে রাখতে পারেন সিদ্ধ ডিম। অবশ্যই যাদের ইউরিক অ্যাসিড বা কোলেস্টেরলের সমস্যা নেই তারাই, বা অন্যান্য সমস্যা নেই, বা তেল ছাড়া ভাপিয়ে তৈরি পালং শাকের ধোকলা সহজে হজম হয় এবং পুষ্টিগুণেও ভরপুর, ট্রাই করতে পারেন। সামান্য গোলমরিচ এবং লেবুর রস দিয়ে সিদ্ধ ভুট্টা ফাইবার ও পুষ্টি সমৃদ্ধ একটি চমৎকার খাবার।

ব্যাংকে টাকা বাড়ার সঙ্গে বাড়ে যদি ভুঁড়ি, আর চর্বি বাওয়ার বলদ হলে কিসের জারি জুড়ি, এই খক্ক খক্ক কাশো যদি বেদম হাতের টানে, আর দাওয়াই ঢালার

0: বাল্মীকি ব্যাস ছিলেন যেন দিব্য পাকা আমটি, ওসব মহাকাব্য লিখতে নইলে হতো খামতি। আর নারদ ঠাকুর ভরত মুনি ছিলেন না কো শুধু গুণী, হাতের পায়ের গুলকি ছিল মাপ যদি কেউ রাখত, জামা গোবর ভেপা চাকা হাঁ হয়ে ঠিক থাকত। ফুলের ঘায়ে মূর্ছা গেলে কালিদাসের কাব্য, দুটি হাজার বছর ধরে থাকত কি আর শ্রাব্য। কলম থেকে বুঝি যে তার কবজি কেমন তর, তাই তো বলি শরীর গড়ো আগে শরীর গড়ো। স্যান্ড হব স্যান্ড হব এই প্রকাণ্ড বুকের ছাতি খানা, আর শ্যামাকান্ত হয়ে দেব বাঘের ডেরায় হানা। এই স্যামসান কি হার কি উনিশ কে যে উনিশ কে বাবি, আর বিশ্ব কিংবা পবন পুত্র কে কার চেয়ে বড়। বোঝা কঠিন তবু বলি, শরীর খানা গড়ো আগে শরীর গড়ো, নইলে পরে সব ভণ্ডুল আর যা কিছু করো। শরীর খানা গড়ো আগে শরীর গড়ো, নইলে পরে সব ভণ্ডুল আর যা কিছু করো।
1: আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী। ঠিক সন্ধ্যার এরকম একটা মুহূর্ত আরও জমজমাট হতে পারে যদি আপনার হাতে অন্তত পক্ষে দু তিন দিনের ছুটি থাকে আর আপনি পৌঁছে যেতে পারেন কাছাকাছি কোনো ভ্রমণমূলক স্থানে। আপনি পৌঁছে যেতেই পারেন কলকাতা থেকে 145 কিলোমিটার দূরে দক্ষিণ চব্বিশ পরগনার হেনরি আইল্যান্ড ও বকখালিতে। এখানকার নির্জন সমুদ্র সৈকত, ঝাউবন, তৎসহ প্রাকৃতিক পরিবেশের অসাধারণ সৌন্দর্য আপনাকে আকর্ষিত করবে। শিয়ালদা থেকে নামখানা লোকালে চেপে সেখান থেকে অটো বা গাড়ি করে পৌঁছে যেতে পারেন হেনরি আইল্যান্ডে, অথবা বিষ্ণুপুরে পৌঁছে টেরাকোটার অসাধারণ মন্দির আর জয়পুরের জঙ্গল ভ্রমণের আরও একটি অনন্য স্থান। হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন সরাসরি বিষ্ণুপুরে পৌঁছে যেতে পারেন আপনি। তারকেশ্বর থেকেও বিষ্ণুপুরগামী বাসে পৌঁছে যেতে পারেন বিষ্ণুপুরের উদ্দেশ্যে। উত্তর চব্বিশ পরগনার টাকি পৌঁছে যেতে পারেন আপনি, সেখান থেকে ইছামতির পাড়ে বসে বাংলাদেশ দেখা এবং বোট রাইড অন্যতম প্রাপ্তি। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরলেন, আবারও বলছি শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে টাকি রোড স্টেশন পৌঁছে একদিনের জন্য গেস্ট হাউস ভাড়া করে আপনি থাকতে পারেন এই শহর থেকে একটু দূরে, কোলাহল থেকে দূরে।

এখন আবহাওয়ার খবর। আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, সঙ্গে কোনো কোনো স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এই মুহূর্তে দিনের সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ 33.0 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 96%, সর্বনিম্ন 64%। আজ সকাল 11টা পর্যন্ত বৃষ্টি হয়েছে 1.8 মিলিমিটার। আজ পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার কোনো সতর্কবার্তা নেই। মৈত্রী প্রচার তরঙ্গে আজ সন্ধ্যা অনুষ্ঠানে এখন খেলার খবর। ভারত এবং উরুগুয়ের ম্যাচ, এই ম্যাচের টিকিট বিনামূল্যে দেওয়া হবে। জানা গিয়েছে এই টিকিট বিনামূল্যে বিতরণ করা হয়েছে আজ সকাল 11টায়। এশিয়ান গেমসে ভারত দারুণভাবে তাদের অভিযান শেষ করেছে। মোট পদক পেয়েছে 85টি, যার মধ্যে 21টি সোনা, 27টি রূপো এবং 37টি ব্রোঞ্জ। বলবো বাংলার রঞ্জি ট্রফি প্রস্তুতির কথা। 11 অক্টোবর থেকে দিল্লির বিরুদ্ধে রঞ্জি অভিযান শুরু করছে বাংলা। বৃষ্টির কারণে ঘরের মাঠে ম্যাচ ভেস্তে যাওয়ায় গুয়াহাটিতে অসমের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে বাংলা দল। সময় বলছে আজকের মতো, আজ সন্ধ্যায় থেকে বিদায় নিতে হবে আমাদের। আপনাদের সঙ্গে স্টুডিও প্রান্তে ছিলাম আমি অরিজিৎ গঙ্গোপাধ্যায়। ভালো থাকুন, ভালো রাখুন সকলকে, শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন নীলাদ্রি সেন।

নমস্কার বন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর উপভোগ করছেন দেশ বিদেশের খেলা, আর সেই সঙ্গে নিয়মিত কান রাখছেন ক্রীড়াঙ্গনে, যেখানে থাকে এই সব খেলার খবরাখবর, পূর্বালোচনা, পর্যালোচনা, বিশেষজ্ঞদের মতামত, সেই সঙ্গে থাকে খেলোয়াড়দের সাক্ষাৎকার, থাকে অ্যাডভেঞ্চার স্পোর্টসের কথা, থাকে টুর্নামেন্টের ইতিহাসের কথা। হ্যাঁ বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গনে রয়েছে দেশ বিদেশের খেলার খবর, সেই সঙ্গে থাকছে এশিয়ান গেমসের পর্যালোচনা, থাকছে একটি সাক্ষাৎকার, প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলের সত্যজিৎ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকারের প্রথম অংশ আপনারা আজ শুনবেন, সেই সঙ্গে আজকের দিনের কথা তো রয়েছেই। শ্রোতা বন্ধুরা, প্রথমেই চলে যাব আজকের দিনের খেলার খবরে এক নজরে। আইএফএ শিল্ডের দ্বিতীয় সেমিফাইনাল চলছে ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব। যে দল জিতবে সেই দল মুখোমুখি হবে মোহনবাগানের, যে মোহনবাগান গতকাল পাঞ্জাব ফুটবল ক্লাবকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর উত্তেজনাপূর্ণ ম্যাচে টাই ব্রেকারে বা পেনাল্টি শুট আউটের মাধ্যমে পরাজিত করেছে। অর্থাৎ আরও একবার কলকাতার ডার্বি হবে কি না সেটা জানার জন্য, সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

অনূর্ধ্ব ১৯ অস্ট্রেলিয়া দলের সঙ্গে অনূর্ধ্ব ১৯ ভারতের খেলা চলছে। প্রথম দিনে অস্ট্রেলিয়া ১৭৪ রানে অল আউট হয়ে গেছে এবং ভারত ৩৮ করেছে দু উইকেট হারিয়ে। আপনাদের জানিয়ে দিই, অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ১৭৪ রান করে। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ করেছেন চার্লি হেন্ডারসন, তিনি ৩৭ রান করেছেন ১৪৭ বল খেলে। তার ইনিংসে চারটি চার ছিল। তারপর নীল প্যাটেলের ব্যাট থেকেও আসে ৩১ রান, ৫৮ বল খেলে তিনি ৩১ রান করেছেন। ২০ রান করেছেন প্যাট্রিক সালিভান। তবে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তন্ময় বালোরা, ৬ উইকেট নিয়েছেন ৩২ রান দিয়ে। তিনি ২৫ ওভার বল করেছেন, ১১টি মেডেন নিয়েছেন, রান দিয়েছেন মাত্র ৩২, নিয়েছেন ৬টি উইকেট। ২টি উইকেট নিয়েছেন আয়ান আকরাম এবং ১টি করে উইকেট পেয়েছেন মোহিত আলভা ও প্রিয়াংশু সিং।

আগামী পরশু অর্থাৎ বুধবার ভারতীয় ফুটবল দল মুখোমুখি হচ্ছে আরও একটি বড় দলের বিরুদ্ধে। ব্রাজিলের পর এবার ভারতের মুখোমুখি উরুগুয়ে।

0: শ্রোতা বন্ধুরা, এবার আমরা একটু বিস্তারিত আলোচনায় যাব। কয়েকটি খেলা নিয়ে আমাদের আলোচনা, আমরা এশিয়ান গেমসের পর্যালোচনা তো করবই, তবে তার আগে একটু আইএফএ শিল্ডের কথা বলবো আজকের আতশ কাঁচের তলায়।
1: আতশ কাঁচের তলায়
0: আইএফএ শিল্ডে গতকাল মোহনবাগান হাটেহাটি লড়াইয়ের পর পাঞ্জাবকে হারিয়ে সেমিফাইনালের ম্যাচে জয়ী হয়ে তা ফাইনালে উঠেছে, এবং এই ফাইনালে ওঠার মূল কারিগর আবার সেই বিশাল কায়েদ, যিনি গোলরক্ষক মোহনবাগানের, এবং তিনি দুটি পেনাল্টি বাঁচিয়েছেন এবং পেনাল্টি স্পেশালিস্টও হয়ে উঠেছেন। তবে সামগ্রিকভাবে বিশাল কায়েদ কিন্তু অসাধারণ গোলকিপিং করছেন। আমরা একটু শুনে নেব বিশাল কায়েদের গোলকিপিংয়ের বিশ্লেষণ। প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার, ভারতীয় জাতীয় দলের প্রাক্তন গোলরক্ষক দেবাশিস মুখোপাধ্যায়ের কাছে।
2: দেখো, বিশালকে নিয়ে লাস্ট দু বছর মানে এবছর বাদ দিলে তার আগের দুটো বছরও আমি ভীষণ স্যাটিসফাইড। মানে যদি কনসিস্টেন্সি কোন গোলকিপারে থাকে এই মুহূর্তে আইএসএল খেলা টিমগুলোর মধ্যে, তাহলে সেটা বিশাল কায়েদ, কোনো সন্দেহ নেই। তো ন্যাচারালি বিশাল এরম টাইব্রেকারে অনেক ম্যাচ মোহনবাগানকে উদ্ধৃতি দিয়েছে, তো এটা একটা প্লাস পয়েন্ট। আদারওয়াইজ 90 মিনিটস এর ম্যাচেও কিন্তু বিশাল যথেষ্ট কনফিডেন্স দিয়ে খেলে। তো বিশালের এই মুহূর্তে বিশালকে নিয়ে কোন রকম মানে আলোচনা, অন্যরকমের আলোচনা হোক এটা তো চাই না। প্রথমত ইন্ডিয়া টিম থেকে যে ডাকা হয়নি, ডাক তো করা হয়েছে, এটা ভীষণ অন্যায় হয়েছে ওর প্রতি। কেন এই তিনটে ম্যাচই বিশালেরই খেলা উচিত ছিল, কেন বিশালের সঙ্গে এই মুহূর্তে ওর কাছাকাছি কোনো গোলকিপার নেই। গুরপ্রীত সিং সান্ধুকে জোর করে খেলানো হচ্ছে, আমার একদমই পছন্দ না। ওখানে বিশালের খেলা খুব জরুরি ছিল, দরকারও ছিল, এবং বিশালের ক্ষেত্রে এটা একটা বড় অ্যাচিভমেন্টও তো যাকগে, যেটা হয় না সেটা নিয়ে আলোচনা করে লাভ নেই। ওভারঅল বিশাল কায়েদ এই মুহূর্তে ইন্ডিয়ার সেরা গোলকিপার, এ নিয়ে কোন রকম কোন সন্দেহ নেই, এবং তার পারফরমেন্স বারবার বলে দিচ্ছে যে সে এই মুহূর্তে কোন জায়গায় আছে।
3: বিশাল বিশেষ করে পেনাল্টি শুট আউটের ক্ষেত্রে খুব ভালো একটা মানে প্রদর্শন দেখাচ্ছেন প্রতিবারই, অনেকেই শিবাজি ব্যানার্জির সঙ্গে তুলনা করছেন। কি বলবেন, এই যে পেনাল্টি শুট আউটের জন্য কি স্পেশাল কোন ট্রেনিং এর প্রয়োজন হয়?
2: পেনাল্টি শুট আউট স্পেশাল ট্রেনিং এর নয়, পেনাল্টি শুট আউটটা সম্পূর্ণ ডিপেন্ড করে গোলকিপারের মানসিকতার উপর, সে কতটা প্রেসারাইজ করছে যে মারতে আসছে, কতটা কনসেন্ট্রেট করছে বলের উপর, এগুলো অনেক কিছু ডিপেন্ড করে। এগুলো সব মিলে গেলে তখন একটা গোলকিপার লাইনে যেতে পারে, সেভ করতে পারে। সুতরাং পেনাল্টি সেভটা দিয়ে একটা গোলকিপারের বিচার করতে গেলে আমি সেটা মানব না। অনেক সময় গোলকিপার, কিছু গোলকিপারকে নামানো হয় এক্সট্রা টাইমে, নামানো হয় কেন, ভালো পেনাল্টি সেভ করে, 90 মিনিটসে খেলানো হয় না। পৃথিবীতে কি সবসময় টাইব্রেকার হচ্ছে? নিশ্চয়ই হয় না, তাহলে সেই গোলকিপারের খেলার কোনো জায়গা নেই, তাহলে সেই গোলকিপার টেকনিক্যালি ঠিক নয়। শুধুমাত্র টাইব্রেকারে ভালোর জন্য তাকে নামানো মানে সেই গোলকিপার কিন্তু আলোচনায় আসবে না, এটা আমি মনে করি না। বিশালের ক্ষেত্রে বিশাল টোটাল ম্যাচ ভালো খেলে, 90 মিনিট ভালো খেলে, 120 মিনিট ভালো খেলে, পরপর খেলে এসছে, প্লাস ওর এক্সট্রা অ্যাডভান্টেজ হচ্ছে ও টাইব্রেকারটাও সবসময় হয় না, কিন্তু বেশিরভাগ সময় আমি দেখেছি ও টাইব্রেকারে সাকসেস হয়ে যায়।
0: বিশাল কায়েদকে নিয়ে বললেন প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার, ভারতীয় জাতীয় দলের প্রাক্তন গোলরক্ষক দেবাশিস মুখোপাধ্যায়, এবং তিনি আশা করেন বিশাল কায়েদ জাতীয় দলেও সুযোগ পাবেন এবং তার পাওয়া উচিত। তবে এই মুহূর্তে আমরা আইএফএ শিল্ডের কথা বলছি, এবং আইএফএ শিল্ডে মোহনবাগান ইতিমধ্যেই ফাইনালে উঠেছে। মোহনবাগান ইস্ট বেঙ্গল ফাইনাল, অর্থাৎ বড় ম্যাচ আবারও কি হতে চলেছে, সম্ভাবনা কিন্তু উজ্জ্বল। তার কারণ এই মুহূর্তে প্রথমার্ধের খেলা শেষ, এবং দ্বিতীয় সেমিফাইনালে ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবের বিরুদ্ধে। ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে 3-1 গোলে, অর্থাৎ 2 গোলের ব্যবধান এই মুহূর্তে রয়েছে, 4-4 গোল হয়ে গেছে প্রথমার্ধে, এবং ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে 3-1 গোলে। এই ব্যবধান ধরে রাখলে বা জয়ী হতে পারলে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের। আইএফএ শিল্ড জমজমাট ফাইনাল হতে চলেছে, যদি অবশ্যই মোহনবাগান ও ইস্ট বেঙ্গল খেলা হয় এমনটার সম্ভাবনা কিন্তু প্রবল। এদিকে ভারতীয় ফুটবল দল ব্রাজিলের সঙ্গে লড়াই করেছে, এ নিয়ে আপনারা আলোচনা শুনেছেন, পর্যালোচনা হয়েছে ক্রীড়াঙ্গনে। হ্যাঁ, লড়াই করেছে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, তবে 4-0 গোলে ব্রাজিল জয়ী হয়েছে। এবার ভারতের মুখোমুখি উরুগুয়ে। ভারতীয় দলের প্রশিক্ষক কি বলছেন সাংবাদিকদের আমরা চট করে একটু শুনে নেব।
4: To understand that, and not to understand for us, stomach to give you. We are missing our meat. Now we are not asado. We are eating a lot of chicken and fish this couple of days, and we're missing a little bit of meat. But still, we have a good time. You know, the food is great. But we have to understand that.

উরুগুয়ের প্রশিক্ষক ফোরল্যানের কথা আমরা শুনলাম। দুই প্রশিক্ষকই সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং আমরা আশা করব এই ম্যাচে ভারত আরও ভালো খেলবে এবং আরও উত্তেজনাপূর্ণ লড়াই হবে। কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন যে টিকিট দেওয়া হচ্ছে এবং আরও দর্শক যাতে ম্যাচটা দেখেন সেই রকমই প্রচেষ্টা চলছে এবং আমরা আশা করব মাঠ পুরোপুরি ভরে যাবে এবং দর্শকরা আনন্দ পাবেন। ভারতীয় ফুটবল দল যথেষ্ট ভালো খেলবে এই উরুগুয়ের বিরুদ্ধে।

0: এশিয়ান গেমসের কথায় আসবো। এশিয়ান গেমস ভারত শেষ করল 85টি পদক পেয়ে, 85টি পদক, তার মধ্যে 21টি সোনা, 27টি রুপো এবং 37টি ব্রোঞ্জ। শেষ দুদিনে 11টি সোনা পেল ভারত। তার আগে পর্যন্ত কিন্তু বেশ কিছুটা হতাশায় ভুগতে হচ্ছিল ভারতীয় সমর্থকদের, কিন্তু একেবারে শেষ মুহূর্তে অসাধারণ প্রদর্শন করলেন বেশ কয়েকজন অ্যাথলিট এবং আমরা বেশ কিছু পদক পেলাম এবার শেষ দুদিনে। তার মধ্যে দলগত ইভেন্ট অবশ্যই ছিল, যেখানে হকিতে মহিলা ও পুরুষ দুটি বিভাগেই আমরা সোনা পেয়েছি, ক্রিকেটেও তাই, যদিও মহিলা ক্রিকেটাররা অনেক আগেই সোনা পেয়েছেন, নিশ্চিত করেছেন প্রথম সোনার পদকটি ভারতের জন্য, কিন্তু তারপর একে একে আমরা পদক পেয়েছি। তীরন্দাজিতে বেশ কিছু সাফল্য এসেছে শ্যুটিংয়ে, অ্যাথলেটিক্সে আমরা কিন্তু একটিমাত্র সোনা পেয়েছি, অর্থাৎ অ্যাথলেটিক্সের যে প্রদর্শন সেটা খুব একটা ভালো ছিল না। আমরা নিশ্চয়ই এটা নিয়ে ভাববো, আমাদের যারা প্রশিক্ষক আছেন তারা এটা নিয়ে ভাববেন। এই মুহূর্তে নাগোয়াতে রয়েছেন অ্যাথলেটিক্স প্রশিক্ষক ডক্টর স্বদেশ রঞ্জন পান, তিনি সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন নাগোয়া থেকে, তার মতামত শুনে নেব ভারতীয় অ্যাথলেটিক্সের ব্যাপারে এবারের এশিয়ান গেমসে।
1: আমার দিক থেকে যেটা পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ অ্যাথলেটিক্স প্রশিক্ষক হিসাবে যেটা মনে হয়েছে, আমাদের যে লাস্ট মোমেন্টে সাপোজ গুলবীর সিং এর লাস্ট 100 মিটার যে পারলো না এবং বিত্তারামরাজ যে পারলো সবাই গোবাট্ট করে, এই দুটোর মধ্যে অপোজিট অ্যাকশন, কিন্তু এইটা অর্থাৎ কিলার ইনস্টিংক্ট অর্থাৎ ডু অর ডাই, এই মানসিকতা, ফিয়ার্স মানসিকতাকে তৈরি করতে গেলে হার্ড ট্রেনিং এবং ভীষণ নিয়মের মধ্য দিয়ে অবশ্যই এটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে হবে। আর আমাদের স্বদেশী যে প্রশিক্ষক আছে অবশ্যই ভালো, তাদের মডার্ন ট্রেনিংয়ে প্রশিক্ষিত করে তাদের চিন্তন মনস্ক করে আরও বেশি তাদেরকে হাইলাইট করতে হবে।
0: ডক্টর স্বদেশ রঞ্জন পান জানালেন অ্যাথলেটিক্স সম্পর্কে, অ্যাথলেটিক্সে কিলার ইনস্টিংক্ট আরও প্রয়োজন, তবে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু এই ধরনের কিলার ইনস্টিংক্ট আমরা দেখেছি, তার মধ্যে বিশেষ করে বেশ কয়েকজন নবীন অ্যাথলিট যারা খুবই অল্প বয়সী, যাদের আমরা টিনেজার বলতে পারি, তারাও কিন্তু প্রথমবারই এবার পদক পেয়েছেন। এবার প্রথমবার এশিয়ান গেমসে গেছেন 83 জন ক্রীড়াবিদ ভারত থেকে, তার মধ্যে 41টি পদক এসেছে, সেটা কিন্তু অবশ্যই ভবিষ্যতের দিকে তাকালে একটা একটা একটা ইতিবাচক দিক। মহিলারা 11টি সোনা পেয়েছেন, মহিলা অ্যাথলিটরা কিন্তু যথেষ্ট সাফল্য পেয়েছেন, এবং খুব অল্প বয়সী অ্যাথলিটদের কথা বলছিলাম, তীরন্দাজিতে কুমকুম মোহন যিনি প্রথমবার রিকার্ভে সোনা পেলেন, দক্ষিণ কোরিয়ার প্রাধান্য ছিল সেখানে, তাদের চ্যালেঞ্জ করে তিনি সোনা পেয়েছেন। প্রীতিকা প্রদীপ তীরন্দাজিতে কম্পাউন্ড ইভেন্টে 2টি সোনার পদক পেয়েছেন, মাত্র 18 বছর বয়সী প্রীতিকা, এবং প্রণবী ওর্স গলফে সোনা পেলেন প্রথম ভারতীয় মহিলা হিসেবে 23 বছর বয়সী। এবং এরই মধ্যে বেশ কয়েকজন ফিরে এসেছেন, অর্থাৎ লড়াইয়ে ফিরে এসেছেন, লাভলিনা বরগহাইন যিনি প্রায় ছেড়ে দিয়েছিলেন আশা প্যারিস অলিম্পিক্সের পর, এবং প্রায় বিদায় জানিয়ে দিয়েছিলেন বক্সিংকে, কিন্তু তিনি কিন্তু ফিরে এলেন এবং সোনার পদক পেলেন। পারভিন হুডা বক্সিংয়ে সোনার পদক পেলেন, ডোপিং কাণ্ডে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, কেড়ে নেওয়া

0: ছিল আগের বারের ব্রোঞ্জ। মীরাবাই চানু অনেক জায়গা থেকে কিন্তু পদক পেয়েছেন, এশিয়ান গেমসে তার কোনো পদক ছিল না, এবারে কিন্তু তিনি একটি রূপোর পদক পেলেন অ্যাথলেটিক্সে। ভিতিয়ার রামারাজু, যার কথা একটু আগেই শুনলেন, তিনি কিন্তু যথেষ্ট ভালো প্রদর্শন করেছেন। এবং হকিতে আমরা আবার সেই পুরনো জায়গায় ফিরে আসার মতো একটা প্রচেষ্টা করছি এবং একটা সেই রকমই লক্ষণ দেখা দিচ্ছে, তার কারণ হকিতে মহিলা এবং পুরুষ দু বিভাগেই কিন্তু আমরা ভালো ফল করেছি এবং সোনার পদক পেয়েছি। কাবাডিতে অপ্রত্যাশিতভাবেই আবার আমরা সোনা পেয়েছি, দুটি বিভাগেই ইরানকে দুটি বিভাগেই হারিয়েছে ভারত, মহিলা এবং পুরুষরা। এরই মধ্যে কয়েকটি জায়গায় ব্যর্থতা অবশ্যই এসেছে, মানু ভাকর ব্যর্থ হয়েছেন, যিনি দুটি পদক পেয়েছিলেন অলিম্পিক্সে, তিনি ব্যর্থ হয়েছেন, এটা অবশ্যই ভাবনা ভাববার বিষয়, তবে তিনি অবশ্যই কামব্যাক করতে পারেন। ব্যাডমিন্টনে সাত্বিক সাইরাজ, রানকি রেড্ডি, চিরাগ শেট্টিরা ব্যর্থ হয়েছেন, লক্ষ্য সেন, পিভি সিন্ধুদের কাছ থেকেও আশা করা হয়েছিল। টেবিল টেনিসেও তেমন সাফল্য নেই, তবে সামগ্রিকভাবে যেটা সবচেয়ে ইতিবাচক দিক এবার এশিয়ান গেমসে সেটা হলো নতুন অ্যাথলিট যারা প্রথমবার গেছেন খুব অল্প বয়সে, তারা কিন্তু বেশ কিছু পদক পেয়েছেন, এটা অবশ্যই দারুণ ইতিবাচক দিক। এবার ভবিষ্যতের কথা বলছিলাম, এবার একটু অতীতের কথায় যাই। হ্যাঁ, এবার আমরা শুনে নেব একটি সাক্ষাৎকার অতীত দিনের তারকা ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার।
1: আমার সামনে সত্যজিৎ চট্টোপাধ্যায়, মোহনবাগানের প্রাক্তন ফুটবলার। সত্যদা, আজকে আমরা একটা সাক্ষাৎকার নিতে চলেছি। 1986 সালে মোহনবাগানে শুরু করেছিলেন, 2000 সালে শেষ, 15 বছরের সফর মোহনবাগানে। প্রথম ড্রেসিং রুমে প্রবেশের অভিজ্ঞতা কেমন ছিল আপনার কাছে?
2: সকলকে শুভ নববর্ষ, ভালো থাকবেন সকলে। শুভ্র, তোমার এই প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আমার কাছে 15 বছরের সফর, এটা দীর্ঘ সফর। খেলোয়াড়দের যারা পারফর্মিং আর্টে থাকে, বিশেষ করে স্পোর্টস পার্সন যারা, তাদের কাছে অত্যন্ত কঠিন, কেননা এতটা বছর ধরে টেনে নিয়ে যাওয়া, মানে সেটা একটা ভীষণ কঠিন ব্যাপার, তো সেগুলো মেনটেন করতে হয় প্রচুর। তো মোহনবাগানে যখন আমি প্রথম 86 সালে আসি, অদ্ভুত, আমার কাছে কখনো মনে হয়নি যে এটা আমার কাছে কোনো নতুন কিছু ব্যাপার, মনে হয়েছে যেন এটা আমার একটা ঘরের মতনই। আমি আমার বাড়ি থেকে বেরুলাম, মোহনবাগান মাঠে এলাম, প্রথম দিন থেকেই মনে হয়েছে যে আমি আর একটা বাড়িতে এলাম। কেননা আমার একটা সুবিধে হয়েছিল, তার আগে আমি সুপার সকার, যেটা বকুম দল এসেছিল, আপনাদের মনে আছে হয়তো, তোমার
1: মনে আছে,
2: সেই বকুম দলের সাথে আমি ইলেভেনের সুযোগ পেয়েছিলাম, একটা কলকাতায় ম্যাচ হয়েছিল, একটা জামশেদপুরে ম্যাচ হয়েছিল। তারপরে আমি সন্তোষ ট্রফি ট্রায়ালে ডাক পাই, যেটা জব্বলপুরে সন্তোষ ট্রফি হয়েছিল, এবং সেখানে আমি চান্স পেয়ে যাই ফাইনাল টিমে। সেই সূত্রে আমার সাথে প্লেয়ার থেকে শুরু করে যারা সিনিয়র খেলোয়াড় ছিল, যারা মোহনবাগান, ইস্ট বেঙ্গল প্রত্যেকে ছিল, এবং মোহনবাগানের যারা ছিল, বিশেষ করে যেহেতু আমি মোহনবাগানে আসছি, এবং সেইখানে থাকার জন্য আমার কাছে খুব সহজ হয়েছিল। এবং কোচ ছিল সেই জব্বলপুর ন্যাশনালে অমল দত্ত, শ্রদ্ধেয় অমল দত্ত, তো আবার মোহনবাগানেরও কোচ ছিল অমল। এইটা হওয়াতে আমার পক্ষে খুব সুবিধে ছিল সেই মোহনবাগানে প্রবেশটা। এবং যেহেতু আমরা মোহনবাগানের পরিবার থেকে বলতে পারো, মোহনবাগান পাড়া থেকে বলতে পারো, সর্বত্রই মোহনবাগান, সেহেতু মোহনবাগানের তরফ থেকে আমার কোনো অসুবিধে হয়নি। মানে প্রথম দিন একটা কাঁপুনি, আরে বাপরে বাপ, মোহনবাগান বড় ক্লাব, হ্যানা ত্যানা, ছোটবেলা থেকে স্বপ্ন, ভালোবাসা, সবকিছু মিলিয়ে
1: বড় দলের যে ভয়টা সেটা ছিল,
2: সেই ভয়টা, কেননা ওই যেহেতু আমি সন্তোষ ট্রফি ছিলাম, তার সুপার সকারে ছিলাম, আমার প্রথম জীবনে, মানে আমি একদম তলা থেকে ধুম করে সুভাষ সকারে গ্র্যান্ড হোটেলে ঢুকিয়ে দিয়েছিল আমাদের, তো এটা অদ্ভুত ব্যাপার, মানে আমার মতন একটা ছেলে ধুম করে গ্র্যান্ড হোটেলে চলে গেলাম, ওখানে থাকার ব্যাপার ছিল টাটার এ থেকে, তো সেই জন্য ওই ভয়গুলো কেটে গেছিল, ওই ব্যাপারটা থাকে না, সংকোচ বোধ। এবং তখন সিনিয়র খেলোয়াড় বলতে সুব্রত ভট্টাচার্য, প্রশান্ত ব্যানার্জি, কৃষ্ণেন্দু রায়, প্রতাপ ঘোষ, যারা মোহনবাগানের, দেবাশিস রায় আসছে, অলোক মুখার্জি আসছে, দেবাশিস মিশ্র আসছে,
1: যারা দীর্ঘদিন ধরে
2: তাদের সাথে একটা ইন্টারাক্ট হয়ে গেছিল। এবং আমাকে সই করাটা সে বছরে, আমি একদম প্রথম হওয়া সত্ত্বেও আমার সই নিয়ে প্রচন্ড ঝামেলা হয়েছিল, কেননা আমার সাথে ইস্ট বেঙ্গলের একটা কথা হয়ে গেছিল তার আগে, জীবনদা পল্টুদার, এবং সেই সূত্র ধরে প্রায় পাকা হয়ে গেছিল, কিন্তু মাঝখানে শৈলেন মান্না এসে পড়ায় আমার বাড়িতে চলে যায়, এবং বাড়িতে আমার দাদুর সাথে ভীষণভাবে আন্তরিক ছিল, দাদু যেহেতু হাওড়া ইউনিয়নে খেলতো, শৈলেন মান্নাও পরবর্তী সময় হাওড়া ইউনিয়ন, দাদুকে খুব ভালো মতন জানতেন, তো সেই সূত্র ধরে মান্নাদা এসে যাওয়া আমি মোহনবাগানে আসি। এবং তখন আমাকে কেউ বলেনি বলেই কোনো ক্লাব, দাদু দাদুকে যখন মান্না দা বলেছিল কার্তিক দা তোমার নাতি খেলবে ইস্ট বেঙ্গলে, এটা কিরকম করবে? বললো দেখো ওর তো কিছু করার নেই, ওকে তো তোমরা বলো নি।

0: হ্যাঁ
1: তো ওকে বললে তুমি যখন এসছো তখন নিশ্চয়ই আমরা চেষ্টা করছি, দেখি ইস্ট বেঙ্গলের সাথে কথা বলতে হবে। তো যাই হোক মোহনবাগান সব ব্যবস্থা করে, তো এইভাবে মোহনবাগানে আমার আসা 86 সালে। তো সেই শুরুতে আমার কাছে কোনো ভয় বা সংকোচ বা কিছু এটা মোহনবাগানে এসে মনে হয়েছে বরং যে আমি একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে প্রবেশ করলাম, কিন্তু আমি তো জানতাম না যে এটা দীর্ঘ 15 বছর এই সময়কালটা থাকবে,
0: এবং
1: দীর্ঘ 15 বছর নয়, আজও একইভাবে যুক্ত আমি।
0: সততা দলবদল নিয়েও আমরা আসবো, আমরা আলোচনা এগোবো। মোহনবাগান ইস্ট বেঙ্গল বড় ম্যাচে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড 88টা এখনো পর্যন্ত আপনার দখলে, এর রহস্য কি? প্রথম প্রশ্ন, কিভাবে সম্ভব হলো, সেরা বড় ম্যাচই বা কোনটা, এইটা নিয়ে একটু বল।
1: এই তথ্যগুলো আমার কাছে খুব একটা আমি রাখি না বা আমি খুব বেশি এগুলো নিয়ে রাখি না,
0: বিরল নজির গড়ে ফেলেছি
1: না, সেটা বলছি, সেটাই আসছি। সেটা হচ্ছে যে আমাকে হঠাৎ একজন প্রখ্যাত সাংবাদিক ফোন করলো মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচের আগে, বলল তুমি কি জানো যে কলকাতা মাঠে বা ভারতবর্ষে মোহনবাগান ইস্ট বেঙ্গল আগে কিছু কাগজে তো বেরোয়, নানান তথ্য বেরোয়, কে কি করেছে, কে কটা কি খেলেছে, কে কত গোল করেছে। তো আমাকে ফোন করে বলল যে তুমি কি জানো যে ভারতবর্ষের ফুটবলে মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ তুমি সবচেয়ে বেশি খেলেছো। আমি বললাম তার মানে? বলছে হ্যাঁ, তুমি সবচেয়ে বেশি ম্যাচ খেলেছো 88টা। আমি তো নিজে অবাক হয়ে গেছিলাম যে
0: না,
1: আমি জানতাম না, আমায় তখন বলাতে আমি বললাম যে এটার কি প্রমাণ কি আছে, বলে আমার কাছে আছে, আমাদের কাছে আমাদের যে স্ট্যাটিস্টিশিয়ান আছে, যে তথ্যবিদ আছে, উনি দিয়েছেন। আমি বললাম যে সেটা তুমি পাঠাতে পারবে আমাকে, তোমার কাছে কিছু আছে সেরকম লিখিত কিছু? বললো হ্যাঁ আছে, তো এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, বলে আমার হোয়াটসঅ্যাপ, তখন হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিল। একদম আমি ওটাকে দেখলাম, প্রত্যেকটা ম্যাচের ডেট এবং সময় এবং স্থান,
0: এই ম্যাচের ফল কি হয়েছিল,
1: ম্যাচের ফল প্রত্যেকটা আমি দেখলাম। আমি দেখে আমি তো হতবাক যে আমি একটা খেলোয়াড় 86 সালে এসেছি, 88টা ম্যাচ, এবং নাম বলবো না, দ্বিতীয় জন সেটা খুব অদ্ভুত ব্যাপার, সে 69টা ম্যাচ খেলেছে,
0: এতটা ফারাক
1: মানে, এবং তৃতীয় জন 68টা ম্যাচ খেলেছে।
0: সত্যতা এর রহস্যটা কোথায়, এত ম্যাচ
1: আমি নিজেও জানি না। আমার একটা ব্যাপার ছিল যে আমি চট করে কোনো ম্যাচ বসতাম না, মানে আমাকে মোহনবাগানের ডে ওয়ান থেকে আমি কখনো মানে বসিনি, বসতে হয়েছে তখনই হয় শারীরিক কারণে বা কাঠ সমস্যার জন্য, দু একবার এটা বসতে হয়েছে। আমি 88টার মধ্যে প্রায় আমি ডাইরেক্ট খেলেছিলাম 84টা বা 85টা ম্যাচ, তিনটে ম্যাচ আমার একটা অসুস্থতা ছিল হয়তো এরকম কারণে,
0: সাবস্টিটিউট হিসেবে নামতে হয়েছে, বা
1: সাবস্টিটিউট মানে ওই শারীরিক কারণেই আমি ছিলাম না, পরে নেবেছি, এবং যেটা হয়েছে কি আর একটা দুটো ম্যাচ মনে আমার খুব অসুস্থ হয়েছিলাম সেই জন্য খেলতে পারিনি। তো আমি ভাবলাম যে তুমি ভেবে দেখো 69, 68 তারপরে 88টা, এইটা আমি যখন পুরো তথ্যটা দেখছি টাইম টু টাইম, ডে টু ডে, ফল টু ফল, প্রত্যেকটা যখন দেখছি, আরে বাবা আমি এতগুলো ম্যাচ খেলে ফেললাম এই মোহনবাগান, এবং এটা আমার কাছে অন্য একটা মাত্রা দেয়, সেটা হচ্ছে আজও ভারতবর্ষের ফুটবলে আমি মনে করি যে এক নম্বর ম্যাচ যদি কিছু থাকে সেটা মোহনবাগান ইস্ট বেঙ্গল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং যারা মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলেছে তারা জানে যে এই ম্যাচটা খেলা কত কঠিন, কত শারীরিক সক্ষমতা লাগে, মানসিক সক্ষমতা লাগে, মানে এই ম্যাচটা তোমার 7 দিন আগে, এবং যদি রেজাল্ট ভালো হয় তো ভালো,
0: মানসিক প্রস্তুতি শুরু,
1: তার একটা মানসিক প্রস্তুতি থাকে, যেদিন থেকে তুমি একটা ম্যাচ খেলার পরে যে মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ পড়লো সেইখান থেকে শুরু হয়ে যায় তার কাউন্টডাউন, এবং ম্যাচের রেজাল্ট ভালো হয় তো ঠিক আছে, নালে ওর যে হ্যাংওভার সেটা চলতে থাকে আরো 7 দিন
0: পরের একটা ম্যাচ, হারলাম বা জিতলাম,
1: জিতলে ঠিক আছে কিন্তু হারলে তোমাকে আরো হ্যাংওভারটা চলতে থাকে পরের ম্যাচটা অবধি,
0: আচ্ছা
1: পরের ম্যাচ তাও যায় না যতক্ষণ আর একটা মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ আসছে জিততে পারছো।
0: সত্যতা ফিটনেসটাও তো এত, এন্ডিউরেন্স ট্রেনিং আপনাদের আলাদাভাবে কি হতো সেই সময়?
1: হ্যাঁ হ্যাঁ, ট্রেনিং হতো, সবই হতো, নিজেরা প্রচন্ড সচেতন ছিল তখনকার খেলোয়াড়রা, এবং নিজেরা নিজেদেরকে তুলে ধরার জন্য আমার মনে হয় নিজেরা প্রচুর পরিশ্রম করতো এবং নিজেরা মেনটেন করতো প্রচন্ড, এবং ম্যাচ ওয়াইজ তারা যেভাবে মোটিভেট করতো, আমি নিশ্চয়ই সবাই করে আজও করে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি বড়দের থেকেই শিখতাম, তো শিখতে শিখতে গেছি, এবং আমি এই যে তুমি ধরো মেনটেন করা সবচেয়ে বড় কথা, সবচেয়ে দেখো একটা কথা বলি যে একটা পারফর্মিং আর বিশেষ করে স্পোর্টসে যারা আছে, এবং ফুটবল হচ্ছে বডি কন্ট্যাক্ট গেম, এখানে তোমাকে যদি কন্টিনিউ করতে হয় এবং ভালো পারফর্ম করতে হয়, তুমি যতটা না মাঠে তোমার 90 মিনিটস তোমাকে যতটা না স্যাক্রিফাইস করতে হয় তার চেয়ে অনেক বেশি স্যাক্রিফাইস অফ দ্য ফিল্ড, তুমি কিভাবে তুমি
0: জীবনটাকে অতিবাহিত,
1: কিভাবে অতিবাহিত করছো জীবনটাকে, কি ধারায় তুমি রাখছো, সেখানে অনেক কিছু পড়ছে, তোমার ঘুমানো থেকে শুরু করে ওঠা থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে অনুষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটা মানে যে কোনো জিনিসে তোমাকে কিভাবে তুমি তাকে হ্যান্ডেল করবে, এই এইটা খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এবং সেইখানে 88টা ম্যাচ খেলা ইজ ভেরি
0: সত্যদা ওই প্রসঙ্গটা আমরা আবার ঢুকছি যে সেরা ম্যাচ কোনটা বলবেন মোহনবাগান ইস্ট বেঙ্গলের সেরা ম্যাচ।

0: খুব কঠিন আর কি, সমুদ্র থেকে নুড়ি খোঁজার মতন ব্যাপার,
1: খুব শক্ত একটা ম্যাচকে এইভাবে, এতগুলো ম্যাচের মধ্যে একটা ম্যাচকে বাছা ইজ ভেরি টাফ। তবে কয়েকটা ম্যাচ যেমন 87 এ রোভার সেমিফাইনাল মোহনবাগান ইস্টবেঙ্গল, একটা বিশাল ভালো ম্যাচ ছিল, আমরা জিতেছিলাম, জেতার ম্যাচ একটা খালি হারার ম্যাচ বলবো, জেতার ম্যাচ 87 এ, ওইটা একটা 87 এ ডুরান্ড সেমিফাইনাল, ওটা একটা বড় ম্যাচ, 88 ফাইনাল একটা বড় ম্যাচ, তারপর 92 ফেডারেশন কাপ কলকাতাতে একটা ভালো ম্যাচ, ওটা একটা ভালো ম্যাচ,
0: ডুরান্ড সেমিফাইনালে আপনার আর প্রশান্ত ব্যানার্জি সেই অনবদ্য পারফরম্যান্স,
1: হ্যাঁ এইগুলো আছে ডুরান্ডে আছে, আর রোভার সে 87 এ ইস্টবেঙ্গলকে এক গোলে হারানো, অমলরাজ গোল করেছিল, ওটা একটা ভালো ম্যাচ, 92 এ ফেডারেশন কাপ দু গোল আমরা চিমার দেবাজী সরকার করেছিল, ওটা একটা খুব ভালো ফাইনাল, এরকম অনেকগুলো। এবং যেটা বলবো সেটা হচ্ছে খুব অদ্ভুত লাগবে, আর একটা বড় ভালো ম্যাচ, সেটা আমরা 4-1 গোলে হেরে গেছিলাম ফেডারেশন কাপ সেমিফাইনাল, এখানে ডায়মন্ড সিস্টেম, সেটা একটা ভালো ম্যাচ, মানে স্মরণীয় ম্যাচ আছে,
0: বুঝতে পেরেছি। ওই ম্যাচটা একটা মাইল ফলকও ছিল আপনাদের কাছে, সেটাই আসছি। একটা সময় কলকাতা ময়দানে দলবদলের ভরা বাজারে বহুবার আপনাকে নিয়ে দুপ্রদানের দড়ি টানাটানি হয়েছে, কিন্তু মোহনবাগানে খেলা থেকে একবারও আপনাকে টলানো যায়নি, কেন?
1: আমি প্রথমেই বললাম যে, যেটা শুরুতেই বলেছিলাম যে আমার জীবনে যে স্টার্টিংটা, মানে একটা তখন তো আমি খেলিনি, তখন আমি কোন রকম মানে পারফর্ম তখন মোহনবাগান ইস্টবেঙ্গল বা কোথাও তখন খেলিনি, তা সত্ত্বেও প্রথম বছর হলো কি জুনিয়র ন্যাশনাল আমরা আগরতলায় চ্যাম্পিয়ন হওয়ার পর যেটা ঘটলো, শঙ্কর সরকার করছিলেন, ওনাকে আমি ভীষণ শ্রদ্ধা করি, ওনার একটা বিরাট অবদান আছে আমার ফুটবল জীবনে,
0: শঙ্কর সরকার
1: রেলে ছিলেন, হ্যাঁ উনি জর্জের করছিলেন, তো যাই হোক শঙ্কর সরকার ওই জুনিয়র ন্যাশনাল করছিল, আমরা চ্যাম্পিয়ন হই, চ্যাম্পিয়ন হওয়ার পর ফিরে আসি যখন, তখন পদ্যুদ্দা ডাকে, পদ্যুদ্দা তখন সেক্রেটারি, পদ্যুদ্দা তো সেই বছরই সেক্রেটারি হয়েছে, আমারও মন মানে জর্জে যাওয়া এবং পদ্যুদ্দার সেক্রেটারি হওয়া
0: 1985।
1: এইবার হলো কি পদ্যুদ্দা ডেকে শঙ্করদাকে জিজ্ঞেস করেছিলেন যে কে কে ভালো, কারা কারা এ করেছে, তো শঙ্করদা 4 নাম বলেছিল, তখন বলেছে কেন আপনি এটা জিজ্ঞেস করছেন, না বললো আমি সামনে সুপার সকার আছে, তাদেরকে আমি ডাকবো IF-11-এ, IF-11-এ, তো আমাদের 4 নাম বলেছিল, আমি সঞ্জীব দত্ত যে মারা গেছে প্রয়াত রাজা আজকে, ও সুপ্রিয় চক্রবর্তী বলে একজন ছিল, ইন্দ্র বলে একজন ছিল, ইন্দ্রজিৎ মিত্র বলে, অসিত সাঁতরা বলে, এরকম 4-5 জনকে। তো পদ্যুদ্দা ওই ডাকার পর আবার শঙ্করদা আমাকে রেলে নিয়ে যায়, তো রেলে তখন প্রদীপদা আর গাঙ্গুলি সাহেব বলে একজন ছিলেন এই ফেয়ারলির অফিসে, আমায় নিয়ে যায়, তো শঙ্করদা ঘরে নিয়ে যেতে গাঙ্গুলি সাহেব খুব দুর্দান্ত প্রতাপ অফিসার ছিলেন, তো বলেন যে একে আমরা নেবো রেল টিমে, তখন উনি সরাসরি বলেন এখান থেকে বিআর সিং এ নিয়ে চলে যাও মেডিকেল করতে, কালকেই জয়েন করবে, তো আমি তো ওখানে চুপচাপ ছিলাম, আমি বেরিয়ে বললাম আমার কথা বলতে হবে, তখন আমি হিন্দুস্তান কেবলসে চাকরি করতাম রূপনয়নপুরে, তো আমি বেরিয়ে বললাম আমি একটু কথা বলি, তারপর আপনাকে বলছি আমি এখন বিআর সিং আমি যাবো না বলে চলে এলাম, তারপরে হলো কি আমি তো ওটা তো যাই হোক বাড়িতে এসে বলা পাড়াতেও বললো যে না না না এত তাড়াতাড়ি একটুখানি ওয়েট করতে হবে, তার আগে রেলে যাওয়ার আগেই শঙ্করদাকে জীবনদার পল্টুদা, তো জীবনদার পল্টুদা জীবনদার জিজ্ঞেস করে যে কোন কোন ছেলে ভালো খেলেছে জুনিয়র ন্যাশনাল, তখন জুনিয়র ন্যাশনাল ভীষণ বড় ব্যাপার ছিল, তো তখন শঙ্করদা আমার নামটা বলে যে এরকম প্লেয়ার আছে আমার রাজা সঞ্জীব দত্ত এরকম এই কজনেরই নাম বলে, তখন জীবনদা আমার সাথে যোগাযোগ করে, আর বালির একজন ছিলেন ইস্ট বেঙ্গলে তার মাধ্যমে, তো মোটামুটি ওই জায়গাতে আমার ঠিক হয়ে যায়।
0: আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ সত্যজিৎ চট্টোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার। অনেক গল্প হলো ময়দান নিয়ে, কলকাতা ময়দান তার উঠে আসা নিয়ে। আমার নাম সুব্রত মুখোপাধ্যায়, আমি সাক্ষাৎকারটি নিলাম। আকাশবাণীতে আসার জন্য সত্যদাকে অসংখ্য ধন্যবাদ।
1: থ্যাংক ইউ।
2: অতীতের কথায় আর কিছুক্ষণ থেকে শেষ করতে হবে ক্রীড়াঙ্গন। হ্যাঁ, আজকের দিনে 2010 সালে ভারতীয় ক্রিকেটের নির্ভরযোগ্য ব্যাটসম্যান VVS লক্ষ্মণ প্রায় একক দক্ষতায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাটকীয়ভাবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি জেতান এবং তিনি চোট নিয়ে আঘাত নিয়ে করেন 73 রান, ভারত জেতে 1 উইকেটের ব্যবধানে। আজকের দিনে বেশ কয়েকজন ক্রীড়াবিদের জন্ম। ইমরান খান পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্রিকেট অলরাউন্ডার অধিনায়ক, তিনি আজকের দিনে জন্মগ্রহণ করেন 1952 সালে। ব্রাজিলের ফুটবলার কারেকার জন্ম আজকে 1960 সালে এবং বাংলাদেশের ক্রিকেটার মাশরাফি মুর্তাজার জন্ম আজকের দিনে। এই বলে আজকের ক্রীড়াঙ্গন শেষ করছি, ভালো থাকবেন আর শুনতে থাকবেন মৈত্রী ক্রীড়াঙ্গন। নমস্কার।

0: শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন নীলাদ্রি সেন। আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, যে সমস্ত কৃষক বন্ধুরা বা শ্রোতা বন্ধুরা আমাদের অনুষ্ঠান শুনছেন, আমাদের অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে তো বিভিন্ন বিশেষজ্ঞ থাকেন, আলোচনা করেন, পরামর্শ দেন, তেমনি আজকের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা এসেছি, যেটি হলো পশ্চিমবঙ্গে বার্লি বা যব তার চাষের সম্ভাবনা কী কী রয়েছে। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন ঝাড়গ্রামে অবস্থিত আঞ্চলিক গবেষণা কেন্দ্রের সহকারী অধ্যাপক ডক্টর গোলাম মইনুদ্দিন। গোলামবাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত, নমস্কার।
2: ধন্যবাদ।
1: আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমি শুরুতে যেটা জানতে চাইব বা আমি বলবো আমাদের শ্রোতা বন্ধুদের, বা আপনিও হয়তো সহমত হবেন, একটা সময় ছিল, পুরনো দিনের কথা যদি বলি, হয়তো এখনো কোথাও কোথাও গ্রাম বাংলার বুকে এই দৃশ্যটা দেখা যায় যে যখন জ্বর হয়, শরীর খুব অসুস্থ হয়ে পড়ে, তখন কিন্তু এই বার্লি খাওয়াটার একটা প্রবণতা ছিল।
2: একদমই তাই।
1: এবং এখনো আস্তে আস্তে বিজ্ঞানের উন্নতি হয়ে বিভিন্ন রকম প্রযুক্তির হাত ধরে আমরা এগিয়ে চলেছি, দেশ এগিয়ে চলেছে, তাই হয়তো এখনকার জেনারেশন এই জিনিসটা ঠিক জানে না, কিন্তু আপনাদের সময় বা একটু যদি আমাদের ছোটবেলার কথা দেখি, এগুলো কিন্তু আমাদের খেতে হয়েছে।
2: একদমই তাই।
1: হয়তো খুব ভালো লাগতো না, কিন্তু খেতে হতো। তা এই যে বার্লিটা, এটা ঠিক কি ধরনের ফসল?
2: বার্লি মূলত হচ্ছে একটি শীতকালীন দানা ফসল, তন্নুল ফসল, যেটা খোসা যুক্ত এবং খোসাবিহীন দুই ধরনের হতে পারে। তো বার্লি মূলত আমরা দুই ধরনের বার্লি পেতে পারি, একটি হচ্ছে দুই সারি আর একটি হচ্ছে ছয় সারি।
1: আচ্ছা, দুই সারি আর ছয় সারি মানে এটা ঠিক কি ব্যাপার?
2: হ্যাঁ, ঠিক এই দুই সারি ছয় সারি জিনিসটা হয়তো আমি মুখে যতটা চাষি ভাইদের কাছে বলছি সহজভাবে, এটা যদি আমরা চাক্ষুষ দেখি তাহলে এটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়। মূলত বার্লির শীষ দেখলে বোঝা যাবে যে এটা দুই সারি আর ছয় সারি। দুই সারি অর্থ হচ্ছে যে বার্লির একটা শীষে মধ্যে মাঝখানে যদি একটা রেখা থাকে তাহলে তার দুই দিকে দুটো করে দানা থাকে। ঠিক ছয় সারিতে এইটারই হচ্ছে আরও দুটো করে, অর্থাৎ মোট তিনটে করে থাকে। তাহলে এক একটাতে যদি দুটো করে থাকে তাহলে ছটা করে আমরা শাড়ি পেয়ে যেতে পারি। এবং আমরা যদি কোনো শীষকে ওপর থেকে দেখি তাহলে ত্রিভুজের মতন যেন মনে হবে, ছটা শাড়ি কিন্তু দানা ওখানে রয়েছে।
1: আচ্ছা,
2: এবং এর ব্যবহারও কিন্তু দুই ধরনের, যেগুলো মূলত হচ্ছে যে আপনার দুই শাড়ির যেগুলো হচ্ছে যে রয়েছে সেগুলোকে আমরা বলতে পারি মল্ট বার্লি। মল্ট বার্লি কথার অর্থ হচ্ছে আমরা যে বার্লি থেকে মাদক জাতীয় যে আমাদের দ্রব্য তৈরি করি সেগুলো কিন্তু এই দুই সারির বার্লি থেকে তৈরি হয়। কারণ এই বার্লির দানার মধ্যে বেশি পরিমাণে হচ্ছে আপনার স্টার্চ থাকে, প্রোটিনটা অল্প থাকে। অন্যদিকে আমরা সাধারণ মানুষ, যেটা বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত যে কোনো বয়সের মানুষ যেটা আমরা খাই, সেটা মূলত ছয় সারি থেকে পাওয়া যায়, যেখানে প্রোটিনটা বেশি থাকে, স্টার্চটা তুলনামূলকভাবে কম থাকে। তাই দুই সারি এবং ছয় সারি দুটো বার্লি বা যব, যেটাকেই আমরা বলি না কেন চাষি ভাইরা, দুটোর কিন্তু বাণিজ্যিক গুরুত্ব কিন্তু কিছুটা হলেও আলাদা। চাষ পদ্ধতি একই,
1: প্রায় একই, কিন্তু তার বাণিজ্যিক যেটা বলছেন আর কি, ইকোনমিক ভ্যালুটা,
2: অর্থনৈতিক ভাবে যদি আমরা ব্যবহার করি তাহলে সেটা কিন্তু দুই ধরনেরই আছে।
1: আচ্ছা, তা আমাদের কৃষক বন্ধুরা সচরাচর কি এইরকম দুই ধরনের যে দুই সারি বা ছয় সারি বলছেন, এটা চাষ করেন নাকি কোনো একটা স্পেসিফিক কিছু ব্যাপার রয়েছে?
2: দুই সারি ছয় সারি দুটো ধরনেরই চাষ করেন। সাধারণত দেখা যাচ্ছে যে যে সমস্ত জায়গায় আপনার অনুসারী শিল্প হিসাবে, ধরুন এই ধরনের বার্লি থেকে, মল্ট বার্লি থেকে আপনার মাদক জাতীয় দ্রব্য যেগুলো আমরা বলতে পারি ড্রিঙ্ক যেগুলো তৈরি হয়, সেই ধরনের কারখানা যেখানে আছে সেখানকার চাহিদা মেটানোর জন্য অবশ্যই কৃষকরা মল্ট বার্লি করেন। এবং অন্যান্য পারপাস বা উদ্দেশ্যে যে বার্লিগুলো তৈরি হয়, সেটা যদি বার্লি আমরা বিস্কুট বলি, বার্লির ময়দা বা আটা বলি, বা বার্লি থেকে হচ্ছে অন্যান্য খাদ্যদ্রব্য তৈরি বা খাওয়ার জন্য বা ঔষধি গুণ হিসাবে যদি আমরা বলে থাকি, তাহলে সেক্ষেত্রে তারা ছয় সারি বার্লি চাষ করবেন।
1: বা এবারে এই আপনি কথায় বললেন যে ঔষধি গুণ, তাহলে আমরা যখন, আমরা শুরুতে একটা ছোটবেলার কথা বলছিলাম যে আমরা যখন শরীর অসুস্থ হয়ে যেত আমাদের, তখন এই বার্লি খাওয়ার একটা প্রবণতা ছিল, এবং তাহলে আপনি একটু আমাদেরকে জানান শ্রোতা বন্ধুদেরকে যে এই বার্লি ঠিক মানব দেহের ক্ষেত্রে তার ঔষধ

0: ঔষধি গুণ কেমন রয়েছে?
1: বার্লির মানবদেহের এর যে গুণ, ঔষধি গুণ যদি বলি, মানে এক কথায় বলে শেষ করা যাবে না। যদি তার খাদ্য উপাদানগত দিকটা আমরা তুলে ধরি, তাহলে দেখা যাবে বার্লির মধ্যে যেমন কার্বোহাইড্রেট রয়েছে 70-72%, প্রোটিন রয়েছে 12.5%, এছাড়া যে সমস্ত খনিজ উপাদান যেগুলো আমাদের দেহের পুষ্টির জন্য খুব দরকার, রোগ প্রতিরোধের জন্য দরকার, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাগনেশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, বিভিন্ন ধরনের ভিটামিন, সব কিছুই বার্লির মধ্যে রয়েছে। এক কথায় যদি আমরা বলি চাষি ভাইরা, বা চাষি ভাই বাদ দিয়েও যদি সাধারণ মানুষ যারা এটাকে খাদ্য উপাদান হিসাবে গ্রহণ করতে চান, তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা একটা অনন্য খাদ্য উপাদান। বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের কিন্তু বার্লি আমাদের দেহের মধ্যে গড়ে তোলে।
0: আচ্ছা,
1: টাইপ 2 ডায়াবেটিস, আজকাল সুব্রতবাবু আপনিও জানবেন বা আমরাও জানি, চাষি ভাইরাও জানেন যে ঘরে ঘরে এখন মধুমেহ রোগ, এই রোগ ছড়িয়ে পড়েছে, যার জন্য আমরা এখন খুব খাদ্য সচেতন হয়ে গেছি যে কোন খাবারের মধ্যে কতটুকুন আমাদের সুগার, অর্থাৎ হচ্ছে যে ইন্ডেক্স কতটা রয়েছে সুগারের, সেই অনুযায়ী আমরা মেপে ঝুঁকে, বিশেষ করে আধুনিক প্রজন্মের যারা ছেলে মেয়ে রয়েছেন তারা খাই, সেই হিসাবে বার্লি খুব ভালো। হৃদরোগের ঝুঁকি অনেকটা কমিয়ে দেয়। পিত্তনালীতে যদি কোনোভাবে পাথর হয়, বা আমরা দেখি যেটাকে আমরা বলি মাঝে মাঝে গল ব্লাডার স্টোন বলি, পিত্তথলিতে যদি কোনো কারণে পাথর হয় এবং মূত্রনালীর যে সংক্রমণ, এগুলোকে কিন্তু বার্লি অনেকটা প্রতিরোধ করতে পারে। এছাড়া আজকাল যে কোনো জায়গায় একটা আমরা দেখি যে স্থূলতা, ওবেসিটি যেটাকে আমরা ইংরেজিতে বলি,
0: বেড়ে যাচ্ছে,
1: বিশেষ করে আজকাল শহর অঞ্চলের মানুষ বা যারা ইয়ং জেনারেশন, নতুন প্রজন্ম, তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের হচ্ছে খাদ্য খাওয়ার জন্য ফাস্ট ফুড, জাঙ্ক ফুড যেগুলোকে আমরা ইংরেজিতে বলি, এই ধরনের রেস্টুরেন্টের খাবার খাওয়ার জন্য কিন্তু তাদের মধ্যে স্থূলতা বেড়ে যাচ্ছে। তো বার্লির মধ্যে একটা বিটা গ্লুকান নামক একটা দ্রবণীয় ফাইবার আছে, যেটা মূলত আমাদের শরীর থেকে অতিরিক্ত চর্বিকে বার করে দেয়, ফলে বার্লি সেবনে স্থূলতা এটা কিন্তু অনেকটা কমে যায়। আবার যদি আমরা শক্তির উৎস হিসাবে দেখি, তাহলে ক্রীড়াবিদ যারা আছে, যাদের আমাদের সাধারণ মানুষের থেকে শক্তি বেশি দরকার, তারা কিন্তু প্রতি 100 গ্রাম বার্লি থেকে প্রায় 350 ক্যালোরি শক্তি পেতে পারেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, শীতকাল আসলেই আমাদের মনে হয় যেন টেবিলে বা কোথাও আলোচনা চক্রে কফি না হলে জমে না, আজকাল কফির দাম তো খুব বেড়ে গেছে, তো সেই জায়গায় ভাজা বার্লির দানাকে আমরা কিন্তু বিকল্প হিসাবেও ব্যবহার করতে পারি।
0: সেটা কি মানে এখন চলছে বাজারে?
1: সেটাও এখন অতটা বাজারে না চললেও কিন্তু এটার একটা সম্ভাবনা রয়েছে, মানুষের মধ্যে সেই ধরনের সচেতনতা যদি আসে, ঠিক আছে, হয়তো মানুষকে যদি আমি আগে থেকে বলে দিই, সে বলবে আরে এটা কি আমি খাবো না, তাহলে তাকে না বলেই হয়তো আমাদেরকে খাওয়াতে হবে, তবেই সে বুঝতে পারবে যে সেটা কতটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ হতে পারে কি না পারে।
0: বাহ, এটা খুব একটা সুন্দর আশার আলো দিলেন আপনি আর কি, যে এখান থেকে বার্লি থেকে এত কিছু হতে পারে, এগুলো তো হয়ে আসছে, তার খাদ্যগুণ, গুণাগুণ, ঔষধি গুণের কথা তো বললেন, সেই সঙ্গে একটা বেশ সুন্দর জিনিস বললেন যদি কফির বিকল্প হিসেবে বার্লিকে ব্যবহার করা যেতে পারে। বেশ, আমরা অনেক কিছুই শুনলাম মোটামুটি বার্লির বিভিন্ন গুণ, ঔষধি গুণ, বা কেন বার্লির দিকে আপনারা ঝুঁকবেন। এইবারে যে সমস্ত শ্রোতা বন্ধুরা বা কৃষক বন্ধুরা আমাদের অনুষ্ঠান শুনছেন, শুনে হয়তো আগ্রহ প্রকাশ করলেন, তিনি বার্লি চাষ করবেন বা করছেনও হয়তো, তাদের জন্য এবার আমরা একটু যদি গোড়া থেকে শুরু করি, এই বার্লি চাষের জন্য কিরকম জমির প্রয়োজন?
1: বার্লি মূলত যে কোনো ধরনের জমি, যেটা সমতল জমি, বেলে দোআঁশ বা দোআঁশ জমি, যেখানে মাঝারি ধরনের উর্বরতা রয়েছে, সেই জমিতে কিন্তু খুব ভালোভাবে বার্লি চাষ করা যেতে পারে। এবং সব থেকে চাষি ভাইরা জানবেন গুরুত্বপূর্ণ দিক, যে বার্লি ফসলটি লবণাক্ত প্রতিরোধী, যার জন্য সুন্দরবন অঞ্চল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেখানে কিন্তু বার্লি চাষের সম্ভাবনা খুব প্রবল রয়েছে। আবার আমরা যদি দেখি ঝাড়গ্রাম, সুদূর বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, যেখানে লাল কাঁকুড়ে মাটি রয়েছে, উষ্ণ আর্দ্র আবহাওয়া রয়েছে, সেখানেও কিন্তু বার্লি চাষ হয়। এবার যদি আমরা সোজা ওপরের দিকে যাই, অর্থাৎ উত্তরবঙ্গের দিকে যাই, যেখানে শীতকাল অনেকটাই দীর্ঘায়িত আমাদের সমতলের তুলনায়, সেখানেও কিন্তু বার্লি চাষের সম্ভাবনা প্রবল। তবে যে সমস্ত চাষি ভাইরা বার্লি চাষ করছেন বা যারা আগামী দিনে বার্লি চাষে উৎসাহী হচ্ছেন, তারা একটা জিনিস খেয়াল রাখতে হবে।

0: জমিতে কিন্তু কোনো জমা জল বালি সহ্য করতে পারে না,
1: মানে জল নিকাশি
0: ব্যবস্থা ভালো হতে হবে। হঠাৎ করে যদি কোনো কারণে বৃষ্টি হয়ে যায় বা কোনোভাবে জলের উৎস যদি বেশি চলে আসে, সেটাকে বার করার মতো, নিষ্কাশন করার মতন যেন ভালো ব্যবস্থা থাকে।
1: তবে যেটা ডক্টর মঈনুদ্দিন, আমার যেটা মনে হচ্ছে আর কি, আমাদের এই দক্ষিণবঙ্গে বা সমতল ভূমিতে এদিকে কিন্তু বার্লি চাষের প্রবণতা খুব একটা দেখা পাওয়া যায় না আর কি আমার, এবং এটাই হয়তো একটা বড় কারণ। কারণ উত্তরবঙ্গে বা আপনার পার্বত্য এরিয়াগুলোতে যেগুলো বলছেন বা আপনার ঝাড়গ্রাম ওই সাইডের গুলোতে, সেখানে যে জল জমাটা খুব একটা এ নয়, জলটা সেখানে সহজে জমে না। কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বা সমতল ভূমিতে যে কারণে চাষ দেখা যায় না, বোধহয় ওই কারণেই জলটা এখানে সহজে, নিকাশি ব্যবস্থাটা খুব একটা উন্নত নয়।
0: সেটাও সবসময় নয়, কারণ আমরা দেখি যে কোনো সময়তেই চাষ পদ্ধতিটা নির্ভর করে অনেক সময়তেই যে বাজারে তার কেমন চাহিদা রয়েছে, ফসলের চাহিদা অনুযায়ী কিন্তু আজকাল চাষের পদ্ধতিটা অভিমুখটা কিন্তু পরিবর্তিত হচ্ছে। যেহেতু বার্লির হচ্ছে যে চাহিদা আগের তুলনায় অনেকটা কমে গেছে, এবং বার্লি মানুষ যেহেতু হয়তো খেতে অতটা ভালো না বলে খেতে চান না, কিন্তু ঔষধি গুণ, খাদ্য উপাদান অন্যান্য ফসলের তুলনায় অনেক বেশি, মানুষ হয়তো ওষুধ খেয়ে নেবেন কিন্তু বার্লিটা যদি গুঁড়ো করে দেওয়া হয় খেতে চাইবেন না। তা সেই সমস্ত দিক থেকে যদি ভাবি তাহলে দেখা যাচ্ছে যে হয়তো সেইভাবে বার্লি চাষের প্রসার বাড়েনি। কিন্তু আমাদের এই বিগত এক বছর দু বছর ধরে পশ্চিমবঙ্গ সরকারের যে আমাদের কৃষি দপ্তর রয়েছে, সেই দপ্তরের সহযোগিতায় লাল কাঁকুড়ো মাটিতে এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন কৃষি আবহাওয়া অঞ্চলে বার্লির চাষ হচ্ছে, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু খুব ভালোভাবে হচ্ছে যে বার্লি চাষের
1: ফল প্রবণতাটা
0: বাড়ছে। সব থেকে বড় ব্যাপার যেটা, যে বার্লি চাষে সেচ খুব কম লাগে, এটা খরা প্রতিরোধকারী, রোগ প্রতিরোধ খুবই ভালো, রোগ পোকার আক্রমণ অনেকটাই কম, এবং যদি আমরা সারের কথা ভাবি সেই খরচ, অন্যান্য খরচ এগুলো অনেকটাই হচ্ছে যে কম, যার জন্য আগামী দিনে বার্লি চাষ কিন্তু চাষি ভাইদের মধ্যে একটা নতুন আর্থিক দিশা খুলে দিতে পারে।
1: বাহ, তাহলে আমাদের শ্রোতা বন্ধুরা যারা আজকে শুনছেন অনুষ্ঠান, অনেকের মধ্যে হয়তো ভ্রান্ত ধারণা রয়েছে বা বাজারের চাহিদা কমে যাওয়ার কারণে, যেটা গোলামবাবু বলছেন, সে কারণে এই চাষ প্রবণতাটা কিছুটা কমেছে। কিন্তু এর যে খাদ্য গুণাগুণ বা ঔষধি গুণের কথা আপনারা শুনছেন, এরপর থেকে আশা করি আপনারা এই চাষে যদি ঝোঁকেন, এবং এখান থেকে তো একটা, আমরা যারা চাষ করেন আর কি, আমাদের কৃষক বন্ধুরা, তাদের তো একটা আর্থিক লাভবানের কথা ভেবে এখান থেকে তো নিশ্চয়ই লাভবান হতে পারবেন।
0: অবশ্যই,
1: সেই কথাটা আমরা আসবো। তবে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে চাষ পদ্ধতিগুলো একটু জেনে নিই। এবারে বলুন, এই যে বার্লি চাষ আমাদের কৃষক বন্ধুরা করবেন, তার জন্য একটা উপযুক্ত জাত হোক বা তার একটা আদর্শ সময় তো রয়েছে, সেই ব্যাপারটা যদি একটু আলোকপাত করেন।
0: এইটা হচ্ছে যে কোনো শীতকালীন ফসলের মতন বার্লি চাষের ফসল বোনার অর্থাৎ বীজ বোনার একটা আদর্শ সময় হচ্ছে 10ই নভেম্বর থেকে 25শে নভেম্বর। এর মধ্যে জমি তৈরি করে জমিটা যেন সমতল হয়, সেই রকম জমিতে প্রতি হেক্টর অর্থাৎ 2.5 একর জমিতে 100 কেজি পর্যন্ত বীজ বার্লিতে লাগতে পারে বার্লি চাষের জন্য। এবং আমরা সবসময় চাষি ভাইদের বলবো যে আপনারা সারি দিয়ে বীজ বুনুন, সেক্ষেত্রে 20 থেকে 25 সেমি দূর আমরা হচ্ছে বীজগুলোকে বুনব, এবং বীজ অবশ্যই আমরা শোধন করে চাষ করব। এবং এই যে 25শে নভেম্বর কথাটা বলা হলো, যদি দেখা যায় যে এর পরে বার্লি চাষ করা হয় তাহলে সেক্ষেত্রে বীজের অঙ্কুরোদ্গম কম হবে, বার্লি গাছটা উঠতে সময় বেশি নেবে, এবং বার্লিতে দেখা যাচ্ছে যে যখন বার্লির শীষগুলো পুষ্ট হবে তখন তাপমাত্রা অনেকটা বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য ঠিক মতন বার্লিতে কিন্তু শীষ বেরোয় না, বা শীষ বেরোলেও দানার পুষ্টি হয় না, যেটা সামগ্রিকভাবে বার্লির ফলনকে কিন্তু কমিয়ে দেয়। তাই চাষি ভাইরা যারা এই সামনের যে আগামী যে আমাদের শীতকালীন মরশুম আসছে, সেখানে যদি আপনারা বার্লি চাষ করতে চান, তারা অবশ্যই আগে থেকে নির্দিষ্ট বার্লির জাত আপনারা সংগ্রহ করে অবশ্যই চাষ পদ্ধতি কিন্তু এই 25শে নভেম্বর যে একটা ডেডলাইনের মতন আমরা দিয়ে দিচ্ছি, সেইটা কিন্তু আপনারা অবশ্যই রোপণ করবেন ভালোভাবে ফলন পেতে।
1: তাহলে যে উন্নত জাতের কথা বলছেন, সেগুলো কি রয়েছে বা কোথা থেকে সংগ্রহ করতে পারেন তারা?
0: উন্নত জাত বিভিন্ন ধরনের রয়েছে, এবং আমি যদি পার্টিকুলারলি বা নির্দিষ্ট করে কোনো জাতের কথা বলি, সেটা বললে আপনারা সেই জাত হয়তো নাও পেতে পারেন। তো হাব 113 বা DWRB এই ধরনের বিভিন্ন যে জাতগুলো রয়েছে, এগুলো যদি আপনারা চাষ করতে চান, তাহলে আপনাদের যে নিকটবর্তী যে কৃষি আধিকারিকের যে অফিস অথবা আমি আমার যে আঞ্চলিক গবেষণা কেন্দ্র রয়েছে ঝাড়গ্রামের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু আপনারা যদি যান তাহলে আমি আপনাদেরকে কিছু পরিমাণ বীজ দিয়ে হয়তো সাহায্য করতে পারি।
1: বাহ, এটাও একটা খুব ভালো কথা বললেন, যে সমস্ত শ্রোতা বন্ধুরা শুনছেন, যদি ঝাড়গ্রাম যে গবেষণা কেন্দ্র রয়েছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন যদি বার্লি চাষে যারা আগ্রহ প্রকাশ করবেন বা চাষ করবেন আগামী মরশুমে। তাহলে কৃষক বন্ধুরা বীজ সংগ্রহ করলেন, উন্নত জাতও সংগ্রহ করলেন, এবং যে জমির কথা বললেন সেই জমি তাদের কাছে রয়েছে, তারা চাষ করছেন। প্রত্যেকটা চাষের ক্ষেত্রে যেমন একটা সার প্রয়োগের ব্যাপার থাকে, এক্ষেত্রে সার প্রয়োগের কি ব্যাপার রয়েছে?
0: বার্লি চাষে যে কোনো চাষের মতনই আমরা যে পচা গোবর সার বা খামার সার সেগুলো তো প্রয়োগ করবই, এবং যদি চাষি ভাইদের হাতে সময় থাকে সেটা অন্তত দিন পনেরো আগে আমরা দেব। যদি এটা সেচ নির্ভর হয়, অর্থাৎ সেচের সুযোগ আছে এমন জমিতে 60-30-30 নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এই অনুপাতে আমরা সার দেব। আর যদি দেখা যায় যে বৃষ্টি নির্ভর হয় তাহলে সেক্ষেত্রে আমরা 40-30-20 এই হারে প্রতি হেক্টারে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম দেব। চাষি ভাইরা আপনারা মনে রাখবেন, এই যে 60-30-30 বা 40-30-20 যেটা বললাম, এটা কিন্তু নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম। আমরা যদি ইউরিয়া সুপার ফসফেট পটাশ হিসাবে দিতে চাই তাহলে এটাকে কিন্তু সেইভাবে আমাদেরকে গুণ করে আমাদেরকে পরিবর্তন করতে হবে, যে কতটা আমার ইউরিয়া লাগতে পারে, কতটা ফসফেট লাগতে পারে, কতটা পটাশ লাগতে পারে। অর্থাৎ যদি একটা ছোট্ট উদাহরণ দিই, যদি ভাবি যে আমি নাইট্রোজেনটা ইউরিয়া দেবো তাহলে 40-এর সঙ্গে কি 60-এর সঙ্গে 2.2 গুণ করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার ইউরিয়ার মাত্রা।
1: আচ্ছা,
0: তো এগুলো আপনারা খেয়াল করে আপনাদের নিকটবর্তী যে অফিস সেখান থেকে, বা আপনারা যদি নিজে জানেন তো ভালোভাবে প্রয়োগ করে দেবেন এবং সমস্ত সারটা একেবারে দেবেন। যদি 60 কেজি হারে নাইট্রোজেন ব্যবহার করেন তাহলে সেটা দুভাগে দিলে ভালো হয়, তাতে আগাছার সমস্যা কম হয়।
1: আচ্ছা, এবারে আপনি সারের কথা বলেন, যে আরেকটা কথা বারবার বলছেন যে যদি জল সেচ দেওয়া সুবিধাযুক্ত হয় জমি হয় বা বৃষ্টির জলে পুষ্ট হয়, সেক্ষেত্রে যদি আমরা সেচের কথা যদি ধরি, সেচ কটা দিতে দেওয়া যেতে পারে?
0: খুব বেশি হলে দুটোর বেশি সেচ কখনোই আপনারা দেবেন না। একটা প্রথম সেচ যেটা 30-35 দিনের মাথায় যেটা একটা মুকুট শিকড় বেরোবে সেই অবস্থায়, আর দ্বিতীয়টি হচ্ছে 65-70 দিনের মাথায় শীষ বেরোনোর সময়। এই দুটো সেচ দিলেই কিন্তু যথেষ্ট বার্লির জন্য,
1: মাত্র।
0: এবং দেখা গেছে অদ্ভুতভাবে যেখানে হয়তো আমরা 5-6টা সেচ দিয়েছি তার তুলনায় যেখানটা দুটো সেচ দিয়েছি সেখানে ফলন ভালো পাওয়া গেছে। বার্লি অনেকটাই কিন্তু একটু শুষ্ক আবহাওয়া পছন্দ করে এবং জমিটা একটু শুকনো ভাব থাকলে বার্লির ক্ষেত্রে কিন্তু ভালো হয়।
1: আচ্ছা আচ্ছা, বাহ। তা এবারে সেচ তো দেওয়া হলো, মোটামুটি সার গাছ বেড়ে উঠছে, এবারে আমাদের কৃষক বন্ধুরা আশা করছে যে ফলন
0: কিরকম হবে,
1: ফলন কেমন,
0: এটা একটা সবসময় কৃষক বন্ধুদের কাছে থাকে যে আমি ভাইরা যে কতটা আমরা ফলন পেতে পারি। যদি সেচ দেওয়ার সুযোগ থাকে তাহলে আমরা মোটামুটিভাবে 3-4 টন পর্যন্ত আমরা ফলন পেতে পারি প্রতি হেক্টারে।
1: আচ্ছা, হেক্টর প্রতি।
0: আর যদি সেচের সুযোগ না থাকে তাহলে অন্তত আমরা 1.5 টন কি 2 টন ফলন আমরা পেতে পারি।
1: আর যে সমস্ত জমি যদি বৃষ্টির জলে পুষ্ট সেক্ষেত্রে?
0: ওই যে আমরা বললাম 1.5-2 টন
1: ওইরকম। আচ্ছা আচ্ছা, তবে বৃষ্টির জলে পুষ্ট যে সমস্ত জমি বা যে সমস্ত কৃষক বন্ধুদের এইরকম জমি রয়েছে সেক্ষেত্রে বোধ হয় আপনার ওই জল নিকাশি ব্যবস্থাটা মাথায় রাখতে হবে।
0: অবশ্যই, এটা সবসময়কার জন্য জল নিকাশি ব্যবস্থাটা মাথায় রাখতে হবে।
1: ঠিক, সব তো হলো, কিন্তু যেটা আমাদের কৃষক বন্ধুদের মাথা ব্যথার কারণ হয়ে ওঠে রোগ পোকার আক্রমণ।
0: একদমই তাই। বার্লির ক্ষেত্রে আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে স্পট ব্লচ নামক একটা পাতায় রোগ হয়। এই রোগটাতে কি হয় না, পাতার মধ্যে প্রথমে একটা গাঢ় বাদামি বর্ণের একটা দাগ হয় যেটা গোলাকার হতে পারে বা ডিম্বাকৃতি হতে পারে, পরে ওই দাগটা চারিদিকে হলুদ রঙের হচ্ছে যে পরিবেষ্টনের একটা রেখা দেখতে পাওয়া যায়। যদি এই ধরনের রোগ হয় চাষি ভাইদেরকে বলবো সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু রোগ প্রতিরোধের ব্যবস্থা নেবেন। যেমন প্রাথমিকভাবে আপনারা প্রপিকোনা জল যে ওষুধটি পাওয়া যায় সেই ওষুধটা 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করবেন। আবার বলছি, প্রপিকোনা জল যে ওষুধটা 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করবেন। তারপরেও যদি দেখা যাচ্ছে যে রোগটা নিয়ন্ত্রণ আসছে না সম্পূর্ণভাবে, তখন আমরা করতে পারি কি, টেবুকোনা জল এবং ট্রাইফ্লক্সিস্ট্রবিন এই দুটোর একটা মিশ্রণের একটা ওষুধ, বাজারে যে ব্র্যান্ডের বা যে কোম্পানির পাবেন সেটাই নেবেন।

0: 0.6 গ্রাম 0.6 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। এতে কিন্তু রোগটা অনেকটাই নিয়ন্ত্রণ হবে, এবং কোনো কারণে যদি রোগটা নিয়ন্ত্রণ না হয় সেক্ষেত্রে কিন্তু দানাতে আক্রমণ হবে এবং পরবর্তী ক্ষেত্রে ফলন অনেকটাই কমে যাবে।
1: আচ্ছা গোলামবাবু, এই যে যে সমস্ত ওষুধগুলো প্রয়োগ করার কথা বললেন, এগুলো ছাড়া আমাদের যে বর্তমানে প্রাকৃতিক

0: জৈব চাষের উপর জোর দেওয়া হচ্ছে। এইগুলো কি এইরকম জৈব পদ্ধতিতে রোগ নিয়ন্ত্রণ বা সুষম সার প্রয়োগ করে রোগ নিয়ন্ত্রণের কথা যেটা আমরা বলা হয় বারবার বিভিন্ন অনুষ্ঠানে আপনারা বলেন, এক্ষেত্রেও কি সেটা সম্ভব?
1: সেটা তো অবশ্যই সম্ভব। অ্যাকচুয়ালি আমরা দেখেছি সাধারণভাবে বার্লিতে সেই ধরনের কোনো রোগ
0: বিশেষ রোগ
1: বা সেই ধরনের কোনো পোকার আক্রমণ খুবই কম।
0: আচ্ছা,
1: যার জন্য আমরা যদি এই পোকার আক্রমণ ধরুন যদি হয়, সেক্ষেত্রে আমরা নিম তেল যেটা রয়েছে সেই নিম তেল আমরা স্প্রে করতে পারি পাতার মধ্যে, আমরা পোকার আক্রমণকে প্রতিরোধ করার জন্য। এবং রোগ এটাকে প্রতিরোধ করার জন্য আমরা প্রথমেই চাষি ভাইদের বলবো, আপনারা যে বীজটা সংগ্রহ করবেন সেটা ভালো জায়গা থেকে সংগ্রহ করবেন, এবং প্রথমেই হচ্ছে যে বীজটাকে শোধন করে নেবেন, যাতে পরবর্তী ক্ষেত্রে রোগ আর সম্ভাবনাটা অনেকটাই কমে যায়।
0: একদম গোড়াতেই আমাদের রোগ নির্মূল করতে হবে, বীজ শোধনটাই
1: একদম তাই।
0: বেশ, আচ্ছা, এবারে তো মোটামুটি আমাদের ফলনও শুনলেন, আমাদের বার্লির কেমন কি হতে পারে পুরোপুরি আমরা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। সবশেষে একটা জিনিস আমরা শুনে থাকি যে একটা গ্রিন বার্লি এবং সুপার ফুড বলা হয়, এই গ্রিন বার্লি ব্যাপারটা ঠিক কি?
1: গ্রিন বার্লি বা সুপার ফুড, যখন আমরা কোনো একটা জিনিসকে গ্রিন বার্লি বা সুপার ফুড, সুপার কথাটা আমরা যোগ করি যে কোনো জায়গায়, সুপার স্টার, হ্যাঁ সুপারম্যান, অর্থাৎ তাকে আমরা কি করি তার গুণাগুণের উপরে বিচার করি। তা সেই হিসাবে যদি আমরা বিচার করি, জাস্ট আমি চাষি ভাইদেরকে বলবো বা সমস্ত শ্রোতা বন্ধুদের বলবো, কতগুলো আমি তথ্য দিচ্ছি যে আমরা সবসময় বলি দুধ খাও দুধ খাও, ক্যালসিয়াম আছে। তা বার্লিতে দেখা যাচ্ছে দুধের তুলনায় 11 গুণ ক্যালসিয়াম বেশি আছে।
0: আচ্ছা,
1: আমরা আয়রনের জন্য বলি পালং শাক খাও পালং শাক খান, অথচ দেখা যাচ্ছে 5 গুণ বেশি ক্যালসিয়াম আমাদের হচ্ছে যে বেশি রয়েছে পালং শাকের তুলনায় বার্লির মধ্যে। আমরা ভিটামিন সি কাঁচা লঙ্কা খেতে বলি, লেবু খেতে বলি, যে কোনো লেবু, সেখানে দেখা যাচ্ছে 7 গুণ বেশি ভিটামিন সি রয়েছে আমাদের বার্লির মধ্যে। এবং আজকাল বিটা ক্যারোটিন আমরা সকলেই অনেকটা পরিচিত নাম, যেটা আমরা গাজরের মধ্যে পাই, তা সেই গাজরে যে বিটা ক্যারোটিন রয়েছে তার 2 গুণ বিটা ক্যারোটিন এর মধ্যে রয়েছে, এবং এটা ভিটামিন B12 সেটাতেও প্রচণ্ডভাবে সমৃদ্ধ হচ্ছে এই বার্লি। তা বার্লির এই এত গুণাগুণের জন্য বার্লিকে বলা হচ্ছে সুপার ফুড। গ্রিন বার্লি কেন না, এটা বার্লি হচ্ছে উদ্ভিদ বা বিজ্ঞানের দ্বারা সৃষ্ট এমন একটি ফসল যেটা বাচ্চা জন্মানোস থেকে শুরু করে বৃদ্ধ বয়স অবস্থায় মানুষকে পুষ্টি দিয়ে যাচ্ছে, যার মধ্যে একটা রয়েছে অফুরন্ত ভাণ্ডার খনিজ লবণ, ভিটামিন, প্রোটিন, কি নেই তার মধ্যে। তাই এত কিছু বিচার করে আমরা আজকাল বলে থাকছি বার্লি হচ্ছে একটি সুপার ফুড।
0: সত্যি আমাদের ধারণার কত অভাব রয়েছে। আমরা একটা সময় যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদের অনুষ্ঠান শুনছেন, একটু যদি বয়স্ক বা প্রবীণ শ্রোতা বন্ধু হন, তারা নিশ্চয়ই জানবেন যে আপনাদের সময় যখন অসুস্থ হয়ে পড়তেন, দূরে হয়তো কোনো হাসপাতালে পৌঁছতে পারতেন না, তখন কিন্তু ঘরোয়া পদ্ধতিতে বা তার রোগীর পথ্য হিসাবে কিন্তু প্রত্যেক বাড়িতে
1: প্রাথমিকভাবে বার্লি আমরা দিতাম,
0: বার্লি আমরা দিতাম, ইভেন আমরাও খেয়েছি। তা হয়তো এখনকার জেনারেশন খেতে পছন্দ করে না, বা অনেকে নামও নাও শুনতে পারে,
1: হ্যাঁ,
0: কিন্তু এর যে এত গুণাগুণ যদি না আমরা আজকের এই আলোচনায় বসতাম তাহলে জানতে পারতাম না। এবং খুব সুন্দরভাবে গোলামবাবু সেগুলো বললেন, তার গুণাগুণ, খাদ্যগুণ, পুষ্টিগুণ, সেই সঙ্গে শুধুমাত্র ঔষধি গুণও কি রয়েছে সেগুলোও। তাই আপনারা যদি বার্লি চাষ করেন তাহলে অন্যান্য চাষের চাইতে খরচ তো কম রয়েছে,
1: কারণ সেচ আপনার মাত্র 2 লাগছে,
0: সেই সঙ্গে রোগ পোকার কম, আক্রমণ কম,
1: খরা প্রতিরোধকারী, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে এটা লবণাক্ত প্রতিরোধী হচ্ছে, যার জন্য বিশেষ যে আমাদের লবণাক্ত জমি যেখানে রয়েছে সুন্দরবন, সেই সমস্ত অঞ্চলে আমরা করতে পারি। এবং আরো একটা জিনিস বলতে ভুলে গেলাম, যে সমস্ত অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত 500 থেকে 750 মিলিমিটার, সেই সমস্ত অঞ্চলে কিন্তু বার্লি খুব ভালোভাবে চাষ হয়ে যাচ্ছে, যার জন্যই ভারতবর্ষের 50% বার্লি দেখা যাচ্ছে রাজস্থানে চাষ হচ্ছে। অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে সমস্ত অঞ্চলে বেশি জলবায়ুতে দেখা যাচ্ছে যে আমাদের সেচের প্রবণতা অতটা বেশি নেই এবং বৃষ্টিও হচ্ছে কম, সেখানে কিন্তু বার্লি খুব ভালোভাবে চাষ হতে পারে।
0: তাহলে আপনারা যারা বার্লি চাষে আগ্রহ প্রকাশ করবেন, তারা নিকটবর্তী যে সহকৃষি অধিকর্তার করণ রয়েছে সেখানে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর গোলামবাবু তো বললেন ওনাদের ঝাড়গ্রাম যে গবেষণা কেন্দ্র রয়েছে সেখানে গেলে উন্নত বীজও পেতে পারবেন। আজকের আমরা আলোচনা করছিলাম পশ্চিমবঙ্গে বার্লি চাষের সুযোগ ও সম্ভাবনা, আর এই বিষয়ে এতক্ষণ বিস্তারিত

0: জানালেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন ঝাড়গ্রামে অবস্থিত আঞ্চলিক গবেষণা কেন্দ্র শস্য বিজ্ঞানের সহকারী অধ্যাপক ডক্টর গোলাম মইনুদ্দিন। গোলামবাবু, আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দরভাবে বার্লির গুণাগুণ নিয়ে আমাদের শ্রোতা বন্ধুদের কাছে তুলে ধরার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
0: আজকের মতো আপনাকে নমস্কার জানাই।
1: নমস্কার।
0: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, আবার কথা হবে। নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।
3: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসামশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।

0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন জন্মগত হৃদরোগ, বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সিদ্ধার্থ মানি।
2: আমরা জানি হৃৎপিণ্ড আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এটি সারাক্ষণ রক্ত পাম্প করে শরীরের প্রতিটি অংশে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দিচ্ছে। কিন্তু কোনো শিশুর জন্মের সময় থেকেই যদি হৃৎপিণ্ডের গঠনে বা কাজের মধ্যে কোনো অস্বাভাবিকতা থাকে, তাহলে তাকে জন্মগত হৃদরোগ বা কনজেনিটাল হার্ট ডিজিজ বলা যেতে পারে। হৃৎপিণ্ডে চারটি প্রকোষ্ঠ বা চেম্বার রয়েছে, ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ এবং বাম নিলয়। এছাড়াও রয়েছে বিভিন্ন ভালভ ও বড় বড় রক্ত নালী। শিশুর গর্ভকালীন বিকাশের সময় হৃৎপিণ্ডের এই যে কোনো অংশে যদি কোনোটি সঠিকভাবে তৈরি না হয়, তাহলে জন্মগত হৃদরোগ হতে পারে। কিন্তু জন্মগত হৃদরোগ খুবই ছোট এবং চিকিৎসা ছাড়াই অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণে থাকতে পারে, কিন্তু কিছু ক্ষেত্রে খুব দ্রুত চিকিৎসা বা অস্ত্রোপচারের প্রয়োজন হয়। কিছু উদাহরণস্বরূপ বলতে পারি, হার্টের মধ্যে ASD বা এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট থাকতে পারে, যেমন এতে হৃৎপিণ্ডের দুটি অলিন্দের মাঝখানের দেয়ালে একটি অস্বাভাবিক ছিদ্র থাকে। কিংবা VSD বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এতে দুটি নিলয়ের মাঝখানের দেয়ালে ছিদ্র থাকতে পারে। এছাড়া টেট্রালজি অফ ফ্যালট, পেটেন ডাক্টাস আর্টারিওসাস বা হৃৎপিণ্ডের ভালভ বা বড় রক্ত

0: প্রণালীর মধ্যেও নানা রকম ত্রুটি দেখা যেতে পারে। কিন্তু এই সব ক্ষেত্রে কি কি লক্ষণ হবে? জন্মগত হৃদরোগের ক্ষেত্রে সব শিশুর ক্ষেত্রে সব রোগের ক্ষেত্রে কিন্তু লক্ষণ একরকম হবে না। কিছু কিছু ক্ষেত্রে শিশুর স্পষ্ট লক্ষণ নাও থাকতে পারে। আবার কিছু রোগের ক্ষেত্রে শিশুর মধ্যে দেখা যেতে পারে দ্রুত শ্বাস নেওয়া বা শ্বাসকষ্ট, দুধ খাওয়ার সময় অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়া, খেতে বা পান করতে সমস্যা, ওজন ঠিকমতো না বাড়া, অতিরিক্ত ঘাম, বিশেষ করে খাবার সময় বারবার বুকের বা শ্বাসনালীর সংক্রমণে ভোগা, সহজেই দুর্বল বা ক্লান্ত হয়ে যাওয়া, ঠোঁট বা নখ নীলচে হয়ে যাওয়া। বিশেষ করে শিশুর ঠোঁট, জিহ্বা বা ত্বক নীলচে হয়ে গেলে এটি সবথেকে কমপ্লেক্স বা বিপজ্জনক জন্মগত হৃদরোগ হিসেবে ধরে নেওয়া যেতে পারে এবং এসব ক্ষেত্রে দ্রুত চিকিৎসা বা অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। বর্তমানে এই রোগগুলিকে ডিটেক্ট করবার জন্য বিভিন্ন চিকিৎসা পদ্ধতি আছে। প্রাথমিক পরীক্ষা করে হৃৎস্পিণ্ডে অস্বাভাবিক কোনো শব্দ বা মারমার শোনা যেতে পারে, চিকিৎসকের সাহায্য নিয়ে এরপরে প্রয়োজন মতো ইকোকার্ডিওগ্রাম বা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে হৃৎপিণ্ডের গঠন দেখা যেতে পারে। এছাড়া ইসিজি, পালস অক্সিমেট্রি, চেস্ট এক্সরে, কার্ডিয়াক সিটি বা এমআরআই ইত্যাদি পরীক্ষাও করা যেতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হল, সন্দেহ হলে গর্ভাবস্থাতেও কিন্তু কিছু গুরুতর হৃদযন্ত্রের ত্রুটি ফিটাল ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে শনাক্ত করা সম্ভব। সেক্ষেত্রে মায়ের গর্ভাবস্থাতেই ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করতে হবে। এই জন্মগত হৃদরোগগুলির চিকিৎসা কী? এগুলিকে কি শিশুকে সুস্থ করা সম্ভব? উত্তর হলো, অনেক ক্ষেত্রেই চিকিৎসার মাধ্যমে শিশুকে ভালোভাবে বেড়ে ওঠার সুযোগ দেওয়া সম্ভব। কিন্তু চিকিৎসা নির্ভর করে হৃদরোগের ধরন, তীব্রতা এবং শিশুর সামগ্রিক অবস্থার উপর। কিছু ছোট ত্রুটি অনেক সময় কিন্তু নিজে থেকেই বন্ধ হয়ে যেতে পারে, যেমন ছোট এএসডি বা ছোট ভিএসডি। এক্ষেত্রে নিয়মিত পর্যবেক্ষণই যথেষ্ট। আবার কিছু ক্ষেত্রে ক্যাথেটার বেসড প্রসিডিওর বা ইন্টারভেনশন বা ওপেন হার্ট সার্জারি করে অস্ত্রোপচারেরও প্রয়োজন হতে পারে। বাবা মায়ের কি ভূমিকা আছে? শিশুর মধ্যে অস্বাভাবিক কোনো লক্ষণ দেখা দিলে সেটিকে অবহেলা না করা। শিশু যদি বারবার শ্বাসকষ্টে ভোগে, ইনফেকশনে ভোগে, দুধ খেতে কষ্ট হয়, ওজন না বাড়ে, ক্লান্ত হয়ে পড়ে বা নীলচে হয়ে যায়, তাহলে অবশ্যই শিশু হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। প্রতিরোধ সম্পর্কে কিছু কথা আমাদের জানতে হবে। সব ধরনের জন্মগত হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব নয়, কারণ অনেক ক্ষেত্রেই তার নির্দিষ্ট কারণ জানা যায় না বা সেগুলি জেনেটিক বা গর্ভকালীন বিভিন্ন সমস্যার জন্য হতে পারে। কিন্তু গর্ভাবস্থায় মায়ের নিয়মিত চিকিৎসা এবং পরামর্শ গ্রহণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করা এবং অন্য কোনো ওষুধ ব্যবহার না করা, এবং সবচেয়ে জরুরি হলো সংক্রমণ থেকে বা ইনফেকশন থেকে নিজেকে সুরক্ষিত রাখা এবং প্রয়োজনে কিছু ভালো ভ্যাকসিন নেওয়া, যেমন MMR ভ্যাকসিন। এই ধরনের ভ্যাকসিন নিলে কিন্তু শিশুর ক্ষেত্রে কনজেনিটাল হার্ট ডিজিজ হওয়ার চান্স বা বিপদ কমতে পারে। মায়ের ডায়াবেটিসও কন্ট্রোল করা ভীষণভাবে জরুরি গর্ভাবস্থায়। গর্ভাবস্থায় এই সমস্ত প্রতিরোধ করলেও কিছু ক্ষেত্রে আমরা কনজেনিটাল হার্ট ডিজিজ ঠেকাতে পারবো না। কিন্তু মনে রাখতে হবে যে জন্মগত হৃদরোগ মানেই কিন্তু জীবনের শেষ নয়। সঠিক সময়ে রোগকে শনাক্ত করলে, উপযুক্ত চিকিৎসা বা অস্ত্রোপচার করলে শিশু কিন্তু সহজেই সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন জন্মগত হৃদরোগ। এ বিষয়ে বললেন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সিদ্ধার্থ মানি।
2: আকাশবাণী মৈত্রী, এখন আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে জানাবো আপনাদের। একটি পরই শুনবেন আজকের নাটক হার, কাহিনী চকিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় উৎসব সিনহা, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার পরিবেশন করবেন সন্তোষ কুমার বন্দ্যোপাধ্যায়, রাগ বাগেশ্রী, 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন উৎসব সিনহা, ভারতীয় সময় রাত 12:00 মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আজকের

0: அருண் நிற்கான். যে মানুষ কোটের কালো কোট পরেন, কোট খুললে তার কলম থেকে বেরিয়ে আসে দেশের গান কিংবা এক নাম জাদা ডাক্তারবাবু, তিনি আবার স্টেথো ছাড়লে সৃষ্টি করেন সুর। প্রফেশন আর প্যাশন অনেক ক্ষেত্রেই যে মেলে না। কেউ ছিলেন অঢেল ঐশ্বর্যের অধিকারী, জমিদার পুত্র, কেউ ইঞ্জিনিয়ার, আবার কেউ বা অফিসার। পড়াশোনা চাকরির বাধা ছক ছামলে কীভাবে তারা হয়ে উঠলেন কালজয়ী সঙ্গীতের জাদুকর। প্রিয় শিল্পীদের এই রোমাঞ্চকর দ্বৈত জীবনের কথা তাদের গান নিয়ে হারানো দিনের গানের অনুষ্ঠানে উৎসব সিনহা আপনাদের সঙ্গে প্রফেশন আর প্যাশন আজ রাত ঠিক 11টায় মৈত্রী প্রচার তরঙ্গে। আবারও জানিয়ে দিই, যে মানুষ কোটে কালো কোট পরেন, কোট খুললেই তার কলম থেকে বেরিয়ে আসে দেশের গান কিংবা এক নামজাদা ডাক্তারবাবু, যিনি আবার স্টেথু ছাড়লে সৃষ্টি করেন সুর। প্রফেশন আর প্যাশন অনেক ক্ষেত্রে যে মেলে না। কেউ ছিলেন অঢেল ঐশ্বর্যের অধিকারী জমিদার পুত্র, কেউ ইঞ্জিনিয়ার, আবার কেউ বা অফিসার। পড়াশোনা চাকরির বাধা ছক সামলে কীভাবে তারা হয়ে উঠলেন কালজয়ী সঙ্গীতের জাদুকর। প্রিয় শিল্পীদের এই রোম্যাঞ্চকর দ্বৈত জীবনের কথা তাদের গান নিয়ে হারানো দিনের গান অনুষ্ঠানে উৎসব সিনহা আজ থাকবেন আপনাদের সঙ্গে। প্রফেশন আর প্যাশন আজ রাত ঠিক 11টায় মৈত্রী প্রচার তরঙ্গে। আর মৈত্রী প্রচার তরঙ্গে একটু পরেই শুনবেন আজকের নাটক হার, কাহিনী চকিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসামশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আজকের নাটক হার। কাহিনী সুকিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি।
2: আজকের নাটক হার, রচনা সুকিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। নাটক হার।

0: কোথায় যে সব যায় না, কটা বাজে এখনই ওরা এসে পড়বে। শুনছো, ফোন করেছিলে? ওদের আসতে আর কত দেরি। আয়।
1: হ্যাঁ, কিছু বলছো?
0: এ কি, তুমি এখানে এখনো বসে আছো যে? তোমাকে যে বলে গেলাম কৃষ্ণেন্দু ঠাকুরপোকে মোবাইলে ফোন করতে, বরকনের এসে পৌঁছবার আর কত দেরি সেটা জানতে। ফোন করেছিলে?
1: ও হ্যাঁ, কি যেন নাম্বারটা কৃষ্ণেন্দুর মোবাইলের?
0: থাক থাক, তোমাকে এখন আর ফোন করতে হবে না। এই সোমা, সোমা, গেটের কাছে একজনকে থাকতে বলো, আমি আসছি এখনি।
1: মালিনী শোনো।
0: উফ, কি হলো আবার?
1: না মানে বলছিলাম,
0: তাড়াতাড়ি বলো, দেখছো তো বিয়ে বাড়ি।
1: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থাক আমি পরে বলবো খন।
0: তোমার কি হয়েছে বলো তো, শরীর খারাপ নাকি? দেখি কপালটা।
1: আরে না না, কিছু না।
0: না
1: ওহো, তুমি মিছে মিছে কেন ব্যস্ত হচ্ছো? শরীর আমার ঠিক আছে মালিনী।
0: তাহলে কি হয়েছে?
1: আসলে আমি একটা অন্য কথা ভাবছিলাম।
0: কি কথা?
1: মালিনী, নতুন বউয়ের মুখ তুমি কি দিয়ে দেখবে?
0: ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, সে সব ব্যবস্থা আমি অনেক আগে থেকেই করে রেখেছি। আমার নিজের গলায় যে খেজুর ছড়ি হারটা ছিল, ওটা দিয়েই আমি আমার জয়ের বউয়ের মুখ দেখব ঠিক করেছি। তাই ইচ্ছে করে দোকান থেকে নতুন করে কিছু আর গড়াইনি।
1: আমার ছেলে জয়ের বিয়ে, আমার হঠাৎই আমাদের সেই পুরনো পরম্পরার কথা মনে পড়ে যাচ্ছিল। এমন দিনে আমাদের বংশের প্রত্যেক শাশুড়ি নতুন বউয়ের মুখ দেখত এই বংশেরই নলাকা হার দিয়ে, যা একমাত্র এই বংশের পুত্রবধূরই প্রাপ্য।
0: হ্যাঁ তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম।
1: আর যদি সেই নলাকা হারটা থাকতো মালিনী, কি অসম্ভব সুন্দর যে দেখতে ছিল হারটা, তুমি তো দেখোনি। আমি জ্ঞান হয়ে অবধি দেখেছি মায়ের গলায় ওই হারটা দুলতে, নটা থাকে হারটা ছিল, মাঝখানটাতে দুলতো একটা আলেকজান্ডারের লকেট, ওই ওই ওই হারটা পরা অবস্থায় ঠাকুমার একটা ছবি আছে আমাদের দরদালানের দেওয়ালে টাঙানো। ছবিটার কথা মনে পড়ছে তোমার মালিনী?
0: জানি, তার কথা ভেবে শুধু শুধু মন খারাপ করলে তো হবে না।
1: জানি তার কথা ভেবে, আসলে নেই বলেই যেন বড় বেশি করে মনে পড়ছে ওটার কথা।
0: যে হার আমি কোনোদিন চোখে দেখিনি, সে হার আমার পুত্রবধূকে পরাতে পারলাম না কেন, সেটা ভেবে মন খারাপ করে কি লাভ?
1: তাও ঠিক, তবু
0: জাগে, তুমি তৈরি হয়ে না, ওদের আসার সময় হয়ে এলো, আমি যাই।
1: হয়তো তুমি যা বলছো যুক্তির দিক থেকে সেটা একদম ঠিক, তবু মন কেন মানতে চাইছে না? কে হাসলো?
2: শুধু কি সেই নলাকা হারটার কথাই মনে পড়ছে শুভাঞ্জন?
1: কে কে
2: সে? কি আমার চিনতে পারলি না?
1: কে তুমি?
2: আমি তোমারই দ্বৈত সত্তা। আজ সকাল থেকে তো তোমার এই ছটফটানি দেখে না হেসে আর পারলাম না।
1: কিসের কিসের ছটফটানি?
2: কেন, তোমাদের বংশের সেই নলাকা হারটা, যে হারটা দিয়ে তোমাদের বংশের নতুন বউয়ের মুখ দেখা হয়, যেমন তোমার ঠাকুরমার শাশুড়ি তোমার ঠাকুরমার মুখ দেখেছিলেন, তোমার ঠাকুরমা দেখেছিলেন তোমার মায়ের মুখ, আর তোমার মা দেখেছিলেন তার পুত্রবধূর মুখ, ওই হারটা দিয়ে।
1: চুপ করো, চুপ করো, তুমি চুপ।
2: আমি চুপ করলেই কি সত্যিটাও চুপ হয়ে যাবে? সত্যি করে বলো তো, আজকের দিনে, আজকের দিনে তোমার কি শুধু সেই নলাকা হারটার কথাই মনে পড়ছে, নাকি যার গলায় তার কথাও?
1: কি কি কি কি বলতে চাইছো?
2: স্বীকার করেই ফেলো না। আরে বাবা, আমি ছাড়া আর তো কেউ সে কথা শুনছে না।
1: কি বলতে চাইছো তুমি, কি বলতে চাইছো?
2: আজ সকাল থেকে তুমি সুলগ্নার

0: কথা ভাবছো?
1: না না না, মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি আমি আমি আমি আমি সকাল থেকে ভাবছি শুধু ওই নলাকা হাটটার কথা।
0: না শুভাঞ্জন, তুমি সত্যি বলছো না। সেই নলাকা হাটটা একদিন তোমার মা এমনই এক পবিত্র দিনে সুলগ্নার গলায় পরিয়ে দিয়েছিলেন, এ কথা তুমি হাজার চেষ্টা করেও ভুলতে পারোনি বলেই আজ মনে পড়ছে।
1: না না না না, আমি
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সেই হার যার গলায় দুলতো সেই সুলগ্নার কথা।
1: না না না না, মনে পড়ছে না, ভুল করছো তুমি। তুমি জানো না, অতীত চারিতা করা আমার স্বভাব সিদ্ধ নয়। যে চলে গেছে আমার জীবন থেকে, তার স্মৃতি আমি কেন বহন করতে যাব? কেন কেন?
0: সত্যি যদি তুমি তা পারতে আমি খুশি হতাম, কিন্তু এটাই সত্যি যে তুমি তা পারোনি। পারোনি বলেই আজ জয়ের বউ নিয়ে ঘরে ফেরার দিনে তোমার মনে পড়ছে সুলগ্নার কথা।
1: তুমি ভুল করছো, আমার মনে পড়ছে না, মনে পড়ছে না আমার। যে সুলগ্নার কাছ থেকে আমি শুধু ব্যথাই পেয়েছি, যে একটা দিনের জন্য আমাকে বোঝেনি, তার কথা কেন ভাবতে যাব আমি? কেন ভাবতে যাব?
0: কারণ একদিন এই সুলগ্নারির সঙ্গে তুমি স্বপ্ন দেখেছিলে শুভাঞ্জন, সংসারের সন্তানের। মনে আছে তোমার সুলগ্না কি বলতো?
1: সুলগ্না সুলগ্না সুলগ্না সুলগ্না সুলগ্না সুলগ্না সুলগ্না সুলগ্না সুলগ্না।
2: আচ্ছা কতবার আমার নাম ধরে ডাকবে বলো তো?
1: যতবার মন চায়।
2: আমাকে তুমি কি তোমার ছবি আঁকার মডেল পেয়েছো যে যখন খুশি হবে ডাক দেবে আর আমি এমনি সঙ্গে সঙ্গে হাজির হব?
1: ও নো, একদম ভুলে গেছি। আরে চলো চলো চলো, রেডি হয়ে নাও, রেডি হয়ে নাও,
2: তাড়াতাড়ি। কোথায় বলবে তো?
1: একাডেমিতে যাবো, একটা এক্সিবিশন হচ্ছে খুব নাম করা সব শিল্পীদের। আজকে লাস্ট ডে শুরু না, চলো চলো চলো, জাস্ট গেট রেডি, গেট রেডি।
2: কারণ আগো একটা দারুণ হিন্দি ছবি এসেছে, সে চলো চলো।
1: আরে বাবা শোনো না শোনো না, সিনেমা তো আছে, কালকেও থাকবে, কালকে গেলেই চলবে, কিন্তু আজকে এক্সিবিশনটা লাস্ট ডেট, গো প্লিজ।
2: চলো না, এই শোনো না, আমি বাড়িতে বলে এসেছি মাকে যে আজই সিনেমা যাব। গেলে মা জিজ্ঞাসা করবে কি বই দেখলি, তখন কি বলবো? ওই কতগুলো মাথা মুন্ডুহীন উদ্ভট ছবির প্রদর্শনী দেখলাম।
1: সত্যি সুলগ্না এত সিনেমা দেখতে ভালোবাসতো, এত ভালোবাসতো, আর সব সময় শুধু হিন্দি ছবি, বিশেষ করে রাজকুমারের ছবি হলে ওকে আটকায় কার সাধ্য, যেভাবেই হোক যাবেই।
0: হ্যাঁ, আর সেই জন্য যদি উদীয়মান চিত্রশিল্পী শুভাঞ্জন সরকারের কোনো ছবির প্রদর্শনীতে যাওয়া নাও হয়, তবুও কি বলো শুভাঞ্জন?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও হয়তো ঠিক, কিন্তু বলো স্বপ্ন, স্বপ্ন তো সেও দেখত, আর দেখেছিল বলেই তো সুলগ্না এসেছিল আমার জীবনে। কই বলে না তো কি নাম হবে তার, বলো।
2: শোনো, নাম তো পরে, আগে তো চেহারা, তাই না?
1: আচ্ছা বলো শুনো,
2: শোনো, আমাদের যে সন্তান হবে সে একেবারে তোমার মতো দেখতে হবে।
1: আমার মতো?
2: হ্যাঁ শুভ, তোমার মতো এরকম টিকলো নাক, বড় বড় চোখ, তোমার মতো এরকম টকটকে রং। কি হলো?
1: নেই চলেগা, নেই চলেগা।
2: আরে
1: তাকে তোমার মতো দেখতে হবে।
2: আচ্ছা, আমার মতো দেখতে হলে তাকে তো কালো হতে হয় মশাই।
1: আর শোনো, সেও হবে ঠিক আমারই মতো একজন আর্টিস্ট, চিত্রশিল্পী।
2: ওরে বাবা, কখনো না কখনো না, উফ, একজনকে নিয়ে আমার রক্ষে নেই, আবার শিল্পী।
0: তোমার ছেলে জয় তো আজ বিখ্যাত চিত্রশিল্পী, তোমার চেয়েও হয়তো বেশি নাম তার, কিন্তু সেটা সম্ভব হয়েছে জয় তোমার আর মালিনীর সন্তান বলে। সুলগ্নার সন্তান হলে কি সেটা সম্ভব হতো?
1: না না, হতো না, হতো না, আমি ভুল করেছিলাম, অপরিণত মনের মোহে ভুল বুঝেছিলাম, আর তাই এত বড় ভুল ঘটে গিয়েছিল আমার জীবনে। আমি আর সুলগ্না ছিলাম দুই ভিন্ন মেরুর বাসিন্দা, বিয়ের পরে পরেই তাই বুঝেছিলাম কি ভীষণ ভুল হয়ে গেছে। ও সবসময় চাইতো টাকা পয়সা বাড়ি গাড়ি, পার্থিব জীবনের সমস্ত রূপ রস গন্ধ স্পর্শ নিঙ্গ।

0: আর আমি আমি চাইতাম শুধু আমার শিল্পের স্বীকৃতি। সুলগ্না মানত না, ও চাইতো আর পাঁচটা সাধারণ সুখী সংসারী মানুষের মতোই আমাকে নিয়ে জীবন কাটাতে। আর তাই তাই দুজনের মধ্যে দূরত্ব বাড়তে বাড়তে বাড়তে বাড়তে রূপ নিল একটা ভয়াবহ তিক্ততার।
1: ও শিল্প শিল্প শিল্প, একজন রক্ত মানুষের মানুষ যে তোমার সঙ্গে রয়েছে, তার জীবনের যে কিছু চাওয়া পাওয়া আছে, সে কখনো কিছু ভেবে দেখেছো তুমি?
0: কিসের চাওয়া পাওয়া সুলগ্না? এ বাড়িতে কি নেই তোমার বলো? সবই তো আছে।
1: না নেই, আজ পাঁচ বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, একটা সন্তান উপহার দিতে পেরেছো তুমি আমাকে?
0: সুলগ্না তুমি তো জানো আমার আমার জীবনে এই মুহূর্তে সেই অর্থে সন্তান নিয়ে স্থিতু হওয়াটা কতখানি অসুবিধের। আসলে আমার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্টের মুখে এসে দাঁড়িয়েছি তো, আর কটা দিন পরেই হয়তো আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব। চেষ্টার কটা দিন ওয়েট করো সুলগ্না, তারপর দেখো আমাদের সব হবে, সব তুমি তো জানো সুলগ্না।
1: আমি জানি জানি সব জানি, আর জানি বলি তো বলছি, এসব কিছু তোমার বাহানা, আসল সত্যিটা অন্য।
0: কি কি বলতে চাইছো তুমি?
1: আমি তোমার মতো ইন্টেলেকচুয়াল শিল্পী নই বলে কি আমি কিছু বুঝি না? না নিত্য নতুন হরেক রকম সুন্দরী মঠে নিয়ে তোমার এই মেলামেশা।
0: সুলগ্না ওরা আমার সাবজেক্ট, ওরা ওরা আমার ক্যানভাসের রং, আমার আমার এত স্থূল বিচার তোমার।
1: যাও যাও, আমার জানতে কিছু বাকি নেই, এমন হাজার একটা নাম আমি করতে পারি, শ্যামশ্রী, নন্দিতা, অদিতি, জয়ন্তী,
0: সুলেখা। মাই গড, এরা আমার সাবজেক্ট, সবাই আমার সাবজেক্ট
1: সাবজেক্ট সাবজেক্ট। সব কাল ভরা নামের লড়ে অনেক শুনেছি গো, হিপোক্রিট। আমি সবাইকে বলে দেবো, সবাইকে বলে দেবো।
0: কি বলবে তুমি? কি
1: বলবো? বলবো যে তুমি আসলে একজন লম্পট, একজন দুশ্চরিত্র, তুমি সত্যিকারের পুরুষ নও, পুরুষ হবার কোনো যোগ্যতাই নেই তোমার, তুমি তুমি তুমি অক্ষম।
0: সুলগ্না
1: অক্ষম, তাই আমাদের কোনো সন্তান নেই, তুমি আসলে এমনি বহেমিয়াল জীবনই কাটাতে চাও।
0: সুলগ্না
1: আমার জীবন তুমি ধ্বংস করে দিয়েছ।
0: সুলগ্না সুলগ্না কি করছো? সুলগ্না সুলগ্না ভেঙে যাবে, এরকম করে না সুলগ্না, কি করছো তুমি? সুলগ্না
1: আমার জীবনটাই তো ভেঙে তোচনা।
0: সুলগ্না শান্ত হও প্লিজ,
1: একটু করে
0: সুলগ্না, সুলগ্না কি করছো? সুলগ্না আমার কথা শোনো, সুলগ্না শান্ত।
2: ছুঁড়ে
0: দিতে যাচ্ছিল, আটকাতে গিয়ে আমার কপালে কি ভীষণ জোরে লেগেছিল, কি ভীষণ রক্ত বেরিয়েছিল আমার।
2: হ্যাঁ, তিন দিন তিন রাত তোমার জ্ঞান ফেরেনি, তোমার বাড়ির লোকেরাও সেদিন বুঝেছিল সম্পর্কটা কোথায় এসে দাঁড়িয়েছে। চমে মানুষে তোমায় নিয়ে যখন টানাটানি চলছে, তখনও সুলগ্না একটি বারও দেখতে আসেনি তোমায়। তুমি অবশ্য খড়ির মধ্যে বার বার সুলগ্নার নামই করছি।
0: আমি আমি পাচ্ছি না,
2: বাড়ি ফিরলে যেদিন সেদিন
0: তুমি চুপ করো, চুপ করো, তুমি চুপ করো, আমি আমি আমি ভুলে গেছি, আমি ভুলে গেছি, সব ভুলতে চেয়েছি আমি,
2: কিন্তু কিন্তু পারোনি, পারোনি। তোমার ঘরে তোমারই খাটের ওপর তোমারই বন্ধু অমিতের সঙ্গে সুলগ্নাকে দেখে তুমি তুমি মুহূর্তের মধ্যে আবার জ্ঞান হারিয়েছিলে।
0: ও
2: জ্ঞান ফিরতে প্রথম কথা তোমার মুখ থেকে বেরিয়েছিল,
0: আমি ডিভোর্স চাই, ডিভোর্স, তোমাকে আর একটা মুহূর্ত প্রয়োজন নেই আমার।
1: আমি জানতাম গো, সত্যি জানতাম, যত বড় কাপুরুষী তুমি হও, নিজের বউকে নিজেরই বন্ধুর সঙ্গে এইভাবে দেখলে তোমার মধ্যে কিছুক্ষণের জন্য হলেও পৌরুষ জেগে উঠবে। হ্যাঁ, তাই তো আমি আমি তৈরি হয়েই আছি, আমাকে 3 লাখ টাকা দাও, আর আমার সমস্ত গয়না যা তোমাদের বাড়ি থেকে আমাকে দেয়া হয়েছিল তা আমাকে ফেরত দাও।
0: 3 লাখ? তুমি তুমি তো আমার ফিনান্সিয়াল কন্ডিশন সব জানো, আমার কি আছে কি না আছে আমার
1: জানি গো, আর সেই জন্যই তো চাইছি। জানি তো তুমি দিতে পারবে না, যত নাম করা শিল্পী তুমি হও টাকা তো তোমার অত নেই। তাই তো, তাই তো আমি এই বাড়িতেই থাকবো, আর যা খুশি তাই করবো। আর হ্যাঁ, আর করবো করবো একেবারে তোমার চোখের সামনেই, শুভাঞ্জন সরকার।
0: কি নিষ্ঠুর, কি হার্টলেস তুমি। ঠিক আছে ঠিক আছে, তুমি যা চাও আমি আমি তাই তোমায় দিয়ে দিলে তো তুমি মুক্তি দেবে আমাকে, তাই দেব। হ্যাঁ তাই দেব, তাই দেব তোমায়। তুমি যত টাকা চাও, যত গয়না চাও, সব সব নিয়ে যাও, সব, শুধু আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, তুমি মুক্তি দাও।
3: আরেকবার ভেবে দেখ শুভাঞ্জন, এত চড়া সুদে এত টাকা তুই ধার করছিস, শোধ করবি কি করে?
0: যেভাবেই হোক, ভবিষ্যতের কথা ভবিষ্যৎ জানে কৃষ্ণেন্দু, কিন্তু মুক্তি আমাকে পেতেই হবে।
3: আরে বাবা, তুই তো মামলা করতে পারিস সুলগ্নার এগেনস্টে, তোকে খুন করার চেষ্টা, তারপর ধর ওই দ্বিচারিতার কেস, তুই বললে আমি ইমিডিয়েটলি সুট ফাইল করতে পারি।
0: না না না, কোনো দরকার নেই, তুই তো আমাকে জানিস কৃষ্ণেন্দু, আমি
3: এভাবে নিঃস্ব হয়ে সব কিছু দিয়ে দিবি? একবারও নিজের ভবিষ্যতের কথা ভাববি না?
0: ভবিষ্যতের ভাবনা আমি আর করি না।
3: আচ্ছা বেশ বেশ, অন্তত তোদের বাড়ি থেকে সুলগ্নাকে যে গয়নাগুলো দিয়েছিল সেগুলো তুই ফিরিয়ে নে, ওগুলো তো অনেক দাম শুভাঞ্জন।
0: না
3: কেন
0: কৃষ্ণেন্দু, সুলগ্না ওর সঙ্গে আমার জীবনের অমূল্য কয়েকটা বছরও ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে রে, সেগুলো আমি জীবনে কোনো দিন ফেরত পাব বল? তার কাছে ওই কটা গয়নার কি মূল্য আছে কৃষ্ণেন্দু?
3: তোর সঙ্গে কথাই পারবো না, কিন্তু একটা কথা কি ভেবে দেখেছিস, যদি কোনো দিন কোনো দিন ভবিষ্যতে তোর জীবনে আর কেউ আসে, তার তো প্রাপ্য বাড়ির ওই গয়নাগুলো, অন্তত অন্তত তোদের বংশের ওই 9 লাখ হারটা।
0: আমি এই মুহূর্তে সেসব আর ভাবছি না রে, আর যদিও বা কখনো কেউ আসে, সে তো আমার জীবনের সব কথা জেনেই আসবে, আমার মতো করে সে নিশ্চয়ই ভাববে এই কথাগুলো।
2: হ্যাঁ, ভেবেছিল ভেবেছিল বলেই মালিনী কোনোদিন সেই নিয়ে একটা প্রশ্ন করেনি। তোমার ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাওয়া জীবনকে পরম ধৈর্যে, পরম যত্নে, চরম ত্যাগ শিকারের মধ্য দিয়ে কেটেছিল, এনে দিয়েছিল তোমার শিল্পের স্বীকৃতি। আজ তুমি ভারত বিখ্যাত চিত্রশিল্পী, যা হতে তুমি চেয়েছিলে, তবু আজ সেই 9 লাখ হারটার কথা মনে পড়ল কেন? কেন তোমার?
0: জানি না জানি না, আমি আমি আমি কিচ্ছু জানি না, আমি আমি তুই ওরা বোধহয় এসে গেল। ওহ, তুমি মিছিমিছি আমার সময় নষ্ট করে দিলে, দেরি হয়ে গেল আমার, আমার তৈরি হতে হবে আমাকে।
1: শুভ,
0: কে কে ডাকছে আমায়?
1: আমি শুভ।
0: আলোটা জ্বলেনি, আবছা অন্ধকারে বুঝতে পারছি না কে কে কে তুমি।
1: শুভ, বদলে গেছি অনেক, রূপলি চুল, চোখে চশমা, তবু সত্যি তুমি চিনতে পারলে না আমাকে শুভ?
0: শুভ না না, ও নামে তো আমাকে একজনই
1: চিনেছো তাহলে? হ্যাঁ হ্যাঁ, আমি গো। অবাক হয়েছো না? অবাক তো হবে আজ এখানে আমাকে এভাবে দেখে।
0: কিন্তু তুমি
1: কেন এলাম? আমি আমি বলবো না এসে পারলাম না যে গো, আজ আজ তোমার ছেলের জীবনের এই বিশেষ দিনে যে আমি, ও কি কি যেন নাম তোমার ছেলের,
0: কেন কেন এসেছো তুমি? কেন এসেছো?
1: আসলে তোমার একটা জিনিস আমার কাছে রয়ে গেছে বহুদিন বহু বছর। আজ যে জিনিসটার প্রয়োজন হয়তো বা ছিল তোমার, আমি আমি সেটাই নিয়ে এসেছি শুভ। হ্যাঁ, সেই নৌলাখা হার যা দিয়ে একদিন তোমার মা আমার মুখ দেখেছিলেন। তুমি তুমি এটা নাও শুভ।
0: না না, তার আর কোনো প্রয়োজন নেই
1: শুভ। শুভ, হয়তো তোমার প্রয়োজন নেই, কিন্তু আমার যে আছে শুভ।
0: তোমার প্রয়োজন?
1: হ্যাঁ, বিশ্বাস করো, এর ভার আমি যে আর বইতে পারছি না। শুনেছি তোমার ছেলে নাকি খুব বড় পেন্টার হয়েছে, তোমার চাইতেও বড়। তার জীবনের এই শুভ দিনে এই হারটা নিয়ে?
0: না, এই হার আমি নিতে পারবো না।
1: পারবে না?
0: যেদিন তোমার সঙ্গে নিয়ে চলে গিয়েছিলে, সেদিন তো কই একবারও মনে হয়নি যে জিনিসটার উপর তোমার আর কোনো অধিকার রইল না, তাকে তুমি জোর করে ছিনিয়ে নিয়ে যাচ্ছ। আজ আবার তোমারই ইচ্ছে হয়েছে বলে সেই হার ফিরিয়ে দিতে এসেছ।
1: জানতাম, আমি জানতাম তুমি এই কথাই বলবে, কিন্তু একটি বার শোনো। হ্যাঁ, আমি স্বীকার করছি, অল্প বয়সের জেদের বসে সেদিন আমি জোর করে এটা নিয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু কিন্তু পড়তে পারিনি গো। বিশ্বাস করো, একটা দিনের জন্যেও পড়তে পারিনি ওই হারটা, গলায় দিয়েও আবার খুলে ফেলেছি। অমিত অমিত এই নিয়ে তো কত রাগ করেছে আমার উপর, বলেছে নিয়েছিলে কেন শুধু শুধু যদি পড়তেই না পারবে। আসলে অমিত তো বুঝতো না, ভাবতো ভয় করে আমার, কিন্তু কিন্তু ভয় নয়, চালা। হ্যাঁ, চালা, ওটা ওটা পড়লেই যে কি ভীষণ চালা করতো আমার। শুভ, তুমি এটা নিলে আমি ভার মুক্ত হতাম শুভ। ভাবতাম তুমি তুমি অন্তত আমাকে ক্ষমা করেছ, তোমার ছেলের জীবনে আশীর্বাদ হিসেবে না হয় তুমি এটা গ্রহণ।
0: না, চলে যাও, চলে যাও, চলে যাও এখান থেকে, প্লিজ সুলগ্না, প্লিজ। তোমার এই অনুরোধ আমার পক্ষে রাখা সম্ভব নয়, সম্ভব নয়। এ হার আমি নিলে মালিনীকে অস্বীকার করা হবে, যে সন্তানই তোমার নয় তাকে তার জীবনের এই শুভ লগ্নে আশীর্বাদ করার কোনো অধিকার তোমার নেই। তুমি যাও, তুমি চলে যাও, চলে যাও, তুমি প্লিজ প্লিজ চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, চলে যাও। শুনতে পাচ্ছো, শুনতে পাচ্ছো তুমি, আমি ওকে ফিরিয়ে দিয়েছি, চলে গেছে, চলে গেছে সুলগ্না, আমি নিইনি, আমি ফিরিয়ে দিয়েছি ওকে। তুমি শুনতে পাচ্ছো, শুনতে পাচ্ছো তুমি, শুনতে পাচ্ছো?
4: কি হলো? হ্যাঁ, কা ঘরে বসে বসে কি বিড়বিড় করছো?
0: হ্যাঁ,
4: ওরা যে সবাই এসে গেছে গো, কই চলো।
0: মালিনী, মালিনী,
4: এ কি, হাত ছাড়ো, চলো, ওরা যে অপেক্ষা করছে।

0: মালিনী, আমি নিইনি মালিনী, আমি নিইনি, আমি ওকে ফিরিয়ে দিয়েছি মালিনী, আমি ফিরিয়ে দিয়েছি ওকে।
1: কাকে কাকে ফিরিয়ে দিয়েছ?
0: একটু আগে সে এসেছিল।
1: কে এসেছিল?
0: সুলগ্না এসেছিল মালিনী, সে 9 লাখ হারটা ফিরিয়ে দিতে। আমি নিইনি মালিনী, আমি নিইনি। যে হার তুমি কখনো পরনি, সে হারের অধিকারিণী তোমার ছেলের বউ কি করে হয় বলো, বলো।
1: চলো।
0: হ্যাঁ
1: চলো।
0: কোথায় যাব?
1: ওরা এসে গেছে, নতুন বইয়ের মুখ দেখবে না? এসো এই ঘরে। এই যে
0: কি
1: কি হলো?
0: নতুন বৌমার গলায় ওটা কি দুলছে?
1: 9 লাখ হার।
0: 9 লাখ হার? কিন্তু কিন্তু ও হার তো আমি,
1: সুলগ্না তো শুধু এই হারটাই ফিরিয়ে দিতে আসেনি, সে যে আরো একটা অনুরোধ করেছিল তোমায়।
0: অনুরোধ?
1: হ্যাঁ, সুলগ্না যে তোমার কাছে ক্ষমাও চাইতে এসেছিল। ও যে বলেছিল তুমি যদি এ হার নাও তাহলে ওর জীবনের ভার লাঘব হয়ে যাবে, 30 বছর বয়ে বেড়ানো ভার।
0: তাহলে কি তুমি?
1: হ্যাঁ, যে হার তুমি নাওনি সে হার সে আমাকে দিয়ে চলে গেছে, আমি ক্ষমা করেছি তাকে।
0: কিন্তু কেন, কেন মালিনী?
1: এই হার নেব বলেই তো আজ এতগুলো বছর অপেক্ষা করেছি। এ তো আমার কাছে সুলগ্নার সারা জীবনের হার, এ যে আমায় নিতেই হবে, না নিলে যে আমার জয় পূর্ণ হবে না।
0: মালিনী,

0: হার নাটকটি এখানেই শেষ হল। রচনা চকিতা চট্টোপাধ্যায়, অভিনয় করেছেন দ্বৈত সত্তা, প্রশান্ত পাল, কৃষ্ণেন্দু, কৌশিক বন্দ্যোপাধ্যায়, মালিনী, কেকা ভট্টাচার্য, সুলগ্না রণিতা দাস ও শুভাঞ্জন সতীনাথ মুখোপাধ্যায়, আবহ গৌতম ঘোষ, শব্দ সংযোজনা রফিউদ্দিন। হার নাটকটি প্রযোজনা করেছেন আশিস গিরি।
1: হার নাটকটির অভিনয় এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।
2: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসামশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com।

0: gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 kHz ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00 শুনতে ভুলবেন না। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00 কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 kHz। একটু পরেই বাংলা খবর।

0: আকাশবাণী খবর পড়ছে নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে আজ বিভিন্ন ক্ষেত্রে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। সুপ্রিম কোর্ট বলেছে ফর্ম সিক্স এর পরিবর্তনের কোনো অনুমোদন সর্বোচ্চ আদালত দেয়নি। কে এই পরিবর্তন করেছে সে বিষয়ে নথিপত্র আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। তিন রাজ্যের 5 বিধানসভা ও অসমের 1 লোকসভা আসনে আগামীকাল উপনির্বাচনে ভোট নেওয়া হবে, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। শরীরবিদ্যা বা চিকিৎসা বিজ্ঞানে 2026 সালে নোবেল পুরস্কার পেয়েছেন কার্ল ডেইল সেরেথ, পিটার হেগম্যান এবং জর্জ নাগেল। আলো নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স নিয়ে তাদের যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ এই সম্মান দেওয়া হয়েছে। নিউ চণ্ডীগড়ের মূল্যায়নপুরে তৃতীয় একদিনের ম্যাচে স্লো ওভার রেটের জন্য ওয়েস্ট ইন্ডিজ ও ভারতকে শাস্তির মুখে পড়তে হয়েছে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে আজ বিভিন্ন ক্ষেত্রে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর অভিবাসন ও যোগাযোগ, তরুণ কর্মী বিনিময়, পরিবহন প্রযুক্তি ক্ষেত্রের বিকাশ ও সমন্বয়, চিহ্নিত ক্ষেত্রে পরিকাঠামোগত ব্যবস্থাপনা সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্র এবং উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর, শিল্পোদ্যোগ সংক্রান্ত ইচ্ছাপত্র আজ স্বাক্ষরিত হয়েছে। এক যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে সম্পর্কের দায়বদ্ধতা রক্ষায় ইতিবাচক ভূমিকা গ্রহণের জন্য সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ভারত গত বছর অক্টোবর মাসে ইউরোপিয়ান মুক্ত বাণিজ্য সংস্থার সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তি চালু করেছে। বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং অভিন্ন উন্নয়নের ক্ষেত্রে এটি এক ঐতিহাসিক রূপরেখা বলে উল্লেখ করেন তিনি। শ্রী মোদী বলেন, এই চুক্তির অধীনে গত 15 বছরে 1,000 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ তৈরি হবে, আগামী দিনে 10 লক্ষ প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ। প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশ সামরিক ক্ষমতা হস্তান্তর এবং প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিকটি খতিয়ে দেখছে। পরমাণু শক্তিতে সহযোগিতা বাড়িয়ে তোলার দিকটিও পর্যালোচনা করেছেন তারা।
1: আজ হমনে মিলিটারি এক্সচেঞ্জ আর ডিফেন্স প্রোডাকশন মে সহযোগ কি নই সম্ভাবনাও কি পহচান কি নিউক্লিয়ার এনার্জি মে সহযোগ কো অর প্রগাঢ় করনে পর ভি সহমতি বনি। বারাণসী কা রোপওয়ে, নোয়েডা কা জেভর এয়ারপোর্ট আর পাহাড়ি ক্ষেত্রো মে রেলওয়ে তথা টানেলিং প্রজেক্ট হমারে ইনফ্রাস্ট্রাকচার সহযোগ কে উজ্জ্বল উদাহরণ হ্যায়। ইস সহযোগ কো সুদৃঢ় করনে কে লিয়ে আজ হমনে ট্রান্সপোর্ট, মোবিলিটি আর ইনফ্রাস্ট্রাকচার পর এগ্রিমেন্ট কিয়া হ্যায়।
0: উল্লেখ্য, প্রেসিডেন্ট পারমেলিন আজ সকালে 3 দিনের সফরে নতুন দিল্লি পৌঁছন। তার সঙ্গে আছেন উচ্চপদস্থ প্রতিনিধি ও বাণিজ্যিক দল। সড়ক ও মহাসড়ক প্রতিমন্ত্রী তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান। রাষ্ট্রপতি ভবনে আজ তাদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁকে স্বাগত জানিয়েছেন। দেওয়া হয় 3 বাহিনীর সম্মান। স্বাগত অনুষ্ঠানের পর পারমেলিন সাংবাদিকদের বলেন, এই সফর দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে।
2: Will enable us to commemorate the first anniversary of the entry into force of the India-EFTA Trade and Economic Partnership Agreement, TEPA. It is the right moment to celebrate how far we have come together, but even more importantly, to shape our joint future.
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও প্রেসিডেন্ট পারমেলিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারত ও সুইজারল্যান্ড প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা শিল্পের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে কাজ করবে বলে জানিয়েছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিদেশমন্ত্রকের পশ্চিমাঞ্চল বিষয়ক সচিব সিবি জর্জ বলেন, সুইজারল্যান্ডের সংস্থাগুলি মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উৎপাদন ও উন্নয়নের মাধ্যমে তৈরি হওয়া বিভিন্ন সুযোগ সদ্ব্যবহার করতে পারবে। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী যৌথ সামরিক মহড়া মাউন্টেন গার্ডিয়ান 2026 আজ উত্তরাখণ্ডে শুরু হয়েছে। দুদেশের মধ্যে সামরিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সমঝোতা গড়ে তোলার লক্ষ্যে এবং পার্বত্য যুদ্ধের কলাকৌশলের ওপর জোর দিতে এই মহড়া চালানো হচ্ছে। নতুন দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, উভয় দেশের 92 জন সামরিক কর্মী এই মহড়ায় যোগ দিয়েছেন। 2 সপ্তাহের এই মহড়া চলাকালীন যৌথ পরিকল্পনা, ট্যাকটিক্যাল ড্রিল, গুলি চালনা, গোয়েন্দা গ্রিড গড়ে তোলা, ড্রোন পরিচালন, শারীরিক সক্ষমতা সংক্রান্ত প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা করা হবে। আগামী 18 অক্টোবর পর্যন্ত চলবে এই মহড়া। সুপ্রিম কোর্ট বলেছে দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ব্যবহৃত ফর্ম সিক্স এর কোন পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়নি। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চ সুস্পষ্টভাবে জানিয়েছেন ফর্ম সিক্স এর পরিবর্তনের কোন অনুমোদন সর্বোচ্চ আদালত দেয়নি এবং কে এই পরিবর্তন করেছে সে বিষয়ে নথিপত্র আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ ফর্ম সিক্স এ পরিবর্তন সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা শুনানির পর সুপ্রিম কোর্ট একথা জানায়। উল্লেখ্য, এসআইআর এর প্রক্রিয়া চলাকালীন ভোটার তালিকার অন্তর্ভুক্তির জন্য আবেদনকারীর পূর্বপুরুষের বিষয়ে তথ্য চাওয়া হয়েছিল এবং এর আগের এসআইআর এ সেই সব পূর্বপুরুষদের নাম অন্তর্ভুক্ত ছিল কিনা সে বিষয়টিও জানতে চাওয়া হয়। জনস্বার্থকারী মামলার আবেদনকারীর অভিযোগ, সাংবিধানিক সংস্থান লঙ্ঘন করে নির্বাচন কমিশনের সফটওয়্যারের মাধ্যমে ফর্ম সিক্স এর এই পরিবর্তন করা হয়েছিল। উত্তরপ্রদেশে আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য বিজেপি 8 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের তরফ থেকে ধরমপাল সিং, রাধাকান্ত ওঝা, প্রকাশ পাল, বিদ্যাসাগর সোনকার, গোপীকৃষ্ণা পাণ্ডে, প্রিয়াঙ্কা সিং রাওয়াত, রামপ্রতাপ সিং চৌহান এবং শ্রুতি নাগওয়ারকে প্রার্থী করা হয়েছে। উল্লেখ্য, উত্তরপ্রদেশের 10টি আসনের পাশাপাশি উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গের 1টি করে আসনে আগামী 16 তারিখ রাজ্যসভার উপনির্বাচনে ভোট গ্রহণ। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা মুক্ত বাণিজ্য চুক্তি ও ভারতের অর্থব্যবস্থার প্রথম পর্ব। নবগ্রাম হীরালাল পাল কলেজের অর্থনীতির অধ্যাপক ডক্টর বিশান সান্যালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক

ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তিন রাজ্যের পাঁচ বিধানসভা ও অসমের একটি লোকসভা আসনে আগামীকাল উপনির্বাচনে ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে তামিলনাড়ুর মাদুরান্তকম এবং ধারাপুরম, পুদুচেরির থাট্টানচাভাডি এবং পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা ও অসমের নওগাঁ লোকসভা আসন। সকাল সাতটায় শুরু হবে ভোটগ্রহণ, চলবে সন্ধে ছটা পর্যন্ত। আগামীকালের ভোটগ্রহণের

0: নেই গণনা 9ই অক্টোবর। পশ্চিমবঙ্গে বিমান পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে দুবছরের মধ্যে আরও 4টি পূর্ণাঙ্গ বিমানবন্দর গড়ে তোলার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আজ একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারের উড়ান 2 প্রকল্পে যুক্ত হল। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু নবান্নে আজ এ সংক্রান্ত এক অনুষ্ঠানে জানান, আলিপুরদুয়ারের হাসিমারা ও পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় সিভিল এনক্লেভ, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিমানবন্দরের সম্প্রসারণ এবং পুরুলিয়ার নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে।
1: আজ MOUs में हमने 4 नए एयरपोर्ट बनाने की लक्ष्य हमने रखा है। उसमें से मोस्ट इम्पोर्टेंट एक हसीमारा और कलाईकुंडा में जो सिविल एनक्लेव्स बनाने का, वहां पे 2700 मीटर का ऑलरेडी उपस्थित रनवे है जिसको हम इमीडिएटली यूटिलाइज कर सकते हैं। और रनवे पे हम नैरो बॉडी एयरक्राफ्ट जैसे बोइंग 737 या एयरबस 320 उसको भी हम शामिल कर सकते हैं, जिससे कि दूर की कनेक्टिविटी भी वहां से हो सकती है। उसके साथ ही बालूरघाट में जहां पे एयरपोर्ट्स अथॉरिटी ऑफ इंडिया का भी लैंड है, वहां पे भी हम जो उपस्थित स्ट्रिप है उसको भी एक्सपैंड कर वहां से भी एयर ऑपरेशंस को शुरू करने का MOU में शामिल किया है।
0: শারীরবিদ্যা বা চিকিৎসা বিজ্ঞানে 2026 সালে নোবেল পুরস্কার পেয়েছেন কার্ল ডেলসেরেথ, পিটার হেগম্যান এবং জর্জ নাগেল। আলো নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স নিয়ে তাদের যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে। অপটোজেনেটিক্স এমন এক প্রযুক্তি যা মস্তিষ্কের কার্যকলাপ নিয়ে গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। সুইডেনের স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি আজ এই পুরস্কার ঘোষণা করে। মস্তিষ্ক কিভাবে স্মৃতি, অনুভূতি এবং আচরণ গড়ে তোলে তা বোঝা দীর্ঘদিন ধরেই গবেষকদের কাছে এক বড় স্বপ্ন। শারীরবিদ্যা বা চিকিৎসা বিজ্ঞানের নোবেল কমিটির চেয়ারম্যান পের ভেনিংসেন বলেন, অপটোজেনেটিক্সের সাহায্যে জীবন্ত মস্তিষ্কের নির্দিষ্ট স্নায়ুকোষের কার্যকলাপ ইচ্ছেমতো চালু বা বন্ধ করা সম্ভব। পিটার হেগম্যান এবং জর্জ নাগেল চ্যানেল রোডপিসন নামে একটি বিশেষ প্রোটিন আবিষ্কার করেছেন, যে ধরনের কোষেই এই প্রোটিন প্রবেশ করানো হোক না কেন সেই কোষ আলোর বিষয়ে সংবেদনশীল হয়ে ওঠে বলে লক্ষ্য করা যায়। নিউ চণ্ডীগড়ের মূল্যায়নপুরে তৃতীয় একদিনের ম্যাচে মন্থর বোলিংয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ ও ভারতকে শাস্তির মুখে পড়তে হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ নির্দিষ্ট সময়ের মধ্যে 2 ওভার, ভারত 4 ওভার শেষ করতে পারেনি। তার ফলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের ম্যাচ ফির 10% ও ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফির 20% কেটে নেওয়া হয়েছে। দুই দলের অধিনায়কই দোষ স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন পড়েনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে আজ বিভিন্ন ক্ষেত্রে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পোমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। সুপ্রিম কোর্ট বলেছে ফর্ম 6 এর পরিবর্তনের কোনো অনুমোদন সর্বোচ্চ আদালত দেয়নি, কে এই পরিবর্তন করেছে সে বিষয়ে নথিপত্র আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। 3 রাজ্যের 5 বিধানসভা ও অসমের 1টি লোকসভা আসনে আগামীকাল উপনির্বাচনে ভোট নেওয়া হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আধুনিক গান। আজ আধুনিক গানের অনুষ্ঠানে প্রথম গানটি শোনাব শুভমিতার কণ্ঠে।

শুনছেন আধুনিক গান, তরুণ সিংহের কথায় এবং চিরদীপ দাশগুপ্তের সুরে রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম এই গানটি। পরবর্তী যে গান শুনব, গানটি লিখেছেন হিমিকা মুখোপাধ্যায় এবং সুর দিয়েছেন মৈনাক দাস। এখন কণ্ঠে শ্রেয়া ঘোষাল।

আধুনিক গানের অনুষ্ঠানে। পরবর্তী গানটি শোনাব নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে, কথায় সুরে শিল্পী নিজেই।

আধুনিক গানের অনুষ্ঠানের আজকের শেষ গানটি আপনাদের শোনাব গৌতম সুস্মিতের কথায়, অশোক ভদ্রের সুরে, শিল্পী রূপরেখা বন্দ্যোপাধ্যায়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন বাংলা ব্যান্ডের গান। দুই বাংলা শ্রোতা বন্ধুদের নমস্কার জানাই বাংলা ব্যান্ডের গানের একটি নতুন পর্বে। আমি আপনাদের সঙ্গে রয়েছি উৎসব, এবং যে বাংলা ব্যান্ডের গান দিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান সেটি রঙ্গিলা নাও। তাদের পরিবেশনায় এই গানটি এখন আপনাদের জন্য।

খুব জনপ্রিয় একটি লোকগানের ব্যান্ড আঙ্গিকের পরিবেশনা শুনলাম, লীলাবালি রঙ্গিলা নাও ব্যান্ডের পরিবেশনায় গানটি শুনলাম। কত কি শেখার, কত কি জানার, কত কি বোঝার, কত কি বোঝানোর, সে সব থাক। চলুন একটু পৃথিবীর ক্লাসরুমে ফিরে যাই।

ব্যান্ডের গানেরই কত রকম ধরন হয়, এক ঝটকায় অনেকটা নস্টালজিয়া আমাদের মনকে নাড়া দিয়ে গেল। এরপর আরও একটু অন্য রকম গানের দিকে ফিরব আমরা। ট্র্যাডিশনাল লিরিক্সকে সুর দিলেন গৌতম চট্টোপাধ্যায়। হ্যাঁ, মহিনের ঘোড়াগুলির গানই শোনাব। মহিনের ঘোড়াগুলি থেকে এই গানে কণ্ঠ দিয়েছেন অনুপ বিশ্বাস এবং বাদল সরকার। মহিনের ঘোড়াগুলির পরপর দুটি গান আপনাদের জন্য।

প্রসঙ্গত উল্লেখ করে রাখি, গানটির নাম ময়মনসিংহ গীতিকা এবং বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত যে পালা গানগুলি রয়েছে সেই গানগুলিকে একসঙ্গে বলা হয় ময়মনসিংহ গীতিকা। এই গানগুলি প্রাচীনকাল থেকে

এই মানুষের মুখে মুখে চলে আসছে। মহিনের ঘোড়াগুলির ঝরা সময়ের গান অ্যালবাম থেকে শুনলাম গানটি। এর পরে যে গানটি শোনাব মায়া অ্যালবামের, বাড়ি ফেরার এক অদ্ভুত টান রয়েছে এই গানে।

শেষ করলাম বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আপনাদের সঙ্গে ছিলাম আমি উৎসব। দুই বাংলা শ্রোতা বন্ধুদের নমস্কার জানাই। শেষ হলো বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। একটু পরেই হিন্দি খবর।

ভাষাবিদদের মতে গাজন শব্দটি এসেছে গর্জন থেকে, ভক্তদের তীব্র আরতি, শিবের নামে করা এই যে মহাগর্জন সেটি কালক্রমে হয়ে উঠেছে গাজন। আবার সমাজবিজ্ঞানী যারা রয়েছেন তারা বলেন অনেকেই যে গাঁ অর্থাৎ গ্রাম আর জন অর্থাৎ মানুষ, গ্রামের মানুষের সমবেত ধর্মীয় ও সামাজিক এই যে মিলন মেলা এটাই হলো গাজন। গাজনের ইতিহাস আজ থেকে বহু পুরনো, মানে সেটা 150 বছর নয় অবশ্যই, কয়েক হাজার বছরের পিছনে যে প্রাচীন কৃষিভিত্তিক সমাজ আমরা জেনেছি ইতিহাস থেকে, সেই কৃষিভিত্তিক সমাজই কিন্তু এই গাজনের উৎস। বৈদিক ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রবর্তনের অনেক আগেই এর সূচনা। নিম্নবর্গের মেহনতি মানুষেরা নিজেদের মনের দেবতাকে আপন করে পুজো করতে চেয়েছিল আর তৈরি হয়েছিল গাজনের গান। এখন আরও একটি গান শোনাবো, শিল্পী আশিস গিরি।

গাজনে যারা অংশ নেন তাদের বলা হয় গাতেন, ভক্তা বা সন্ন্যাসী। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এই শব্দ ব্যবহার করা হয় তাদেরকে নির্দেশ করার জন্য। আর উৎসবের কয়েকটা দিন তারা কঠোর ব্রত পালন করেন, নিরামিষ আহার, খালি পায়ে গ্রাম পরিক্রমা, নানান দৈহিক কৃচ্ছ সাধনও এর সঙ্গে থাকে। কাঁটাতে ঝাঁপ দেওয়া, পাট ভাঙা কিংবা চড়ক গাছে পিঠে বাঁক ফুঁড়ে ঘোরা, এরকম নানা রকম অনেক প্রশ্ন আসতেই পারে যে নিজেকে কেন এত কষ্ট দেওয়া। আসলে এর উত্তরটা পেতে গেলেও আমাদের সেই প্রাচীন কৃষিভিত্তিক সমাজেই ফিরে যেতে হয়। একটা বিশ্বাস, গ্রীষ্মের শেষে সেই খরা থেকে রক্ষা পেতে বা বৃষ্টির আশায় মাটির উর্বরতা বাড়াতে শরীরের রক্ত ঘাম ঝরিয়ে প্রকৃতি ও দেবতাকে সন্তুষ্ট করার এক আদিম ও আকুল আবেদন আকুতি লুকিয়ে আছে এই কৃচ্ছ সাধনে। তবে গাজন শুধু কঠোর সাধনা আর নিয়মের পুজো নয়, গাজনের আসল প্রাণ লুকিয়ে এর সুরের মধ্যে, এর গানের মধ্যে। গাজনের গান যেগুলো অলরেডি আমরা দুটো শুনলাম, এগুলো মূলত লোকসঙ্গীতের এক বিশাল বড় ভাণ্ডার। অঞ্চলভেদের রকমারি নামও রয়েছে, নীলের গান বলে, কোথাও বলে বোলান গান। এখানে খেয়াল করে দেখলে আমরা দেখব যে সাধারণ মানুষের সাথে দেবতার যে একটা আকাশ পাতাল একটা তফাৎ থাকে, এখানে কিন্তু সেটা নেই। তারা শিবকে বলছে যে তুমি স্বর্গে বসে না থেকে মর্তে এসো, হাল ধরো, চাষ করো, দেশের আকাল দূর করো। এই যে ঈশ্বরকে অতি আপনজন, একদম পাশের বাড়ির কেউ বা একদম নিজের বাড়ির কেউ সেই হিসেবে টেনে আনা, এটাই গাজনের গানের সবচেয়ে বড় মাহাত্ম্য। আজকের অনুষ্ঠানের শেষ গানটি শোনাবো দোহারের পরিবেশনায়।

শেষ হলো অনুষ্ঠান কথায় গানে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি উৎসব সিনহা। দুই বাংলা শ্রোতা বন্ধুদের নমস্কার জানাই, আকাশবাণী মৈত্রী। একটু পরেই শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনা আমি সৃজিত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, এসআইআর এর ফর্ম সিক্স এ পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়নি, স্পষ্ট জানালো সুপ্রিম কোর্ট। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্ত গ্রহণের অভিযোগে দায়ের হওয়া মামলায় নির্বাচন কমিশন ও কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছে সর্বোচ্চ ন্যায়ালয়।
1: পরিবহন, প্রযুক্তি ও পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে বেশ কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করল ভারত ও সুইজারল্যান্ড। কৃত্রিম বুদ্ধিমত্তার মানবিক প্রয়োগের বিষয়ে দুদেশের দায়বদ্ধতার প্রসঙ্গ তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
0: বর্তমানে চাহিদা অনুযায়ী ভারতের বিদেশ নীতিতে বহুপাক্ষিক ও বহুমাত্রিক লক্ষ্য ও উদ্যোগের বিষয়টি প্রতিফলিত, কৌটিল্য ইকোনমিক কনক্লেভে বললেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।
1: অসমের ডিব্রুগড় থেকে বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ চলাচলের সূচনা। ব্রহ্মপুত্র নদ বরাবর এই আন্তর্জাতিক বাণিজ্য পথ আঞ্চলিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মন্তব্য কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের।
0: পুলিশি জোরজুলুমের বিরুদ্ধে ঢাকায় তুমুল বিক্ষোভ প্রদর্শন বাংলাদেশের ব্যাটারি চালিত রিক্সা চালকদের।
1: হুথি গোষ্ঠীর দখলে থাকা অঞ্চল পুনরুদ্ধারে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইয়েমেনের সরকার।
0: লন্ডনের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিকে কেন্দ্র করে ইরানের কথিত ষড়যন্ত্রের তদন্তের মধ্যেই ব্রিটেন থেকে নিজেদের সমস্ত দূরপাল্লার বোমারু বিমান ফিরিয়ে নিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র।
1: ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে থাকলেও সরাসরি জয়ের জন্য প্রয়োজনীয় 50% ভোট পেতে ব্যর্থ দক্ষিণপন্থী ফ্লাভিও বলসোনারো।
0: চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন আমেরিকার কার্ল ডেইসরেথ এবং জার্মানির পিটার হেগেম্যান ও গিয়ার্ড নাগেল। আজ সে বিস্তারিত খবরে এখন দেশের খবর। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সময় নির্বাচন কমিশনের ফর্ম সিক্সে কোনোরকম পরিবর্তনের অনুমোদন শীর্ষ আদালত দেয়নি বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাক্সি এবং বিচারপতি ভি মোহনা এই মর্মে স্পষ্ট বার্তা দেওয়ার পাশাপাশি কে বা কারা এই সব পরিবর্তন করেছেন সেই সম্পর্কে তথ্য তলব করেছেন।
1: মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার এসআইআর সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত অন্য দুই নির্বাচন কমিশনারের সম্মতি ছাড়াই একতরফাভাবে নিয়েছেন এই অভিযোগ তুলে দায়ের হওয়া আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট, কেন্দ্র, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশ দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনারের সাসপেনশন চেয়ে দায়ের এই মামলায় প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ অবশ্য কোনো অন্তর্বর্তী নির্দেশ জারি করেননি। সব পক্ষের বক্তব্য জেনে সিদ্ধান্ত নেওয়া হবে বলে শীর্ষ আদালত জানিয়েছে। সুপ্রিম কোর্টের বেঞ্চ আরও বলেছে, শুধুমাত্র সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে কোনো নির্দেশ দেওয়া যায় না। উল্লেখ্য, এসআইআর সংক্রান্ত বেশ কিছু পদক্ষেপ মুখ্য নির্বাচন কমিশনার একতরফাভাবে নিয়েছেন বলে একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন ঘিরে দেশজুড়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা এই নিয়ে আন্দোলনে নেমেছেন।
0: পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম এবং রেজিনগর সহ দেশের বিভিন্ন প্রান্তে 5টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আগামীকাল ভোট নেওয়া হবে। অন্য বিধানসভা আসনগুলি হল তামিলনাড়ুর মাদুরান্তাকাম ও ধারাপুরাম এবং পুদুচেরির থাট্টানচাদাভি। একই সঙ্গে আগামীকাল অসমের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনেও ভোট গ্রহণ।
1: পরিবহন, প্রযুক্তি, যোগাযোগ ও যাতায়াত এবং পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে ভারত ও সুইজারল্যান্ড আজ বেশ কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করেছে। এদেশের বিজ্ঞান দপ্তর এবং সুইস ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের মধ্যে একটি ইচ্ছাপত্র স্বাক্ষরিত হয়েছে। উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর এবং ঔদ্যোগিকতার বিষয়ে বিজ্ঞান দপ্তর এবং জুরিখ ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস সহযোগিতার পরিসর আরও বৃদ্ধি করবে। নতুন দিল্লিতে আজ ভারত সফররত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পরেই সমঝোতা পত্রগুলি স্বাক্ষরিত হয়। পরে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গত অক্টোবরে ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের সদস্য দেশগুলির সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তিতে উপনীত হয়েছে ভারত। এর সুবাদে আগামী 15 বছরে এদেশে $100 বিলিয়ন বিনিয়োগ আসবে এবং প্রত্যক্ষভাবে 10 লক্ষ কর্মী কাজ পাবেন বলে ভারত আশাবাদী।
2: भारत और यूरोपियन फ्री ट्रेड एसोसिएशन यानी एप्टा देशों के बीच एक ऐतिहासिक ट्रेड एंड इकोनॉमिक पार्टनरशिप एग्रीमेंट लागू किया। ये यूरोप के किसी भी इकोनॉमिक ब्लॉक के साथ भारत का पहला एफटीए है। यह इन्वेस्टमेंट, इनोवेशन, जॉब्स और साझा समृद्धि का एम्बिशियस ब्लूप्रिंट भी है। इससे हम अगले 15 वर्षों में भारत में 100 बिलियन डॉलर का इन्वेस्टमेंट और 10 लाख डायरेक्ट जॉब्स के लक्ष्यों को साकार करेंगे।
0: সুইজারল্যান্ডে ভারতের রপ্তানির প্রসার এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে দুই দেশ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বলে প্রধানমন্ত্রী জানান।
2: हमने भारत के एक्सपोर्ट्स का स्विट्जरलैंड में मार्केट एक्सेस बढ़ाने और दोनों देशों के बीच इन्वेस्टमेंट को और सुगम बनाने के लिए कई महत्वपूर्ण निर्णय लिए हैं। इससे भारत के एग्रीकल्चर, फार्मा, टेक्सटाइल और इंजीनियरिंग गुड्स की स्विट्जरलैंड में निर्यात बढ़ेगी और साथ साथ भारत के बायोटेक, लाइफ साइंसेज, बैंकिंग, इंश्योरेंस, फूड प्रोसेसिंग और सस्टेनेबिलिटी जैसे महत्वपूर्ण क्षेत्रों में हम नए स्विस इन्वेस्टमेंट को आकर्षित करेंगे।
1: পরিকাঠামো, সামরিক ক্ষেত্র, পরমাণু শক্তি এবং যোগাযোগের বিষয়ে ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে বেশ কয়েকটি চুক্তি হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
2: आज हमने मिलिट्री एक्सचेंज और डिफेंस प्रोडक्शन में सहयोग की नई संभावनाओं की पहचान की। न्यूक्लियर एनर्जी में सहयोग को और प्रगाढ़ करने पर भी सहमति बनी। वाराणसी का रोपवे, नोएडा का जेवर एयरपोर्ट और पहाड़ी क्षेत्रों में रेलवे तथा टनलिंग प्रोजेक्ट हमारे इंफ्रास्ट्रक्चर सहयोग के उज्जवल उदाहरण है। इस सहयोग को सुदृढ़ करने के लिए ट्रांसपोर्ट, मोबिलिटी और इंफ्रास्ट्रक्चर पर एग्रीमेंट किया है।
0: স্বাস্থ্য, মহাকাশ প্রভৃতি ক্ষেত্রে দুই দেশ যৌথ কর্মসূচি গ্রহণ করতে চলেছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।
2: हम स्विट्जरलैंड की इंफ्रास्ट्रक्चर कंपनीज को भारत में बड़े लेवल पर निवेश करने और कैपेसिटी बिल्डिंग, डिजाइन और मैन्युफैक्चरिंग में भागीदारी के लिए आमंत्रित करते हैं। साइंस और टेक्नोलॉजी सहयोग भी हमारी साझेदारी का एक मजबूत स्तंभ है। मुझे बहुत खुशी है कि हम जल्द ही हेल्थ, क्लीन एनर्जी और स्पेस जैसे प्रायोरिटी एरियाज में नए ज्वाइंट रिसर्च प्रोजेक्ट लॉन्च करने जा रहे हैं।
1: আগামী বছর হতে চলা জেনিভা এআই সামিটের জন্য সুইজারল্যান্ডকে আগাম শুভেচ্ছা জানানোর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার মানবিক প্রয়োগে দুদেশের দায়বদ্ধতার প্রসঙ্গ উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে।
2: अगले वर्ष स्विट्जरलैंड जिनीवा एआई समिट के माध्यम से इस यात्रा को आगे बढ़ाएगा। जिनीवा एआई समिट की सफलता के लिए मैं स्विट्जरलैंड को हार्दिक शुभकामनाएं देता हूं। मुझे विश्वास है कि हम साथ मिलकर एआई को रिस्पॉन्सिव

0: केवल इंक्लूसिव और ह्यूमन सेंट्रिक बनाने की दिशा में आगे बढ़ते रहेंगे।
1: পশ্চিম এশিয়া এবং ইউক্রেনের সংঘাত দূর করতে ফের আলোচনা ভিত্তিক সমাধানের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। সময়ের দাবি অনুযায়ী আন্তর্জাতিক মঞ্চগুলির সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়টিও এদিন আবার তার বক্তব্যে উঠে আসে।
0: হম গ্লোবাল পিস অর স্টেবিলিটি কে লিয়ে মিলকর কাম করতে রহেঙ্গে, ইউক্রেন হো ইয়া পশ্চিম এশিয়া, ভারত শান্তি কি দিশা মে কিয়ে জানে ওয়ালে হর সার্থক প্রয়াস কা সমর্থন করতা রহা হ্যায়। হম ইস বাত পর ভি একমত হ্যায় কি বড়তে হুয়ে গ্লোবাল চ্যালেঞ্জেস কে সমাধান কে লিয়ে গ্লোবাল ইনস্টিটিউশনস মে রিফর্ম অনিবার্য হ্যায়।
2: ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের সদস্য দেশগুলির সঙ্গে ভারতের চুক্তি উভয় পক্ষের কাছে সুবিধাজনক বলে মনে করেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলেন।
3: Will enable us to commemorate the first anniversary of the entry into force of the India-EFTA Trade and Economic Partnership Agreement, TEPA. It is the right moment to celebrate how far we have come together, but even more importantly to shape our joint future.
1: আজ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সুইজারল্যান্ডের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করেন। তিন দিনের ভারত সফরে আজই নতুন দিল্লি এসে পৌঁছেছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। রাজঘাটে গিয়ে জাতির জনকের স্মারকে শ্রদ্ধা জানান সুইস রাষ্ট্রপ্রধান। আজ সন্ধ্যায় তাঁর সম্মানে বিশেষ ভোজসভার আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
2: এবছরের মধ্যেই ভারত আরও অন্তত তিনটি দেশের সঙ্গে বিনিয়োগ সংক্রান্ত চুক্তি সম্পন্ন করার আশা রাখে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কানাডা এবং রাশিয়া সহ আরও কয়েকটি দেশের সঙ্গে বিনিয়োগ সংক্রান্ত চুক্তির বিষয়ে নতুন দিল্লির আলোচনা চলছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান। নতুন দিল্লিতে আজ মিউনিক সিকিউরিটি কনফারেন্সে ভারত ইউরোপিয়ান ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির তাৎপর্য তুলে ধরেন তিনি।
4: The mother of all deals is absolutely appropriate in that it is going to be an agreement between people totaling 2 billion, one-fourth of global GDP is covered through this agreement. India has opened up 92.5% of all its tariff lines through this agreement and about 97% of all its value. And when you're looking at the European Union side, they've opened up 99% in terms of value, possibly 97% of all the tariff lines.
1: ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উভয় তরফের মধ্যে কথা চলছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান।
4: It's been a hard and very rigorously negotiated agreement. The agreement's negotiations are still ongoing, although we'd like to believe that both the sides have reached a plateau beyond which giving or taking might be very, very difficult. But maybe if there are rooms to operate from, both sides would do it.
2: দক্ষিণ বিশ্বের কণ্ঠস্বর বিশ্বমঞ্চে আরও জোরের সঙ্গে তুলে ধরুক ভারত, এমনটাই চায় দরিদ্র দেশগুলি, বললেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে পঞ্চম কৌটিল্য ইকোনমিক কনক্লেভে বিদেশমন্ত্রী আজ বলেন, খাদ্য, জ্বালানি, সার এবং অর্থায়নের বিষয়ে দক্ষিণ বিশ্বের দেশগুলির বক্তব্য ভারতের বিবৃতিতে প্রতিফলিত।
5: Actually, if you look at it from a very narrow national Indian perspective, for us, fuel costs are high, fertilizer costs have gone up. But what I was really expressing was a larger sentiment and a larger interest of the Global South, because the Global South does expect a country like India to go up on that stage and articulate it. Somebody has to do it. And that somebody, in the eyes of many countries, at least one of the somebodies, is a country like India.
1: নতুন দিল্লি, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পক্ষের সঙ্গে ভারসাম্যের ভিত্তিতে আদান প্রদানে উদ্যোগী এবং সমকালের চাহিদা এটাই, বলেছেন বিদেশমন্ত্রী।
5: এজ অফ ফ্লাক্স, হাউ ডু ইউ ডিল উইথ দ্য ইউএস, হাউ ডু ইউ ডিল উইথ দ্য রাইজ অফ চায়না, হাউ ডু ইউ রেসপন্ড টু আ মাচ মোর আই উড সে স্টেবল ট্রেডিশনাল রিলেশনশিপ উইথ রাশিয়া, এন্ড হাউ ডু ইউ এক্সপ্লোর নিউ পসিবিলিটিস উইথ ইউরোপ, ওয়্যার উই হ্যাভ অ্যাকচুয়ালি কনক্লুডেড অ্যান এফটিএ এন্ড হোপিং দ্যাট ইট উড বি, এন্ড নট জাস্ট উইথ ইউরোপ, উইথ দ্য ইউকে অ্যাজ ওয়েল। সো আই থিঙ্ক ইচ ওয়ান অফ দিস টুডে অফার্স পসিবিলিটিস, আই উড বি অনেস্ট, মেনি অফ দেম হ্যাভ দ্যার চ্যালেঞ্জেস, বিকজ উই হ্যাভ চ্যালেঞ্জেস উই শুডন্ট হ্যাভ আ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিউ অফ দ্যাট রিলেশনশিপ, উই হ্যাভ টু ওয়েট ইন আ ভেরি কনসিডার্ড অ্যান্ড জুডিশিয়াস ওয়ে।
2: উত্তরাখণ্ডে আজ শুরু হয়েছে ভারত সংযুক্ত আরব আমিরশাহী যৌথ সামরিক মহড়া মাউন্ট গার্ডিয়ান 2026। চলবে 18ই অক্টোবর পর্যন্ত।
1: পশ্চিমবঙ্গে বিমান যোগাযোগের সম্প্রসারণে আগামী দুবছরের মধ্যে রাজ্যে 4টি পূর্ণাঙ্গ বিমানবন্দর গড়ে তোলা হবে, সেই লক্ষ্যে আজ কেন্দ্র সরকার ও রাজ্যের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। নবান্নে আজ

0: অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু জানান, এর মধ্যে হাসিমারা ও কলাইকুণ্ডায় সিভিল এনক্লেভ, বালুরঘাট বিমানবন্দরের সম্প্রসারণ এবং পুরুলিয়ায় নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে। বাংলাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিকাশ কেন্দ্র হিসেবে গড়ে তোলাই লক্ষ্য।
1: আন্ডার দ্য গ্রেট ইন্সপাইরেশন অফ দি ভিশনারি লিডার নরেন্দ্র মোদী।
2: বহুত পেলে ইয়ে সব এয়ারপোর্টস বনে এসি হামারি উম্মীদ থি, পর ও পেলে নেই হো পাই। আজ আদরণীয় সুভেন্দু অধিকারী জি অর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কি সহায়তা সে আজ হাম ইয়ে ঐতিহাসিক এমওইউ আজ কর পা রহে হ্যায়, জিসমে বেঙ্গল কি ট্রান্সফরমেশন নিশ্চিত হ্যায় ভবিষ্য মে। আজ হাম ইয়ে ঐতিহাসিক এমওইউ আজ কর পা রহে হ্যায়, জিসমে বেঙ্গল কি ট্রান্সফরমেশন নিশ্চিত হ্যায় ভবিষ্য মে।
3: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন বিমানবন্দরগুলি চালু হলে উত্তরবঙ্গের কৃষিপণ্য, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, পর্যটন ও ক্ষুদ্র মাঝারি শিল্পের বড় সুবিধা হবে। একই সঙ্গে বিনিয়োগ, কর্মসংস্থান এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থারও উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।
1: আন্ডার দ্য গ্রেট ইন্সপাইরেশন অব দি ভিশনারি লিডার নরেন্দ্র মোদীজি, দ্য উড়ান স্কিম টুডে স্টার্টেড হিজ লং পেন্ডিং জার্নি। না কেবল প্যাসেঞ্জার্স কা বেনিফিট হোগা, হামারি অন্নদাতা ভগবান কিষানো কা ভি, আর ছোট ছোট এমএসএমই কে অন্দর জো ব্যাপার কর রহা হ্যায়, বিজনেস কর রহা হ্যায়, উসকা ভি বহুত ফায়দা আনে বালা দিন মে হোগা।
0: কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ ডিব্রুগড় থেকে বাংলাদেশে মিথানলবাহী প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ চলাচলের সূচনা করেছেন। অসমের জন্য এটি একটি ঐতিহাসিক মাইলফলক। এর মাধ্যমে প্রায় 80 বছর পর ব্রহ্মপুত্র পুনরায় একটি আন্তর্জাতিক বাণিজ্য পথ হিসেবে চালু হল। এই উদ্যোগের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের একটি সরাসরি পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী বাণিজ্য করিডোর তৈরি হবে বলে আশা করা হচ্ছে। ডিব্রুগড়ের বগিবিল টার্মিনাল থেকে মিথানলের একটি চালান বাংলাদেশের ঢাকার পাঙ্গাও বন্দরে পাঠানো হয়েছে। এই যাত্রা সূচনা করে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, টার্মিনালটি এই অঞ্চলে ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসবে। সরকার বগিবিল টার্মিনালে 200 কোটি টাকা বিনিয়োগ করে জাহাজ শিল্পের জন্য একটি নতুন দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপন করবে বলেও তিনি জানান। এখন বিদেশের খবর।
3: বাংলাদেশের ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ কয়েক হাজার ব্যাটারিচালিত রিকশা চালক ট্রাফিক পুলিশের জোর জুলুমের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভকারীরা মিছিল করে এসে প্রেস ক্লাবের সামনের রাস্তাটি অবরোধ করেন। এর জেরে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। রিকশা চালকদের অভিযোগ, ট্রাফিক পুলিশরা প্রায়শই তাদের রিকশা আটক করে ডাম্পিং ইয়ার্ডে নিয়ে চলে যায় এবং তা ছাড়ানোর জন্য 2,000 থেকে 3,000 টাকা পর্যন্ত জরিমানা করে। অবাধ চলাচলের দাবি মানা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন তারা।
0: ইয়েমেনের সরকার হুতি গোষ্ঠীর দখলে থাকা অঞ্চলগুলি উদ্ধার এবং দেশজুড়ে সরকারের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। সেদেশের রাষ্ট্রপতি রাসাদ আল আলিমি জানান, শান্তি আলোচনার সব পথ বন্ধ হয়ে যাওয়ার পর তাদের মূল লক্ষ্য হুতিদের কবল থেকে দেশকে মুক্ত করা। তিনি সব ফ্রন্টে সামরিক বাহিনীকে পরিকল্পনা অনুযায়ী হামলা নির্দেশ দিয়েছেন। তাইজ এলাকায় হুতিরা অনুপ্রবেশের চেষ্টা করলে সরকারি বাহিনী তা প্রতিহত করে বলে খবর। আল সামাইতাইন, আল মাওয়াসেত এবং আল মা আফের জেলায় সরকারি বাহিনী এবং হুতিদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এতে বহু হুতি সৈনিক নিহত হয়েছে বলে খবর। এর পাশাপাশি হুতিদের বিভিন্ন ঘাঁটিতে বিমান হামলাও চালানো হয়। তবে হুতি গোষ্ঠীর তরফে এসব খবর মিথ্যা বলে খারিজ করে দেওয়া হয়েছে। তাদের এক মুখপাত্র জানায়, ইয়েমেন সরকার তাদের ব্যর্থতা ঢাকতেই এসব খবর প্রচার করছে। এদিকে সৌদি আরব ইয়েমেন সরকারকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র জানান, হুতিদের দখলমুক্ত না হওয়া পর্যন্ত তারা ইয়েমেনি বাহিনীকে সব ধরনের সাহায্য করবে।
3: ব্রিটেনের RAF ফেয়ারফোর্ড ঘাঁটিকে কেন্দ্র করে ইরানের কথিত ষড়যন্ত্রের তদন্তের মধ্যেই নিরাপত্তাজনিত ভিন্ন কারণ দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন থেকে তাদের সমস্ত দূরপাল্লার বোমারু বিমান পুনরায় নিজেদের দেশে ফেরত নিয়েছে। তবে ঠিক কী ধরনের নিরাপত্তাজনিত কারণে এগুলি সরিয়ে নেওয়া হল সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। এর আগে 27 সেপ্টেম্বর ব্রিটিশ পুলিশ RAF ফেয়ারফোর্ডের কাছে সন্ত্রাসবাদ এবং বিস্ফোরক সংক্রান্ত অপরাধের অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করে। অবশ্য তাদের পরে জামিনে মুক্তি দেওয়া হয়। ইরান এই ঘটনায় তাদের যুক্ত থাকার বিষয়টি যুক্তিহীন বলে খারিজ করে দিয়েছে। এর প্রেক্ষিতে তারা তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকেও তলব করেছে।
0: ফ্লাই দুবাইয়ের ওমানি কোপাইলট বিমান হাইজ্যাক করতে ব্যর্থ হয়ে বিমানটিকে সৌদি আরবের মরুভূমির ওপর ফেলে দিয়ে ধ্বংস করার চেষ্টা করেছে বলে ইতালির সংবাদপত্র কোরিয়েরে ডেল সেরা দাবি করেছে। ক্যাপ্টেন স্মিথ মাচ্চারকে হত্যা করাই আল হাম্মামির মূল উদ্দেশ্য ছিল বলে ইসরায়েলের গোয়েন্দারা দাবি করেছে। ইসরায়েলের তেল আভিভে বেশ কিছু ভবনের ওপর বিমানটিকে আছড়ে ফেলার জন্য ওমানের কোপাইলট হাম্মাম আল হাম্মামি উড়ানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্চারকে আক্রমণ করে। তবে সেই পরিকল্পনা ব্যর্থ হওয়ায় সে বিমানটিকে মরুভূমিতে ফেলে দিতে চায়। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, আল হাম্মামি অটো পাইলট ব্যবস্থা বন্ধ করে দিয়ে 30 সেকেন্ডের মধ্যে বিমানটিকে 16,000 ফুট নিচে নামিয়ে আনে। এ সময় যাত্রীরা ককপিটে ঢুকে এসে তাকে কাবু করে ফেলে এবং পেশায় প্লাম্বার ইয়ানি ভায়ুম কন্ট্রোল স্টিকটি টেনে ধরে বিমানটিকে আছড়ে পড়া থেকে রক্ষা করেন। ইতোমধ্যে ইসরায়েল এই ঘটনাটিকে সন্ত্রাসবাদী হামলা বলেই অভিহিত করেছে। কোনো রকম কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ওমানের একজন পাইলট কিভাবে ইসরায়েলের ভূখণ্ডে যেতে পারল তা নিয়ে তদন্ত করছে সে দেশের গোয়েন্দা সংস্থা।
3: নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে 25 জন যাত্রী ও 7 জন ক্রু সদস্য সহ একটি সামরিক বিমান ভেঙে পড়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
0: মিশরের নিউ আলামেইনে অনুষ্ঠিত 4-দেশীয় শিখর সম্মেলনের পর মিশর, সুদান, ইরিত্রিয়া এবং সোমালিয়া নেতৃত্ব রাষ্ট্রের সার্বভৌমত্ব, লোহিত সাগরের শাসন পরিচালনা এবং জলসম্পদ সংক্রান্ত অধিকার রক্ষার গুরুত্বের উপর জোর দিয়েছেন। সম্মেলন থেকে সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ সুদানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে যে কোনো অজুহাতে আঞ্চলিক রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেন। এর পাশাপাশি তারা সোমালিল্যান্ডের স্বীকৃতি দেওয়ার বিষয়টিও খারিজ করে দেন।
3: ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম ধাপে বর্তমান রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভার বিরুদ্ধে ফ্ল্যাভিও বলসোনারো এগিয়ে থাকলেও সরাসরি জয়ের জন্য প্রয়োজনীয় 50% ভোট পেতে ব্যর্থ হয়েছেন। এর ফলে 25 অক্টোবর দ্বিতীয় ধাপের রান অফ নির্বাচন হবে। ব্রাজিলের নির্বাচনী ব্যবস্থা অনুযায়ী প্রথম ধাপেই জয়ী হতে হলে একজন প্রার্থীকে 50%-এর বেশি ভোট পেতে হয়।
0: ক্যারিবিয়ান সাগরে মাদক পাচারের সঙ্গে জড়িত সংঘে একটি নৌকায় মার্কিন সামরিক বাহিনীর হামলায় 4 জন প্রাণ হারিয়েছেন। লাতিন আমেরিকায় কথিত মাদক পাচারকারীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের চলতি অভিযানের অংশ হিসেবে গতকাল এই হামলা চালানো হয়। তবে সামরিক বাহিনীর পক্ষ থেকে নৌকাটিকে মাদকদ্রব্য থাকার কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেওয়া হয়নি।
3: মস্তিষ্ক নিয়ে গবেষণায় অপটোজেনেটিক্স এবং লাইট গেটেড আয়ন চ্যানেল সংক্রান্ত যুগান্তকারী আবিষ্কারের জন্য কার্ল ডেইস রথ, পিটার হেগেম্যান এবং গিয়র্গ নাগেলকে চলতি বছরের চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। ডেইস রথ আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ো ইঞ্জিনিয়ারিং, সাইকিয়াট্রি এবং আচরণগত বিজ্ঞান বিভাগের অধ্যাপক। জার্মান বায়োফিজিসিস্ট হেগেম্যান অণুজীবের লাইট সেন্সিটিভ প্রোটিন নিয়ে গবেষণা করেছিলেন, আর জার্মান নিউরোসায়েন্টিস্ট নাগেল মাইক্রোবিয়াল অপসিন আবিষ্কারের সঙ্গে যুক্ত। এবার খেলার খবর।
0: ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট 126তম IFSL ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে। কিশোর ভারতী স্টেডিয়ামে আজ দ্বিতীয় সেমিফাইনালে ইস্টবেঙ্গল 7-2 গোলে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে দিয়েছে। বিরতিতে ইস্টবেঙ্গল 3-1 গোলে এগিয়ে ছিল। ইস্টবেঙ্গলের পক্ষে ডেভিড লালহানসাঙ্গা হ্যাট্রিক করেছেন। এছাড়াও রোহিত কুমার, ক্রিস্টোফার ইকোনোনোভিডিস, একে লোবা ও লুকাস জলেন্সকি একটি করে গোল করেছেন। নর্থ ইস্টের হয়ে আলাদিন আজেরেই 2টি গোল করেছেন। উল্লেখ্য, গতকাল মোহনবাগান সুপার জায়ান্ট ট্রাইবেকারে 4-3 গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। নির্ধারিত অতিরিক্ত সময় খেলা গোল শূন্য ছিল। ইস্টবেঙ্গলের ডেভিড লালহানসাঙ্গা ম্যাচের সেরা হয়েছেন।
3: ভারত ও উরুগুয়ে আগামীকাল ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 7:30।
0: এখন দৃষ্টিকোণ। আজ শুনবেন কথায় ও গানে মন।

যখন তখন এই মন কেমন করাটা মনের বড় বাজে স্বভাব। মন যে বেশ গোলমেলে একটা ব্যাপার, সেটা মন আছে এমন যে কেউ অন্তত মনে মনে মানেন। ভয়ানক এক ইন্টারভিউতে বকরূপী ধর্মের একের পর এক মারাত্মক জিজ্ঞাসার জবাবে যুধিষ্ঠির নাকি বলেছিলেন, এই বিশ্বপ্রপঞ্চের সবচেয়ে দ্রুতগামী বিষয় হল মন। আচ্ছা, ব্রহ্মাণ্ডের সবকিছুই বস্তু অথবা শক্তি, এই যদি ধরা যায় তবে মন নিশ্চয়ই এক ধরনের শক্তি। মারাত্মক দ্রুতি সম্পন্ন এই শক্তি মানুষকে গড়তে আর ভাঙতেও পারে। মনের বেয়াদপি সামলাতে না পেরে কত মানুষ তলিয়ে যান সীমাহীন তমিশ্রায়, চিকিৎসার দরকার পড়ে কতজনের। কিন্তু এসবই মন আছে বলেই না এরা তাড়াতাড়ি নিজেকে ফিরে পান, এই প্রার্থনা করি। আবার অনেকের মনের বেয়াদপি বলে হয়তো কিছুই নেই, তাই বিপদও নেই, ওসব মনের ডানা নেই বলেই বোধ হয়। কিন্তু সেটাকে কি মন বলে জানি না। যাকে আমরা এমন মন খুঁজি যার ডানা আছে, যেমন উড়তে পারে, বহু সময় বিপদেও ফেলে, কিন্তু ভয়াবহ খেচর হয়ে ওঠে না, মিষ্টি রঙিন পাখি হয়েই থাকে, মানে দুষ্ট মন আর কি। এইসব দুষ্ট মনের পাল্লায় পড়ে যারা জ্বলে পুড়ে মরেন, আপাতত তাদের নিয়েই আমাদের কারবার। মনের বেগতিকে নাকাল হওয়াদের মধ্যে অগ্রগণ্য শ্রী কমলাকান্ত চক্রবর্তী, পৃষ্ঠপোষক ও আশ্রয়দাতা শ্রী ভীষ্মদেব খোশনবিষ, সাবেক ঠিকানা বঙ্গদর্শন, বর্তমান ঠিকানা বঙ্কিম রচনাবলী। কমলাকান্ত চক্রবর্তী বলছেন, আমার মন কোথায় গেল, কে লইল, কই, যেখানে আমার মন ছিল সেখানে তো নাই, যেখানে রাখিয়াছিলাম সেখানে নাই, কে চুরি করিল, কই, সাত পৃথিবী খুঁজিয়া তো আমার মনোচর কাহাকে পাইলাম না, তবে কে চুরি করিল,

কমলাকান্তের পরিক্রমা অব্যাহত। তিনি আরো বলছেন, অনুসন্ধান করিয়া দেখিয়াছি পরের জন্য আত্মবিসর্জন ভিন্ন, পৃথিবীতে স্থায়ী সুখের অন্য কোনো মূল্য নাই।

তোমরা এত কল করিতেছ, মনুষ্যে মনুষ্যে প্রণয় বৃদ্ধির জন্য কি একটা কিছু কল হয় না? একটু বুদ্ধি খাটাইয়া দেখো, নহিলে সকল বেকল।

চরতা ক্ষণিক আত্মবিস্মৃত হয়তো করে আমাদের, তবু মনে মনে শুনি অতল জলের আহ্বান। সকল ভাবনা ডুবানো ধারায় স্নান করে পরিস্ফুট হতে হলে মনই যে একমাত্র অবলম্বন।

0: বিরুদ্ধে একতরফা সিদ্ধান্ত গ্রহণের অভিযোগে দায়ের হওয়া মামলায় নির্বাচন কমিশন ও কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছে সর্বোচ্চ ন্যায়ালয়।
1: পরিবহন, প্রযুক্তি ও পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে বেশ কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করল ভারত ও সুইজারল্যান্ড। কৃত্রিম বুদ্ধিমত্তার মানবিক প্রয়োগের বিষয়ে দুদেশের দায়বদ্ধতার প্রসঙ্গ তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
0: বর্তমানে চাহিদা অনুযায়ী ভারতের বিদেশ নীতিতে বহুপাক্ষিক ও বহুমাত্রিক লক্ষ্য ও উদ্যোগের বিষয়টি প্রতিফলিত, কৌটিল্য ইকোনমিক কনফ্লিক্টে বললেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।
1: অসমের ডিব্রুগড় থেকে বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ চলাচলের সূচনা। ব্রহ্মপুত্র নদ বরাবর এই আন্তর্জাতিক বাণিজ্য পথ আঞ্চলিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মন্তব্য কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের।
0: পুলিশি জোর জুলুমের বিরুদ্ধে ঢাকায় তুমুল বিক্ষোভ প্রদর্শন বাংলাদেশের ব্যাটারি চালিত রিক্সা চালকদের।
1: হুতি গোষ্ঠীর দখলে থাকা অঞ্চল পুনরুদ্ধারে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইয়েমেন সরকার।
0: লন্ডনের RAF ফেয়ারফোর্ড ঘাঁটিকে কেন্দ্র করে ইরানের কথিত ষড়যন্ত্রের তদন্তের মধ্যে ব্রিটেন থেকে নিজেদের সমস্ত দূরপাল্লার বোমারু বিমান ফিরিয়ে নিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র।
1: ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে থাকলেও সরাসরি জয়ের জন্য প্রয়োজনীয় 50% ভোট পেতে ব্যর্থ দক্ষিণপন্থী ফ্ল্যাভিও বলসোনারো।
0: চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন আমেরিকার কার্ল স্টেইসেরফ এবং জার্মানির পিটার হেগেম্যান ও গিয়র্গ নাগেল। বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই, নমস্কার।
1: নমস্কার।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন জ্ঞান বিজ্ঞানের আসর। উপস্থাপনায় ডক্টর মানস প্রতিম দাস।

0: অধ্যাপক সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের নাম অনেকের কাছে পরিচিত বিজ্ঞান জনপ্রিয়করণের জন্য, তার লেখালেখির জন্য এবং অবশ্যই তার বক্তৃতার জন্য। আজ আমি এই স্টুডিওতে যখন তার সামনে বসে প্রস্তুত হচ্ছি তার সাক্ষাৎকার নেওয়ার জন্য, আমার মনেও কিন্তু তার বক্তৃতার কথা, মঞ্চে তার ঘুরে বেড়ানো, সুন্দরভাবে আঙুল তুলে এইটার দিকে নির্দেশ করা, ওইটার দিকে নির্দেশ করা, ধীরে ধীরে একটা গল্প যেন সামনে মেলে ধরা, সেগুলো মনে পড়ছে। সৌমিত্র বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ আইজার, তার যে কলকাতা শাখা, সেখান থেকে অবসর নিয়েছেন সম্প্রতি। কিন্তু আপনারা বুঝতেই পারেন, এমন মানুষের অবসর হয় না, তিনি পড়াচ্ছেন, গবেষণা করছেন, আর আজকে আমাদের সুযোগ দিয়েছেন তার সামনে কিছু প্রশ্ন রাখার। আমরা সেই ধরাবাঁধা একটা প্রশ্ন তার সামনে রাখি শুরুতে। আচ্ছা, এতদিনের শিক্ষকতা জীবন, গবেষণার জীবন, এটা কাটিয়ে এসে অধ্যাপক বন্দ্যোপাধ্যায় আপনার কী মনে হয়, আপনি সাফল্যের সঙ্গে সবটা শেষ করতে পেরেছেন? শেষ হয়নি, চলছে তবু।
1: না, আমার শিক্ষকতা এবং গবেষণা জীবন আমার কাছে খুবই আনন্দের এবং সম্পূর্ণ বলতে পারেন। তার কারণ হচ্ছে যে তার মধ্য দিয়ে একে তো আমি নিজে শিখেছি, দ্বিতীয় হচ্ছে যে অনেক ছাত্রকে তৈরি করেছি, তারা উপযুক্ত জায়গায় প্রতিষ্ঠিত, এবং গবেষণা ক্ষেত্রে আমি একটা ছাপ রাখতে পেরেছি।
0: বেশ, আমাদের কাছে এইটুকুই থাক, ধীরে ধীরে যত আমরা এগোবো এইটারই বিস্তার আমরা করার চেষ্টা করব এক এক করে। আপনার পড়াশুনো একেবারে শুরুটা যদি বাদও দিই, যেটা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে হয়েছিল, অত্যন্ত ভালো লাগার একটা সময় আপনার কেটেছে, আমরা যদি একটু পরের থেকে শুরু করি, আইআইটি দিল্লির থেকে শুরু করি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লিতে, সেখানে আপনি মাস্টার ডিগ্রি করলেন, পিএইচডি করলেন, যেখানে ছিলেন আর যেখানে গেলেন একটা পরিবেশের পার্থক্য হলো, তবু মানিয়ে নিলেন অদ্ভুতভাবে। আমার ধারণা অনেকেই শুনছেন, যাদের মধ্যে অনেকেই আইআইটি ছাত্রছাত্রী আছেন, আপনি একটু বলুন তো সেই সময় বা সালটাও একটু নির্দেশ করবেন, মানাতে কিরকম বেগ পেতে হয়েছিল বা কীভাবে মানিয়েছিলেন? আপনি প্রচুর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও করতেন, একটু ধরিয়ে দিন।
1: আমি আন্ডার গ্রাজুয়েট বিই পড়েছি শিবপুর বিই কলেজ থেকে, এবং সেখান থেকে যখন দিল্লি আইআইটিতে গেলাম, স্বাভাবিকভাবেই প্রাথমিকে অপরিচিত ভাষা হিন্দি, অপরিচিত ভাষা কিছুটা ইংরেজি, তার মাধ্যমে বলতে হবে। আর আমরা যারা বাংলা মিডিয়া

0: দিল্লি আইআইটিতে আমি যেটা মূলত অংশগ্রহণ করেছি সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে খেলাধুলো করতাম এবং সমস্ত ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত ছিলাম, নাটকের সঙ্গে, গানের সঙ্গে, সঙ্গীতের সঙ্গে, সমস্ত কিছুর মধ্যে আমি একটা জড়িয়ে একটা খুব মানে উপভোগ্য জীবন যাপন করেছি দিল্লি আইআইটিতে থাকার সময়।
1: কিন্তু আমরা যে শুনি আইআইটির লেখাপড়ার চাপ খুব বেশি, সময় পাওয়া যায় না, আপনি করতেন কি করে এত?
0: এইটা ঠিক নয়, এটা হচ্ছে সবটাই আমরা কি দৃষ্টিভঙ্গিতে দেখব তাই। আমরা যদি মনে করি যে খেলাধুলো, গান বাজনা, এগুলো সাহিত্য চর্চা, এই সবকটাই জীবনের অঙ্গ, তাহলে যে জীবনই হোক তারও ওটা অঙ্গ, চাপ থাকলেও তার সেটা অঙ্গ।
1: আপনার যে বিষয় ইঞ্জিনিয়ারিংয়ের যে বিষয়, যেখানে ইলেকট্রিসিটি নিয়ে আপনার নাড়াচাড়া, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সংক্ষেপে, তো সেইটা একটা গবেষণার পথ ধরল ওখানেই, মানে মাস্টার্স ডিগ্রি থেকেই গবেষণার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়, তারপরে গবেষণায় ঢোকেন ছাত্র বা ছাত্রী। তো আপনার বিষয়টা কি ছিল? কেননা আপনি আপনার একটা লেখায় ইঙ্গিত করেছেন, পরিষ্কার বলেননি, যে আপনি একটু প্রথা ভেঙেছেন সেখানে, একেবারে ধরা বাঁধা সুপারভাইজারের কাছে গেলাম, তিনি একটা বিষয় দিয়ে দিলেন, এরকম করেননি। কি করতে চেয়েছিলেন আমাদের যদি একটু জনপ্রিয় ঢঙে বলেন? আপনি তো বলেন এরকম।
0: আসলে আমার বিষয়বস্তু ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কিন্তু দিল্লি আইআইটিতে আমি পড়েছিলাম যেটাকে বলে এনার্জি ইঞ্জিনিয়ারিং, শক্তি সম্পর্কে। যখন আমি পিএইচডি করতে গেলাম তখন আমার নিজের যেটা দৃষ্টিভঙ্গি ছিল সেটা হচ্ছে যে আমি নিজে লেখাপড়া করে বুঝতে চেষ্টা করব যে কোনো একটা পার্টিকুলার গবেষণা ক্ষেত্রে কি জানা আছে, তার ভিত্তিতে কি প্রশ্ন করা যেতে পারে, এবং তারপরে আমি সেটার ভিত্তি করব। মানে একজন সুপারভাইজার বলে দিলেন এটা করো, তার মধ্যে না গিয়ে আমি নিজে সিদ্ধান্ত নেব কোনটা করবো আমি। এইটাতে আমার সৌভাগ্য যে আমার সুপারভাইজার এই দৃষ্টিভঙ্গিতে সহমত হয়েছিলেন, রাজি হয়েছিলেন, ফলে আমার রিসার্চের টপিক আমি চুজ করেছিলাম, ওনারা করেননি। আমি করেছিলাম বলে তারপরে অনেকে ওই বিষয়বস্তুতে গবেষণা করেছে, কারণ সেটা শুরু হয়ে গেছিলো কাজটা, ফলে আমার দৃষ্টিভঙ্গি এরকমটাই ছিল। আমি ছাত্রদের ক্ষেত্রে এটাই বলি, আমার নিজের যারা পিএইচডি ছাত্র তাদেরকে বলি যে প্রথম তুমি নিজে পড়াশুনো করে দেখার চেষ্টা করো কোনো একটা বিশেষ সমস্যার কতটুকু জানা আছে, তার ভিত্তিতে কোন প্রশ্ন তুমি করতে পারো, তারপর আমাকে এসে জানাও।
1: একটু যদি ধরিয়ে দেন কীরকম ছিল বিষয়টা?
0: আমার বিষয়বস্তুটা ছিল এভাবে বলা ভালো যে কোনো একটা পাওয়ার সিস্টেমে, পাওয়ার সিস্টেম বলতে আমাদের যে বিদ্যুৎ তৈরি হয় এবং বিদ্যুৎ বাড়িতে বাড়িতে দেওয়া হয়, কারখানায় দেওয়া হয়, এই যে পুরো জিনিসটা যে আছে সেটা হচ্ছে একটা পাওয়ার সিস্টেম বলে,
1: উৎপাদন ও বন্টন।
0: উৎপাদন ও বন্টন, সেখানে যদি হঠাৎ কোনো একটা কারখানা সকালবেলা সুইচ অন করলো, তাহলে দেখা যায় যে তার যে ফ্রিকোয়েন্সি সেখানে একটা অসিলেশন হয়, সেটা মানে অবাঞ্ছিত অসিলেশন হয়, সেটা কি করে কমানো যেতে পারে, এইটা ছিল আমার প্রশ্ন। যে উত্তরটা আমি তৈরি করেছিলাম সেটা হচ্ছে, যদি একটা শক্তি সংরক্ষণ করে রাখা, এনার্জি স্টোরেজ সিস্টেম তৈরি করা যায়, যেটা যে সময়টাতে ওই কারখানা সুইচ অন করলো তাৎক্ষণিকভাবে সেই শক্তিটা দিতে পারবে, তাহলে এই সমস্যাটাকে অ্যাভয়েড করা যায়। আমি যেটা নিয়ে কাজ করেছিলাম সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, মানে চৌম্বক শক্তির মধ্যে ওটাকে স্টোর রাখা অল্প সময়ের জন্য, এটা লাগে শুধুমাত্র এক সেকেন্ড দু সেকেন্ডের জন্য, কিন্তু সেইটা না দিতে পারার জন্যই পাওয়ার সিস্টেমের সমস্যা হয়,
1: এবং তার থেকে আর্থিক ক্ষতিও হতে পারে, কেননা যন্ত্রপাতি নষ্ট হচ্ছে ইত্যাদি। আচ্ছা, আমি যদি একটু মানে উল্লম্ব ফোনে যাই, ধরুন পরবর্তীকালে যখন আমেরিকায় মেরিল্যান্ডে আপনি গেলেন, এই যে কাজটা করছিলেন তার কি ধারাবাহিকতা ছিল সেখানে, নাকি না সেটা সম্পূর্ণ একটা আলাদা?
0: সম্পূর্ণ আলাদা,
1: সম্পূর্ণ আলাদা।
0: আমি পিএইচডি করার পরে যখন চাকুরি ক্ষেত্রে জয়েন করলাম খড়গপুর আইআইটিতে, তখন আমি চেয়েছিলাম যে একেবারে সম্পূর্ণ একটা নতুন এরিয়া, গবেষণা ক্ষেত্র আমি চিহ্নিত করব, ফলে সেখানে গিয়ে প্রাথমিকভাবে আমি নানা এরিয়া সম্পর্কে পড়াশুনো করেছি, করে তারপর শেষ পর্যন্ত চিনতে পেরেছি যে এইটা আমি করব, সেটাকে বলে কেওস থিওরি, ডাইনামিক্স, সেটা সম্পর্কে একটু না হয় বলবো। কিন্তু আমি যেটা নিয়ে কাজ করতে গিয়েছিলাম, অথবা যে প্রশ্নটা নিয়ে গেছিলাম মেরিল্যান্ডে, সেটা ছিল আমি তখন যেগুলোকে পাওয়ার ইলেকট্রনিক সিস্টেমস বলে, অর্থাৎ একটা ভোল্টেজে সাপ্লাই আছে, সেখান থেকে আরেকটা ভোল্টেজ আমি নিতে চাইছি, এর মাঝখানে যেটা থাকে সেটাকে বলে পাওয়ার ইলেকট্রনিক কনভার্টার, সেগুলোর স্থায়িত্ব, এটা নিয়ে আমি কাজ করছিলাম। করতে গিয়ে আমি এমন কিছু ঘটনা দেখেছিলাম যেটা তখন আমি ব্যাখ্যা করতে পারছিলাম না।
1: আচ্ছা,
0: এই ব্যাখ্যাটা খুঁজে পাওয়ার জন্যই তাদের কাছে আমি গিয়েছিলাম এবং সেখানে ব্যাখ্যাটা তৈরি করি আমি।
1: আমরা সাধারণভাবে একজন বিজ্ঞানীকে চিনি তার গবেষণা দিয়ে, চিনি তার পড়ানোর ভঙ্গি দিয়ে, আবার কখনো কখনো চিনি পুরস্কার দিয়ে

0: এটা অস্বীকার করা যায় না। ভাটনগর পুরস্কার আমাদের দেশে তরুণ বিজ্ঞানীদের জন্য অত্যন্ত উচ্চ মানের একটা পুরস্কার, কখনো কখনো বলা যায় একমাত্র পুরস্কার যেটা এই রকম কাজকে সম্মানিত করে। তো যখন ভাটনগর পুরস্কারে সম্মানিত হলেন, আমি জানি না সেই স্মৃতিটা এখন আপনার ফিরবে কি না, অতদিনের আগের স্মৃতি, সেই সময়কার পরিস্থিতিটা একটু বলবেন, মানে কেমন ছিল, আজকের থেকে কিছুটা আলাদা নিশ্চয়ই?
1: হ্যাঁ, আসলে যে সময়টা আমি গবেষণার ক্ষেত্রে প্রবেশ করি, মানে আইআইটিতে পড়ালেও তখন অনেকেই গবেষণার অ্যাক্টিভলি করতো না। এদিকে আমার দৃষ্টিভঙ্গিটা ছিল যে আমার মনের মধ্যে প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর খুঁজছি, সেই জন্য গবেষণাটা করছি, চাকরি করতে গবেষণা করতে হচ্ছে বলে নয়। ফলে যখন সেই পরিবেশটাও তৈরি হয়নি তখনও শুরু করে দিয়েছিলাম গবেষণা করা। এখন আমার গবেষণার যে বিষয়বস্তুটা ছিল সেটা ছিল গতি নিয়ে, যে কোনো জিনিসের গতি হয়তো, কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে গতি বলতে শুধুমাত্র একটা পেন্ডুলামের গতি কিংবা একটা ট্রেনের গতি, এই গতিটাই নয়। এমনকি একটা বিকারে একটা কেমিক্যাল রিয়াকশান চলছে, সেই বিক্রিয়াটা চলার সময় যে তার মধ্যে যে দু ধরনের জিনিস আছে সে দুটোর পরিমাণ পাল্টাচ্ছে, সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে রিয়াকশান হচ্ছে, মানে সেগুলোর সালফিউরিক অ্যাসিডের পরিমাণ পাল্টাচ্ছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ পাল্টাচ্ছে, আর সোডিয়াম সালফেট তৈরি হচ্ছে, এটাও কিন্তু একটা গতি। অর্থাৎ যে কোনো জিনিস যখন পরিবর্তন হয় সেটাই হচ্ছে গতি। এখন যে পরিবর্তনের রূপটা, সেই রূপটা আবার নানা রকম হতে পারে। যেরকম জল ঠান্ডা করলে বরফ হয়, তার রূপ পরিবর্তন হলো, গরম করলে বাষ্প হয়, তার রূপ পরিবর্তন হলো, সেরকম গতিরও রূপ হয়। কিছু গতি হচ্ছে চক্রাকার গতি, একই জিনিস ঘুরে ঘুরে আসে, কিছু গতি আছে যে একই জায়গায় গিয়ে থেমে যায়, আবার কিছু গতি আছে অর্থাৎ সেটা একটা স্টেবল হয়ে যায়, আবার কিছু গতি আছে যেটাকে কেওস বলা হয়, মানে হচ্ছে যে সেখানে কোনো একটা বিশেষ অবস্থা কখনোই ফিরে আসবে না, গতি হচ্ছে কিন্তু সেটা কখনোই থেমে যাচ্ছে না। এই যে অবস্থাটা সেটাকে বলে কেওস। আমি যেটা দেখেছিলাম আমার এক্সপেরিমেন্টে সেটা হচ্ছে যে এই ধরনের যেগুলো মনে করুন আপনাদের মোবাইল ফোনের মধ্যে ব্যাটারি এবং যে ওখান মধ্যে একটা কম্পিউটার রয়েছে তো তার মাঝখানটাতে যেটা আছে সেটা এরকম একটা পাওয়ার ইলেকট্রনিক সার্কিট, কিংবা বাড়িতে যখন ইনভার্টার থাকে সেটা একটা পাওয়ার ইলেকট্রনিক সার্কিট, এগুলোর মধ্যে আমি দেখেছিলাম যে যখন যে জন্যে যে ভোল্টেজের মধ্যে কাজ করার জন্য ওটা তৈরি তার বাইরে চলে যায় তখন কিন্তু সেখানে কেওস তৈরি হয়। কেন হয় এই প্রশ্নটা আমার ছিল, এই প্রশ্নটা উত্তর খুঁজেছিলাম তখন আমি।
0: কেওস থিওরি তো আমাদের পদার্থবিজ্ঞানের ক্ষেত্রেও একটা খুব গুরুত্বপূর্ণ থিওরি। আমরা বিজ্ঞানের কথায় থাকবো, বিজ্ঞান চর্চার কথায় থাকবো, কিন্তু এই ধরনের সাক্ষাৎকারে আমরা যেটা করি, যার সঙ্গে কথা বলছি তার এই গবেষণা বাদেও ব্যক্তি জীবনে একটু উঁকি দেওয়ার চেষ্টা করি। এখন আপনার ওই লেখা থেকে এই ধার করা সব তথ্য যে একটা গার্হস্থ চাপ আপনাকে নিতে হয়েছে, এই যে আমেরিকায় চলে গেলেন এবং তার আগেই বিয়ে করেছেন সম্ভবত, স্ত্রীকে রেখেই চলে গেলেন, আবার ফিরে এসে সময় দিতে পারছেন না, এই সময়গুলো যে কোনো মানে যাকে বলে মনোযোগী পেশাদারের জীবনে আসবেই, তো আপনি এটা সামলেছিলেন কিভাবে?
1: না, এটা আমি সামলানোর থেকে বড় কথা আমার স্ত্রী সামলেছেন, ফলে সেই জায়গাতে আমার কৃতজ্ঞতা প্রচুর। মানে একটা ফ্যামিলি, একটা পরিবার, তাতে আবার আমার তখন মেয়ে জন্মেছে, ফলে তার ছোট থেকে বড় হওয়া, এই পুরো পিরিয়ডটাতে আমি গবেষণার ক্ষেত্রে সময় দিতে পেরেছি যে এটা সম্পূর্ণ আমার স্ত্রীর অবদান বলতে পারেন, ফলে সেদিকে আমি পুরোটাই কৃতজ্ঞ। ফলে এটা আমি কীভাবে করতে পারলাম এর থেকে বড় কথা হচ্ছে আমার স্ত্রী কীভাবে করতে পারলেন, কারণ তিনি একটা প্রফেশনে ছিলেন। কিন্তু আমি মনে করি যে কোনো একটা মানুষের টাইম ম্যানেজমেন্ট, সময় কীভাবে আমি ব্যবহার করব, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকে এইটা ঠিকভাবে করতে পারে না বলে তারা এটা করছি তো সেটা করতে পারছি না, সেটা করছি তো আরেকটা জিনিস করতে পারছি না, এইগুলো আমি শুনি। কিন্তু আমি মনে করি যে এই টাইম ম্যানেজমেন্ট এইটা খুব গুরুত্বপূর্ণ, যেটুকু সময় আমি দেব সেটুকু খুব সুন্দরভাবে দেব, কিন্তু আবার অন্যদিকেও আমি সময় দিতে হয়, আমার মেয়েকে কি সময় দিতে হয়নি, হয়েছে, ফলে এই এই ব্যালেন্সটা মানুষকে করতে হয়, আমাকে এটা করতে হয়েছে।
0: এত সরল কথায় এত গূঢ় জিনিস আমাদের সামনে ব্যাখ্যা করতে পারেন এমন মানুষ কমই আছেন। আজকে আমাদের খুব আনন্দ যে অধ্যাপক সৌমিত্র বন্দ্যোপাধ্যায় স্টুডিওতে এসে অনেকগুলো কথা বলে গেলেন, নিজের জীবন সম্পর্কে, নিজের দর্শন সম্পর্কে, নিজের কাজ এবং জনবিজ্ঞানের যে কাজটা তিনি করছেন এবং করতে চান সেটা সম্পর্কে। সব শেষে আমরা বার্তা পেলাম যেটা আমার অন্তত মনে হচ্ছে অত্যন্ত কার্যকরী। আপনাকে ধন্যবাদ দেওয়া মানে আমরা

0: শেষ করে দিচ্ছি, কিন্তু ধন্যবাদ দেবো না, আমরা বলবো আবার একটা অনুষ্ঠানে আমরা মিলিত হব, আপনার কথা আরো খুঁটিনাটি নিয়ে বিস্তারে গিয়ে আলোচনা করব। আজকে আপনাকে নমস্কার জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, জানাতে ভুলবেন না কেমন লাগছে অনুষ্ঠান, আমরা অবশ্যই তাকিয়ে থাকবো আপনাদের ফিডব্যাকের দিকে। কথা হবে পরের অনুষ্ঠানে, নমস্কার,
1: ধন্যবাদ।

শুনছিলেন জ্ঞান বিজ্ঞানের আসর, সম্পাদনা মনোজ কর, উপস্থাপনা ও প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন বাংলা খবর।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে আজ বিভিন্ন ক্ষেত্রে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, দক্ষিণী বিশ্বের দেশগুলি চায় ভারত আন্তর্জাতিক পর্যায়ে এই অঞ্চলের উদ্বেগ ও আশঙ্কার কথা তুলে ধরুক। প্রায় 80 বছর পর আন্তর্জাতিক বাণিজ্য পথ হিসেবে ব্রহ্মপুত্র নদীপথ দিয়ে বাংলাদেশে মিথানল বহনকারী প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজের যাত্রার সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গে বিমান পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে 2 বছরের মধ্যে আরও 4টি নতুন পূর্ণাঙ্গ বিমানবন্দর গড়ে তোলার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আজ একটি মৌ স্বাক্ষরিত। ফর্ম 6 নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ খারিজ করেছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট বলেছে, দেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ফর্ম 6 এর পরিবর্তনের জন্য কোনো অনুমোদন নির্বাচন কমিশনকে দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্যের 5 বিধানসভা ও অসমের 1টি লোকসভা আসনে আগামীকাল উপনির্বাচনে ভোটগ্রহণ, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। আলো নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স নিয়ে তাদের যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কার্ল ডেইজেরথ, পিটার হেগেমান এবং জর্জ নাগেল। আসছি বিস্তারিত খবরে। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে আজ বিভিন্ন ক্ষেত্রে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর অভিবাসন ও যোগাযোগ, তরুণ কর্মী বিনিময়, পরিবহন প্রযুক্তি ক্ষেত্রের বিকাশ ও সমন্বয়, চিহ্নিত ক্ষেত্রের পরিকাঠামোগত ব্যবস্থাপনা সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবন এবং শিল্পোদ্যোগ সংক্রান্ত ইচ্ছাপত্র আজ স্বাক্ষরিত হয়েছে। এক যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে সম্পর্কের দায়বদ্ধতা রক্ষায় ইতিবাচক ভূমিকা গ্রহণের জন্য সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ভারত গত বছর অক্টোবর মাসে ইউরোপিয়ান মুক্ত বাণিজ্য সংস্থার সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা চুক্তি চালু করেছে। বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং অভিন্ন উন্নয়নের ক্ষেত্রে এটি এক ঐতিহাসিক রূপরেখা বলে উল্লেখ করেন তিনি। শ্রী মোদী বলেন, এই চুক্তির অধীনে আগামী 15 বছরে 1,000 কোটি মার্কিন ডলার বিনিয়োগ হবে, 10 লক্ষ প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ। প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশ সামরিক ক্ষমতা হস্তান্তর এবং প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিকটি খতিয়ে দেখছে। পরমাণু শক্তিতে সহযোগিতা বাড়িয়ে তোলার দিকটিও পর্যালোচনা করছেন তারা।
1: আজ হমনে মিলিটারি এক্সচেঞ্জ আর ডিফেন্স প্রোডাকশন মে সহযোগ কি নই সম্ভাবনাও কি পহচান কি নিউক্লিয়ার এনার্জি মে সহযোগ কো অর প্রগাঢ় করনে পর ভি সহমতি বনি। বারাণসী কা রোপওয়ে, নোয়েডা কা জেভর এয়ারপোর্ট আর পাহাড়ি ক্ষেত্রো মে রেলওয়ে তথা টানেলিং প্রজেক্ট।

0: हमारे इंफ्रास्ट्रक्चर सहयोग के उज्जवल उदाहरण है। इस सहयोग को सुदृढ़ करने के लिए आज हमने ट्रांसपोर्ट, मोबिलिटी और इंफ्रास्ट्रक्चर पर एग्रीमेंट किया है।
1: উল্লেখ্য, প্রেসিডেন্ট পারমেলিন আজ সকালে তিন দিনের সফরে নতুন দিল্লি পৌঁছান। তার সঙ্গে আছেন উচ্চপদস্থ প্রতিনিধি ও বাণিজ্যিক দল। ভারত ও সুইজারল্যান্ড প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা শিল্পের মধ্যে সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে কাজ করবে বলে জানিয়েছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চল বিষয়ক সচিব সি বি জর্জ বলেন, সুইজারল্যান্ডের সংস্থাগুলি মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উৎপাদন এবং উন্নয়নের মাধ্যমে তৈরি হওয়া বিভিন্ন সুযোগ সদ্ব্যবহার করতে পারবে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারত যাতে আন্তর্জাতিক পর্যায়ে এই অঞ্চলের উদ্বেগ ও আশঙ্কার কথা তুলে ধরে, দক্ষিণী বিশ্বের দেশগুলি সেটাই চায়। তিনি আজ নতুন দিল্লিতে পঞ্চম কৌটিল্য অর্থনৈতিক কনক্লেভে ভাষণ দিচ্ছিলেন। ভারত ও বিশ্ব একে অপরের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত এই আলোচ্য সূচির ওপর বক্তব্য পেশ করেন ডক্টর জয়শঙ্কর। তিনি বলেন, ভারত সবসময়ই দক্ষিণী বিশ্বের দেশগুলির বিভিন্ন সমস্যা, বিশেষত খাদ্য, জ্বালানি, সার ও অর্থনীতি সম্পর্কে উদ্বেগের বিষয়ে বিশ্বকে অবহিত।
2: A lot of the concerns which we voiced were concerns of other people, of other countries. They were also our concerns. But if you look, at the 4F, for example, food, fuel, fertilizer, finance, these were much more the concerns of many global South countries. For us, fuel prices, the cost of fuel has gone up. Our diplomacy has striven very hard to make fuel accessible by increasing the number of sources.
1: ইয়েমেনের সরকার গুরুত্বপূর্ণ বাব আল মানদেব প্রণালীর কাছে হুথিদের অবস্থান প্রতিহত করতে আজ বিশেষ অভিযান শুরু করেছে। হুথি বিদ্রোহীরা ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আরও কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করার পরই এই পাল্টা অভিযান চালানো হল। সেনাবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, জায়ান্টস ব্রিগেডের সরকারি বাহিনী তাইজ প্রদেশে ধুবাব জেলায় অগ্রসর হয়েছে। সেখানে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সরকারি বাহিনী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে বলে জানা গেছে। অন্যদিকে হুথি পরিচালিত আল মাসিরা টিভি ধুবাবের দিকে সরকারি বাহিনীর অগ্রসর হওয়ার খবর অস্বীকার করেছে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ ডিব্রুগড় থেকে বাংলাদেশে মিথানল বহনকারী প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজের যাত্রার সূচনা করেছেন। এর ফলে প্রায় 80 বছর পর আন্তর্জাতিক বাণিজ্য পথ হিসেবে ব্রহ্মপুত্র নদীপথের পুনরুজ্জীবন ঘটল। খুলে গেল উত্তর পূর্বাঞ্চলের জন্য একটি সরাসরি পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী বাণিজ্য পথ। পশ্চিমবঙ্গে বিমান পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে দুবছরের মধ্যে আরও চারটি নতুন পূর্ণাঙ্গ বিমানবন্দর গড়ে তোলার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আজ একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারের উড়ান দুই প্রকল্পে যুক্ত হল। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু নবান্নে আজ এ সংক্রান্ত এক অনুষ্ঠানে জানান, আলিপুরদুয়ারের হাসিমারা ও পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় সিভিল এনক্লেভ, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিমানবন্দরের সম্প্রসারণ এবং পুরুলিয়ায় নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে। কৃষি, গ্রামীণ পরিকাঠামোর উন্নয়ন, কৃষক কল্যাণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক নাবার্ডের চেয়ারম্যান ডক্টর সাজি কৃষ্ণন ভি এবং সংস্থার অন্যান্য প্রতিনিধিরা। বৈঠকে রাজ্যে কৃষি ও গ্রামীণ উন্নয়নের বিভিন্ন ক্ষেত্র আলোচিত হয়। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা, মুক্ত বাণিজ্য চুক্তি ও ভারতের অর্থব্যবস্থার প্রথম পর্ব। নবগ্রাম হীরালাল পাল কলেজের অর্থনীতির অধ্যাপক ডক্টর বিশান সান্যালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ বিভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ফর্ম সিক্স নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ খারিজ করেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর জন্য ব্যবহৃত ফর্ম সিক্সে বেআইনিভাবে এবং একতরফাভাবে পরিবর্তন করেছেন বলে এর আগে রাহুল গান্ধী অভিযোগ করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে কমিশন জানিয়েছে, বিহারে এসআইআর সংক্রান্ত নির্দেশে গত বছরের 24 জুন কমিশনের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী জারি করা হয়েছিল। চলতি বছরের 27 মে দেওয়া রায়ে সুপ্রিম কোর্টও ওই নির্দেশ বহাল রেখেছে। সুপ্রিম কোর্ট বলেছে দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ব্যবহৃত ফর্ম সিক্স এর কোন পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়নি। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহানার

0: বেঞ্চ সুস্পষ্টভাবে জানিয়েছেন, ফর্ম সিক্সের পরিবর্তনের কোনো অনুমোদন সর্বোচ্চ আদালত দেয়নি এবং কে এই পরিবর্তন করেছে সে বিষয়ে নথিপত্র আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সহ তিন রাজ্যের 5 বিধানসভা এবং অসমের একটি লোকসভা আসনের আগামীকাল উপনির্বাচনে ভোট গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। এর মধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা আসন ছাড়াও তামিলনাড়ুর মাদুরান্তকাম এবং ধারাপুরম, পুদুচেরির থাট্টানচাভাডি এবং অসমের নওগাঁ লোকসভা আসন রয়েছে। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টায়, চলবে সন্ধে 6টা পর্যন্ত। উত্তরপ্রদেশে আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য বিজেপি 8 প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের তরফ থেকে ধরমপাল সিং, রাধাকান্ত ওঝা, প্রকাশ পাল, বিদ্যাসাগর সোনকার, গোপীকৃষ্ণা পাণ্ডে, প্রিয়াঙ্কা সিং রাওয়াত, রামপ্রতাপ সিং চৌহান এবং শ্রুতি নাগারওয়ালকে প্রার্থী করা হয়েছে। শারীরবিদ্যা বা চিকিৎসা বিজ্ঞানে 2026 সালে নোবেল পুরস্কার পেলেন কার্ল ডেইজেরথ, পিটার হেগেমান এবং জর্জ নাগেল। আলো নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স নিয়ে তাদের যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে। অপটোজেনেটিক্স এমন এক প্রযুক্তি যা মস্তিষ্কের কার্যকলাপ নিয়ে গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। সুইডেনের স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি আজ এই পুরস্কার ঘোষণা করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে আজ বিভিন্ন ক্ষেত্রে 5 চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। প্রায় 80 বছর পর আন্তর্জাতিক বাণিজ্য পথ হিসেবে ব্রহ্মপুত্র নদীপথ দিয়ে বাংলাদেশে মিথানল বহনকারী প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজের যাত্রার সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্যের 5 বিধানসভা ও অসমের একটি লোকসভা আসনে আগামীকাল উপনির্বাচনে ভোট গ্রহণ। খবর পড়া আজকের মতো শেষ হলো।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আপনাদের জানিয়ে দেব আগামীকাল 6 অক্টোবর মঙ্গলবারের আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56, 6:05 সুচিন্তন। অনুষ্ঠানে শুনবেন কেশব চন্দ্র সেনের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শরদ পরিবেশন করবেন পণ্ডিত জিতেন্দ্র নারায়ণ মজুমদার। আহিরি ও রামকেলি লাগে রাগে শরদ পরিবেশন করবেন শিল্পী। 6:30 এই মহাজীবন অনুষ্ঠানে শুনবেন মেঘনাথ সাহার জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুদেশনা ভট্টাচার্য। 6:55 কৃষক বন্ধুদের জন্য পাবদা মাছের চাষ বিষয়ে কথিকা বলবেন ডক্টর বিজয় কালী মহাপাত্র। 7:05 অনুষ্ঠান লোকগীতি। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে গন্তব্য উড়িষ্যার বিচিত্রপুর, উপস্থাপনে থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। 7:35 সকালের আড্ডা অনুষ্ঠানে উপস্থাপনায় থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। 8:30 ঐতিহাসিক শহরের কথা অনুষ্ঠানেও উপস্থাপনায় থাকবেন শ্রাবণী, মাফ করবেন, ঐতিহাসিক শহরের কথা অনুষ্ঠানে স্থান গন্তব্য মুন্নার, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:45 কথাকার অনুষ্ঠানে রসে না সন্দেশে এই বিষয়ে বলেছেন উদয় চট্টোপাধ্যায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে আলাহিয়া বিলাওয়াল রাগে খেয়াল পরিবেশন করবেন শিল্পী আরশদ আলী খান। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় পুনম বাগ। 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে নজরুল গীতি পরিবেশন করবেন শিল্পী তনিকা ভট্টাচার্য, এরপরে আধুনিক পরিবেশন করবেন শিল্পী তনুশ্রী সেনগুপ্ত। 11:00 গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠানে মহিলা তাঁতিদের কথা, এই বিষয়ে আলোচনায় রীনা মালাকার এবং আরতি বসাক, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। 11:30 অনুষ্ঠান রম্যগীতি। বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় মৌলি চৌধুরী। 12:30 নাটক প্রভাত ফিরে এসো, রচনা মনোজ মিত্র, প্রযোজনা সুব্রত মজুমদার। 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 মিনিটে আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে দুপুর 3:30, 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, রেডিও ক্লিনিক। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উমা মৈত্র, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক। বিকেল 4:35 অন্বেষা, অনুষ্ঠানে প্রথমে থাকবে বিজ্ঞানের খবর এবং দ্বিতীয় অংশে অধ্যাপক সৌমিত্র চট্টোপাধ্যায়ের, মাফ করবেন, সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস। বিকেল 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য, 5:50 ক্রীড়াঙ্গন, IFA শিল্ড, এই বিষয়ে অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, আধুনিক ভারতে পাট ও সহজাত তন্তুর ব্যবহার ও প্রসার বিষয়ে শৈলেশ জ্ঞানেরিওয়ালার সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে অসাড়তা বা পেশি দুর্বলতা, এই বিষয়ে কথিকা, বলবেন ডাক্তার সৌভিক দুবে। 7:00 যুববাণীর অনুষ্ঠান অজানার সন্ধানে, উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়। 7:45 কবি কণ্ঠে, অনুষ্ঠানে কবি জয়া মিত্রের সঙ্গে আলাপচারিতায় কৌশিক সেন, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। 8:15 একমাটি একসুর অনুষ্ঠানে লোকশিল্পী ডক্টর সাবিত্রী ঝুড়ির সাক্ষাৎকার গ্রহণ করেছেন শর্মিষ্ঠা রায়, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। সম্পাদনা প্রণয় দে, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 9:00 কথায় গান, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 কলকাতা কলতান অনুষ্ঠানে বিশ্ব ডার্ট চ্যাম্পিয়নশিপ বিষয়ে অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রাখি দাশগুপ্ত, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বাগেশ্রী রাগে খেয়াল পরিবেশন করবেন শিল্পী আরশাদ আলী খান। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি 12:00। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাগেশ্রী রাগে সেতার পরিবেশন করবেন শিল্পী সন্তোষ কুমার বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত সুজিত সাহা।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাগেশ্রী রাগে সেতার পরিবেশন করলেন সন্তোষ কুমার বন্দ্যোপাধ্যায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন পণ্ডিত সুজিত সাহা। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি অগ্নিবীণ চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন সৃজিৎ মুখোপাধ্যায়। আজকের শিরোনাম, এসআইআরের সময় ফর্ম সিক্সে পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়নি, স্পষ্ট জানালো সুপ্রিম কোর্ট। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্ত গ্রহণের অভিযোগে দায়ের হওয়া মামলায় নির্বাচন কমিশন ও কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছে সর্বোচ্চ ন্যায়ালয়।
1: পরিবহন, প্রযুক্তি ও পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে বেশ কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করল ভারত ও সুইজারল্যান্ড। কৃত্রিম বুদ্ধিমত্তার মানবিক প্রয়োগের বিষয়ে দুদেশের দায়বদ্ধতার প্রসঙ্গ তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
0: অসমের ডিব্রুগড় থেকে বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ চলাচলের সূচনা। ব্রহ্মপুত্র নদ বরাবর এই আন্তর্জাতিক বাণিজ্য পথ আঞ্চলিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মন্তব্য কেন্দ্রীয় বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের।
1: পুলিশি জোরজুলুমের বিরুদ্ধে ঢাকায় তুমুল বিক্ষোভ প্রদর্শন বাংলাদেশের ব্যাটারি চালিত রিক্সা চালকদের।
0: চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন আমেরিকার কার্ল ডেইসেরথ এবং জার্মানির পিটার হেগেম্যান ও গিয়র্গ নাগেল।
1: 126তম আইএফএসএল ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট।
0: যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল ভারত ও উরুগুয়ের ম্যাচ নিয়ে আবারও উন্মাদনা ফুটবল প্রেমীদের।
1: আজ সে বিস্তারিত খবরে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সময় নির্বাচন কমিশনের ফর্ম সিক্সে কোন রকম পরিবর্তনের অনুমোদন শীর্ষ আদালত দেয়নি বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনা এই মর্মে স্পষ্ট বার্তা দেওয়ার পাশাপাশি কে বা কারা এইসব পরিবর্তন করেছেন সে সম্পর্কে তথ্য তলব করেছেন।
0: মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার এসআইআর সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত অন্য দুই নির্বাচন কমিশনারের সম্মতি ছাড়াই একতরফাভাবে নিয়েছেন। এই অভিযোগ তুলে দায়ের হওয়া আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট কেন্দ্র, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশ দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনারের সাসপেনশন চেয়ে দায়ের এই মামলায় প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ অবশ্য কোনো অন্তর্বর্তী নির্দেশ জারি করেনি। সব পক্ষের বক্তব্য জেনে সিদ্ধান্ত নেওয়া হবে বলে শীর্ষ আদালত জানিয়েছে। সুপ্রিম কোর্টের বেঞ্চ আরও বলেছে, শুধুমাত্র সংবাদপত্রে প্রকাশিত খবর ভিত্তিতে কোনো নির্দেশ দেওয়া যায় না। উল্লেখ্য, এসআইএ সংক্রান্ত বেশ কিছু পদক্ষেপ মুখ্য নির্বাচন কমিশনার একতরফাভাবে নিয়েছেন বলে একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন ঘিরে দেশজুড়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা এই নিয়ে আন্দোলনে নেমেছেন।
1: পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম এবং রেজিনগর সহ দেশের বিভিন্ন প্রান্তে 5টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আগামীকাল ভোট নেওয়া হবে। অন্য বিধানসভা আসনগুলি হল তামিলনাড়ুর মাদুরান্তাকাম ও ধারাপুরাম এবং পুদুচেরির থাট্টাঞ্চারাভি। একই সঙ্গে আগামীকাল অসমের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনেও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
0: পরিবহন, প্রযুক্তি, যোগাযোগ, যাতায়াত এবং পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতারও জোরদার করতে ভারত ও সুইজারল্যান্ড আজ বেশ কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করেছে। এদেশের বিজ্ঞান দপ্তর এবং সুইস ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের মধ্যে একটি ইচ্ছাপত্র স্বাক্ষরিত হয়েছে। উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর এবং ঔদ্যোগিকতার বিষয়ে বিজ্ঞান দপ্তর এবং জুরিখ ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস সহযোগিতার পরিসর আরও বৃদ্ধি করবে। নতুন দিল্লিতে আজ ভারত সফররত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পরে এই সমঝোতাপত্রগুলি স্বাক্ষরিত হয়। পরে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গত অক্টোবরে ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের সদস্য দেশগুলির সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তিতে উপনীত হয়েছে ভারত। এর সুবাদে আগামী 15 বছরে এদেশে $100 বিলিয়ন বিনিয়োগ আসবে এবং প্রত্যক্ষভাবে 10 লক্ষ কর্মী কাজ পাবেন বলে ভারত আশাবাদী।
2: ভারত আর ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন ইয়ানি এফটা দেশকে বিচ এক ঐতিহাসিক ট্রেড এন্ড ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট লাগু কিয়া। ইয়ে ইউরোপ কে কিসি ভি ইকোনমিক ব্লক কে সাথ ভারত কা পহলা এফটিএ হ্যায়। ইয়ে ইনভেস্টমেন্ট, ইনোভেশন, জবস আর সাঝা সমৃদ্ধি কা

0: एम्बिशियस ब्लूप्रिंट भी है। इससे हम अगले 15 वर्षों में भारत में 100 बिलियन डॉलर का इन्वेस्टमेंट और 10 लाख डायरेक्ट जॉब्स के लक्ष्यों को साकार करेंगे।
1: আগামী বছর হতে চলা জেনেভা এআই সামিটের জন্য সুইজারল্যান্ডকে আগাম শুভেচ্ছা জানানোর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার মানবিক প্রয়োগে দুদেশের দায়বদ্ধতার প্রসঙ্গ উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে।
0: अगले वर्ष स्विट्जरलैंड जिनीवा एआई समिट के माध्यम से इस यात्रा को आगे बढ़ाएगा। जिनीवा एआई समिट की सफलता के लिए मैं स्विट्जरलैंड को हार्दिक शुभकामनाएं देता हूं। मुझे विश्वास है कि हम साथ मिलकर एआई को रिस्पॉन्सिबल, इंक्लूसिव और ह्यूमन सेंट्रिक बनाने की दिशा में आगे बढ़ते रहेंगे।
1: পশ্চিম এশিয়া এবং ইউক্রেনের সংঘাত দূর করতে ফের আলোচনা ভিত্তিক সমাধানের উপর জোর দেন প্রধানমন্ত্রী। সময়ের দাবি অনুযায়ী আন্তর্জাতিক মঞ্চগুলির সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়টিও এদিন আবার তার বক্তব্যে উঠে আসে।
0: हम ग्लोबल पीस और स्टेबिलिटी के लिए मिलकर काम करते रहेंगे। यूक्रेन हो या पश्चिम एशिया, भारत शांति की दिशा में किए जाने वाले हर सार्थक प्रयास का समर्थन करता रहा है। हम इस बात पर भी एकमत है कि बढ़ते हुए ग्लोबल चैलेंजेस के समाधान के लिए ग्लोबल इंस्टीट्यूशंस में रिफॉर्म अनिवार्य है।
1: ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের সদস্য দেশগুলির সঙ্গে ভারতের চুক্তি উভয় পক্ষের কাছে সুবিধাজনক বলে মনে করেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন।
2: Will enable us to commemorate the first anniversary of the entry into force of the India-EFTA Trade and Economic Partnership Agreement, TEPA. It is the right moment to celebrate how far we have come together, but even more importantly to shape our joint future.
1: আজ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সুইজারল্যান্ডের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করেন। দক্ষিণ বিশ্বের কণ্ঠস্বর বিশ্বমঞ্চে আরো জোরের সঙ্গে তুলে ধরুক ভারত, এমনটাই চায় দরিদ্র দেশগুলি, বললেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে পঞ্চম কৌটিল্য ইকোনমিক কনক্লেভে বিদেশমন্ত্রী আজ বলেন খাদ্য, জ্বালানি, সার এবং অর্থায়নের বিষয়ে দক্ষিণী বিশ্বের দেশগুলির বক্তব্য ভারতের বিবৃতিতে প্রতিফলিত হচ্ছে।
3: Actually, if you look at it from a very narrow national Indian perspective, for us, fuel costs are high, fertilizer costs have gone up, but what I was really expressing was a larger sentiment and a larger interest of the Global South, because the Global South does expect a country like India to go up on that stage and articulate it. Somebody has to do it, and that somebody in the eyes of many countries, at least one of the somebodies, is a country like India.
4: নতুন দিল্লি মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীন এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পক্ষের সঙ্গে ভারসাম্যের ভিত্তিতে আদান প্রদানে উদ্যোগী এবং সমকালের চাহিদা এটাই, বলেছেন বিদেশমন্ত্রী।
3: এজ অফ ফ্লাক্স, হাউ ডু ইউ ডিল উইথ দ্য ইউএস, হাউ ডু ইউ ডিল উইথ দ্য রাইজ অফ চায়না, হাউ ডু ইউ রেসপন্ড টু আ much more, I would say, stable traditional relationship with Russia, and how do you explore new possibilities with Europe, where we have actually concluded an FTA and are hoping that it would be, and not just with Europe, with the UK as well. So I think each one of these today offers possibilities. I'll be honest, many of them have their challenges. Because we have challenges, we shouldn't have a black and white view of that relationship. We have to weigh it in a very considered and judicious way.
1: পশ্চিমবঙ্গে বিমান যোগাযোগের সম্প্রসারণে আগামী দুবছরের মধ্যে রাজ্যে 4টি নতুন পূর্ণাঙ্গ বিমানবন্দর গড়ে তোলা হবে। সেই লক্ষ্যে আজ কেন্দ্র সরকার ও রাজ্যের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। নবান্নে আজ অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু জানান, এর মধ্যে হাসিমারা ও কলাইকুণ্ডায় সিভিল এনক্লেভ, বালুরঘাট বিমানবন্দরের সম্প্রসারণ এবং পুরুলিয়ায় নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা থেকে ইউরোপের বিভিন্ন শহরে সরাসরি আন্তর্জাতিক উড়ান চালু, অন্ডাল বিমানবন্দর থেকে দেশের একাধিক শহরে সংযোগ বৃদ্ধি এবং অযোধ্যা, তিরুপতি, অমৃতসর সহ গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্রে সরাসরি বিমান পরিষেবা চালুর জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আবেদন জানান। শুনছেন উপমহাদেশের খবর।

কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ ডিব্রুগড় থেকে বাংলাদেশে মিথানলবাহী প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ চলাচলের সূচনা করেছেন। অসমের জন্য এটি একটি ঐতিহাসিক মাইলফলক। এর মাধ্যমে প্রায় 80 বছর পর ব্রহ্মপুত্র নদ পুনরায় একটি আন্তর্জাতিক বাণিজ্য পথ হিসেবে চালু হল। ডিব্রুগড়ের বগিবিল টার্মিনাল থেকে মিথানলের একটি চালান বাংলাদেশের ঢাকার পাঙ্গাও বন্দরে পাঠানো হয়েছে। সর্বানন্দ

0: সোনোয়াল বলেন, টার্মিনালটি এই অঞ্চলে ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসবে। সরকার বগুবিল টার্মিনালে 200 কোটি টাকা বিনিয়োগ করে জাহাজ শিল্পের জন্য একটি নতুন দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপন করবে বলেও তিনি জানিয়েছেন।
1: বাংলাদেশের ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ কয়েক হাজার ব্যাটারি চালিত রিক্সা চালক ট্রাফিক পুলিশের জোরজুলুমের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভকারীরা মিছিল করে এসে প্রেস ক্লাবের সামনের রাস্তাটি অবরোধ করেন। এর জেরে বেশ কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয়। রিক্সা চালকদের অভিযোগ, ট্রাফিক পুলিশরা প্রায়শই তাদের রিক্সাটিকে আটক করে ডাম্পিং ইয়ার্ডে নিয়ে চলে যায় এবং তা ছাড়ানোর জন্য 2,000 থেকে 3,000 টাকা পর্যন্ত জরিমানা করে। অবাধ চলাচলের দাবি মানা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
0: মস্তিষ্ক নিয়ে গবেষণায় অপটোজেনেটিক্স এবং লাইট গেটেড আয়ন চ্যানেল সংক্রান্ত যুগান্তকারী আবিষ্কারের জন্য কার্ল ডেসরথ, পিটার হেগেম্যান এবং গিয়র্গ নাগেলকে চলতি বছরের চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। মস্তিষ্ক কীভাবে স্মৃতি, অনুভূতি ও আচরণ তৈরি করে তা বোঝা গবেষকদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে নোবেল কমিটির প্রধান পার স্ভেনসিংসন বলেন, অপটোজেনেটিক্স জীবন্ত মস্তিষ্কের নির্দিষ্ট স্নায়ুকোষের কাজ চালু বা বন্ধ করতে সাহায্য করে। উল্লেখ্য, ডেইসরথ আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ো ইঞ্জিনিয়ারিং, সাইকিয়াট্রি এবং আচরণগত বিজ্ঞান বিভাগের অধ্যাপক। জার্মান বায়োফিজিসিস্ট হেগেম্যান অণুজীবের লাইট সেন্সিটিভ প্রোটিন নিয়ে গবেষণা করেছিলেন, আর জার্মান নিউরোসায়েন্টিস্ট নাগেল মাইক্রোবিয়াল অপসিন আবিষ্কারের সঙ্গে যুক্ত।
1: ভারত 2026 সালের 19তম ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের অসাধারণ সাফল্য অর্জন করেছে। জাতীয় দলের 5 জন সদস্যই পদক জয় করে দেশে ফিরেছেন। ভিয়েতনামের হ্যানয়ে 25 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত 4টি স্বর্ণপদক এবং 1টি রৌপ্য পদক লাভ করেছে। হায়দ্রাবাদের প্রাঞ্জল দীক্ষিত, দিল্লির সুমন্ত গুপ্ত, গুরুগ্রামের অক্ষত শ্রীবাস্তব এবং ফরিদাবাদের অর্ণব সেহরাওয়াত স্বর্ণপদক জয় করেছেন। অন্যদিকে বদোদরার হরসিল, অমিত কুমার প্যাটেল রৌপ্যপদক পেয়েছেন।
0: ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টস 126তম আইএফএ শিল্ড ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে। কিশোর ভারতী স্টেডিয়ামে আজ দ্বিতীয় সেমিফাইনালে ইস্টবেঙ্গল 7-2 গোলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে হারিয়ে দিয়েছে। বিরতিতে ইস্টবেঙ্গল 3-1 গোলে এগিয়েছিল। ইস্টবেঙ্গলের পক্ষে ডেভিড লালহান সাঙ্গা হ্যাট্রিক করেছেন। এছাড়া রোহিত কুমার, ক্রিস্টোফার ইকোনোমেডিস এবং লোবা ও লুকাস জেলেন্সকি 1টি করে গোল করেছেন। নর্থ ইস্টের হয়ে আলাদিন আজারাই 2টি গোল করেছেন। উল্লেখ্য, গতকাল মোহনবাগান সুপার জায়ান্টস টাইব্রেকারে 4-3 গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলা গোল শূন্য ছিল। ইস্টবেঙ্গলের ডেভিড লালহান সাঙ্গা ম্যাচে সেরা হয়েছেন।
1: ভারত ও উরুগুয়ে আগামীকাল ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। ভারতীয় দল এর আগে পানামার সঙ্গে গোলশূন্য ড্র করেছে। শনিবার ব্রাজিলের কাছে 0-4 গোলে পরাজিত হয়েছে। গত ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে শেষ প্রীতি ম্যাচে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিরুদ্ধে ভালো ফল করতে মরিয়া ভারতীয় দল। ভারতের কোচ খালিদ জামিল জানিয়েছেন, কালকের ম্যাচে নিজেদের সেরাটা দেবে ফুটবলাররা। শেষ ম্যাচে ফুটবলারদের মনোসংযোগের অভাব ছিল, তাই উরুগুয়ের বিরুদ্ধে প্রথম মিনিট থেকে খেলোয়াড়রা সতর্ক থাকবে। ব্রাজিলের পর মাত্র 2 দিনের মধ্যে এই ম্যাচ খেলতে নামতে হবে, সে কারণে ফুটবলারদের ওপর কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন খালিদ জামিল।
0: লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:00। ভারতীয় দল সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে স্বর্ণপদক জয় করেছে। ফলে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ভারতীয় দল। সিরিজের দ্বিতীয় ম্যাচ শুক্রবার, তৃতীয় ম্যাচ রবিবার, চতুর্থ ম্যাচ 14 অক্টোবর, পঞ্চম তথা শেষ ম্যাচ 17 অক্টোবর।
1: নিউ চণ্ডীগড়ের মূল্যানপুরে তৃতীয় একদিনের ম্যাচে মন্থর বোলিংয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ ও ভারতকে শাস্তির মুখে পড়তে হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ নির্দিষ্ট সময়ের মধ্যে 2 ওভার, ভারত 4 ওভার শেষ করতে পারেনি। তার ফলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের ম্যাচ ফির 10% ও ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফির 20% কেটে নেওয়া হয়েছে।
0: ভারতীয় ক্রিকেট দল আগামী বছরের জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সীমিত ওভারের 2টি সিরিজ খেলবে ভারত। 3টি একদিনের ম্যাচ এবং 5টি টি-20 ম্যাচে মুখোমুখি হবে দুই দেশ। ভারতীয় ক্রিকেট বোর্ড ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আজ এই সিরিজের কথা ঘোষণা করেছে।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। এসআইআর এর সময় ফার্মসেক্সে পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়নি, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্ত গ্রহণের অভিযোগে দায়ের হওয়া মামলায় নির্বাচন কমিশন ও কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছে সর্বোচ্চ ন্যায়ালয়।
0: পরিবহন, প্রযুক্তি ও পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে বেশ কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করল ভারত ও সুইজারল্যান্ড। কৃত্রিম বুদ্ধিমত্তার মানবিক প্রয়োগের বিষয়ে দুদেশের দায়বদ্ধতার প্রসঙ্গ তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1: অসমের ডিব্রুগড় থেকে বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী

0: জাহাজ চলাচলের সূচনা। ব্রহ্মপুত্র নদ বরাবর এই আন্তর্জাতিক বাণিজ্য পথ আঞ্চলিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মন্তব্য কেন্দ্রীয় বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের।
1: পুলিশি জোর জুলুমের বিরুদ্ধে ঢাকায় তুমুল বিক্ষোভ প্রদর্শন বাংলাদেশের ব্যাটারি চালিত রিক্সা চালকদের।
0: চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন আমেরিকার কার্ল রেইসরথ এবং জার্মানির পিটার হেগেম্যান ও গিয়ার্ড নাগেল।
1: 126তম আইএফএ শিল্ড ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। জৌহরতি ক্রীড়াঙ্গনে আগামীকাল ভারত ও উরুগুয়ের ম্যাচ নিয়ে আবারও উন্মাদনা ফুটবল প্রেমীদের।
0: আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে শুরু করছি আজকের হারানো দিনের গানের একটি নতুন পর্ব। আপনার সঙ্গে আমি উৎসব সিনহা। আজ যাঁদের কথা আর গান দিয়ে সাজিয়েছি অনুষ্ঠান, সেই শিল্পীদের কেউ ছিলেন অঢেল ঐশ্বর্যের অধিকারী, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, আবার কেউ বা বড় অফিসার। পড়াশোনা চাকরির বাঁধা ছক সামলে কিভাবে তারা হয়ে উঠলেন সঙ্গীতের জাদুকর, সেই সব কথা দিয়েই হারাবো আমরা আগামী এক ঘন্টা। প্রিয় শিল্পীদের এই রোমাঞ্চকর দ্বৈত জীবনের কথা আর গান নিয়ে বলতে গেলে উঠে আসে অনেক নীরব লড়াই, হার না মানার মানসিকতার অনেক অনেক কাহিনী। আজকের অনুষ্ঠান শুরু করব রজনীকান্ত সেনকে দিয়ে, তাকে আমরা কান্ত কবি নামেও চিনি। আদালতের কালো কোট চাপিয়ে আইনি লড়াইয়ে ওস্তাদ তিনি, কিন্তু মন পড়ে থাকত সুরের ভুবনে। রাজশাহীর সফল আইনজীবী রজনীকান্ত সেনের কাছে আইনের বইয়ের চেয়েও বেশি টানের ছিল ভক্তি আর দেশের গান। শোনা যায় কোটের পকেটে কাগজ রেখে সওয়াল করার ফাঁকেই লিখে ফেলতেন কালজয়ী সব বৈষ্ণবভাবে ভরা গান কিংবা কোনো দেশাত্মবোধক গান। উকিল হিসেবে অনেক ক্ষেত্রে বিচারকের মন তো তিনি জয় করেছিলেন তেমনই শোনা যায়, তবে তার চেয়েও বেশি মনের খুব কাছাকাছি পৌঁছতে পেরেছিলেন তিনি সুর দিয়ে। সুর দিয়ে তিনি জয় করেছিলেন কোটি কোটি বাঙালির হৃদয়। পেশায় আইনজীবী কিন্তু নেশায় পুরোপুরি সুর সাধক, এমন মানুষের গল্প তো ইতিহাসে বিরল। চলুন আজ শুরুতে কান্ত কবির অমর সুরের সেই অনবদ্য সৃষ্টিগুলি থেকে দুটি গান শোনাই আপনাদের। প্রথম গানটি শোনাব মৈত্রী মজুমদার।

কান্তকবির কলমে হামেশাই জেগে উঠেছে দেশাত্মবোধ, সেই রকমই একটি গান এবার নীলা মজুমদারের কণ্ঠে।

0: অনুষ্ঠান শুরু করলাম কান্ত কবির দুটি গান দিয়ে। এবার যে শিল্পীর কথা বলবো আপনাকে, কলেজের ক্লাসরুম আর কুস্তির আখড়া সমান তালে দুটোই কাঁপাচ্ছিলেন তিনি। তরুণ বয়স, সবাই ভেবেছিল খেলাধুলো বা সাধারণ চাকরিই হবে তাঁর ভবিষ্যৎ। কিন্তু বিদ্যাসাগর কলেজের পড়াশোনা অসমাপ্ত রেখে একসময় কাকার হাত ধরে সোজা পাড়ি দিলেন মায়ানগরী মুম্বাইতে। রিংয়ের লড়াকু মানসিকতা নিয়ে ঝাঁপিয়ে পড়লেন সুরের মহাসমুদ্রের বাস্তবে। হারিয়ে যাওয়া ব্যাকরণকে জয় করলেন কঠোর সাধনায়। কুস্তিগীর আর সাধারণ ছাত্র হটে গিয়ে তিনি হয়ে উঠলেন ভারতীয় সঙ্গীতের মেলোডি কিং। তিনিই আমাদের মান্না দে। সঙ্গীতের পাশাপাশি খেলার মাঠের সেই প্যাশনই তাকে আজীবন তারুণ্যে ভরপুর রেখেছিল। মান্নাদের কণ্ঠে গান শুনব। প্রথম গানটি শোনাব গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং নচিকেতা ঘোষের সুরে সন্ন্যাসী রাজা ছায়াছবি থেকে।
1: ফুল সাজতে লাগে, পূজোয় লাগে, লাগে মালা গেঁথে নিতে, লাগে জন্মদিনে ফুল সজ্জায়, লাগে মৃত দেহ সাজিয়ে দিতে। হায় কত

এরপর যার কথা বলবো, চিঠি বিলি আর সরকারি ফাইল সামলানোর ব্যস্ততায় ঘেরা ডাক ও তার বিভাগে চাকরি করতেন তিনি। এখানে তার বলতে টেলিগ্রাফকে বলা হচ্ছে অবশ্যই, কিন্তু সরকারি কাজের সেই কাঠের টেবিলটা কখনো জড় বস্তু তার কাছে অন্তত ছিল না। সেই টেবিলটাই হয়ে উঠেছিল যেন তার সুর চর্চার আসল আখড়া। কাজের

ফাঁকেই মনের ভেতর গুঞ্জরিত হতো মেলোডি, অমলিন কিছু বাংলা গানের সুর, যেগুলো অবশ্যই তিনি পরে সৃষ্টি করেছিলেন এবং আশ্চর্য কাব্যিক সেসবের কথা জটিলেশ্বর মুখোপাধ্যায়। তিনি প্রমাণ করেছিলেন সরকারি চাকরির বাঁধা ধরা ছকও শিল্পীর ভেতরের গানকে, সুরকে, আবেগকে আটকে রাখতে পারে না। তার গান মানেই এক অদ্ভুত মায়াবী সুর, আর তার মধ্যে মেশানো মানুষের আবেগ, কাজের ক্লান্তি মুছে দেওয়া সেই অনন্য সব সুরের ছোঁয়া খুঁজে দেখি না একটু। কণ্ঠশিল্পী হিসেবেও জটিলেশ্বর মুখোপাধ্যায় ছিলেন খুবই খুবই প্রসিদ্ধ। যে গানটি শোনাব সলিল চৌধুরীর কথা এবং সুরে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে।

জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা বলছিলাম, তার কণ্ঠে শুনলাম একটি গান। এবার শুনে নেবার পালা তার লেখা, তার সুর করা এবং তার গাওয়া গান কেমন শোনায়, সেরকমই একটি গান এখন আপনাদের শোনাব কণ্ঠে জটিলেশ্বর।

আজকের হারানো দিনের গানের অনুষ্ঠানের এই পর্বে শুনছি প্রফেশন আর প্যাশনের গল্প। আমাদের প্রফেশন অনেক সময়ে প্যাশনের পথে বাধা হয়ে দাঁড়ায় বা উল্টোটাও হয়, কিন্তু যারা শিল্পী তাদের জীবন সবসময়তেই বাধা গত থেকে একটু ছেড়ে অন্য খাতে বয়। সেই রকমই কিছু গল্প দিয়ে সাজিয়েছি আজকের হারানো দিনের গানের এই অনুষ্ঠান। এখন যার কথা বলবো, ত্রিপুরা রাজপরিবারের অঢেল ঐশ্বর্য আর রাজকীয় প্রশাসনিক দায়িত্বের রাজমুকুট তার জন্য কিন্তু অপেক্ষা করছিল, কিন্তু প্রাসাদের সেই বিলাসিতা ছেড়ে তরুণ বয়সে বেরিয়ে পড়েছিলেন সুরের টানে। রাজবাড়ির রাজকীয়তা ত্যাগ করে তিনি বেছে নিয়েছিলেন ভাটিয়ালি আর বাউল ভাবের অবাধ স্বাধীনতা। রাজপুত্র থেকে হয়ে উঠলেন পুরো উপমহাদেশের সঙ্গীতাঙ্গনের একচ্ছত্র সম্রাট আমাদের প্রিয় শচীনকর্তা। পারিবারিক দায়িত্বের চেয়ে সুরের দায়িত্বকেই যিনি জীবন জুড়ে বড় করে দেখেছিলেন। আসুন তার সেই সুরে হারিয়ে যাই, তার নিজের সুরে বাঁধা গান তার নিজেরই কণ্ঠে শোনাবো আপনাদের।

হারানো দিনের গানের অনুষ্ঠানে এখন শুনলাম শচীন কর্তার গান। শচীন কর্তার আরও একটি গান শোনাবো, তবে সেই গানে যাওয়ার আগে আপনাদের জানিয়ে দেব আগামীকাল হারানো দিনের গানের অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। গান যদি অন্তর থেকে নাই বেরোয়, জীবনের প্রতিটি ক্ষেত্রের অংশ না হয়ে ওঠে, তবে সে গান আপন হয় নাকি? এ কি শুধু সঙ্গীতের ধারণা? এ তো জীবনের সবচেয়ে বড় সত্য। এই সত্যকে বিশ্বাস করতে শিখিয়েছেন যিনি, তিনি মালিকা এ গজল বেগম আখতার। আখতারি বাই ফৈজাবাদী থেকে মালিকা এ গজল হওয়ার পথকে সহজ করেছিল তার একলা চলোর মন্ত্র। আগর জিন্দগি মে কামিয়াব হোনা হ্যায় তো তনহাই কে সাথ দোস্তি কর লো। সেই তনহাই, সেই কণ্ঠ গুঞ্জরিত হোক আগামীকাল হারানো দিনের গানে। জন্মদিনের প্রাক্কালে মল্লিকা বেগম আখতারের গানে গল্পে আপনাদের অপেক্ষায় থাকবেন মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার, ঠিক রাত ১১টায় শুধুমাত্র মৈত্রী প্রচার তরঙ্গে।

শচীন কর্তার আরও একটি গান শোনাবো, যেমন বলেছিলাম আপনাদের, তার নিজের সুরে। গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার, গেয়েছেন শচীন কর্তা নিজেই।

প্যাশন আর প্রফেশনের দ্বন্দ্ব নিয়ে কথা হচ্ছে। এই পথে যেসব পথিকরা হেঁটেছেন, যেসব সঙ্গীতজ্ঞরা হেঁটেছেন, তাদের নিয়ে কথা বলছি। এরপরে যার কথা বলবো, আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রপোজালস ফর প্রিপেয়ারিং ইন্ডিয়াস বেসিক এডুকেশন টু ইউজ অডিও ভিজুয়াল টেকনিক্স ইন অ্যাডাল্ট এডুকেশন। একটু বেশি ভারী হয়ে গেল, বুঝতে পারছি, বাংলা করে দিই। প্রাপ্ত বয়স্কদের শিক্ষায় দৃশ্য শ্রাব্য পদ্ধতি ব্যবহারের লক্ষ্যে ভারতের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে প্রস্তুত করার প্রস্তাবনা, এই ছিল তার পিএইচডি করার বিষয়। এবং পিএইচডি শেষ করার পর তিনি যোগ দিয়েছিলেন অধ্যাপনা ও সাংবাদিকতায়। কিন্তু গুয়াহাটি বিশ্ববিদ্যালয় আর অল ইন্ডিয়া রেডিওর চার দেওয়াল তাকে বেশি দিন তো বেঁধে রাখতে পারেনি। হৃদয়ের গভীর থেকে ভেসে আসা ব্রহ্মপুত্রের উত্তাল সুরের টানে শিক্ষকতার চাকরি ছেড়ে হাতে তুলে নেন মাইক্রোফোন। সুর ভূপেন হাজারিকা হয়ে উঠলেন দুই বাংলার গণমানুষের কণ্ঠস্বর, যার গান মিশে গেল আমাদের মনে হৃদয়ে। একাডেমিক ক্যারিয়ারের চূড়ায় থেকেও তিনি সুরকেই বানিয়েছিলেন তাঁর প্রধান হাতিয়ার। সুর দিয়ে যিনি ভাঙতেন সব সামাজিক প্রাচীর, এবার শুনে নেব তাঁরই একটি গান। তার নিজের করা সুর, গানটি লিখেছেন শিবদাস বন্দ্যোপাধ্যায় এবং গেয়েছেন অবশ্যই তিনি নিজে ভূপেন হাজারিকার কণ্ঠে। পরবর্তী গানটি

কত কোলাহল, কত মানুষের চিৎকার, শব্দ, ডাক, আওয়াজ সব মিলিয়ে কলকাতা ঝমঝমাট। ভূপেন হাজারিকার কণ্ঠেও সেই ফ্লেভারটা আমরা পুরো দমে পেলাম। আসলে এসব গান পুরনো হয় না। প্যাশন আর প্রফেশনের মধ্যে যারা প্যাশনকে বেছে নেন, তাদের কণ্ঠে আলাদা দীপ্তি তো থাকতেই হবে। এবার এমন একজনের কথা বলবো

লখনউ ওধ বার অ্যাসোসিয়েশনের সভাপতি এই নামজাদা আইনজীবী কিন্তু মনে মনে ছিলেন এক পরম ভক্ত কবি। শোনা যায়, সওয়াল জবাবের ফাঁকে ডায়েরির পাতাতেই তিনি ফুটিয়ে তুলতেন তাঁর রচনা করা রবীন্দ্র পরবর্তী যুগের সবচেয়ে আবেগঘন বাংলা গানগুলি। কথা বলছি অতুল প্রসাদ সেনের। তিনি প্রমাণ করেছিলেন কঠোর আইনি মস্তিষ্কের ভেতরেও লুকিয়ে থাকতে পারে সুরের নদী। আইনজীবীর কোর্ট খুলে তিনি বাঙালির মুখে তুলে দিয়েছিলেন মোদের গর্ব মোদের আশার মতো গান, যে গান আমাদের মনে লেখা। তার লেখা, সুর করা এবং তার নিজেরই গাওয়া একটি গান এখন শোনাবো আপনাদের।

মন গান গেয়ে যা, গান গেয়ে যা, আজি মন মিথে তোয়ে ভাবে মন।

এখন যার কথা বলবো, প্রথম জীবনে তিনি ছিলেন ডাক্তার। আর জি কর মেডিকেল কলেজ থেকে সফলভাবে MBBS পাস করে ডক্টর উপাধি অর্জন করেছিলেন তিনি। নামজাদা চিকিৎসক, বাবার ইচ্ছা ছিল ছেলেও স্টেথোস্কোপ গলায় দিয়ে রোগীদের চিকিৎসা করুক। কিন্তু তিনি নচিকেতা ঘোষ, তিনি তো বেছে নেবেন অন্য পথ। তিনি বেছেও নিলেন অন্য পথ। ডাক্তারি ডিগ্রি পেয়ে যাবার পরও চিকিৎসা না করে তিনি হয়ে উঠলেন বাংলা গানের সুরের ধন্বন্তরি। তাঁর সুরারোপিত একের পর এক গান আজও বাঙালির মনের যাবতীয় ক্ষত ক্লান্তি সব কিছু নিরাময়।

0: করে।
1: এখন চলুন শুনে নিই নচিকেতা ঘোষের নিজের কণ্ঠে গাওয়া একটি গান। গানটিতে সুর দিয়েছেন তিনি নিজেই, গানটি লিখেছেন ভোলানাথ গুপ্ত।

ফ্যাশন প্রফেশনের এই দ্বন্দ্বে পড়া শিল্পীদের তালিকা কিন্তু বেশ দীর্ঘ। একটা অনুষ্ঠানে সবাইকে নিয়ে কথা বলা যায় না। আমরা অনেকটা পথ হেঁটে এসেছি অনুষ্ঠান প্রায় শেষের পথে। দেবব্রত বিশ্বাসের কথা একটু শুনে নিই। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে MA পাস আউট করে তিনি ঢুকেছিলেন এক ইন্স্যুরেন্স কোম্পানিতে। সারা জীবন অত্যন্ত নিষ্ঠার সাথে বড় পদের চাকরিও সামলেছেন এবং চাকরিজীবী হয়েও রবীন্দ্রসঙ্গীতে তিনি এনেছিলেন এক সম্পূর্ণ নতুন ও স্বাধীন ধারা। ডক্টর শ্রীকুমার চট্টোপাধ্যায় ওটি করতেন, ডাক্তার ছিলেন, হাতে ধারালো স্ক্যালপেল, কানে স্টেথোস্কোপ, কলকাতার নাম করা ENT সার্জন। কিন্তু দিনভর জটিল সব অপারেশন আর রোগীদের চিকিৎসা করে সন্ধ্যের পর সেই হাত দুটোই ছুঁয়ে যেত হারমোনিয়ামকে। এইরকম নানান গল্প আমরা পাই, তবে যে গল্প দিয়ে আজকের অনুষ্ঠানের ইতি টানব, নৈহাতি

নামজাদা চিকিৎসক ডক্টর সাধন কুমার মিত্র চেয়েছিলেন ছেলেও তার মতোই ডাক্তার হোক, মানুষের সেবা করুক, কিন্তু তরুণ সে ছেলের রক্তে তখন বইছিল শুধু গান আর সুরের হাওয়া। বাবার স্বপ্ন পারিবারিক ঐতিহ্যের বাইরে গিয়ে এক প্রকার শূন্য হাতেই তিনি নেমে পড়েছিলেন সঙ্গীতের অনিশ্চিত জগতে। নিজের অদম্য জেদ আর কণ্ঠের জাদুতে তিনি হয়ে উঠেছিলেন আমাদের সকলের প্রণম্য শ্যামল মিত্র, বাংলা গানের স্বর্ণযুগের অন্যতম প্রধান এক তারকা। তার গান দিয়ে শেষ করব অনুষ্ঠান। দেয়ানেয়া ছায়াছবি থেকে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় শিল্পীর নিজের সুরে, এবং অবশ্যই তিনি শ্যামল মিত্র, তার কথা বলছি, তার কণ্ঠে এই গানটি আপনাদের জন্য।

শেষ হলো অনুষ্ঠান হারানো দিনের গান। দুই বাংলা শ্রোতা বন্ধুদের নমস্কার জানাই, আমি উৎসব সিনহা ছিলাম আপনাদের সাথে। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হলো। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময়ে সকাল 5:56 এবং বাংলাদেশ সময়ে সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59:36 এবং বাংলাদেশ সময় 12:30:50।

একদিন আমরা সবাই মিলে সূর্য দেখব বলে চললাম টাইগার হিল। টাইগার হিল থেকে সূর্য ওঠা দেখা ভীষণ মজা।

আর থালায় ভরে আবির গুলাল নিয়ে ফাগুয়ার ফাগ খেলা খেলতে খেলতে নাকি সূর্য আসে, তাই দেখব বলে সকাল হওয়ার আগে আমরা কজন মিলে চললাম টাইগার হিল, টাইগার হিল।

হিমালয় যেন মৌন ঋষির মতো মগ্ন ধ্যানে, অতন্দ্র কত যে শতাব্দী, কত সূর্যের অস্ত উদয়, কত রাজ্যের সৃষ্টি প্রলয়, দেখে দেখে আস্থায় তন্দ্রাবিহীন আমাদের স্বপ্নের সেই সব দিন, নিশ্চয় দেখবেই দেখবে বলে জেগে আছে হিমালয়, হিমালয়।

আধুনিক গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন হেমন্ত মুখোপাধ্যায়।

রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

আধুনিক গান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এরপর শুনুন আশা ভোসলে এবং আর ডি বর্মনের দ্বৈত কণ্ঠে একটি গান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন বাংলা ছায়াছবির গান শুনবেন। প্রথম গান জুলফিকার ছায়াছবি থেকে, পরপর কয়েকটি গান জুলফিকার ছায়াছবি থেকে।

0: ज़हीन वो है जो बहाव के साथ बहता है, कश्ती आगे हो तो किस्मत।
1: जुल्फिकर छायाछवि থেকে গান শুনছেন। পরের গান নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে।
0: শিকস্ত সহতা, অলবিদা জুলফিকার।

শুনছেন বাংলা ছায়াছবির গান, আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরের গান বোঝে না সে বোঝে না ছায়াছবি থেকে।

এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 3:22। এখন নানা রঙের গান শুনবেন। নানা রঙের গানে আজ প্রথমেই শুনুন রজনীকান্তের গান নূপুর ছন্দা ঘোষের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন নানা রঙের গান, এর সঙ্গে সঙ্গেই শেষ হলো নানা রঙের গান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়।

এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। আজ প্রভাতীর প্রথম নিবেদনে শুনবেন খেয়াল পরিবেশনা শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি, রাগ রামকেলি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে এতক্ষণ শুনছিলেন খেয়াল পরিবেশনা শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি, রাগ রামকেলি। এখন সময় আজকের দ্বিতীয় নিবেদনের। প্রভাতীর আজকের দ্বিতীয় তথা অন্তিম পরিবেশনায় শুনবেন শিল্পী সুবীর রায়ের পরিবেশনায় বাঁশি রাগ পরমেশ্বরী।

শুনছেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন। শিল্পী সুবীর রায়ের পরিবেশনায় বাঁশি রাগ পরমেশ্বরী। এই পরিবেশনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুনবেন বাংলা আধুনিক গান। পরমেশ্বরীর আগে বাঁশি পরিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হবে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, তারপরে বাংলা আধুনিক গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছিলেন শিল্পী নির্মল মিশ্রের কণ্ঠে বাংলা আধুনিক গান মৌ মাতালো, 107 FM রেনবো, নিউজ অন এআইআর অ্যাপস একযোগে অনুষ্ঠান শুনছেন। সঙ্গে রয়েছি সৌম্যকান্তি। সকাল ছটা পর্যন্ত আজকে রাতে তিনটে থেকে পরপর তিনটে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি সৌম্যকান্তি। প্রথমে রাত তিনটে থেকে চারটে পর্যন্ত হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্ব, এরপরে চারটে থেকে পাঁচটা পর্যন্ত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, এবং এখন পাঁচটা থেকে ছটা পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। আপনারা জানেন আনন্দধ্বনি অনুষ্ঠানে আমার সঙ্গে যে অনুষ্ঠানগুলিতে আপনারা সঙ্গে থাকেন, রবি ঠাকুরের লেখার অংশ এবং গান, এসব কিছু নিয়ে আনন্দধ্বনি। বিগত অনুষ্ঠানে প্রহাসিনী কাব্যগ্রন্থের অন্তর্গত রচনা

0: প্রথম তিনটি রচনা শুনেছিলেন। এবারে সেই প্রভাসিনীর পরবর্তী রচনা নারী প্রগতি, এই রচনাটি দিয়ে বিগত অনুষ্ঠান শেষ করেছিলাম। এবারে প্রভাসিনীর চতুর্থ রচনা ভোজনবীর। অসংকোচে করিবে কোষে ভোজন রসভোগ, সাবধানতা সেটা সেজে মহারোগ। যকৃত যদি বিকৃত হয় স্বীকৃত রবে কিসের ভয়, না হয় হবে পেটের গোলযোগ। কাপুরুষেরা করিস তোরা দুঃখ ভোগের ডর, সুখভোগের হারা সবসর। জীবন মিছে দীর্ঘ করা বিলম্বিত মরণে মরা, শুধুই বাঁচা না খেয়ে ক্ষীর স্বর। দেহের তামসিকতা ছিছি মাংস হাড় পেশি, তাহারি পরে দরদ এত বেশি। আত্মা জানে রসের রুচি, কামনা করে কোফতা লুচি, তারেও হেলা বলো তো কোন দেশি। ওজন করি ভোজন করা তাহারে করি ঘৃণা, মরণ ভীরু একথা বুঝিবি না। রোগে মরার ভাবনা নিয়ে সাবধানীরা রহে কি জিয়ে, কেহ কি কভু মরে না রোগ বিনা। মাথা ধরায় মাথার শিরা হোক না ঝঙ্কৃত, পেটের নাড়ি ব্যথায় টঙ্কৃত। ওডিকলনে ললাট ভিজে মাদুলিয়ার তাগাতা বিজে, সারাটা দেহ হবে অলঙ্কৃত। যখন আধি ভৌতিকের বাজিবে শেষ ঘড়ি, গলায় জম দৌতিকের দড়ি, হোমিওপ্যাথি বিমুখ জবে, কবিরাজিও নারাজ হবে, তখন আবধৌতিকের বড়ি। তাহার পরে ছেলে তো আছে বাপেরই পথে ঢুকে, অম্ল শূল সাধন কৌতুকে। কাঁচা আমের আচার যত রহিবে হয়ে বংশগত, ধরাবে জ্বালা পারিবারিক বুকে। খাওয়া বাঁচায় বাঙালিদের বাঁচতে হলে ঝোঁক, এদেশে তবে ধরিত না লোক। অপরিপাকে মরণ ভয় গৌরজনে করেছে জয়, তাদের লাগি করোনা কেহ শোক। লঙ্কা আনো সর্ষে আনো সস্তা আনো ঘৃত, গন্ধে তার হইও না শঙ্কিত। আঁচলে ঘেরি কোমর বাঁধো, ঘণ্ট আর ছেঁচকি রাঁধো, বৈদ্য ডাকো তাহার পরে মৃত। খুবই সুরসিক একটি লেখা রবি ঠাকুরের প্রহাসিনী কাব্যগ্রন্থের অন্তর্গত ভোজনবীর। একেবারেই মজাচ্ছলে কৌতুক করে কবি লিখেছেন জীবনের অন্য ধরনের সত্যের কথা। আনন্দধ্বনি অনুষ্ঠানের একেবারে শুরুতেই আজকে 107 FM রেনবোয়ে যারা এই মুহূর্তে সঙ্গে রয়েছেন সকলকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের একেবারে প্রথম গান শিল্পী ইন্দ্রাণী সেনের কণ্ঠে।
1: তোমাকে আবার বিলেত পাঠানোর ব্যবস্থা হল। তুমি সত্যকে নিয়ে শরীর খারাপের অজুহাতে মাদ্রাস থেকে ফিরে এলে। কেন ফিরলে কবি? ভানু, তোমার কি মনে পড়ে চন্দননগরে তেলেনি পাড়ার বাণুজ্যে বাড়ি আর গঙ্গার পাড়ে মুরান সাহেবের বাংলোয় কাটানো আমাদের মধুর মুহূর্তগুলো? তুমি সাঁতার দিয়ে এপারে এসে উঠতে, দীর্ঘ শুভ্র তনুতে জলরেখা যেন সমুদ্র মন্থন করে নীলকণ্ঠ উঠে এলেন। নীল আকাশ জুড়ে পালতোলা নৌকার মতো শরতের সাদা মেঘ। তুমি যখন তোমার নতুন দাদার সঙ্গে নৌকায় বসে নতুন গান রচনা করতে, দূরে বসে আমার মনে হতো সরস্বতীর পদ্মবনে যেন সুগন্ধি বাতাসের কানাকানি। তোমার গানের কথায় সুরে বুঝি মন্দাকিনী উজান পাইবে। আজও মনে পড়ে শরতের উদাস করা সকালে একা আমার মন কেমনের কথা, নিজের হাতে গাঁথা না পরানো ফুলের মালাটির কথা।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি 107 FM রেনবো, সঙ্গে রয়েছে সৌম্যকান্তি। সকাল ছটা পর্যন্ত, সকাল ছটায় অনুষ্ঠান আনন্দধ্বনি শেষ হয়ে যাওয়ার পরে 107 FM রেনবো শুনবেন ভোরায়। রবি ঠাকুরের লেখা প্রহাসিনী কাব্যগ্রন্থের অপাক বিপাক। চলতি ভাষায় যারে বলে থাকে আমাশা, যদ্দূর জানা আছে সেটা নয় তামাশা। অধ্যাপকের পেটে এলো সেই রোগটা তো, তাহার কারণ ছিল গুরু জলযোগটা তো। বৌমার অবারিত অতিথি সেবার চোটে কি কাণ্ড ঘটেছিল শুনে বুক ফুলে ওঠে। টেবিল জুড়িয়া চর্ব কত পেও, ডেকে ডেকে বলেছেন যত পারো তত খেও। হায়, এত উদারতা সইল না উদরের, জঠরে কি কঠোরতা বিজ্ঞান ভূধরের। রসনায় ভুরি ভুরি পেল এত মিষ্টতা, অন্তরে নিয়ে তারে করিল না শিষ্টতা। এই যদি আচরণ হেন খ্যাতন আমাদের, তোমাদেরই লজ্জা সে, ক্ষতি নেই আমাদের। হেথাকার আয়োজনে নাই কার্পণ্য যে, প্রবল প্রমাণে তারই পরিবার ধন্য যে। প্রবল প্রমাণে তারই বিশ্বে ছড়ালো খ্যাতি বিশ্ববিদ্যাগৃহে। করে সবে কানাকানি বলো দেখি হলো কি হে, এত বড় রটনার কারণ ঘটান যিনি, তার কাছে কবি রবি চিরদিন রবেরিনি। প্রহাসিনী কাব্যগ্রন্থের অপাক বিপাক শুনছিলেন। অনুষ্ঠানের শুরুতে পরপর দুই শিল্পীর একক কণ্ঠে, শিল্পী ইন্দ্রাণী সেন এবং তারপরে মনিকা চক্রবর্তীর কণ্ঠে গান শুনেছেন। এবারে শিল্পী শ্রবণা ভট্টাচার্য এবং তারপরে শুভেন্দু দাশ।

থেকে প্রথমবার বিলেত পাঠানো হলো। দাদাদের মতো আইসিএস অথবা বার এট ল হয়ে ডিগ্রি নিয়ে ফিরবে। আমি জানতাম প্রথাগত ডিগ্রি তার জন্য নয়, সে আনবে অন্য ডিগ্রি, সে ডিগ্রি সুরের, সাহিত্যের আর শিল্পের।